0: করিয়া মরি সে অনেক ভালো, সতীন আমি সহিতে পারিব না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিতে কি হইবে? তবে রাধারানীর পরিচয়টাই দি, আর উনি কে তাহা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়, তা তো শুনিলাম। যে নাম জপ করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই, তারপর বিদায় দিয়া না হয় কাঁদিতে বসিব। হায় পোড়ার মুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি জানিস নাকি? এ জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারো কপালে অমৃত, কাহারো কপালে গরল ওঠে। আচ্ছা, পরিচয়টা তো দি। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল, সেই নোটখানি। রাধারানী তাহা আঁচলে বাঁধিল। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা যদি মনের বাসনা পুরিবার মতোই হয় তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনায় আপনি হাসিয়া কুটপাটি হইতেছিল। আচি চিচি, তার পারিব না। বসন্তকে যদি আনাইতাম ভালো হইতো, উহাকে এখন দুদিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না। উনি না হয় সে দুদিন আমার লাইব্রেরি হইতে বই পড়ুন না, পড়াশুনো করেন নাকি? ওরই জন্য তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি দিন দুই থাকিতে রাজি হন, উহার যদি কাজ না থাকে? আচ্ছা, কাজ যদি থাকে তবে কি হইবে? ওতে আমাতে সে কথাটা কি হইবে? ক্ষতি কি? ইংরাজ মেয়ের কি হয়, আমাদের দেশে তাতে নিন্দা আছে, তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই বা করি? এই যে 19 বছর পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে কি না বলে? আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী, এই কাজটা না হয় ইংরেজের মেয়ের মতোই হইল। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিল, তা যেন হল, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষই কথাটা পারিবে, উনি যদি কথাটা না পারেন তবে হে ভগবান বলিয়া দাও কি করিব? লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ, এ আগুনে সে লজ্জা কি পুড়িবে না? কি সুন্দর একটা উপমায় কানটাতে! তুমি এই সহায় হিনা অনাথাকে অদয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও, তোমার কৃপায় যেন আমি দণ্ডের মতো মুখরা হই। এরপর ধীরে ধীরে গল্পটা এগিয়ে চলেছে। ভগবান বুঝি সে কথাও শুনিলেন, বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র মনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়া যান নাই, আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যেতে পারি নাই। আপনি রাধারানীর জন্য আসিয়াছেন আমার মনে আছে, এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে, সে আপনার নিকট পরিচিত হইবে কি না সেই কথাটাই ঠিক করিতে গিয়াছিলাম। রুক্মিণী কুমার বললেন, তারপর? রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পায়ের দিকে চাহিয়া আপনার হাতের অলঙ্কার ঘুঁটিয়া সেই ঘরে বসানো একটা প্রস্তর নির্মিত প্রতিকৃতি পানে চাহিয়া রুক্মিণী কুমারের পানে চাহিয়া বলিল, আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে, রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছিল, এখন সামলাইতে গিয়া বলিল, নাম ওইরূপে জিজ্ঞাসা করিতে হয়, কি বোকা মেয়ে। রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে বলিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্রলাল বলিলেন, অমন সকলেই রাজা বলে, আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। রাধারানী বলিল, এক্ষণে আমার সাহস বাড়িল, জানিলাম যে আপনি আমার স্বজাতি, এখন স্পর্ধা হইতেছে আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। দেবেন্দ্র বলিল, সে কথা পরে হবে, রাধারানী কই? রাধারানী বলিল, ভোজনের পর সে কথা বলিব। দেবেন্দ্র বলিল, মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। তো হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন?
1: কি আর করিব, একবার দেখিব।
0: একবার দেখিবার জন্য এই 8 বৎসর এত কাতর?
1: কত রকমের মানুষ থাকে।
0: আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই যে বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব, চাক্ষুষ দেখিতে পাইবেন না।
1: চাক্ষুষ সাক্ষাতে কি আপত্তি?
0: আমি যে 8 বৎসর কাতর।
1: ভেতরে ভেতরে দুইজনে দুইজনকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এরূপ হইতে লাগিল। রাধারানী বলিতে লাগিল,
0: সে কথাটা তত বিশ্বাস হয় না। আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, এখন তার বয়স কত?
1: 11 হইবে।
0: 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ
1: হয় নাকি?
0: কখনো শুনি নাই।
1: তবে মনে করুন কৌতূহল।
0: সে আবার কি,
1: শুধুই দেখিবার ইচ্ছা।
0: তা দেখাইব, ওই বড় আয়নার ভিতর। আপনি বাহিরে থাকিবেন।
1: কেন,
0: সম্মুখ সাক্ষাতে আপত্তি কি?
1: সে কুলের কুলবতী, আপনিও তো তাই।
0: আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখে আমাকে বাহির হইতে হয়, আমি কাহার অধীন নয়।
1: সে তাহার স্বামীর অধীন, স্বামীর অনুমতি ব্যতীত।
0: স্বামী? হ্যাঁ। আশ্চর্য হইলেন যে, বিবাহিত?
1: হিন্দুর মেয়ে, 19 বৎসর বয়স, বিবাহিত নহে। দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন।
0: রাধারানী বলিলেন, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন?
1: মানুষ কি না ইচ্ছা করে।
0: এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি?
1: রানীজি কেহ ইহার ভিতরে নাই। রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে।
0: রাধারানী আবার যুক্ত করে কহিল, জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এমন সাহস থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো রাধারানী পরস্ত্রী, এখনো কি তাহার দর্শন করিতে অভিলাষী?
1: করিবই কি।
0: সে কথাটা কি আপনার যোগ্য?
1: রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনো আমার জানা হয় নাই।
0: আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া, আপনি শোধ লইবেন কি?
1: দেবেন্দ্র হাসিয়া বলিল, যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি।
0: কি কি দিয়াছেন?
1: একখানা নোট।
0: এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্রনারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সে নোটের আছে। দেখিয়া বলিলেন,
1: এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন?
0: রাধারানী কুমারী।
1: স্বামীর কথাটা আপনাকে মিথ্যে বলিয়াছিলাম।
0: তাহলে সপ্ত শোধ হইল না?
1: আর কি বাকি,
0: 2টা টাকা আর সেই কাপড়।
1: সব ঋণ যদি এখনই পরিশোধ হয়
0: তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে? ঋণের যে অংশ ভোজনের পরে রাধারানী আসিয়া পরিশোধ করিবে।
1: আমার যে এখনো অনেক পাওনা বাকি।
0: আবার কি?
1: রাধারানীকে মন প্রাণ দিয়াছি, তা তো পাই নাই।
0: অনেকদিন পাইয়াছেন
1: রাধারানীর মন প্রাণ আপনি অনেকদিন লইয়াছেন, সেদিনাটা শোধ বোধ হইয়া গিয়াছে।
0: সুদ কিছু পাই না?
1: পাইবেন বই কি।
0: কি পাইব?
1: শুভ লগ্নে, সুহতিভুক যোগে
0: কি অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী মুক্ত হইবে।

রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্র নারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত হইয়া তাহাকে ভোজন করাইলেন। ভোজনান্তে রাধারানী বলিলেন, আপনার নগদ দুই টাকা ও কাপড় এখনও ধারি, কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকা খরচ করিয়াছি, তাহার ফেরত দিবার জো নাই, তাহার বদলে আপনার জন্য যাহা রাখিয়াছি

এই বলিয়া রাধারানী হীরক হার বাহির করিয়া দেবেন্দ্রনের গলায় পড়িয়া দিতে গেলেন। দেবেন্দ্রনাথ নিষেধ করিয়া বলিলেন, যদি ওই রূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাই লইব। রাধারানী হাসিতে হাসিতে আপনারা হার খুলিয়া দেবেন্দ্র নারায়ণের গলায় পরাইল। তখন দেবেন্দ্র নারায়ণ বলিলেন, সব শোধ হইল কিন্তু আমি একটু ঋণী হইলাম। কে সে? সেই দুই পয়সার ফুলের মালার মূল্য ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্র নারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তাহার পরিয়া আসিয়াছিলেন, তাহা রাধারানীর কণ্ঠে পরাইয়া দিয়া বলিলেন, এই এই ফেরত দিলাম। এমন সময় পুঁ করিয়া শাঁখ বাজিল। রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল, শাঁখ শাঁখ বাজাইল কে? তাহার একজন দাসী চিত্রা বলিল, আগে আমি। কেন বাজাইলি? কিছু পাইব বলিয়া। বলা বাহিল, সে চিত্রা পুরস্কৃত হইল কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসিয়া রাখিয়াছিল। তারপর দুজনে বিরলে বসিয়া মনির কথা বলিল। রাধারানী দেবেন্দ্রনারায়ণের মৃষ্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা ঘটিয়াছিল তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের কথা, মকদ্দমার কথা সব সব ভুলিল। দেবেন্দ্রনারায়ণ শীতল হইলেন, যেমন নিদাহক সন্তপ্ত পর্বত বর্ষার বাড়িধারা পাইয়া শীতল হয়। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন, তোমার তো কেহ নাই কিন্তু এই বাড়ি বড় জনাকীর্ণ দেখিতেছি। রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে। আমি এই অল্প বয়সে একা থাকিতে পারি না, এই জন্য যত্ন করিয়া তাহাদিওকে স্থান দিয়া রাখিয়াছি। তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে কি তোমাকে এই দিন দরিদ্রকে দান করিতে পারে? তাও আছে, তবে তিনি কেন সেই শুভ লগ্নযুক্ত সুহতিবুক যোগটা খুঁজুন না? বোধ করি সেটাও এতক্ষণে হইয়া গেল। তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদ লইবে কি? বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল, চিত্রা। চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞেস করিল, দিন টিন কিছু হইল? হ্যাঁ, দেওয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকাইয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন, দেওয়ানজি সমস্ত উদ্যোগ করিতেছেন। বসন্ত আসিল, কামাখ্যাবাবুর পুত্ররা পরিবারবর্গ আসিল, বসন্তের কোকিল সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলে আসিল, দেবেন্দ্র নারায়ণের বন্ধু অনুচার বর্গ সকলে আসিল। বসন্ত আসিল। রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? কেন কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও। কেন কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সকল কথা বলিল। বসন্ত বলিল, হ্যাঁ রাখের কথা বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয়, এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয় তার উপর রাগের কথাটা বটে। রাধারানী বলিল, তাই আমি আজ তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী সেই হীরক আর রুক্মিণী কুমারকে পড়াইতে গিয়াছিলেন তাহা আনাইয়া বসন্তের গলায় পরাইয়া দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল।

স্টুডিওর ঘড়ি বলছে 5:48। আপনারা অনেকে মেসেজ পাঠিয়েছেন, সুতরাং এই গানের ফাঁকে ফাঁকে সেই মেসেজগুলো কিন্তু একটু চটপট করে পড়ে দিতে হবে, কারণ আমি জানি না যে সব মেসেজ পড়া সম্ভব হবে কিনা। লিখছেন কে কে, একটু চট করে পড়তে শুরু করি, কারণ প্রচুর প্রচুর প্রচুর মেসেজ এসে গেছে। শুভ সকাল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী শর্মিষ্ঠা মুখার্জী সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দাদা ভাই, শুনছি রাধারানী গল্পের পরবর্তী অংশ, আগামী সপ্তাহ বাড়ি থেকে শুনবো চিরন্তনী, কারণ বুধবার বাড়ি যাব ছুটিতে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সুস্বাগতম বাড়িতে। এরপরে লিখছেন কে, হীরক ভট্টাচার্য বামুনগাছি থেকে। দুঃখ যতই আসুক ফিরে সকল সকাল ডাকে আয়, চিরন্তনী সত্য একটাই আলো পথ দেখায়, তাই তো রোজই নতুন করে বাঁচতে ইচ্ছে হয়, চিরন্তনী ভোরের বুকে সবাই জয়ময়। নমস্কার দাদা ভাই সকলকে, আমি জানাই একজন ড্রাইভার, এখন গাড়ি চালাচ্ছি, দারুণ লাগছে রাধারানীর গল্প, অনেক ধন্যবাদ। আপনি কি সুন্দর লিখেছেন আপনার গাড়ি চালানোর ফাঁকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকে বঙ্কিমচন্দ্রের রাধারানীর অপূর্ব পরিবেশনা শুনছি আপনার উপস্থাপনায়, ও এক্সপ্লেনেশন অপূর্ব, গল্পের শেষ পর্যন্ত আছি, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। একটু স্পিডে পড়তে হচ্ছে আমাকে, প্রচুর জিনিস তো। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, আমার প্রিয় চিরন্তনী, একদিকে রথযাত্রা, অন্যদিকে সমাজে সত্যতা মানবিকতার অবক্ষয়ের ঘূর্ণি, এরকম একটা সময় দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পকে চিরন্তনীতে বেছে নিয়েছেন সুসঞ্চালক প্রিয় উজ্জ্বলবাবু। 1875 বঙ্কিমচন্দ্রের লোকরহস্য প্রবন্ধ সংকলনে প্রথম প্রকাশিত হয়েছিল, বহুকাল আগে পড়েছিলাম রাধারানী, আজ আবার এই সময়ে চোখের সামনে যেন ভাসিয়ে দিলেন উজ্জ্বলবাবু তার ব্যতিক্রমী উপস্থাপনার গুণে। খুব সুন্দর আজকের চিরন্তনী, সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চিরন্তনী পরিবারের সমৃদ্ধ করবেন। অখিল বন্ধু মহাপাত্র মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। কি সুন্দর করে বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা দিয়েছেন। অরিজিৎ দাস অধিকারী সেই যদি বিবেকনগরে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শেষ, রাধারানীর দ্বিতীয় পর্ব থাকবে মননের রেশ। ছদ্মবেশী রুক্মিণীদের অপূর্ব সেই কথন সাহিত্য সম্রাটের সৃষ্টিতে অনন্য এই যাপন। বন্দে মাতরম স্রষ্টা বাঙালির তুমি আলো, তোমায় পেয়ে সকালে লাগছে ভীষণ ভালো, এমন চির সৃষ্টিতে না মজলে সবই হবে ব্যর্থ, আমাদের অযুত সৃষ্টিতে ভুলব আপন স্বার্থ। প্রেরণাদায়ক উপন্যাস সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়া প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, স্যালুট তোমায় উজ্জ্বলবাবু নতুনত্বের দিশা, এমনিভাবে ঘোচাও তুমি সকল অমানিসা। অরিজিৎ দাস অধিকারী সে যদি বেবুগিনগর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন কে, শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, গল্প গানে ব্যক্ত হয় অমূল্য শাশ্বত বাণী, তাই আজও শুনতে থাকি প্রিয় চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। এরপরে লিখছেন, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করি যেন আপনার এই কণ্ঠস্বর চিরভাস্বর হয়ে থাকে। ধন্যবাদ আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। এই যে ভালো লাগাগুলো, এগুলোই কিন্তু সবথেকে বড় পাওয়া। লিখছেন, গল্প অপেক্ষা উপস্থাপনা, তার অবতারণাঘাত প্রতিঘাত মনে রোমান্স দিয়ে যায়, আবহ পরিমণ্ডল এত তীক্ষ্ণ স্ক্ষুরধার, লেখনীর থেকে ভাষ্য মনকে অনুভবে অন্য অনুভবে মুড়ে দেয়। চলুক উজ্জ্বলদাদা ভাইয়ের চিরন্তনীর গান গল্প উপস্থাপনা কান পেতে শুনি, শুভেচ্ছা অভিনন্দনে। বিমল কুমার প্রধান বিষ্ণু কমলাকুঞ্জ চণ্ডীপুর মঠচণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, ভোর চারটে উঠে বেরোতে পারিনি কারণ ঝিরঝির বর্ষা হচ্ছে, তাই উদ্গ্রীব হয়ে বসে আছি বাকি গল্প শোনার জন্য। এখন শুনছি গল্প আর শিখছি সঙ্গে আমার দিদিমণি সৃজিতা, অনেক ধন্যবাদ। আজ রবিবারের চিরন্তনী, উজ্জ্বল ভট্টাচার্য তার অপূর্ব কণ্ঠ মাধুর্যে রাধারানীর দ্বিতীয় অংশ আউন হয়ে পরিবেশনা করলেন, এতবার পরে উপন্যাসটি যেন নতুনভাবে আবিষ্কার করলাম। অস্বীকার করবার উপায় নেই যে আমার চক্ষু অশ্রুসিক্ত হল আপনার রথের ব্যাখ্যায় অনুপ্রাণিত হয়ে। আমার নিবেদন, রথ যে মোদের দেহ তৈরি 206 হারে তৈরি, পঞ্চখোরা ইন্দ্রিয় সব মন যে রথের চাকা, বিবেক বুদ্ধি রাস্তা চেনায় কোনটা সোজা কোনটা বাঁকা, উল্টো রথে ফেরেন তিনি তাকান না তো পিছু, অগ্নিবাণে পোড়ানো হয় রথের সব কিছু, আত্মা যখন দেহের থেকে উড়ান দিয়ে যায়, আত্মাহীন দেহ তৈরি রাখি কি উপায়। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দর লিখেছেন, কারণ গতদিনে রথ নিয়ে যখন পর্যালোচনা করেছিলাম তখন একটা কবিতা বলেছিলাম, সেই কবিতার অনুষঙ্গে এটা আপনি তৈরি করেছেন, খুব ভালো লাগলো। মোহাম্মদ আকবর।

উল্লাভ উজ্জ্বল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি, খুব সুন্দর লাগছে আপনার উপস্থাপনা, গানে গল্পে অতুলনীয়, আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম, অনেক ধন্যবাদ আপনাকেও, খুব সুন্দর গল্প ছিল আজ রাধারানী, সত্যি পরের সপ্তাহের জন্য অপেক্ষা করব, সৌভিক ঢাকুরিয়া থেকে। ধন্যবাদ সৌভিক, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বল দা, অসাধারণ অসাধারণ লাগলো, একটা ছবি দেখতে পেলাম ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, ধন্যবাদ আপনাকেও। এরপরে আরও যারা পাঠিয়েছেন একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি, কারা কারা পাঠিয়েছেন, কারণ সময় তো 54 সময় নেই, আর 2 সেকেন্ড সময় আছে। ভোরের সাথী চিরন্তনী, শুভ সকাল দাদা উজ্জ্বল, প্রতি পর্বের মতো আজও শুনছি বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্প। অভিজিৎ মণ্ডল লিখেছেন, একটা ছোট্ট কবিতা দিয়েছেন, বৃষ্টি ভরা আকাশ যখন খেলে লুকোচুরি খেলা, ঠিক তখনই গঞ্জে গ্রামে পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় রথের মেলা, কিশোর কিশোরীরা সাজে তো বটেই, শুরু হয়ে যায় যুবক যুবতীর দোর আট চোখে চাওয়া চাই, জিলিপি মাপুরে ডিস্কো দোলায় হাসি মল মজা হুল্লোর হা হা হি হি। আর একটু বড় আছে কিন্তু আর পড়ার সময় নেই, কারণ সময় এগিয়ে চলেছে। এরপরে লিখছেন, শুভ সকাল বন্ধু, খুব ভালো লাগছে, খুব ভালো থেকো ডোরা, অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আজ শ্রাবণ মাসের প্রথম রবিবার, ভোরে রাধারানীর গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগলো, খুব ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, কবিতা পাঠিয়েছেন একটা, হাওড়া থেকে রঞ্জন লিখেছেন, কিন্তু সময় প্রায় শেষ, একটু পরে সমুখ অপেক্ষা করছে আপনাদের জন্য, কারণ নমস্কার কলকাতা এবং ভোরাই তার আগে, আর সামনের সপ্তাহে আবার কথা হবে। তপদিদি লিখছেন ইনমোটর থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ রাধারানীর বাকি গল্পটা শুনলাম, সুন্দর উপস্থাপনায় মন ভরে গেল, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। মানে একদম শেষ মুহূর্তে এসে যেহেতু দাঁড়িয়েছি, আমি ভাবতে পারিনি যে আপনাদের সবারই বার্তাগুলো পড়তে পারবো, কারণ গল্পটা আজকে সত্যি অনেকটা বড় ছিল। ইচ্ছে হয় যে মাঝে মাঝে এরকম বড় গল্প 2-3 পর্বে পড়বার, দেখা যাক, ইচ্ছে আছে। আনন্দমঠের একটা পর্ব আপনাদের শুনিয়েছিলাম এর আগে, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে মনে হয় বা কিছু, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিছুদিন আগে, কিন্তু আনন্দমঠটা পুরোটাই আপনাদের একবার শোনানোর, মানে আপনাদের সঙ্গে শোনানোর এবং নিজেও পড়বার ইচ্ছে রয়েছে। খুব ভালো থাকবেন সবাই, একদম শেষ মুহূর্তে শেষ করছি, সবাইকে থেকে অনুমতি নিয়ে বন্দে মাতরম এই গানটির মধ্যে দিয়ে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: 19শে জুলাই আজ রবিবার। গতকালের পর আরও একবার আমি সুমক তোমাদের সঙ্গী হয়ে 7টা পর্যন্ত রবিবারের ভোরাই নিয়ে। আর এই জুলাই মাস জুড়ে আমরা বিষয় রেখেছি ভোরের স্বপ্ন, প্রচুর বার্তা এসেছে, সেই সব বার্তা পড়ব আজও রবিবারের ভোরাইতে। 6:04 হয়ে 40 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে আমি সুমক আছি, থাকবো 7টা পর্যন্ত আজকের রবিবারের ছুটির দিনের ভোরাই নিয়ে। আর যার বার্তা দিয়ে শুরু করব আজকের রবিবারের ভোরাই, তিনি ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, পাঠিয়েছেন বার্তা গড়িফা নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে। শুনছো, সেদিন তোমায় দেখলাম যখন বৃষ্টি নামল, আমি তখন ছিলাম মগন গহন ঘুমের ঘোরে। সেই ভোরের বাতাসে কি আবেশে ভেসে মা কাকিমাদের সঙ্গে ইউ স্ত্রীর নানান মঙ্গলাচরণে ব্যস্ত একটি বিয়ে বাড়িতে পৌঁছলাম। সে আমারই ফেলে আসা একান্নবর্তী পরিবার। স্বপ্নে জাগরণে কত শতবার যে ফিরে যাই সেই সুখ সায়রে কি বলবো। দেখলাম বিয়ের আসরের আঙিনার একটু পাশেই তুমি বসে আছো ঝকঝকে ধুতি পাঞ্জাবি পরে। আমি ছুটতে গিয়ে তোমায় জড়িয়ে ধরলাম বালিকা বেলার মতো। আমি তোমার ইপাগো, প্রাণের ঠাকুরদা তুমি আমাদের। আবেগে তোমাকে জড়াতেই বুঝলাম সুদীর্ঘ দেহটা অনেকখানি ভেঙেছে তোমার, তবু তুমি আজ সেজেই এসেছো। আজ যে তোমার সব থেকে ছোট নাতির বিয়ে, আমি সেই আগের মতোই তোমার পিঠে গায়ে হাত বোলাতে বোলাতে বললাম বড্ড রোগা হয়ে গেছো, এই যত্ন যে তোমার খুব পছন্দের। দেখলাম তোমার চোখের কোণে জল, কতদিন পরে দেখা হলো বলতো। অষ্টু বাষ্পে আটকালো আমারও কণ্ঠ, সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি জমজমাট। বললাম ওই দেখো তোমার নাতিরা আসছে, নতুন বরের সাজে তোমার ছোট নাতিকে দেখে তুমি খুশিতে হাসছিলে, কি মধুর সে মুহূর্ত, সে ঝলকে যেন গোটা বিয়ে বাড়ি উজ্জ্বল হলো 10 গুণ, চারিদিকে আনন্দের ফোয়ারা। কিন্তু দামি মুহূর্তে যে বড় ক্ষণস্থায়ী, ঠিক এই সময় আমি তোমাকে ছেড়ে ছুটে গেলাম ওদের দিকে, তোমায় হঠাৎ দেখিয়ে ওদের চমকে দেব বলে। কতদিন সবাই দেখেনি তোমায়, ব্যাস আর ফিরে দেখতে পেলাম না। আমি আকুল হয়ে খুঁজলাম তোমায়, না কোথাও তুমি নেই। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, বৃষ্টি নামলো আমার ঘুমের ঘোর কাটিয়ে। আসলেই এই মানবলোকে কোথাও তো তুমি নেই, আছো আমার মনোলোকে, আমার সুখ স্বপ্নে মিশে। যতবার আসো এমনি করেই আসো, ধরে রাখতে পারি কই। আমার একটা হাত তখনও তোমার পরশ ভেবে আমার কর্তার সুদীর্ঘ পিঠে জড়িয়ে রাখা, চোখের কোলবে তখন নেমে আসছে অশ্রুধারা, মন খারাপ নয় তোমাকে দেখতে পাওয়ার আনন্দ ধারা। বাইরেও অঝরে বৃষ্টির সাথে ভোর হতে চলল, বুঝলাম তোমার নাতির শুভ বিবাহে আশীর্বাদ জানাতে এসেছিলে তুমি। সেই বৃষ্টিধারা বেয়ে আবার ফিরে গেলে অমর্ত ধামে, এমনি করেই বিশেষ দিনগুলিতে বারবার ফিরে আসো তুমি, আমায় দেখা দিয়ে যাও, জানিয়ে যাও তুমি আছো, তুমি আছো মোর হৃদয়ের গোপন বিজন ঘরে তুমি আছো। তাই তুমি অমর, যতদিন আমার স্মৃতিতে উচ্চারিত হবে তোমার নাম ততদিন তুমি থাকবে আমাদের একান্নবর্তী পরিবারটিতে। ভোরের স্বপ্নে তোমায় পাওয়ার কথা লিখে রাখলাম, এমনি করেই তোমায় ধরে রাখবো বলে। তোমার রেখে যাওয়া পরিবারের সুখ দুঃখের দিনগুলিতে বটবৃক্ষের মতো সুশীতল ছায়া ছড়িয়ে থেকে চিরকাল, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। ভোরের স্বপ্নে বিভোর তোমার ঈপ্সা, ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, গড়িফা নৈহাটি উত্তর চব্বিশ পরগনা।

51/C/5 বড়বাগান লেন শ্রীরামপুর হুগলি থেকে শম্পা চট্টোপাধ্যায় পাঠিয়েছেন পরের বার্তা। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী ভোরবেলায় দেখা স্বপ্ন সত্যি হয়, জানা নেই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে সাত জাগে ভোরের স্বপ্নে তুমি এসো, তুমিও এসো যারা আমাকে ছেড়ে গেছো। ভোরের স্বপ্ন অনেকটা শৈশবের রূপকথার মতো, একটা মিথ, তবু আজও শৈশবের রূপকথার সাম্রাজ্যে কখনো কখনো যাওয়া হয় আমার। তারায় ভরা আকাশের নিচে শীতলপাটি বিছিয়ে সেই নক্ষত্র খচিত ছায়াপথ তাকিয়ে দেখি, সে এক অবর্ণনীয় সৌন্দর্য। যদিও বাস্তবে ভোর আর স্বপ্ন দুটো বিপরীতমুখী শব্দ আমার কাছে, ভোরে উঠে খোলা চোখে সুন্দর সুস্থ জীবনের ভাবনা নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি। হ্যাঁ, ভোরের স্বপ্নের সাথে কাকতালীয় এই শব্দের যোগ আছে হয়তো, যেমনটা হয়েছিল সেদিন। এই তো গত বছর জানুয়ারির প্রায় শেষ রাতে জানলা বন্ধ থাকলেও ঘুমের ঘোরে বাইরে থেকে প্রতিবেশীদের গলায় জোরে জোরে হাঁক ডাক শুনতে পাচ্ছিলাম, সাথে গাড়ির আওয়াজ, অ্যাম্বুলেন্সের সাইরেন। ঘুমের ঘোরে জানলা খুলে জানুয়ারির কনকনে ঠান্ডাতে বাইরে কান পেতে শোনার চেষ্টা করলাম, অস্পষ্ট হট্টগোলের মতো শব্দ শোনা যাচ্ছে, কিসের ওটা? কোনো কিছু বুঝতে না পেরে ঘুমিয়ে পড়লাম আবার। পরের দিন একটু বেলাতে ফোন করলাম প্রতিবেশী একজন বান্ধবীকে, সে বলল, কই, কোথাও কিছু হয়নি তো কাল রাতে? আশ্চর্যজনকভাবেই ঘটনার ঠিক পরের পরের দিন সকালে সেই মহিলাই খবর দিল, আগের দিন গভীর রাতে পাড়ার এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বান্ধবী প্রশ্ন করল, তুমি কি কিছু বুঝতে পেরেছিলে? আমি অনেকক্ষণ ভাবলাম বিষয়টা নিয়ে, ভাবনাটা মেলাতেও যেন গা শিউরে উঠল। শম্পা চট্টোপাধ্যায় পাঠিয়েছেন এই বার্তা, 51/C/5 বড়বাগান লেন শ্রীরামপুর হুগলি। আর জুলাই মাস জুড়ে শনিবার আর রবিবারের ভোরায়ের বিষয় আমরা রেখেছি ভোরের স্বপ্ন।

যশোদানন্দ গোস্বামী বলাগড় মন্দির তলা হুগলি থেকে পাঠিয়েছেন পরের বার্তা। আর এটা কিন্তু বেশ মজার একটা ছড়া, ছন্দে ছন্দে লেখা একটা দুর্দান্ত ছন্দে লেখা বার্তা। শুরুতে লিখেছেন, শয়নে স্বপনে বা সারাদিনের যাপনে এখন গোটা বিশ্ববাসী যেন এক সুরে বাঁধা, সবাই যেন আক্রান্ত এক সংক্রামক জ্বরে, জ্বরের নাম বিশ্বকাপ। ভোড়াইয়ের বন্ধুদের জন্য এই ফুটবল বিশ্বকাপের আবেগ আনন্দ আর আশাকে এক সূত্রে গেঁথে আমার আজকের নিবেদন, স্বরচিত কবিতা স্বপ্নের বিশ্বকাপ। ফুটবল জ্বরে কাঁপিছে বাঙালি, সঙ্গীতাহার বিশ্ব, এক মাস ধরে চোখে শুধু ভাসে রণাঙ্গনের দৃশ্য। কারো প্রিয় দল ব্রাজিল কিংবা কেউ ভালোবাসে ফ্রান্স, দ্বীপরাষ্ট্র কি করে যে পেল বিশ্বকাপেতে চান্স। দোকানে বাজারে শহরের মলে ধোঁয়া তুলে কফি কাপে, বাজার ভুলিয়া মশগুল থাকি প্রেমের বিশ্বকাপে। সকাল গড়িয়া দুপুরের মুখে আলু আর ডিম ব্যাগে, কোন পথে ঢুকি সদরে দাঁড়ায় অগ্নিমূর্তির আগে। সেদিন বাসেতে আমার পাশেতে বসে বসে ঘুমে ঢোলে, কাঁধখানা রাখে আমার কাঁধেতে হাতখানা মোর কোলে, মেসি মেসি করে চিল চিৎকারে ঘুমহীন নিশি রাতে, ভোরের বাতাসে আঁখি বুঝে আসে এমবাপের সাথে থাকে। সেদিনের ভোরে স্বপ্নের ঘোরে দুই দলে খেলা চলে, এক দলে আমি গোলে কিক মারি বল ঢুকে যায় জালে, পায়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চেম্বারে রুগী দেখি, আমার কিকেতে কবজি ভেঙেছে গোলকিপারের একি। শেষ স্বপ্নটা দেখেছি নু ভোরে ছোঁয়াচে জ্বরের কোপে, দাপটে খেলছে আমার ভারত আগামী বিশ্বকাপে। যশোদানন্দ গোস্বামী বলাগড় মন্দির তলা হুগলি থেকে পাঠিয়েছেন এই বার্তা।

এসএম ছবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে পাঠিয়েছেন বার্তা। ভোরের স্বপ্ন মানুষের মনে এক অনুভূতি জাগায়। রাতের গভীর নিস্তব্ধতা শেষে যখন প্রকৃতি ধীরে ধীরে আলোয় ভরে ওঠে, তখন দেখা স্বপ্নগুলো অনেক সময় বাস্তবের কাছাকাছি মনে হয়। অনেকে বিশ্বাস করেন ভোরের স্বপ্ন নাকি সত্যি হওয়ার সম্ভাবনা বেশি, তাই এই স্বপ্ন মানুষকে ভাবায়, আনন্দ দেয়, কিংবা কখনো কখনো উদ্বিগ্নও করে তোলে। ভোরের স্বপ্ন সাধারণত মনের গোপন ইচ্ছে, আশা কিংবা ভয়কে প্রকাশ করে। কেউ হয়তো দেখে তার বহুদিনের কাঙ্ক্ষিত সাফল্য, কেউ দেখে হারিয়ে যাওয়া প্রিয়জনকে। এসব স্বপ্ন আমাদের মনকে নাড়া দেয় এবং জীবনের প্রতি নতুন করে ভাবতে শেখায়। ভোরবেলার পরিবেশ স্বপ্নকে আরও মধুর করে তোলে। পাখির ডাক, শিশির ভেজা ঘাস আর সূর্যের কোমল আলো মিলে এক অপূর্ব আবহ তৈরি করে। এই সময়ের স্বপ্ন যেন বাস্তব আর কল্পনার মাঝামাঝি এক জগৎ। তবে স্বপ্ন সত্যি হোক বা না হোক, তা মানুষের জীবনে আশা জাগায়। ভোরের স্বপ্ন তাই শুধু ঘুমের মাঝে দেখা কিছু ছবি নয়, বরং তা আমাদের আশা, কল্পনা ও ভবিষ্যতের প্রতিচ্ছবি। এস এম ছবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে পাঠিয়েছেন এই বার্তা।

ডাক্তার শান্তিদেব জানা দক্ষিণ কাশিয়াবাদ ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন পরের বার্তা। ভোরের স্বপ্নের একটি নিজস্ব আলো আছে, সে রাতের অন্ধকার নয়, দিনের উজ্জ্বলতাও নয়, সে যেন দুই সময়ের মাঝখানে থমকে থাকা এক নরম স্পর্শ। শৈশবে শুনতাম ভোরের স্বপ্ন নাকি ফলে, আজ মনে হয় সব স্বপ্ন পূরণ হওয়ার জন্য আসে না, কিছু স্বপ্ন আসে শুধু মানুষের অন্তরে একটি প্রদীপ জ্বালাতে। ভোরের আগে পৃথিবী বড় শান্ত, আকাশের চোখে তখনও ঘুমের রেশ, পাতায় পাতায় শিশিরের নৈঃশব্দ উচ্চারণ। আর মানুষ নিজের ভেতরে একটু নেমে যায়, সেই সময়ই হয়তো স্বপ্নেরা আসে। শিশু দেখে রঙের দেশ, তরুণ দেখে অনন্ত পথের আহ্বান, প্রবীণ ফিরে পান কোনো হারানো বিকেলের গন্ধ, কবি শুনতে পান জন্ম না নেওয়া পঙ্ক্তির শব্দ, সাহিত্যিক দেখেন মানুষের অদেখা জীবন, চিকিৎসক দেখেন ব্যথাহীন এক সকাল, আর সাধারণ মানুষ সে শুধু চায় তার প্রিয়জনদের মুখে একটু শান্তির আলো থাকুক। তারপর ঘুম ভাঙে, স্বপ্ন সরে যায়, তবু কোথাও একটুখানি আলো রয়ে যায়, তখন মনে হয় ভোরের স্বপ্ন ভবিষ্যৎ জানায় না, সে শুধু মানুষের কানে কানে বলে যায় হয়তো সব স্বপ্ন সত্যি হয় না, তবু প্রতিটি ভোর মানুষকে আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস দেয়। ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা।

মায়ের কাছে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কয়েক মাস পর আমার বাবা পরলোকে গমন করেন, আর তার কিছুদিন পর থেকে আমি মাঝরাতে ও ভোর রাতে বাবাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। ভোরে ঘুম ভাঙার পর বাবার কথা ভেবে কান্নাকাটিও করেছি, মায়ের কাছে অভিযোগ জানিয়ে বলেছি, মা তুমি না বলেছিলে ভোরের স্বপ্ন সত্যি হয়, আজ যদি তোমার কথা মতো ভোরের স্বপ্নটা সত্যি হতো তাহলে আবারও আমি বাবাকে ফিরে পেতাম। ভোরেই জানো সেদিন অফিস থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ম্যাগাজিন পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়ি। হঠাৎই ঘুম ভাঙে ফোনের রিংটোনের শব্দে। একরকম বিরক্তির সঙ্গেই ফোনটা রিসিভ করে বলি, হ্যালো কে বলছেন? ওপার থেকে উত্তর আসে, হ্যালো আমি অলি, কলকাতার ড্রিমল্যান্ড নার্সিং হোম থেকে বলছি। আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, আমাকে হয়তো আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। ড্যাশবোর্ডে তোর কাছ থেকে ধার নেওয়া 50,000 টাকার প্যাকেটটা আছে। আমি তোর বাড়ির ঠিকানাটা পুলিশকে জানিয়েছি, ওরা হয়তো খুব শিগগির তোর বাড়ি যাবে টাকা পৌঁছে দিতে। আর যদি বেঁচে থাকি আবার দেখা হবে, ভালো থাকিস বন্ধু। এবার হঠাৎই ভোর 6টায় অ্যালার্ম দিয়ে রাখা ঘড়িটার শব্দে সত্যি ঘুম ভাঙে আমার। যাক, রাতে অলির আসা ফোনটা তাহলে স্বপ্ন। ভাবতে ভাবতে কিছুক্ষণ পর আবার ঘরের কলিং বেলটা বেজে ওঠে, দরজা খুলে আমি অবাক। আমি অফিসার অনিমেষ, আপনার বান্ধবী অলি ভোর 3:30 কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ওনার গাড়ি থেকে পাওয়া এই চিঠি আর 50,000 টাকা আপনার জন্য। তনুজা মুখোপাধ্যায়ের বার্তা, যতীন দাস নগর, বেলঘরিয়া থেকে।

বাঁকুড়ার পাঁচাল থেকে বার্তা পাঠিয়েছেন তপন বন্দ্যোপাধ্যায়। ভোরের স্বপ্ন দেখাতে গিয়ে হঠাৎ কেন ঘুম ভাঙালে বন্ধু? তোমার নির্বাচিত বিষয় ভাবনায় অনেকটা রাত কাবার হয়ে যায়, তন্দ্রা আসে, ধরফড় করে উঠে বসি, ঘড়ির দিকে তাকাই, ভাবি এবার ভোর হয়ে এলো বুঝি, একটা স্বপ্ন আমাকে দেখতেই হবে। ও মা, লোভে পাপ পাপে মৃত্যু, ঘুমিয়ে গেছি, জানলা দিয়ে সকালের রোদ উঁকি ঝুঁকি মারছে, ভোর কাবার, রেডিওটা গিন্নি চালিয়ে দিয়েছে, নিজের খেয়ালে সে বাঁচছে। পরের দিন সকাল সকাল শুয়ে পড়লাম, ভোরের স্বপ্ন দেখতেই হবে, একটা স্বপ্ন যদি দেখতে না পারি তাহলে এ জগতে বেঁচে থেকে লাভ কি? এমনি হাজার ভাবনা ভিড় করছে মনে, এ বয়সে কাজ করার ক্ষমতা নেই, হাজার হাজার ছেঁড়া ছেঁড়া অতীত কাহিনী ভেসে ওঠে মনের মধ্যে। স্বপ্ন দেখতাম সেই সব দিনে, কোনোটা দেখে আঁতকে উঠতাম, এক গ্লাস জল খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম, অবচেতন মনে ঘুরে ফিরে আসত ঘটনাগুলো, কখনো ভেসে উঠত সাফল্যের কাহিনী, কখনো নিষ্ফলতা। একদিন ভোরে স্বপ্ন দেখেছিলাম, সকালে মাকে বললাম, মা আজ ভোরে একটা স্বপ্ন দেখেছি। মা বলল, আর কাউকে বলিস না, ভোরের স্বপ্ন কখনো কখনো সত্যি হয়, আজ বয়সের ভারে নুবছ, উদ্যম হারিয়ে গেছে, বুঝি স্বপ্ন দেখার সঙ্গতি হারিয়ে ফেলেছি, বেঁচে থাকার লড়াই বড্ড কঠিন হয়ে গেছে, রঙিন স্বপ্ন দেখা আজ দিবা স্বপ্ন। তপন বন্দ্যোপাধ্যায় পাঁচাল বাঁকুড়া থেকে পাঠিয়েছেন।

হীরামন শেখ গুংরা রানাবন্দ চাপড়া নদিয়া থেকে পাঠিয়েছেন পরের বার্তা। ভোরের স্বপ্ন হল সকালের শান্ত সময়ে দেখা সুন্দর কল্পনা, এটি ঘুমের শেষ ধাপে ঘটে। অনেক মানুষ বিশ্বাস করেন যে এই স্বপ্নগুলো জীবনে সত্যি হয়। পরিবেশ যখন খুব স্নিগ্ধ ও শান্ত থাকে, রাত পেরিয়ে যখন নতুন দিনের আলো ফোটে, তখন আমাদের মন ও শরীর থাকে একদম তরতাজা। এই সময়ে ঘুমের ঘোরে আমরা যে স্বপ্নগুলো দেখি তাকে ভোরের স্বপ্ন বলে। প্রচলিত কথায় আছে, ভোরের দেখা স্বপ্ন নাকি সত্যি হয়। ভোরের স্বপ্নগুলো সাধারণত খুব স্পষ্ট হয়। এর কারণ হলো এই সময় আমাদের ঘুম হালকা থাকে, তাই স্বপ্নের প্রতিটি দৃশ্য আমাদের মনে খুব ভালোভাবে গেঁথে যায়। মানুষের বিশ্বাস ও লোকমুখে প্রচলিত আছে যে ভোরে দেখা স্বপ্ন মানুষের অবচেতন মনের গোপন ইচ্ছার প্রতিফলন। এটি অনেক সময় কাকতালীয়ভাবে বাস্তব জীবনের সাথে মিলে যায়। ভালো স্বপ্ন আমাদের মনে আনন্দের সৃষ্টি করে, আবার খারাপ স্বপ্ন দেখলে মানুষ সচেতন হয়। দিনের শুরুতে সুন্দর একটি স্বপ্ন আমাদের পুরো দিনটিকে সুন্দরভাবে শুরু করতে সাহায্য করে। হীরামন শেখের বার্তা গুংরা রানাবন্ধ চাপড়া নদিয়া থেকে এসেছে।

সকাল 6:48 হয়ে 24 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে আমি সমক আছি আজকের রবিবারের ভোড়াই নিয়ে। 19 জুলাই রবিবার আর 7টা পর্যন্ত আছি, এখনও 12 মিনিট আর ভোরের স্বপ্ন এই জুলাই মাস জুড়ে।

আপাতত হাতে বার্তা আলোক কুমার পাল মহতাবপুর পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন বার্তা। ভোরের স্বপ্ন নিয়ে লোককথা ও লোকবিশ্বাসের কোনো শেষ নেই। প্রচলিত ধারণা অনুযায়ী ভোরে দেখা স্বপ্ন নাকি গোপন রাখাই শ্রেয়, বিশেষ করে যদি তা শুভ কোনো ইঙ্গিত দেয়। অনেকের মতে ভোরের স্বপ্ন কাউকে বলে দিলে তার মাহাত্ম্য বা শুভ ফল নষ্ট হয়ে যায়। এই বিশ্বাসের পেছনের বৈজ্ঞানিক ভিত্তি স্পষ্ট না হলেও আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ঝুলিতে এমন অনেক ঘটনা থাকে যা এই লোকবিশ্বাসকে বারবার উস্কে দেয়। অনেকের ক্ষেত্রেই এমন অদ্ভুত অভিজ্ঞতা হয় যে ভোরের অস্পষ্ট আলোয় দেখা কোনো স্বপ্ন বাস্তব জীবনে হুবহু মিলে যায়। কোনো পরিচিত মুখ, কোনো বিশেষ স্থান কিংবা কোনো সাধারণ ঘটনা যা হয়তো স্বপ্নের অলিগলিতে ধরা দিয়েছিল, কয়েকদিন পরেই বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে তা আমাদের অবাক করে দেয়, যেন আমরা ভবিষ্যৎ কোনো ঘটনার প্রতিচ্ছবি আগেই দেখে ফেলেছি। স্বপ্নের সেই দৃশ্যপটে যা যা হওয়ার কথা ছিল বাস্তবের ঘটনার প্রবাহ ঠিক সেভাবেই এগিয়ে চলে। এই ঘটনাগুলো আমাদের চেনা যুক্তি ও বিজ্ঞানের গণ্ডিকে চ্যালেঞ্জ জানায়। অনেকে একে নিছক কাকতালীয় মনে করলেও যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান তাদের কাছে এটি এক রহস্যময় উপলব্ধি। হয়তো আমাদের অবচেতন মন সময়ের স্রোতে কিছুটা এগিয়ে গিয়ে ভবিষ্যতের সংকেত ধরতে পারে, হোক তা শুধুই মরিচিকা বা কোনো অতীন্দ্রিয় সংযোগ, ভোরের স্বপ্ন আমাদের কাছে রয়ে যায় এক রহস্যময় বিস্ময়ের মতো। এই বার্তা পাঠিয়েছেন আলোক কুমার পাল মহতাবপুর পশ্চিম মেদিনীপুর থেকে।

সেলাম জানাতে হবে, মানে আজকের ভোরাই থেকে সেলাম জানাবো বা নমস্কার জানাবো, শেষ করব আজকের ভোরাই, তবে শেষ বার্তা পড়ে যাই। তনুশ্রী ভট্টাচার্য পাঠিয়েছেন বার্তা 16/3/1 রবীন্দ্রনগর পশ্চিম মেদিনীপুর থেকে। ভোরের স্বপ্ন সত্যি হয় একটি প্রাচীন প্রবাদ, এটি আনন্দের না উদ্বেগের। স্বপ্নটি কেমন তার উপরে নির্ভর করছে সত্যি হলে আহ্লাদিত হব না চিন্তাগ্রস্ত হব। মুশকিল হল স্বপ্ন নিয়ে যতই বিবিধ

তত্ত্ব আলোচনা হোক না কেন, আলোচিত হোক না কেন, সব যুক্তির কাছে হার মানে ভোরের স্বপ্নের মায়াবী আকর্ষণ। স্বপ্ন দেখে ঘুম ভেঙে ধরফড় করে উঠে বসে গলা শুকিয়ে কাঠ হয়ে গেলে এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে বা কপালে বিন্দু বিন্দু ঘাম মুছে ধাতস্থ হয়ে ভাবতে বসি কি ছিল স্বপ্নটা। হয়তো পুরোটাই মনে থাকে, নয়তো খাপছাড়াভাবে ঝোলাঝুলি করে স্বপ্নটা এদিক ওদিক। তাই বলে এই স্বপ্নটা সত্যি হবে কি করে? আমি তো জানি আমার 90 পার করা ঠাকুমাকে, চিরকাল শাকাহারী সাদা থান পরা ঠাকুমা টপ আর জিন্স পরে গুবলার বিয়েতে বুফেতে দাঁড়িয়ে মাটন বিরিয়ানি খাচ্ছে। আবার চুলটাও দেখছি কালার করিয়েছে, ফাটাফাটি লাগছে ঠাম্মিকে। ওয়াও, স্বপ্নটা আমরা নাতি নাতনিরা সত্যি করেই ছেড়েছিলাম পরে। তনুশ্রী ভট্টাচার্য 16/3/1 রবীন্দ্রনগর পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছে এই বার্তা। আর এই বার্তার সাথে আর এই গানের সাথে শেষ করব আজকের ভোরাই। সঙ্গে ছিলাম আমি সুমক, FM রেইনবোতে থাকবো 10টা পর্যন্ত, FM রেইনবোতেই নমস্কার কলকাতা নিয়ে। স্টে টিউনড টু 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতা জাতীয় গ্রন্থাগারে একটি ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। গুজরাটের আমেদাবাদে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে 50,000 টাকা করে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানির সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির ওপর নির্ভরতা কমিয়েছে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ বলে সেদেশের সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একটা সময়ে মানুষের জীবনে অনেক সময় ছিল, মানুষ তখন পড়ত উপন্যাস, অনেকক্ষণ ধরে অনেকগুলো চরিত্র একসাথে। অসুবিধে হতো না, কারণ দুপুরবেলা খাওয়ার পরে সময় নিয়ে বসে মানুষ বসে বসে উপন্যাস পড়তো।

0: সন্ধ্যাবেলা সাঁজের আলোয় তখন পড়ত। একটু পরে আরও পরে যখন মানুষের সময় আস্তে আস্তে কমতে লাগলো, তখন উপন্যাস তো ছিলই, তার সাথে এলো বড় গল্প। সেই সব বড় গল্প তুলনায় উপন্যাসের থেকে একটু ছোট পরিসরে। চরিত্র কমলো, গল্পের পরিসরও কমলো, আর তার পাতার সংখ্যা কমলো, মানুষ তাতেই অভ্যস্ত হলো। আস্তে আস্তে যত সময় কমতে লাগলো তত ধীরে ধীরে জায়গা করে নিল ছোট গল্প, আর এখন তো অনুগল্পের সময়। তবে ছোট গল্পের কথা যদি বলি, তাহলে সেই ছোট গল্প লেখকদের মধ্যে যারা একেবারে এগিয়ে থাকবেন, প্রথম সারিতে থাকবেন বাংলা সাহিত্যের জগতে, তাদের মধ্যে অন্যতম বনফুল। দেখুন, ফুলে ফুলে মিলে গেল বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের লেখা পড়েনি এমন বাঙালি বোধহয় বিরল। তাঁর আজ জন্মদিন, তাই ভাবলাম আজকের ভাবনা বনফুলের সেই ছোট গল্প নিয়ে একটা ভাবনা শেয়ার করি, যে ছোট গল্প সম্পর্কে তিনি ঠিক কি ভেবেছিলেন, তিনি কি বলেছিলেন। বনফুল বলেছিলেন, বলাইচাঁদ মুখোপাধ্যায় বলেছিলেন ছোট গল্প সম্পর্কে, ছোট গল্পকে ছোট হতে হবে এবং একটি মুহূর্তের ঘটনা তার কাহিনী বৃত্তে আবর্তিত হবে, অর্থাৎ তার পরিসর ছোট হবে, আর একটি ঘটনা থাকবে, ঘটনা খুব বেশি ছড়াবে না, কিন্তু সেই একটি ঘটনাকে ঘিরেই আবর্তিত হবে পুরো গল্প। এই ছিল ছোট গল্পের বলতে গেলে সংজ্ঞা বনফুলের ভাবনায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তার ভাবনা শেয়ার করলাম আজকের রবিবারের নমস্কার কলকাতায়। 10টা পর্যন্ত আছি FM রেইনবোতে, 19শে জুন রবিবারের নমস্কার কলকাতা নিয়ে আমি সমক।
1: মানুষের মানুষে টান, অসাব পুরনো গান, সেই গান মনে নেই, দুনিয়া পাল্টাবে। মানুষের মানুষে টান, অসাব পুরনো গান, সেই গান মনে নেই, দুনিয়া পাল্টাবে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এবার তোমাদের বলে দিই যে এই মুহূর্তে সময় 7:13 হয়ে 44 সেকেন্ড, আর তোমরা জানো যে নমস্কার কলকাতায় তিনটে ঘন্টায় তিনটে গান, তোমাদের রিকোয়েস্টেড সং বাজাই আমরা 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। আর তোমাদের গানের যে রিকোয়েস্ট সেটা পাঠাও গান মিলান্তিতে, গান মিলান্তি GM হ্যাশট্যাগ GM টাইপ করে, তোমার পছন্দের গানের লাইন লিখবে, শিল্পীর নাম লিখবে, আর যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নাম লিখে 9903653992 তে পাঠিয়ে দেবে মেসেজ। আরও একবার বলি, হ্যাশট্যাগ GM

0: টাইপ করবে, টাইপ করে গানের লাইনটা টাইপ করবে, গানের লাইনটা টাইপ করে শিল্পীর নাম লিখবে, লিখে অবশ্যই যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নামটা লিখবে, আর তোমার নাম লিখবে আর লোকেশন লিখবে, পাঠিয়ে দেবে 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা টেক্সট মেসেজ করে। আর অলরেডি তোমরা জানো বলে তোমরা আগে থেকেই মেসেজ পাঠাতে শুরু করে দাও। যেমন আজকের প্রথম রিকোয়েস্ট এসেছে বারসা থেকে, শাওন পাঠিয়েছে, সেই শাওনের রিকোয়েস্ট এই আওয়ারে বাজাচ্ছি, তোমার পছন্দের গান সববার জন্য। গানটা কি সেটা শুনলেই বুঝতে পারবে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজ ইন্টারন্যাশনাল রিটেইনার ডে বা আন্তর্জাতিক রিটেইনার দিবস। এই রিটেইনার দিবস কেন কি এই বিষয়ে খুব একটা ডিটেলসে বলার দরকার নেই, কারণ এটা খুব সামান্য একটা ব্যাপার। বরং আজকের দিনে আমাদের দেশে আজকের দিনটা কিন্তু স্পেশাল। 19th July আজকের দিনেই হয়েছিল ব্যাংক ন্যাশনালাইজেশন, ব্যাংক রাষ্ট্রায়ত্ত দিবস আজ, বা ব্যাংক ন্যাশনালাইজেশন ডে আজ। আজকের দিনেই ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল বেশ কয়েকটা ব্যাংক, সেগুলো সব একসাথে করে রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল বা রাষ্ট্রের আন্ডারে এসেছিল বা আমাদের দেশ তা অধিগ্রহণ করেছিল সেই সব ব্যাংকে। তাই ব্যাংক ন্যাশনালাইজেশন ডে আজ, আর পাশাপাশি আজ ইন্টারন্যাশনাল

0: রিটেনার ডে বা আন্তর্জাতিক রিটেনার দিবস, এই সম্পর্কে ডিটেলস বলবো না, কিন্তু বলবো ব্যাংক রাষ্ট্রায়ত্ত দিবস বা ব্যাংক ন্যাশনালাইজেশন ডে সম্পর্কে। আজকের দিনে ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল বেশ কয়েকটা ব্যাংক। ইনফ্যাক্ট তারা আগে পর্যন্ত অবস্থাটা ছিল খুব শোচনীয়। দেশে ব্যাংক ব্যবস্থা সেই সময় বেশ শোচনীয় ছিল। প্রতি সপ্তাহে একটা একটা করে ব্যাংক উঠে যাচ্ছিল, অর্থাৎ রীতিমতো ফেল করছিল, আমানত উধাও। আর যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তারা রীতিমতো রাতারাতি ওভারনাইট সর্বশান্ত হয়ে রীতিমতো পথে বসেছিলেন। এমনকি ইংল্যান্ডের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ব্যাংক অফ ইংল্যান্ডের ডাইরেক্টর লর্ড জন মেনার্ড কিন্স একথাও বলেছিলেন যে ভারতের মতো এত বিপজ্জনক ব্যাংকিং সিস্টেম যে দেশে চালু আছে তাদের অত্যন্ত সাবধানে ব্যাংকিং চালানো উচিত এবং প্রয়োজনও বটে। 1966 সালের আগে 50 বছর দেশে প্রায় 1800 ব্যাংক রীতিমতো দেউলিয়া হয়ে উঠে গিয়েছিল। এরপর কি হয়েছিল সে কথাই জানাবো, কারণ আজ ব্যাংক ন্যাশনালাইজেশন ডে বা ব্যাংক রাষ্ট্রায়ত্ত দিবস, তাই আজকের এই বিশেষ দিন উনিশে জুলাই সম্পর্কে, রবিবারের 19শে জুলাই পড়েছে এবারে, সেই দিন সম্পর্কে জানাবো তোমাদের। তবে যে সময়ে এই ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল, রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল, সেই দিনটা ছিল কিন্তু শনিবার, হোয়াট এভার। আর তোমরা জানো যে তোমরা মেসেজ পাঠাও গান মিলান্তির পছন্দের গান, #GM লিখে তোমার পছন্দের গান লিখবে, শিল্পীর নাম লিখবে, যদি ফিল্ম সং হয় ফিল্মের নাম লিখবে, নিজের নাম লোকেশন লিখে পাঠিয়ে দেবে 9903653992 এই নাম্বারে। ফার্স্ট আওয়ারের গান শুনিয়ে দিয়েছি, বারাসাত থেকে সাউন্ড মেসেজ করেছিল, শুনতে চেয়েছিল স্পেশাল একটা গান, সেই গানটা শুনিয়ে দিয়েছি। আর আপাতত তোমাদের কানে রইল ফ্ল্যাশব্যাক টিউন।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বলছিলাম যে আজকে এই বিশেষ দিনে মানে 19 জুলাই তারিখে ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল বা ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল ব্যাংকের, তার জন্য আজকের দিনটা পালন করা হয় ব্যাংক রাষ্ট্রায়ত্ত দিবস হিসেবে বা ব্যাংক ন্যাশনালাইজেশন ডে হিসেবে। 19 জুলাই শনিবার ছিল, কিন্তু আজ রবিবার। হোয়াট এভার, সেই সময় 1969 সালের 19 জুলাই ছিল শনিবার, দেশের 14টা বড় ব্যাংক অর্ডিন্যান্সের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত হয়েছিল। মোট আমানতের পরিমাণ ছিল সেই সময় 70-90%। তখনও পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছিল সরকারের আওতায় একমাত্র স্টেট ব্যাংক। ব্যাংক অফ ক্যালকাটা নাম ছিল তখন, 3 বছর পরে নাম হয় ব্যাংক অফ বেঙ্গল। 1955 সালে সরকার ব্যাংকটি অধিগ্রহণ করে আর তখন নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক, পরে নাম পাল্টে হয় স্টেট ব্যাংক। শুধু এই ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ব্যাংক শিল্পের মধ্যে সবচেয়ে বেশি, মোট আমানতের 23% কাছাকাছি। ব্যাংক জাতীয়করণ ভারতের অর্থনীতির জগতে অত্যন্ত উল্লেখযোগ্য এবং বৈপ্লবিক একটা পদক্ষেপ ছিল, তাই আজ ব্যাংক জাতীয়করণ দিবস বা ব্যাংক ন্যাশনালাইজেশন ডেতে তোমাদের এই দিন সম্পর্কে দু চার কথা বললাম। আমি সমক, আজ স্টুডিওর ঘড়ি বলছে 7:28 হয়ে 43 সেকেন্ড। আছি আজ রবিবারের নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল। আর গান মিলান্তির গানের 3-3টে গানের মধ্যে একটা গান বাজিয়ে দিয়েছি এই আওয়ারে। আরও 2 ঘন্টায় আরও 2 গানের রিকোয়েস্ট অলরেডি পেয়ে গেছি, তাই প্লিজ আর মেসেজ করো না, অন্তত গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ করব না, তোমরা মেসেজ করো না। আর এরপরে মেসেজ অবশ্যই নেব, 9906599 সেম নাম্বার, যখন টপিক দেব ওই 8টার আগে মোটামুটি তোমাদের টপিক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বা অলরাউন্ড ক্রিকেটার রজার বিনির আজকের দিনে জন্ম হয়েছিল ব্যাঙ্গালোর শহরে, তৎকালীন ব্যাঙ্গালোর এখনকার ব্যাঙ্গালুরু শহরে 1955 সালের 19 জুলাই। এছাড়া ক্রিকেটার কমেন্টেটর হর্ষ ভোগলের আর জন্মদিন হায়দ্রাবাদে 1961 সালের 19 জুলাই তাঁর জন্ম। শ্রীলঙ্কান ক্রিকেটার দিলহারা ফার্নান্ডেরও আজকে জন্মদিন, কলম্বো শহরে 1979 সালের 19 জুলাই জন্ম। এছাড়া তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী অমল সেনের আজ জন্মদিন, অধুনা বাংলাদেশের নড়াইলে 1914 সালের 19 জুলাই। ভারতীয় জ্যোতির্পদার্থ বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকার তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে মহারাষ্ট্রের কোহলাপুরে 1938 সালের 19 জুলাই তারিখে। আর 19 জুলাই 1893 রাশিয়াতে জন্ম হয়েছিল রাশিয়ান কবি, নাট্যকার, শিল্পী, অভিনেতা ভ্লাদিমির মায়াকোভস্কির। এই সব বিখ্যাত মানুষদের পাশাপাশি যদি তোমার আজ জন্মদিন হয়, তোমাদের আজ জন্মদিন হয়, তাহলে তোমাদের সকলকে হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আজকের দিনটা খুব ভালো কাটাও, সকলের সাথে আনন্দ করে কাটাও, সকলকে নিয়ে মজা করো আর প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়া করো। আর আমি তোমাদের শোনাই তিন তিনটে গান ব্যাক টু ব্যাক, তিনেকে তিন গানের হ্যাট্রিকে।
0: FM রেইনবোতে তিন।

0: FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ইংরেজিতে একটা কথা আছে অন টাইম, কিন্তু অনেকের অভিধানে নেই এই অন টাইম শব্দটাই। মানে কেউ কেউ আছে এতই লেট করে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ব্যাপারে, যে তাদের কথায় চললে বাকি সকলের ট্রেন মিস হতে পারে, বাস মিস হতে পারে, মেট্রো মিস, এমনকি কোনো

গুরুত্বপূর্ণ কাজ বরবাদ হয়ে যেতে পারে। তোমার চেনা জানা এমন কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কি আছে যে টাইমের ব্যাপারে একেবারে অষ্টরম্ভা? তাহলে জানাও তাকে নিয়ে সেই ঘটনা যেখানে তুমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছিলে বা বিপদে পড়তে পড়তে বেঁচে গিয়েছিলে। হতে পারে তোমার চেনাজানা বৃত্তের বাইরে গিয়ে নিজের দিকে তাকালেও দেখতে পাবে, হ্যাঁ আমিও তো সেরকমই, আমি তো একদম পাংচুয়াল নই, আমি তো একদম অন টাইম নই, আমি তো ভীষণ রকম লেট করি, সব কাজে লেট করি আর তার জন্য বিপদে পড়ে যাই। এমন যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে শেয়ার করতে পারো সেই কথাও। আমি সমকাছি 10টা পর্যন্ত আজ রবিবারের নমস্কার কলকাতায়, আর মেসেজ করবে 9903653992।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এরপর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন তিনি। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE 2026 সালে দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। CBSE জানিয়েছে, দুটি বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। AI দিয়ে তৈরি OMR শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কড়া আইনি প্রক্রিয়ার মুখে পড়তে হতে পারে বলে NTA সতর্ক করে দিয়েছে। এ ব্যাপারে একটি কঠোর নির্দেশিকা জারি করে NTA জানিয়েছে, নকল OMR শিট শনাক্তকরণে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। অন্যদিকে জম্মু কাশ্মীরের পহেলগাম এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার জন্য অমরনাথ

0: তীর্থযাত্রাও আজ থেকে স্থগিত রাখা হয়েছে। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। টোকিওতে জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা সিঙ্গলসের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ শিরোপা জয়ের লক্ষ্যে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
2: আটটা বেজে ঠিক 3 মিনিট এই মুহূর্তে, 8:03 যখন হয়ে গেছে তখন আমরা সেকেন্ড আওয়ারে ঢুকে পড়েছি। আর সেকেন্ড আওয়ারে শুরুই করলাম গান মিলান্তির গানের রিকোয়েস্ট দিয়ে। অমিত সামন্ত মহিষা দল পূর্ব মেদিনীপুর থেকে শুনতে চেয়েছো স্পেশাল একটা গান, যে কোনো শিল্পীর কণ্ঠে হলেই হবে। সেই গান রইল তোমার জন্য, মানে তোমার রিকোয়েস্টের গান, তোমার জন্য এবং সকলের জন্য যারা শুনছো রবিবারের নমস্কার কলকাতা উইথ সোমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে তোমাদের বেশ কিছু মেসেজ জমে আছে, সেই মেসেজগুলো পড়ে দিই। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী মেসেজ করেছেন, ঘরে বাইরে আমার এমন প্রিয় বন্ধু আছে যারা কথায় কথায় দেরি করে, ফলে তাদের সাথে পথ চলতে গিয়ে আমাকে মাশুল গুনতে হয় রীতিমতো। সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি। সৌভিক সরকার কসবা হালতু থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছ, থ্যাংক ইউ সো মাচ সুপ্রভাত তোমাকেও। চিঠিগুলো খুব সুন্দর ছিল আজকে ভোরাইতে, আর আমার চিঠি পড়ার জন্য ধন্যবাদ। না, ধন্যবাদের কিছু নয়, ওই যে বললাম এটা তো আমরা জাস্ট একসাথে করি, তোমরা চিঠি লেখো আমরা পড়বো বলে, আর আমরা পড়ি তোমরা শুনবে বলে, তাই এর জন্য কোনো থ্যাংকস না, একদম না। আর তুমি আজকে যে টপিকটা দিয়েছি সেটা নিয়ে বলছো যে আমার এক বন্ধু আছে কোথাও গেলে তাকে টাইম হিসেবে 1 থেকে 1.5 ঘন্টা আগে বলি, না হলে ঝুলিয়ে দেবে, উল্টে আমাদের লেট করে দেয়। এইরকম অনেকবার করেছে সিনেমা আর খেলা দেখতে গিয়ে, তখন টিকিটটাই পুরো জলে চলে যায়। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। আরও একটা মেসেজ, আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি, আর আমার দেখা অন টাইম লেট করে, অন টাইম লেট করে কি করে, মানে অন টাইম হয় না, লেট করে এরকম আমার স্ত্রী প্রায় সময় কোথায় যাওয়ার জন্য ঘুম থেকে উঠবে ঠিক টাইমে, ধরে নাও 6টায় আমাদের ট্রেন ধরতে হবে, ও 4টের সময় উঠে পড়বে, কিন্তু উঠে রেডি হতে হতে ওর 5:30-6টার কাছাকাছি হয়ে যায়। যখন বলবে এত দেরি করছো কেন, যখন বলি ট্রেন মিস হয়ে যাবে, তখন রেগে মেগে বলবে আমি যাবো না, যাও তুমি গেলে চলে যাও। এরকম অনেকবার হয়েছে ট্রেন মিস হয়েছে। আরেকজনের নাম বলবো, আমার স্কুলের বন্ধু চন্দ্রনাথ, আমরা দুজন প্রায় একসঙ্গে স্কুলে যেতাম, আমার বাড়ি থেকে কিছুটা আগে ওর বাড়ি ছিল। স্কুলে যাবার সময় যখন ওকে ডাক দিয়ে নিয়ে যাব, দেখতাম ও রেডি হয়নি, অনেক সময় আমি নিজে চলে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওর মা বলতো, মানে কাকিমা বলতো, একটু দাঁড়া না, ওকে নিয়ে যাবি সঙ্গে, না হলে ও আরও দেরি করে ফেলবে। এরকম অনেক সময় হতো, স্কুলের প্রার্থনা হয়ে যেত, তারপর আমরা দুজন স্কুলে উপস্থিত হতাম, শুধুমাত্র ওর জন্য দেরি হতো। আজকে জানতে চাইছি তোমাদের থেকে এমন কোনো একটা ঘটনার কথা, বা ঘটনা বলে নয়, এমন কোনো মানুষ যে আসলে ভীষণ লেট, লতিফ যাকে বলতে বলে, অন টাইম একেবারেই হতে পারে না, যে কোনো কারণেই হোক তার দেরি হওয়া চাই, মানে দেরি হবেই হবে, এমন যদি কেউ থেকে থাকে, এবং তার বাহানাটাও কিন্তু খুব মজার হয়। অনেকেই এই দেরি করার পরে যে বাহানাটা দেয় না, সেটা কিন্তু বানিয়ে বানিয়ে বেশ দুর্দান্ত বাহানা দেয়, যেটা একেবারেই বিশ্বাসযোগ্য হয় না, বা অনেক সময় বোঝাই যায় বানিয়ে বানিয়ে বলছে। সেরকম কিছু হয়েছে জানাও আমাকে 9903659992 এই নাম্বারে, সেই মানুষটার কথা জানাও যে তোমাকে নিয়মিত দেরি করে, দেরিতে আসে এবং তোমাকে বিপদে ফেলে দেয়। 9903659992। আর আপাতত ফ্ল্যাশব্যাক সং তোমার কানে কানে।
0: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হতে পারে তুমি আগে যখন মেসেজের টপিকটা বলেছিলাম সেই সময় তুমি ঘুম থেকে ওঠোনি, বা হতে পারে তুমি কোথাও একটা কাজে ব্যস্ত ছিলে, কোনো একটা কাজে এনগেজড ছিলে, হতে পারে তোমার আজকের রেডিও সেটটা টিউন করতে একটু দেরি হয়ে গিয়েছে। তার জন্য যারা যারা মিস করে গিয়েছো তাদের জন্য আরও একবার আজকের হোয়াটসঅ্যাপ টপিকটা একবার বলে দিই। ইংরেজিতে একটা কথা আছে, অন টাইম, মানে একদম সময় মতো। কিন্তু অনেকের অভিধানে এই অন টাইম শব্দটাই নেই, মানে কেউ কেউ আছে এতই লেট করে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ব্যাপারে, যে তাদের কথায় চললে বাকি সকলের ট্রেন মিস হতে পারে, হতে পারে বাস মিস অথবা মেট্রো মিস হতে পারে, এমনকি কোনো গুরুত্বপূর্ণ কাজ বরবাদ হয়ে যেতে পারে। তোমার চেনা জানা এমন কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কি আছে যে টাইমের ব্যাপারে একেবারে অষ্টরম্ভা? তুমি নিজেও হতে পারো যে তুমি একদম টাইম মেনটেন করতে পারো না, তাহলে জানাও তাকে নিয়ে বা তোমাকে নিয়ে সেই ঘটনা যেখানে তুমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছিলে বা বিপদে পড়তে পড়তে বেঁচে গিয়েছিলে। 9903659992 ইজ দ্য নাম্বার, 9903659992। আপাতত তোমাদের কাণ্ড রইল, নিউ টিউন তোমরা মেসেজ করো, আর আমি সোম কাছি 10টা পর্যন্ত আজকের রবিবারের নমস্কার কলকাতায়।
0: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 8:22 হয়ে 40 সেকেন্ড। এবার একটু মেসেজের দিকে তাকাই। যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, ভোরের স্বপ্নের বার্তাগুলো যেমন অসাধারণ ঠিক তেমনি তোমার উপস্থাপনা পাঠ। বার্তার সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া গানগুলো দুর্দান্ত, কোনো কথা হবে না, খুব ভালো সুস্থ থেকো। যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর। আর আজকের বিষয় বলেছেন, যে টপিকটা দিয়েছি আজকে সেটা সম্পর্কে বলেছেন, আমার এক আত্মীয় দাদা যে প্রায় সব কাজে হবে বলে দেরি করে, একবার তাকে নিয়ে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করেছিলাম, হয়ে গেল, ট্রেন ফেল, অগত্যা অনেক সময় অপেক্ষা করার পর পরে ট্রেনে গেলাম, তারপর থেকে ওই দাদাকে আর কোথাও সঙ্গে নিয়ে যাইনি। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং আমার তরফ থেকেও। আমাদের মতো নিত্যযাত্রীদের অল টাইম কত গুরুত্বপূর্ণ, অল টাইম লিখেছেন কোট অ্যান্ড, অ্যাকচুয়ালি অন টাইম, ওটা টাইপো এরার ধরেই নিচ্ছে, অল টাইম নয় অন টাইম কত গুরুত্বপূর্ণ সেটা যারা প্রতিদিন যাতায়াত করে তারাই জানে। বাড়ি থেকে অন টাইমে না বেরিয়ে ঠিক টাইমে বাস না ধরলে ঠিক টাইমে ট্রেনটা পাওয়া যায় না, আর ট্রেন মিস হয়ে যাওয়া মানেই সারাদিন কাজের ডামাডোল। এই তো গত সপ্তাহে আমার সঙ্গে আমার বন্ধু তুষার কলকাতা যাবে বলল, আগে থেকেই ঠিক ছিল কিন্তু এত দেরি করে বেরোনোর জন্য বাস মিস করলাম, কাজও মিস হয়ে গেল। তাই সবার কাছে অন টাইমটা খুব গুরুত্বপূর্ণ। দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া। আর কৃষ্ণেন্দু বিশ্বাস পাটাডাঙ্গা রানাঘাট থেকে মেসেজ করেছেন, আজকের বিষয়ে এটুকুই বলবো, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা, সময়ের সচেতনতা এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আমি সময়ের বিষয়ে সচেতন, তাই কখন যখন যেটা করা উচিত সেটাই করে থাকি। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাটার। আমাদের এই শো করতে হলে অন টাইম না হলে জাস্ট শেষ, অতএব অন টাইম ইজ আওয়ার শো টাইম। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, গুড মর্নিং ফ্রম মাই সাইড টু, ভেরি নাইস টপিক। আমি অন টাইমে শপিং মলে না যাওয়ার জন্য আমাকে টাটা বাই বাই বলবে বলে ওয়ার্নিং দিয়েছে কি, সেটা তো নেই, হোয়াট এভার। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করেছেন, আর 9903653992 ওয়েট করে আছি তোমাদের মেসেজের জন্য, সেই মেসেজ পড়বো আমি 10টা পর্যন্ত, কারণ আজ রবিবার, নমস্কার কলকাতা, শুধুমাত্র আজ নয় প্রত্যেক দিন নমস্কার কলকাতা 10টা পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম।

এবং রাত জাগবে সারা বিশ্ব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে থার্ড পজিশনের খেলা ছিল, আর তাতে ইংল্যান্ড 6-4 গোলে হারিয়ে দিল ফ্রান্সকে। একটা দুর্ধর্ষ ম্যাচ হলো, আর যারা দেখলো তারা জানলো যে কী ম্যাচ দেখলো, আর যারা দেখলো না তারা জানতেও পারলো না কী ম্যাচ মিস করলো। ডিটেলসে বলবো যদি সময় থাকে, তবে তার আগে তোমাদের মেসেজগুলো পড়ে দিই। শাউন বারাসাত থেকে মেসেজ করেছো, ঈপ্সিতা ঘোষ বিশ্বাসের লেখা আর তোমার বার্তা পাঠ, ভোড়াইতে প্রথম বার্তা শুনে ট্রেনের মধ্যে জানলার ধারে বসে থাকা অবস্থায় কিভাবে যে চোখের জল সামলেছি আমি জানি। ও শাউন বারাসাত থেকে মেসেজ করেছো, কোথাও হয়তো যাচ্ছ তুমি, তোমার যে ভালো লেগেছে এটা জানতে পেরে আমারও ভালো লাগছে। হ্যাঁ, একদম ফার্স্ট মেসেজটা দুর্দান্ত ছিল, একদম অন্য রকমের, অন্য ধরনের এবং হার্ট টাচিং। কাকে বাদ দিয়ে কার কথা বলবো বলতো আজকে, যেখানে আমি আজ অবধি কোনোদিনও ট্রেন মিস করিনি, সেখানে যাদের যাদের সাথে ঘুরতে বেরোই কেউ 30 মিনিট লেট করে তো কেউ 3 ঘন্টা। তাতে এমনও হয়েছে শিয়ালদা থেকে এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা, সেই ট্রেন ধরতে পারিনি, তাতে শেষমেশ বাসে করে দুর্গাপুর যেতে হয়েছে। ওই কারণে এখন চেষ্টা করি একাই বেরিয়ে যাওয়ার, বাকিটা ট্রেন পেলে পাবে, না হলে নিজের দায়িত্বে পৌঁছবে। দ্যাটস গ্রেট, এটা কিন্তু দুর্দান্ত যে যে যার নিজের দায়িত্বে পৌঁছো বাবা, আমি আমার দায়িত্ব ছাড়া আর কারোর দায়িত্ব নিতে পারবো না। পিউপা ঘোষ সুকডাল পূর্ব বর্ধমান থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছো, সুপ্রভাত আমার তরফ থেকেও, আমাদের সকলের তরফ থেকে। আমি নিজেই সবসময় দেরি করি, আগে থেকে কোথাও গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকা আমার একদম ভালো লাগে না, তার জন্য আমার অনেক লস হয়েছে ঠিকই, তবে আটকায়নি কোনো কিছু। আর আমার কাজের জায়গা যেতে হলে রাস্তায় রেল গেট পড়ে, যেখানে যেভাবেই দেরি হোক না কেন আমি বলি গেট পড়ে গেছিল। পিউপা ঘোষ সুকডাল পূর্ব বর্ধমান, মাইন্ড ইট। যারা যারা এই এক্সকিউজ শুনেছ, তারা যদি আজকে শো শুনে থাকো তাহলে পরের বার শোনার সময় একটু সতর্ক থেকো। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছো, আমার বাবা বলতেন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, বাবার কোথাও যাবার কথা থাকলে 15-20 মিনিট আগে পৌঁছে যেতেন, আর আমি হয়েছি তার উল্টো। বস রোজই বলে দাদা একটু টাইম মেনটেন করো, আর আমি বলি ঠিক আছে, তারপর যে কে সেই। চিত্তব্রত ঘো জয়রামপুর হাওড়া, আর আমাদের নাম্বার 9903653992।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: লালবাজার ট্রাফিক কন্ট্রোলের অফিসারের সাথে একটু আগে জাস্ট কথা হলো এবং অফিসার বললেন যে আজ কোনো রকম কোনো অফিসিয়াল মিটিং বা মিছিলের কোনো খবর নেই, আর রাস্তা একদম ফাঁকা আছে কারণ রবিবার বলে গাড়ি অনেক কম চলছে। কিন্তু তাও সেই বিধিবদ্ধ সতর্কীকরণ, হেলমেট অবশ্যই পরবেন, পিলিয়ন রাইডার যে তাকেও হেলমেট পরাবেন যারা বাইক রাইড করবেন, আর যদি ছোট্ট পুচকে কেউ থাকে বাইকে রাইড করে তাকেও একটা ছোট্ট পুচকে হেলমেট কিনে দেবেন, কারণ প্রত্যেকের মাথার দাম কিন্তু সমান। আর যারা গাড়ি চালাবেন, যারা চার চাকায় চড়বেন, তারা অবশ্যই সিট বেল্টটা বাঁধবেন, যিনি ড্রাইভ করবেন অবশ্যই বাঁধবেন, আর পুলিশের সাথে প্লিজ লুকোচুরি খেলতে যাবেন না, মানে পুলিশ দেখেই সিট বেল্ট বেঁধে নিলাম, পুলিশ নেই সিট বেল্ট খুলে ফেললাম, বাইকে চড়ছি পুলিশ দেখে হেলমেট পরলাম, পুলিশ নেই হেলমেট পরলাম না, কারণ পুলিশ দেখে অ্যাক্সিডেন্ট হয় না। যারা চার চাকা চড়বেন তারা ড্রাইভ করার সময় অবশ্যই সিট বেল্ট বাঁধবেন, যারা পাশে বসবেন সামনের সিটে এবং পেছনের সিটে তারা অবশ্যই সিট বেল্ট যদি থাকে পেছনের সিটে সিট বেল্ট বাঁধবেন, আর রাস্তা পার হবেন জেব্রা ক্রসিং দিয়ে সাবধানে রাস্তা হাঁটুন। মনে রাখবেন গাড়ির যে ইনার্শিয়া সেটা হঠাৎ করে জিরোতে নিয়ে আসাটা খুব টাফ, ফলে ব্রেক ফেইল হতে পারে বা ব্রেক অ্যাপ্লাই করলে হঠাৎ করে সাডেন ব্রেক অ্যাপ্লাই করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই রাস্তা পার হওয়ার সময় গাড়ি যদি দ্রুত আসে গাড়িকে হাত দেখিয়ে নিজে পার হতে যাবেন না, কারণ হাঁটলে যে ইনার্শিয়া থাকে সেখানে ব্রেক কষাটা অনেক সহজ রাদার দ্যান গাড়ি। আমি সামনের দিকে দিয়ে পারি, এখনও আছি 1 ঘন্টা 13 মিনিট। তোমাদের কানে রইল এই গানটা, আমি সমক রইলাম 10টা পর্যন্ত রবিবারের নমস্কার কলকাতায়। সঙ্গে থেকো তুমিও

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায় যে জন জানে না তারে ধিক শত ধিক। সময় মেনটেন করা উচিত সকলের, অন টাইম হওয়া উচিত সকলের। তুমি কি বলছো পায়েল? পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। কত সময় চলে যায় আঙুলের ফাঁক দিয়ে, মন তবু ব্যস্ত আজ কত ভাবনা নিয়ে। সময় যেন ছুটে চলে বিদ্যুতের বেগে, অপলক দৃষ্টিতে দু চোখ যেন আছে আজও জেগে। ধরতে পারি না সময়কে আমি, হৃদয়ে ছবি আঁকি, বসে বসে ঘরের কোণে ভাবনা নিয়েই থাকি। রং তুলি দিয়ে কত শত স্বপ্ন এঁকে চলি, দুঃখের সাগরে ভেসে আমি সুখের কথা বলি। নিজের হৃদয়ে কত প্রাসাদ ভাঙি আর গড়ি, কাটার শয্যায় ঘুমিয়ে আমি শান্তির পারিজাত গড়ি। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছো। আর হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে মিতালি সামন্ত মেসেজ করেছো, তুমি বলেছো আজকে যে টপিকটা, দেখো আমি নিজের কথাই প্রথমে বলবো। আমি কোথাও যাওয়ার হলে কেন যাই না, লেট করে ফেলি বেরোতে বেরোতে। আমার অনেক সময় লাগে, শুধুমাত্র কোথাও যাওয়ার সময় হলেই লেট হয়, কিন্তু বাদ বাকি বাড়ির সমস্ত কাজকর্ম আমি কিন্তু ফার্স্ট। সেটা রান্নাবান্না হোক, ঘর গোছানো হোক, চাষবাসের কাজকর্ম হোক, সবেতেই আমি ফার্স্ট। কেন জানি না কোথাও যাওয়ার হলে আমি টাইম অ্যাডজাস্ট করে উঠতে কিছুতেই পারি না। তার জন্য কোথাও যাওয়ার থাকলে আমার হাজব্যান্ড যদি 8টায় যেতে হয়, ও বলবে 7টায় বেরোবে। আমাদের এদিকে গাড়ির সংখ্যা খুব কম, যেহেতু আমরা গ্রামে থাকি। একটা ট্রেন মিস হলে আরেকটা ট্রেন আসতে আবার 4-5 ঘন্টা পর, মাই গড। সেই জন্য আমার স্বামী 1 ঘন্টা আগে আমাকে টাইম দেয় যাতে আমি সময়ে উপস্থিত হতে পারি সেখানে। আর আমি যদি টাইমের আরও 1-1.5 ঘন্টা আগেও ঘুম থেকে উঠি, তাও রেডি হতে পারি না, কেন জানি না। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে, নিবেদিতা সেন ফ্রম শেওড়াফুলি, আজকে ভোরাইতে গানগুলো খুব ভালো লাগলো সকালবেলায়, থ্যাংক ইউ সো মাচ। আমার বন্ধু সাইকেল নিয়ে দাঁড়াতো, সেই আমার লেট দিয়ে শুরু। কোনো জায়গায় গেলে দেরি আমার হয়, শাড়ি পরতে চুল বাঁধতে প্রচুর দেরি হয়ে যায়, খুব সমস্যা হয়। ভাই বলে ট্রেন পাবো না, আমি বললি যে ঠিক পেয়ে যাব। যাই হোক, ভাইয়ের তারা, আমি জানি এটা ওর স্বভাব, কিন্তু এটা ঠিক, এই তারাটা দেয় বলেই কিছু মানুষ আমরা অন টাইম না হলেও অনেক কিছু মিস করি না। তবে মিস করো না, 107 FM রেইনবোর আরও 107 মিনিট তোমাদের সঙ্গেই আছি আমি, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 8:53। 107 মিনিট তো নয়, ওদিকে 60 আর এদিকে 7, মানে 67 মিনিট, 67 মিনিটস তোমাদের সঙ্গে থাকবো আমি সুমক, আজকের রবিবারের নমস্কার কলকাতাতে। আর তুমি পাঠাও তোমার মেসেজ 9903653992 এই নাম্বারে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতা জাতীয় গ্রন্থাগারে একটি ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কর্মে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সবকটি রাজনৈতিক দলের কাছেই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবে। CBSE জানিয়েছে দুটি বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না। সব থানা এবং ট্রাফিক গার্ডে লালবাজার থেকে এই মর্মের নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকা উপেক্ষা করলেই শাস্তির মুখে পড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা করে বৃদ্ধি করা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের 164তম জন্মদিন উদযাপিত হচ্ছে। তিনি DL রায় নামেও পরিচিত ছিলেন। তাঁর রচিত গান ধনধান্যে পুষ্পে ভরা, ওই মহাসিন্ধুর ওপার থেকে, বঙ্গ আমার জননী আমার প্রভৃতি গান বাঙালির হৃদয়ে আজও বিরাজমান। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হচ্ছে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
2: স্টুডিওর ঘড়িতে এখন সময় 9টা বেজে জাস্ট 4 মিনিট, পৌঁছে গেলাম ফাইনাল আওয়ারে। আর ফাইনাল আওয়ারের গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন অনেক আগে লালমোহন মাঝি, জালালসি, বউবাজার, হাওড়া থেকে। তার পছন্দের গান সব

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অ্যান্ডি বেহালা থেকে মেসেজ করেছো, সুমক ফার্স্ট সংটা ছাড়া গানগুলো চুজ টা করেছো খুব ভালো, কিন্তু ফার্স্ট গানটা তো খুব ভালো গান ছিল, কেন ভালো লাগলো না? সুমক, আমি খুব কুইক লেডি, তাই আমায় সবাই বলে সব সময় দৌড়াও। সুমক, আমার বোন খুব লেজি, আমার কথায় আমরা কোথাও ফ্যামিলি মিলে বেড়াতে গেলে আগের দিন আমাদের বাড়িতে আসতে বলে, আর তা না হলে ট্রেন মিস হবেই, ওকে নিয়ে যেতে চাই না, না নিয়ে গেলে আবার যাওয়াও যায় না, তাই দিদিরা বলে ওকে নিয়ে যা, আগে আসতে বলবি। সুমক, তুমি অন টাইম বয়। হ্যাঁ, আমাদের সবাইকে অন টাইমই হতে হয়। তোমায় কুর্নিশ, অ্যান্ডি, বেহালা। কুর্নিশ আমাদের দেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা প্রত্যেকেই প্রত্যেকে কুর্নিশ জানাতে পারি, কারণ নিজেদের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই হচ্ছি হিরো অর হিরোইন। তবে একটা কথা বলছি যে জাস্ট অলস সে অর্থে বলছি না, আমি বলছি অন টাইম অনেকে হতে পারে না, সেটা হতে পারে টাইমে অ্যাডজাস্ট করতে পারে না বলে। হ্যাঁ, লেজিনেস থেকেও কিন্তু টাইম অ্যাডজাস্ট করার একটা প্রবলেম হয়। কুলদান নস্কর, বিপ্রন্নপাড়া ডোমজুর হাওড়া, এই জায়গার নামটা বোধহয় এর আগে আরেকবার পেয়েছিলাম, আপনি বোধহয় আরেকবার মেসেজ করেছিলেন, বিপ্রন্নপাড়া ডোমজুর হাওড়া। আমি অফিসে একদম অন টাইমে যেতে পারি না, প্রায় দিন লেট হয়ে যায়। এই চার কথা শোনায় আগে বসে বেস করে অফিস যেতাম, আগে ও বাসে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বাসে করে অফিস যেতাম, কিন্তু এখন বাইকে করে অফিসে যাই, বাট রাস্তায় এত জ্যাম জট হয় যে রাস্তার অবস্থা এত খারাপ যে অন টাইম অফিস যেতে পারি না, সেই এই চার কথা শুনতে হয় এই চারের। ফ্রম কল্যাণ নস্কর, বিপ্রন্নপাড়া ডোমজুর হাওড়া। এটা আমার ক্ষেত্রেও হয়, আমি অনেক সময় একটু দেরি হয়ে গেলে যেটা হয়, বাইকটা একটু তাড়াতাড়ি চালাতে হয়, কিন্তু আমি জানি যে সেটা ঠিক নয়, যদিও কারণ অন টাইম হলে যেটা হয় অনেক রিল্যাক্সড ওয়েতে বাইক চালানো যায়, কিন্তু একটু দেরি হলে বাইকটা একটু তাড়াতাড়ি চালাতে হয়, এই যা ডিফারেন্স। আদারওয়াইজ একটু অন টাইম বেরোলে সব দিক থেকেই সুবিধে, কারণ রাস্তায় অনেক সময় দেখা যায় যে হয়তো ট্রেন ধরার আছে, অনেক সময় এমন হয়েছে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, ট্যাক্সি করে বেরিয়েছি বা কোনো রকম ক্যাব করেছি, বুক করেছি, এবার যেতে গিয়ে রাস্তায় বিভৎস জ্যাম হলো বা কোনো একটা এমন ঘটনা ঘটলো যেটার ক্ষেত্রে রাস্তায় একটু দেরি হয়ে গেল, এমন অনেকবার হয়েছে আমাদের শোতে আসতে গিয়ে রাস্তায় আমাদের যে স্টুডিওর গাড়ি, সেই গাড়ি খারাপ হয়ে গেছে বা হয়তো টায়ার পাংচার হয়ে গেছে, যদিও আমরা ওয়েল বিফোর হ্যান্ড বেরোই, তার জন্য রাস্তায় সেই কাজটুকু করে টায়ার পাংচার টায়ার যেটা সেটা চেঞ্জ করে নতুন টায়ার সেট করে আস্তে আস্তে খুব একটা দেরি হয় না, তাও ওই বাফার টাইমটা থাকে বলেই আমরা অন টাইম পৌঁছানো আমাদের রপ্ত হয়ে গেছে, কিন্তু অনেক সময় আমাদের ব্যক্তিগত কারণেই ভুল হয়ে যায়, দেরি হয়ে যায়, সেই কথাই জানাচ্ছি, জানতে চাইছি তোমার থেকে এমনকি তোমার ক্ষেত্রে হয়েছে, তাহলে জানাও 9903653992। তোমার চেনা জানা বৃত্তের মধ্যে এমন যদি কেউ থাকে যে লেট লতিফ বলে একেবারে চ্যাম্পিয়ন, তাহলে সেটাও জানাতে পারো 9903653992। আপাতত একটা দুর্দান্ত গান তোমাদের জন্য রাখছি ফ্ল্যাশব্যাক সঙ্গে।
0: FM Rainbow Flashback Song.
1: Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল
2: হালচাল।
3: কিছু জিনিস খুব বেশি দেরি করতে নেই, যার জন্য ওয়েদার রিপোর্ট তাড়াতাড়ি দিয়ে দিই। পার্টলি ক্লাউডি স্কাই, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, লাইট রেইন, থান্ডার শাওয়ার লাইকলি টু অকার, হালকা বৃষ্টির এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে টেম্পারেচার আজ। আর গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল একটু বেশি 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সবচেয়ে কম তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি ছিল 95%, সবচেয়ে কম 68%। মিনিমাম রিলেটিভ হিউমিডিটি একটু কমেছে আগে, কয়েকদিন আগে যা ছিল ভয়ঙ্কর। আর বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 2.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার। আর যারা সমুদ্রে মাছ ধরতে যান সেই সব মানুষদের জন্য, জেলে ভাইদের জন্য কোনো রকম কোনো সতর্কবার্তা নেই, শুধু একটাই সতর্কবার্তা।

0: be on time.
1: FM Rainbow Day, Rainbow New Tune. Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: সবচেয়ে লেট করে আমার মা, কোথাও যেতে গেলে একটু লেট হবেই হবে, বলছে নদিয়ার বানপুর থেকে রজত বিশ্বাস। সময় আমাদের কাছে খুবই মূল্যবান। আচ্ছা, কি মেসেজ পাঠিয়েছেন সঞ্জিত বোস যোধপুর পার্ক থেকে। সময় আমাদের কাছে খুবই মূল্যবান, দুষ্প্রাপ্য ও সীমিত। আমাদের উচিত বাধা ধরার সময়ের মধ্যে যে কাজটা করি সেটা যতটা সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করা। ইংরেজিতে একটা কথা আছে, আ স্টিচ ইন টাইম সেভস নাইন। আমাদের ডিকশনারিতে কোনো কাজ আজ নয় কাল করব, কোট অ্যান্ড কোট, এই যে মনোভাব একেবারেই সেটা রাখা উচিত নয় বলে আমার মনে হয়। কারণ এখন সেই আগেকার যুগ আর নেই, তাছাড়া সময় দ্রুত গতিতে চলতে থাকে, কখনো থেমে থাকে না। সঞ্জিত বোস ফ্রম যোধপুর পার্ক, খুব ভালো লাগলো মেসেজ পেয়ে, সকলের মেসেজ পেয়ে খুব ভালো লাগলো। একজনের মেসেজ পড়ে বলছি মানেই তার মেসেজটাই ভালো লাগছে, বাকি মেসেজ ভালো লাগছে না তা কিন্তু ভেবে ফেলো না, কোনো একটা সময় বলতে হবে বলে বলছি। মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে মেসেজ করেছো, সুপ্রভাত সুমন দা। সুপ্রভাত, দেরি করে যাওয়ার অভ্যেস আমার সেরকম নেই, চেষ্টা করি সবসময় ঠিক টাইমে যাওয়ার, কিন্তু মেসে যখন থাকতাম আমার যে রুম পার্টনার ছিল কৌশিক, সবসময় দেরি করার অভ্যেস, কলেজ যাওয়ার আগে আমি পুরোপুরি রেডি, সে তখনও মোবাইল দেখে দেখে ভাত খাওয়া আর তার শেষই হয় না। যার জন্য এরকম কয়েকদিন হয়েছে, প্রথম পিরিয়ডে স্যার আমাদের ঢুকতে দেননি দেরি করার জন্য, 45 মিনিটের ক্লাস হতো আমাদের, 15 মিনিট মতন লেট হয়ে যেত, আর যখন বলতাম আসবো স্যার, স্যার বলতেন তোমরা তো 30 মিনিট আগে চলে এসেছো পরের পিরিয়ডের জন্য, সরি এখন আর ঢুকবে না। মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর। এই জন্যই তো মেস লাইফ, লাইফটা পুরো মেসি হয়ে

যায়। আজকে মেসি কিন্তু নামবে, ইয়েস আজকে নামবে স্পেনের এগেনস্টে আর্জেন্টিনা 12:30 খেলা নিউ ইয়ারকে, মানে ভারতীয় সময় 12:30 সময় নিউ ইয়ারকে খেলা হবে, আমরা সবাই দেখব। যে কোনো রকম ভালো জিনিস বা দিন দেরিতে এলেও যদি সঠিক পথ চিনে আসে মন্দ লাগে না। জ্যোতির্ময় ব্যানার্জি ফ্রম বেহালা। মেসেজটা আরেকবার পড়ছি, কারণ মেসেজটা ছোট হলেও এর অভিঘাত আর গভীরতা দুর্দান্ত। যে কোনো রকম ভালো জিনিস বা দিন দেরিতে এলেও যদি সঠিক পথ চিনে আসে মন্দ লাগে না। জ্যোতির্ময় ব্যানার্জি ফ্রম বেহালা। খুব ভালো লাগলো মেসেজটা পাঠানোর জন্য এবং পড়ার জন্য, আমার দারুণ লাগলো। আর তোমাদের নিশ্চয়ই শুনে বেশ ভালো লেগেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন অ্যাঙ্গেল থেকে জ্যোতির্ময় ব্যানার্জি এই মেসেজ পাঠিয়েছেন। আর মফিজুল খান পুরো ছক্কা মেরে দিয়েছে। নন্দীগ্রাম থেকে মফিজুল খান মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। গুড মর্নিং আমার তরফ থেকেও। বাস টাইম, ট্রেন টাইম, ফ্লাইট টাইম, অফিস টাইম, যেখানে যে টাইমই থাকুক না কেন, মহিলা ব্রিগেডের ড্রেসিং টাইমের কাছে সব কিছুর টাইম জাস্ট তুচ্ছ, জাস্ট তুচ্ছ সব টাইম। লিখছো মফিজুল খান ফ্রম নন্দীগ্রাম।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
2: গতকালের যা দাম তাতে হলমার্ক সোনার গয়নার 22 ক্যারেট দরকারের দাম বলেছিলাম 55 টাকা কমেছে 1 গ্রামে 13,515 টাকা, আর 550 টাকা কমেছে 10 গ্রামে 1,35,150-এ নেমেছে। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 60 টাকা কমে হয়েছে 14,220 টাকা, 10 গ্রামের দাম 600 টাকা কমে হয়েছে 1,42,200 টাকা। পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 55 টাকা কমেছে হয়েছে 14,150 টাকা, আর 10 গ্রামের দাম 550 টাকা কমে হয়েছে 1,41,500 টাকা। এটা গেল সোনার দাম, গতকালের হিসেব যেটা সেটা বললাম। আর রূপোর দাম, আজ রবিবার কিন্তু রূপোর দাম বেড়েছে। খুচরো রূপো 100 গ্রামের দাম 115 টাকা বেড়ে হয়েছে 21,875 টাকা। 1 কেজির খুচরো, 1 কেজি খুচরো রূপোর দাম 1,150 টাকা, 1,150 টাকা বেড়ে হয়েছে 218,750 টাকা। রূপোর বাটের 100 গ্রামের দাম 115 টাকা বেড়ে হয়েছে 21,865 টাকা, আর 1 কেজি রূপোর বাটের দাম 1,150 টাকা বেড়ে হয়েছে 218,650 টাকা। এবার জ্বালানির দামটা একটু বলে দিই, একই আছে জ্বালানির দাম। পেট্রোল 1 লিটার 113 টাকা 50 পয়সা, ডিজেল 1 লিটার

নিরানব্বই টাকা বিরাশি পয়সা বা 82 পয়সা, রানার গ্যাসের 14.2 কেজি সিলিন্ডারের দাম 968 টাকা। আমি সোমা কাছি আরও আধ ঘন্টা মতন তোমাদের সঙ্গী হয়ে আজকের রবিবারের নমস্কার কলকাতায়। আর আজ 19 জুলাই রবিবার, সঙ্গে থেকো এফ এম রেইনবোর নমস্কার কলকাতায়। টিল টেন

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তিন তিনটে গান ব্যাক টু ব্যাক শুনবো, কারণ সময় হয়ে গেছে 9:32 হয়ে 32 সেকেন্ড, সময় এগোচ্ছে, অন টাইম চলতে হবে 10টার মধ্যে। আরও তিন তিনটে গান ব্যাক টু ব্যাক শোনাবো তোমাদের, তবে তার আগে তিন তিনটে মেসেজ ব্যাক টু ব্যাক পড়বো। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল জানিয়েছেন। শুভ সকাল আমাদের তরফ থেকেও, আমার তরফ থেকে তো বটেই, ভোরাই থেকে তোমাকে শুনছি আর দেখছি শ্রাবণের ধারা, ভোর থেকেই বৃষ্টি ঝরছে আর নমস্কার কলকাতাতে ধরছে তথ্যের ফুলের পাপড়ি, যেগুলো আমরা সঞ্চয় করি। এবার বিষয় বলি, সঠিক সময়ে যে কোনো কাজে বের হওয়াটাকে আমি বেশি গুরুত্ব দিই, কারণ সময়ে কাজ সময়ে না করলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। একবার সল্টলেক স্টেডিয়ামের মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল, আমি যথারীতি সময় মতো ট্রেন ধরার জন্য স্টেশনে হাজির, কিন্তু আমার বন্ধু প্রবীর তখনও আসেনি। যখন ও স্টেশনে ঢুকলো তখন 12:40 ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, ও দেরি করে আসার ফলে ওই ট্রেনটা মিস হয়ে গিয়েছিল। পরবর্তী ট্রেনে 1 ঘন্টা পর, আর পরে ট্রেনে গিয়ে যখন খেলার মাঠে ঢুকলাম তখন অর্ধেক খেলা হয়ে গেছে, তবে তখনও পর্যন্ত খেলা ড্র চলছিল। বন্ধুর জন্য পুরো খেলা দেখা থেকে বঞ্চিত হলাম। তারপর থেকে যতবার খেলা দেখেছি একলাই গেছি, কারণ যাদের সময় জ্ঞান কম তাদের সঙ্গে কোনো জায়গায় যাওয়ার প্রোগ্রাম না করাই ভালো। মাধাই দাস বহরু ঘোষপাড়া, এটার সাথে আমি 100% একমত। যাদের যে সেন্সটা নেই তাকে নতুন করে আর শেখানো যায় না। থ্যাংক ইউ ভাই, গড ব্লেস ইউ। মৌসুমী ঘোষ কসবা থেকে মেসেজ করেছেন, এটা লাস্টের কথা বলেছেন, আমি শুরুটা বলিনি, এখনও শুরু করি। মৌসুমী ঘোষ কসবা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং ভাই, খুব ভালো টপিক দিলে আজ। আমি বেসিক্যালি টাইমকে খুব রেসপেক্ট করি, এটা কিন্তু সকলের উচিত, টাইমকে রেসপেক্ট করা উচিত। আই থিঙ্ক টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন, ইয়েস, টাইম ইজ দ্য বেস্ট হিলার, টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন। ছোটোবেলা স্কুলে লেট হয়ে গেলে খুব এম্বারাসড ফিল করতাম, কারণ অ্যাসেম্বলিতে প্রেয়ার শুরু হয়ে যেত আর সিনিয়র ক্লাসে প্রেয়ারের পর মর্নিং হিমটা স্টার্ট করার রেসপন্সিবিলিটি আমার ছিল। বাবা বলতো ঘড়ি দেখে কাজ করবি, বাবার এই কথাটা ফলো করি এখনও। আমার মেয়েকেও একই কথা বলি। একবার আমরা ফ্লাইট মিস করেছিলাম জানো, জাস্ট 5 মিনিটসের জন্য, খুব খারাপ এক্সপিরিয়েন্স এটা, বাট তারপর আর কোনো দিন হয়নি। আমার হাজব্যান্ড একটু বেশি সাবধানী, কোথাও বেরোবার প্ল্যান থাকলে সবাইকে অ্যালার্ট করে, টাইম নিয়ে বারবার অ্যালার্ট করে, এই নিয়ে বেশ মজা করি আমরা। থ্যাংক ইউ ভাই, গড ব্লেস ইউ। মৌসুমী ঘোষ ফ্রম কসব্যান। লাস্ট মেসেজ, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে মেসেজ করেছেন, অ্যাজ ইউজুয়াল ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন, লেট লতিফ নই তো আমি, রাখি সময়ের দাম, কেউ আমাকে এ বিষয়ে দেবে না বদনাম, সেই আমি জরুরি মিটিংয়ে 1/2 ঘন্টা দেব, ভরা সভায় সবার মাঝে হতে হলো সেই আমি জরুরি মিটিংয়ে 1/2 ঘন্টা দেরি, আচ্ছা, ভরা সভায় সবার মাঝে হতে হলো বের, লেট লতিফ নই তো আমি, তবুও লাল কালির দাগ, মাথা নিচু করে ফিরি চেপে মনের রাগ, ঘড়ি মেপে আমি যতই চলি আমাদের লেট লতিফের দল, পদে পদে কতই তারা পাকায় গণ্ডগোল, তাদের সময়ের গুণে কত কাজ গেছে কেঁচে, তবু মোরা তাদের নিয়ে দিব্যি আছি বেঁচে। শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত। তিন তিনটে মেসেজ ব্যাক টু ব্যাক পড়লাম, এবার তিন তিনটে গান ব্যাক টু ব্যাক শোনাবো তিনেকে, তিন গানের হ্যাট্রিকে।
0: FM রেইনবোতে তিন

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: নটা বেজে 53 মিনিট হয়ে 53 সেকেন্ড, আর 6 মিনিট মতন আছি তোমাদের সঙ্গী হয়ে। টাইম ইজ মানি, তাই মেসেজগুলো পড়ে দিই আমি। ফ্রম সুপ্রীতি ভট্টাচার্যা, আনোয়ার শাহ রোড, কলকাতা 33। টাইম ইজ মানি, সুপ্রীতি ভট্টাচার্যা বলছেন এই কথা। আর সুপ্রভাত জানিয়েছেন কে, নদিয়ার শান্তিপুর থেকে বাবলু। কিন্তু নদিয়ার শান্তিপুরে অশান্তি হচ্ছে যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয় না, সময়ের সাথে চলতে পারে না, সেই ব্যক্তি যদি কাছের মানুষ হয়

তাহলে খুব সমস্যা। যেমন আমার গিন্নি, সকালের চা দেবে 8টায়, সকালের নাস্তা 11টায়, দুপুরে খাবার 3টায়, রাতের খাবার 10টায়। এই নিয়ে অনেক বলেছি বুঝিয়েছি, কোনো কাজ হয়নি। বেশি কিছু বললে বলবে, তুমি তাড়াতাড়ি খেয়ে কি বিশ্বজয় করতে যাবে? সুমন গুছাইত কোনা হাওড়া থেকে মেসেজ করেছো, আমি আজ পর্যন্ত মারাত্মক দেরি করে কোনো জায়গায় যাইনি, না স্কুলে না কোচিং ক্লাসে, তবে আমার সাথে বারবার তাড়াতাড়ি যাওয়ার জন্য মারাত্মক অপেক্ষা করতে হয়েছে। অষ্টম শ্রেণীতে যখন আমি পড়ি বাংলা কোচিংয়ে, তখন প্রথম যখন আসতাম সবার আগে, তখন দেখতাম কেউ নেই, না আমার সহপাঠী না অন্য কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা। আসলে আমরা অনেক ক্ষেত্রেই এই যে সময়ের গুরুত্ব এটা বুঝিয়ে উঠতে পারি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। শ্যামসুন্দর দাস দুর্দান্ত একটা মেসেজ নারকেলবাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে ছন্দে লিখে পাঠিয়েছেন। সুপ্রভাত সুমক, কাজের তাড়ায় সারা বছর হই যে দিশে হারা, শীত পড়লেই ঘুরতে যাওয়ার কে যেন দেয় তারা। হোয়াটএভার, ছোট মামার সঙ্গে যাব সবাই মিলে পুরী, সকাল থেকে চেঁচেমেচি, সঙ্গে হুড়োহুড়ি। ছোট মামা বাড়ির পাশে থাকেন ছোট ফ্ল্যাটে, কাজকর্মে বড্ড ধীরজ, চলেন সবার লেটে, রাত 10টায় ট্রেন ছাড়বে, যেতে হবে হাওড়ায়, ছোট মামা হয় না রেডি নানা কাজের ব্যস্ততায়, ঝগড়াঝাঁটি অশান্তি, কত রাগারাগি, স্টেশনে পৌঁছবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে নাকি, সব আনন্দে জল ঢেলে ফিরে আসলাম বাড়ি, ছোট মামার লজ্জা পেয়ে মুখ হলো তার হাঁড়ি। স্মরণীয় ব্যক্তির জীবন কাহিনীতে সম্মান জানাই, যাদের শ্রদ্ধায় সময়ের কাজ সময়ে করতেন, ইতিহাসে নেই কথায় কয়। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153। অ্যান্ড মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা অ্যাজ ইউজুয়াল ছন্দে ছন্দে দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছে। ক্লান্ত নয়ন আসছে মুদে ক্লান্তি ভারে নত, চাইব যে আজ হয়নি চাওয়া প্রতিবারের মতো, চেতন হারা আমি কেবল নিত্য কাজের পরে, ক্লান্ত তনু সাজিয়ে তুলি কঠিন মাটির তরে, তখন আমার অচল শিরে তোমার বিনার সুর, স্পর্শ মোটে করেনি হায় বড্ড বেশি দূর, সত্য তখন অধরা আর মিছে স্বপন বেঁধে, ঘুমের ঘোরে কেন জানি উঠি কেবল কেঁদে, জানি না হায় হঠাৎ করে মধ্যরাত্রি হবে, ভাঙল যে ঘুম আমার ওগো ব্রজ বাণীর রবে, পুরাতন দেহে চেতন এলো জাগিল নতুন করি, নত শিরে আমি শুধালাম ধীরে কেন হলো এত দেরি, এত দিন ধরে নিদ্রাতে মোর নয়ন ছিল ভোরে, জাগিয়ে চেতন মিলিয়ে গেলে জীবন বিনার সুরে। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা।

একদম পথ চলা শেষ, তবে যাওয়ার আগে বলে দিই মায়ামিতে 10 গোলের মহারণ, ফ্রান্সকে 6-4 হারিয়ে তৃতীয় হলো ইংল্যান্ড। 10 গোলের রুদ্ধশ্বাস লড়াইতে ফ্রান্সকে 6-4 হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করলো ইংল্যান্ড। প্রথমার্ধেই 4 গোল করে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড, তবে কিলিয়ান এমবাপের নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা করলো ফ্রান্স এবং জোড়া গোল করে ইতিহাসও করলেন এমব্যাপে, এগিয়ে আছেন গোলের হিসেবে। কিন্তু বুকায়ো সাকার হ্যাট্রিক আর জুড বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করল ইংল্যান্ড। আর আজ নিউ ইয়র্কে স্পেন আর আর্জেন্টিনার এই দ্বৈরথ 12:30 ভারতীয় সময়ে, সময়ে মেনে চলতে হবে সবাইকে। তাই আজকের সময় আমাকে বলছে টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে, তাই সবশেষে বলি টাটা বাই বাই, সময় মেনে ভালো থেকো সবাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হচ্ছেন। এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন। 4 দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি তথা রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মৌনি আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠক চলাকালীন উভয় নেতা ভারত তানজানিয়া সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করবেন। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। সকালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর তিনি সন্ধ্যায় আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE 2026 সালে 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। CBSE জানিয়েছে, দুটি বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কার্যালয়ের একাংশ ভেঙে দিয়েছে প্রশাসন। গতকাল দুপুরের দিকে 5তলা ওই ভবনের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু হয়। এর আগে সংশ্লিষ্ট পক্ষকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হলেও শুনানিতে কেউ উপস্থিত না থাকায় প্রশাসনের এই সিদ্ধান্ত। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় গতকাল কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। চার দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি তথা রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেন আলী মৌনি আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক চলাকালীন উভয় নেতা ভারত তানজানিয়া সম্পর্কে সামগ্রিক দিক পর্যালোচনা করবেন। ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি নিয়েও আলোচনা করবেন তাঁরা। তিন দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ একটি বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ল্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ নতুন দিল্লিতে সানডে অন সাইকেল কর্মসূচির 82তম সংস্করণে অংশ নিয়েছেন। অন্যদিকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কর্মীরাও এই কর্মসূচিতে যোগ দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়ায় তিন দেশ সফরে রওনা হচ্ছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে আজ আদালতে তোলা হচ্ছে। গতকাল কামারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। এদিকে আজ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের মোকাবিলা করবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: সত্যি আজকে এই চারপাশে দিকে তাকাতে তাকাতে একটি ছুটির দিন, সেইখানে আনন্দযোগ্য চলছে, সবাই যে যার মতো আবার একটা সপ্তাহের দিকে এগোনোর আগে প্রস্তুতি নিচ্ছে। আমরাও কিন্তু নিয়ে এসেছি আমাদের সেই একটা আড্ডার আবহ আপনাদের সাথে। আমি জয়শ্রী মুখোপাধ্যায়।
1: আমি মধুমিতা বসু। আর এই রোববারের সকাল, খুব সকালটা পার হয়ে গেছে কিন্তু রোববার সকালটা একটু দেরি করেই হয়। আর যদি আমাদের সঙ্গে FM টিউন করে থাকেন তাহলে তো মজাই অন্যরকম। খাওয়া দাওয়ার গল্প করতে পারবো না, কিন্তু আড্ডার গল্প তো করা যেতেই পারে।
0: ঠিক ঠিক,
1: রোববার মানে আড্ডা, এবং কত জমিয়ে রাখা কাজ, সব রোববার করবো, সব রোববার
0: একদম। আর এরই মাঝে একটু বলে নি, কারণ আড্ডা দিতে অনেকে হয়তো বেরোবেন, তো একটু খেয়াল রাখতে হবে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে একটু সতর্কতা রয়েছে। সেটা হচ্ছে স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ঝোড়ো হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় মাঝারি বৃষ্টির সাথে। হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশে, তো এগুলো তো আছেই, কারণ এসব পেরিয়ে আমরা আড্ডা মারি। আর আজকের কিন্তু এই আড্ডার যে শুভক্ষণ, সেখানটা রবিবার, অর্থাৎ রবি থাকবেনই, তাই না?
1: একেবারেই।
0: আর সেখানে আবার রবি কারুর কাকা হতে পারে, রবি ভাই, আবার বা আরও অনেক সম্পর্কিত, অর্থাৎ রবীন্দ্রনাথ এবং জোড়াসাঁকো ঠাকুর পরিবারের আড্ডার কিছু মুহূর্ত, কিছু গল্প আমরা তুলে আনবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের
1: এক কথায় যদি বলি যে ঠাকুর বাড়ির আড্ডা, সে তো নানান দিক থেকে জমজমাট,
0: একদম।
1: সে আড্ডা তো আমাদের সাধারণ আড্ডার সঙ্গে মেলে না। আমরা ছোটবেলায় দেখতাম এই বাবারা মূলত আড্ডা দিত, এবং আরেকটা আড্ডাও দেখেছি, সেটা হচ্ছে আমার ঠাকুমারা, একটা বয়স্ক, মেয়ে না বলে একটুখানি মহিলা, কারণ তারা তখন 50-ঊর্ধ্ব বা তারও বেশি, ওই পাড়ার ওই বয়সের যারা নিয়ম করে দুপুরবেলা ওই 3-4 এরকম একটা সময় ছিল আড্ডার, এবং এখন বুঝি ওটা কি রিফ্রেশিং এবং ওটা কি দরকার।
0: হ্যাঁ, ওটা না হলে বাঁচা যাবে না তো, তাই না?
1: এবং এই আড্ডা শব্দটা সকলের কাছে খুব প্রিয়, বাঙালি মাত্রেই। বাঙালিয়ানার সঙ্গে আড্ডা থাকবে না, এটা হতেই পারে না। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি তিনজন বাঙালি একসঙ্গে জড়ো হলেও তারা
0: ঝগড়াটাও আড্ডা হয়,
1: ঝগড়াটাও আড্ডা হয়, কখনো কখনো খোশ গল্প হয়।

0: পিছনে লাগা হয়, ভালো ভালো বিষয় নিয়েও গল্প হয়।
1: কিন্তু একটা কথা আমার মনে হয় মধুমিতা দি, আমাদের যে তথাকথিত আমাদের যে আড্ডা, পরচর্চা পরনিন্দা, এটা তো একটা থাকে আড্ডার একটা মহান এজেন্ডা।
0: ওরে বাবা,
1: তো সেটা না হলে জমে না, কারুর একটুখানি মাথাটা না মুড়লে হয় না।
0: বা অনেকদিন ধরে জমা করে কি দেখা হলেও জানিস ও সেদিন আমাকে কি বলেছিল।
1: কিন্তু ঠাকুর বাড়ির আড্ডা কি আদৌ সেরকম ছিল?
0: না, এখানেই হেরে যেতে হয় জানেন তো,
1: একদম ব্যতিক্রমী হবেই।
0: একটু আগে জয়শ্রী বলছিল যে ঠাকুর বাড়ির আনাচে কানাচে যেদিকে তাকাও খনি, এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, এ যদি এদিকটায় পারদর্শী তো ওদিকটা।
1: হ্যাঁ, প্রতিভার কোনো শেষ নেই।
0: একটা গোটা পরিবার উঠে পড়ে লাগলো সারা দেশটাকে পাল্টে দেওয়ার জন্য, তাকে সমৃদ্ধ করার জন্য, তাকে উজ্জ্বল করার জন্য, সব দিক থেকে, শিক্ষা দীক্ষা সঙ্গীত আঁকা চিত্রকলা সব দিক থেকে দেশটাকে এক ধাপ কেন দশ ধাপ এগিয়ে।
1: দেখো না, তুমি সত্যেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তো আইএস, আবার তাঁর স্ত্রী জ্ঞানদানন্দিনী, তিনি প্রথম দেখালেন মহিলারা কিন্তু আসছে, মানে তাদের অন্দরমহল নয় বহির্মহলেও তাদের অবাধ যাতায়াত হওয়া উচিত। এই যে নবজাগরণ রেনেসা, ঠাকুর বাড়ির আড্ডায় কি তার প্রভাব?
0: বাস করছি, বিচরণ করছি, এত বড় বড় কথা, এত কাব্যধারা ইত্যাদি ইত্যাদি শিখতাম কোথা থেকে? যে এটা পরিশীলিত রূপ, জীবন তো চলেই যায় যে যেরকম ভাবে ভাবে, খায় দায় ঘুমোয় পোশাক পরিচ্ছদ পরে, জীবন তো কেটেই যায়, সেটা কথা না। কথাটা হচ্ছে বিশ্বের নিরিখে আমি কতটা এগোলাম এবং কারা এগিয়ে দিলেন। এগিয়ে দিল কিন্তু সেই ঠাকুর বাড়ি,
1: এবং সেই আড্ডায় আমরা দেখব মহিলাদেরও, সেই কারণে আমাদের গান,
0: আমরা একটু গানে যাই,
1: হৈহুল্লোড় গান সেরকমই, কখনো কখনো বাইরের মানুষরা আসছেন গানের আড্ডায় যোগ দিচ্ছেন, যাত্রা এইসব নিয়ে
0: সব মিলেই চলবে। আমরা প্রথম গানটি শুনেছিলাম অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এবারে ইমন চক্রবর্তী।

0: এই যে আড্ডার কথা আমরা আজকে বলছি, ঠাকুরবাড়ির আড্ডা আসলে এর শিকড়ের সন্ধান সেটা কেমন, মানে এটা কবে থেকে শুরু হলো, কি হলো, এটা একটা যদি আমরা ভাবি তাহলে দেখব একটা মানে সমষ্টিগত একটা সাংগঠনিক বিষয় সেটা ঠাকুরবাড়ির আগের মানে রবীন্দ্রনাথের পূর্বসূরিদের মধ্যেই দেখা যায়। আত্মীয় সভা তৈরি হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ 1839 উপনিষদের চর্চা বাণী প্রসার করবার জন্য তত্ত্বরঞ্জনী সভা তৈরি করলেন। তো এই যে তত্ত্বরঞ্জনী, যেটা মূলত আবার পরবর্তী সময় সভার নাম পরিবর্তন করে তত্ত্ববোধিনী সভা হলো, তো এই তত্ত্ববোধিনী পাঠশালা এবং তার সঙ্গে তত্ত্ববোধিনী পত্রিকা, এই পত্রিকার সঙ্গে কিন্তু আবার যুক্ত হলেন দেবেন্দ্রনাথ ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, রাজেন্দ্র লাল মিত্র প্রমুখ অনেক মানুষ।
1: এবং এইভাবে মানে বাংলাদেশের সমস্ত গুণী মানুষরা কোথাও এক হয়ে গেলেন।
0: হ্যাঁ,
1: বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে পূর্বসূরির এই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বজায় রাখবার তারা চেষ্টা করতে থাকে। এই সকল সংগঠনে সাহিত্য এবং সঙ্গীত এবং নাট্যচর্চার মাধ্যমে একটা মজলিশি আড্ডা গড়ে ওঠে। এই মজলিশি আড্ডায় অংশগ্রহণকারীদের আত্মপ্রকাশের সুযোগ ঘটে এরই মাধ্যমে। সর্বদা তারা একটা সৃষ্টি কাজে ব্যাপৃত থাকে।
0: আমাদের আড্ডার যে মানে একটা এই যে মানে সেখানে কোনো সৃষ্টির থেকে বেশি হচ্ছে একটু টাইম পাস, একটু আমরা গল্প করলাম, তাই না? কিন্তু যেখানে জোড়াসাঁকো সবটাই হচ্ছে কনস্ট্রাকটিভ,
1: কারণ তার পরবর্তী সময় রবীন্দ্রনাথ যুক্ত হলেন। রবীন্দ্রনাথের সময় যারা আড্ডাতে আসলেন, মৈত্রী দেবী, ইন্দিরা দেবী, তাদের স্মৃতিচারণা থেকে পাওয়া যায় যে রবীন্দ্রনাথের সঙ্গে তারাও নানান সময় নানা আড্ডায় বসতেন এবং এই সময় আড্ডায় সঙ্গ দিতেন লোকেন পালিত, আশুতোষ চৌধুরী, স্বয়ং অতুল প্রসাদ সেন, এইরকম বহু বড় মানুষেরা।
0: তাহলে ভাবা যায় যে এই যে মানুষ, এদের যে আড্ডা, এই লেভেলের আড্ডা, এবং সেখান থেকে উঠে আসছে নানা বৈচিত্র্যময় ভাবনা, এবং এই বৈচিত্র্যময় ভাবনায় কিন্তু

0: জোড়া সাঁকোয়ের বয়স ভিত্তিক আড্ডা, সেটাও কিন্তু একটা পরবর্তী সময় অবনীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। আরেকটা বেশ মজার কথা আছে এখানে কিন্তু, যে এই যে আড্ডা, হ্যাঁ, এই বিবরণ যেটা অবনীন্দ্রনাথ তুলছেন, সেখানে কিন্তু ভৃত্যদের ভূমিকা বিশাল। কারণ নানা প্রয়োজনে কোথাও খাবার হোক, বাহুল্যের সরবরাহ, যে কোনো কোনো তো ধরো নাটক হচ্ছে, তার প্রপস এগিয়ে দিতে হবে। এই মজলিশকে যারা বাঁচিয়ে রেখেছিল, যাদের কাজ, সেই চাকর বাকররাও কিন্তু মজলিশের রস, তারাও
1: আস্বাদন করত, পার্ট অফ দ্য আড্ডা।
0: একদম একদম।
1: আগে যখন বাড়িতে, যাদের বাড়িতে সবসময় লোক থাকতো, সেই লোকটাও তো কোথাও আপনজনের মতো হয়ে উঠত,
0: একদম ওই বাড়িরই তো একজন,
1: একদম,
0: মানে তাদেরও শাসন করার অধিকার তৈরি হয়ে যেত,
1: একদম।
0: এবং সেই কারণে তারা আড্ডার কিন্তু অংশ ছিলেন। মনোজ তাঁর কণ্ঠে।

আড্ডায় আছি ঠাকুরবাড়ির আড্ডায়। সন্ধ্যের সময় বসত জ্যোতি কাকামশাইদের বৈঠক। এই বৈঠকের চেহারা ছিল অন্যরকম। সেখানে আসতেন তারক পালি, ছোট অক্ষয়বাবু, বিহারীলাল, রবিকা, মানে রবি কাকা বয়সে ছোট হলেও এই বৈঠকে যোগ দিতেন। এখানে মেয়েদের প্রবেশাধিকার ছিল। নতুন কাকিমা অর্থাৎ জ্যোতি কাকার স্ত্রীও এই বৈঠকের কর্ত্রী। এখানে চলত গান বাজনা, কবিতার পর কবিতা পাঠ। এই বাড়িতে বাবা মশাইয়ের ছিল আলাদা বৈঠক। সেখানে পাড়া পড়শিরা এসে বসত। ভাবো দেখি, তামা গান বাজনা খোশ গল্প চলত। অক্ষয় মজুমদার টপ্পা গাইতেন, অম্বরী তামাকের গন্ধে আসর ম

0: হয়ে থাকতো,
1: মানে দুরকম।
0: সেখানে অবশ্য আমাদের প্রবেশাধিকার ছিল না, মানে ছোটরা বাতিল।
1: অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, এই যে মজলিশি সদস্য নির্বাচন, অর্থাৎ কোনটা কোন ধরনের হবে এবং সেখানে কারা থাকবে, এবং মহিলাদের মধ্যেও হলেও সেখানে কোন বাড়ির কারা আসবে, এই বিষয়টা ছিল
0: একেবারেই একটু তফাৎ তো রাখতেই হয়।
1: টপ্পা আছে, আরো ভারী কি গান সেখানে চলতো। আসুন আমরা শুনি মোহন সিং এর কণ্ঠে প্রথম গানটি এবং পরে রেজওয়ানা চৌধুরী বন্যা।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আমরা দেখো মধুমিতা দি, এই যে আড্ডা, আমরা বলি না আড্ডাটা কেমন বেশ জমেছে। আড্ডা মানে তো একটা টা তার সঙ্গে জুড়ে থাকে, চাটা টাটা।
1: তখন ঠাকুর বাড়িতে খাবার দাবারের ধরন আলাদা ছিল, কোন আড্ডায় কি ধরনের কাপ ডিশ ব্যবহৃত হবে তার একটা চলন আলাদা ছিল,
0: বিশাল। আসলে ঠাকুর বাড়ির সদস্যরাই মজলিশি মানুষ, তো অবনীন্দ্রনাথের কথা তো আমরা বলছি, তার আপন কথা বই থেকে অনেক ঠাকুর বাড়ির আড্ডার কথা জানা যায়। জানা যায় যে জোড়াসাঁকোর 5 নম্বর বাড়ির দোতলার দক্ষিণের বারান্দার সামনে একটা লম্বা ঘর, সেখানে অবনীন্দ্রনাথের বাবা মশাই অর্থাৎ গুণেন্দ্রনাথের সাহেব মানে বন্ধুরা আসতেন আর কি, মজলিশি আড্ডা। এবং সেখানে কিন্তু ওই যে আর কি তুমি যেরকম বললে খাবার দাবারের, যেহেতু সাহেব শুভ, সেখানে কিন্তু পেয়ারি বাবুর্চি উর্দি পরে একবারে তকমা ঝুলিয়ে ফিট ফাট হয়ে হাজির থাকতো সকাল থেকে। চায়ের টেবিলে কি কি রাখা থাকতো, চায়ের পেয়ালা,
1: আচ্ছা,
0: কাঁচের প্লেট, মাখন, পাউরুটি, বিস্কুট,
1: মানে একরকমের আপ্যায়ন আয়োজন সবকিছুই রইল আর কি।
0: মানে আমাদের ঠিক ওই যে আমাদের যে ঠাকুর বাড়ির আড্ডার সিঙ্গারা বা মানে বলছি আর কি আমাদের আড্ডার মধ্যে সেটা কিন্তু একটু আলাদা,
1: একটু আলাদা। আমাদের চা সিঙ্গারা মাস্ট, তার সঙ্গে অন্য কিছু থাকে।
0: হ্যাঁ আহা, তুমি বলছো আর আমি
1: মানে উপভোগ করছো আর কি। কিন্তু আমাদের এখন এই আড্ডাটা এখন জমানো যাবে না, একটা পর্যন্ত এই বিষয়ে আমাদের কথা বলতে হবে, এ নিয়ে কোনো ভাবনাই নেই।
0: নেই একদম। ঠাকুরবাড়ির মহিলাদের অবস্থাটা কিরকম ছিল? দেখো এই ঠাকুরবাড়ির আড্ডার মধ্যে মহিলারা কিন্তু নিজেদের মতো আড্ডা দিতেন। মহিলারা সেই সময় তো পর্দার আড়ালে, জোড়াসাঁকো ইনফ্যাক্ট 5 নম্বর আর এই যে 6 নম্বর বাড়ি বললাম, একবারে মানে এখান থেকে জামতিলে চলে যাওয়া যায়। কিন্তু তাও তারা কিন্তু পালকি করে এ বাড়ি থেকে ও বাড়ি আসতেন, গঙ্গা স্নানে গেলে তো পালকি শুদ্ধ জলে
1: জলে নামে। হ্যাঁ,
0: তো এই যে সেই সময়ের যে হাওয়াটা, সেখানে মহিলারা কি করতেন?
1: নবজাগরণের হাওয়া তো ঠাকুর বাড়িতেও এসে লেগেছিল, এবং মহিলাদেরও কি আন্দোলিত করেনি?
0: নিশ্চয়ই।
1: এই যে আড্ডা, ঠাকুরবাড়ি কালচার, এসব নিয়ে গল্প করি, শুধু কি পুরুষদের অবদান?

0: তা তো নয়, মেয়ে বউদেরও অনেক অবদান ছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ তার পুত্রদের উৎসাহ দিতেন, উদ্যোগ তার কম ছিল না। হেমেন্দ্রনাথ বাড়ির মেয়ে বউদের নিয়ম করে লেখাপড়া শেখাতেন, দেখো কাণ্ড। জ্যোতিরিন্দ্রনাথ বলতেন দেশ বিদেশের গল্প। ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে কয়েকজন সাহিত্য এবং শিল্পের ক্ষেত্রে বিশেষ পরিচয় রেখেছিলেন। নবজাগরণে তাদের ভূমিকা কম নয়, এবং এই মহিলারা নবজাগরণে পৃথক পৃথকভাবে নিজের জায়গা তৈরি করে নিলেন, যেখানে সর্বাগ্রে উল্লেখ করতে হয় সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবীর কথা। ঠাকুরবাড়ির শিক্ষা কেবল নয়, মুক্ত চিন্তা চেতনার ধারা বহন করে নিয়ে এসেছিল এই পরিবারটি।
1: ঠিক কথা।
0: এবং মহিলারাও কিন্তু আড্ডাতে কম যেতেন না,
1: মানে ভালো আড্ডা দিতেন এবং সেটাও কনস্ট্রাকটিভ।
0: সরলা দেবী চৌধুরানীর জীবনে ঝরা পাতা বইটা থেকে জানা যায় যে সিমলে বাড়িতে বাড়ির ভেতরের দিকে সিঁড়ি উঠে মায়ের শোবার ঘর, ঘরে এক প্রকাণ্ড পালঙ্ক। সেই পালঙ্কের ওপর জোড়াসাঁকো থেকে সমাগত মাসি মামি দিদি প্রায়ই নিত্য মধ্যাহ্ন থেকে গড়ান পার্টি জমত, মানে গড়িয়ে পার্টিটা জমত, মানে ওটা হচ্ছে আড্ডাটা পার্টির ফর্মে চলে গেল।
1: নবজাগরণ
0: তাস খেলা, সর্ষের তেল মাখা, টাটকা মুড়ি ফুলুরি, খাবারও পাল্টে গেল কিন্তু, টাটকা মুড়ি ফুলুরি বেগুনি রসাস্বাদন, বর্ষা হলে সাঁতলা ভাজি, এই পার্টির মূল প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে কোনো কোনো দিন একটু বৈচিত্র্য ঢোকানো হতো, সেখানে মায়েদের রচিত কবিতা। তুমি ভাবো ঘুরে ফিরে গিয়ে সেই সময় এসে পড়লো, যতই ভাবছিলাম ঠাট্টা গল্প চুলবাদা বেগুনি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ, তা না, তার সঙ্গেও রসাস্বাদনটা চলতেই থাকত।
1: আশা, এই যে কবিতার কথা উঠলো, একটু মহিলা কণ্ঠে আমরা শুনবো সেই গানটি, যে গানটা মানে সত্যি মোচড় দেয় এমনও দিনে তারে বলা যায়।
0: জমে ওঠা আড্ডার গান,
1: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং পরে আরও একটি গানে প্রমিত সেন।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা রয়েছি গান দরিয়াতে আপনাদের সাথে 107 FM রেইনবো, মেগাহাজ FM রেইনবোতে, জয়শ্রী মুখোপাধ্যায়
2: আর আমি মধুমিতা বসু। আজকে যে আড্ডা, আড্ডার গল্প করছি, অবশ্যই ঠাকুরবাড়ির আড্ডা। সেই আড্ডার সমারোহ, আয়োজন সবটাই অন্যরকম। এবং এই গল্পগুলো করার কারণ দুটো জিনিস ভাববার। একটা হচ্ছে আমরা সময়ের সঙ্গে সঙ্গে কত পাল্টে গেছি, আর এই আড্ডার যে মজলিশি ধরন ছিল কিন্তু তারপরেও সবা সব জায়গাতেই কোথাও একটা শিক্ষামূলক দিকে ছোঁয়া,
1: একদম
2: সব হলো টুলো। মানে এইটা যদি না হয় একটা পরিবার বা এতগুলো মানুষ কখনোই ভালো হতে পারে না।
1: পরিবার এবং পরিবারকে কেন্দ্র করে যারা আসছেন তারাও শিক্ষা পাচ্ছেন সেখান থেকে। আমরা একটু মধুমিতাদি মহিলাদের কথাতে ছিলাম, আরো কিছুটা না বললে না কিরকম আমার মনে হচ্ছে যে একটু
2: কমপ্লিট হলো না,
1: বিশেষ করে রবীন্দ্রনাথের ছেলেবেলা।
2: হ্যাঁ,
1: সেখানে তো আছেই লেখা, মনে পড়ে বাড়ির ভিতরের পাঁচিল ঘেরা ছাদ,
2: একদম জীবন স্মৃতি থেকেই পড়েছি।
1: মা বসেছেন সন্ধেবেলায় মাদুর পেতে, তার সঙ্গিনীরা চারিদিকে ঘিরে বসে গল্প করছে, আর সেই গল্পে খাঁটি খবরের দরকার ছিল না, দরকার অবশ্য টাইম পাস, কেবল সময় কাটানো। এবং জোড়াসাঁকোর বাড়ির তেতলার ছাদে কাদম্বরী দেবীর নন্দন কাননের গল্প খুব সুপরিচিত, ছেলেবেলায় গল্পে তিনি লিখছেন আর কি গদ্যাংশে। দিনের শেষে ছাদের উপর পড়ত মাদুর আর তাকিয়া, একটা রূপকর রেকাবিতে বেলফুলের গোড়ে মালা, ভিজে রুমালে পিরিচে এক গ্লাস বরফ দেয়া জল, আর বাটিতে ছাঁচি পান।
2: আর কাদম্বরী দেবীর বর্ণনা সেটাও অসাধারণ। বলছেন যে বউ ঠাকুরুন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন, গায়ে একটা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা,
1: কি সুন্দর লেখা,
2: বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়াসুরের গান। ছাত্রাকে বউঠান একেবারে বাগান বানিয়ে তুলেছিলেন। প্রায় আসতেন অক্ষয় চৌধুরী, হাতের কাছে আওয়াজওয়ালা কিছু পেলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পটা পট শব্দে তাকেই বায়া তবলার বদলি করে নিতেন। মলাট বাঁধানো বই থাকলে ভালোই চলতো।
1: এই যে দেখো, এই যে মজলিসে কিন্তু গান হচ্ছে, এই যে গান নাটক,
2: হ্যাঁ,
1: তার উৎপত্তি কিন্তু এই মজলিশগুলো থেকে।
2: একেবারেই, গল্পে গল্পে আসবো, এরপর জোড়াসাঁকো নাট্যশালার গল্পে আসবো, যেখান থেকে এই নাটকের উদ্ভব
1: একদম। এবং সেখানে তোমার উৎসাহী সঙ্গী গণেন্দ্রনাথ, গুণেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, এদের প্রত্যেকেরই নাম আমরা জানি, বড় বড় ওস্তাদের গান, যাত্রাওয়ালাদের যাত্রা পালা, কি জানি আমার তো কানে সুর বাজছে যেন।
2: এক্ষুনি যার গান শুনবো আমরা, মনোময় ভট্টাচার্য, তার যে বংশ পরম্পরাগতভাবে পাঁচ পুরুষ আগের যদুবট্ট, তার কাছে তো এই রবীন্দ্রনাথ ঠাকুর গান শিখেছিলেন
1: একদম আসতে।
2: এবং কোথায় সংস্কৃতির ধারাটাকে ধরে রাখতে হয় সে শিক্ষা ঠাকুরবাড়ি বারবার দিয়েছেন। আমরা কতটা নিতে পেরেছি সেটা আমাদের ব্যাপার, কিন্তু তারা দিয়ে গেছেন
1: একদম। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে একটি গান, এবং তারপরে আমি কিন্তু অকারণে চঞ্চল হয়ে উঠেছি, কারণ এই নাট্য

0: অকারণে চঞ্চল হলেই বোধহয় নাটক নাট্যশালা এরকম একটা কিছু
1: আমরা ফিরে আসবো পরের পর্যায়ে, কিন্তু একটুখানি সূত্রটা রেখে যাই যে গোপালুরের যাত্রা দেখে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে একটা নাট্যশালা স্থাপনের ইচ্ছা তৈরি হলো সকলের, সেটাও একটা গবেষণার বিষয়,
0: কমিটি গঠন হলো,
1: হ্যাঁ, আড্ডার মধ্যে দিয়ে তার একটা রূপ আমরা পেলাম। পরে আসছি আমরা একটু পরে, একেবারে সংবাদ বিরতির পরে 12:02।
0: জয়শ্রী মুখোপাধ্যায়
1: এবং মধুমিতা বসু।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর

0: ম্যাসেডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর অসীম সাহস ও সর্বোচ্চ আত্মত্যাগ আজও প্রতিটি ভারতীয়কে গর্বিত করে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের 164তম জন্মদিন উদযাপিত হচ্ছে। তিনি ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। রচনা করেছিলেন অসংখ্য দ্বিজেন্দ্রগীতি। ধনধান্যে পুষ্পভরা ওই মহাসিন্ধুর ওপার থেকে বঙ্গ আমার, জননী আমার প্রভৃতি গান বাঙালির হৃদয়ে আজও বিরাজমান। বহু নাটকও রচনা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চলচ্চিত্র এখন। সম্মান প্রাপ্তির পর আকাশবাণীকে দেওয়া প্রতিক্রিয়ায় পরিচালক বলেন, নিজেদের চেষ্টায় বহু পরিচালক এখন ভালো বাংলা ছবি তৈরি করছেন, দর্শকও রয়েছেন, তবে ভিন্ন ধারার ভালো ছবি তৈরি করতে প্রযোজকদের দায়িত্ব নেওয়া প্রয়োজন। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে তৈরি হওয়া মাছের ফেরি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। গতকাল ক্যানিংয়ে কৃপাখালি এলাকায় পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: मन की बात जनगणের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আমরাও এসেছি আপনাদের সাথে আবারও দ্বিতীয় ঘন্টায় খবরের পরে। আর আজকে 107 MHz FM রেইনবোতে জয়শ্রী মুখোপাধ্যায়, মধুমিতা বসু দুজনে মিলে আমরা বসিয়েছি ঠাকুর বাড়ির আড্ডার কথায়,
1: একেবারে। এবং আড্ডা যে কেমন ছিল, কি ধরনের ছিল, তখনকার আড্ডা কেমন হতো, সব বাড়িতে নিশ্চয়ই হতো না, ঠাকুর বাড়িতেই হতো, সেই গল্প তো করে শেষ করা যাবে না, কিন্তু বারবার করে সেই গল্পের কাছে আমাদের গিয়ে দাঁড়াতে হয়, এবং যতবার দাঁড়াই ততবারই শিক্ষা। এই যে গল্প করছিলাম যে জোড়াসাঁকো নাট্যশালা, গোপাল উড়ের যাত্রা দেখে ঠাকুর বাড়িতে নাট্যশালা তৈরির কথা ভাবা হয়। জোড়াসাঁকোর পরিবেশটা সবসময় ছিল সাহিত্য সঙ্গীতে একেবারে আনন্দে পরিপূর্ণ। বড় বড় ওস্তাদদের গান, যাত্রাওয়ালাদের যাত্রাপালা, এইসব তো

0: আশা করতে লেগেই থাকতো। এই বিষয়ে সবচাইতে উৎসাহী ছিলেন গণেন্দ্রনাথ, সঙ্গী ছিলেন গুণেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ। সর্বদাই তাদের মাথার অদ্ভুত পরিকল্পনার উদয়। এই জায়গাগুলোও কিন্তু মাথায় রাখতে হবে যে ঠাকুরবাড়ির এক একজনের এক একটা দিকে আগ্রহ ছিল, আর সমস্ত আগ্রহ যার মাথায় একসঙ্গে বাসা বেঁধেছে তিনি রবীন্দ্রনাথ। তিনি সব জায়গা থেকে আহরণ করেছেন কিছু না কিছু কিছু না কিছু, এবং সর্বদাই তাদের মাথায় অদ্ভুত পরিকল্পনা উদয় হতো। জ্যোতিরিন্দ্রনাথের কথায় পুরাতন সংবাদ প্রভাকর হইতে কতগুলো মজার মজার কবিতা জোড়াতোড়া দিয়া একটা অদ্ভুত নাট্য খাড়া করিয়া তাহাতে সুর বসাইয়া ও বাড়ির বৈঠকখানায় মহা উৎসাহের সহিত মহলা আরম্ভ করিয়া দিলাম।
1: মানে এই নাটকের একটা সূত্রপাত, তাই?
0: হ্যাঁ,
1: জোড়া আসাকো নাট্যশালা,
0: নাট্যশালার যে জন্ম, যে তখন অন্যরা এসে যাত্রাটা
1: করছেন আর কি। তো যাই হোক, একটা কমিটি গঠন হয়েছিল, কমিটি অফ ফাইভ। সেখানে গুণেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ছাড়াও কেশবচন্দ্র সেনের ভাই কৃষ্ণবিহারী সেন, কবি অক্ষয়চন্দ্র চৌধুরী, সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায়, এরা তো হলো। এই যে পরবর্তী সময় সত্যি একটা নাম নিয়ে আর কি জোড়াসাঁকো নাট্যশালা এটা তৈরি হলো। মানে সেখানে প্রথম মধুসূদনের কৃষ্ণকুমারী নাটক, এবং একেই কি বলে সভ্যতা। এই যে এর পরে বহুবিবাহ বিষয় অবলম্বনে একটি নাটক রচনার জন্য 200 টাকা পুরস্কার ঘোষণা করে, ভাবো, ইন্ডিয়ান ডেইলি নিউজ পত্রিকায় কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, যাতে এই ধরনের নাটকের এগেনস্টে একটা ওই প্রহসন আর কি তৈরি করা যায়। এবং সব থেকে বড় কথা, দেখো আড্ডার মধ্যে থেকে কিরকম জন্ম নিচ্ছে এক একটা করে বিষয়, যে নাটক তৈরি করো, নাটক লেখো, বেস্ট নাটক দিয়ে আমরা নাটক করব। কতদিন আগে না, কত মডার্ন ভাবনা।
0: এইটা কিন্তু খুব জরুরি কথা যে কতদিন আগে কত আধুনিকতা।
1: পরীক্ষক কে হলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। যদিও কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়া হয়, আর এবারে নাটকের দায়িত্ব অর্পণ করা হলো প্রখ্যাত নাট্যকার পণ্ডিত সেই সময় রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঘনিষ্ঠ ব্যক্তিত্ব, দ্বিজেন্দ্রনাথের সংস্কৃত শিক্ষক। তো রামনারায়ণ নাটক লিখলেন বহু বিবাহ প্রভৃতি কুপ্রথা বিষয়ক একটা নব নাটক। তো এই যে কমিটি, এই কমিটি কিন্তু দায়িত্ব অনেক ছিল নবনাটক নাট্যাভিনয়ে।
0: সহজ কথা তো নয়, যে জিনিস ছিলই না তাকে প্রতিষ্ঠা করা, তাকে সবার সামনে আনা। কমিটি অফ ফাইভ একটু আগে বলছিলেন যে নবনাটক নাট্য অভিনয়ের প্রধান দায়িত্বে ছিল, এবং এর অন্তর্ভুক্ত না থাকলেও গণেন্দ্রনাথ এই নাটকের অভিনয়কে নিখুঁত এবং সর্বাঙ্গ সুন্দর করতে যথেষ্ট উদ্যোগী ছিলেন। বৈঠকখানা বাড়ির দোতলায় স্টেজ বাঁধা হলো, 7-8 মাস ধরে দিনে রিহার্সাল, রাতে কনসার্টের মহলা চলল। রবীন্দ্রনাথ তখন শিশু, তার এই সময়ে না ভোলা দৃশ্যের কথা তার জীবন স্মৃতিতে কিন্তু আমরা পাই। মনে পড়ে যখন খুব শিশু ছিলাম, বারান্দার রেলিং ধরিয়া এক একদিন সন্ধ্যার সময় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিতাম। সম্মুখের বৈঠকখানা বাড়িতে আলো জ্বলিতেছে, লোক চলিতেছে, দ্বারে বড় বড় গাড়ি আসিয়া দাঁড়াইতেছে, কি হইতেছে ভালো বুঝিতাম না, কেবল অন্ধকারে দাঁড়াইয়া সে আলোকমালার দিকে তাকাইয়া থাকিতাম। মাঝখানে ব্যবধান যদিও বেশি ছিল না, তবু সে আমার শিশু জগৎ হইতে বহু দূরে এর আলো। আমি না প্রথম লাইনগুলো পড়তে পড়তেই ভাবছিলাম যে তাহলে এটা পড়াশুনো করতো কখন, কিন্তু না, একটা অন্দরমহল আর বাহির মহল বলে দুটো মহল ছিল। মানে ওই লীলা মজুমদারের কথায় যে বয়সের যা, সব বয়সে তো তুমি সব কিছু করতে পারো না।
1: ঠিক। তো এই নবনাটক প্রথম অভিনীত হলো, সালটা হচ্ছে 1867, 5ই জানুয়ারি। আর যতীন্দ্রনাথ এই নাটকে নটির ভূমিকায় অবতীর্ণ হলেন, কারণ সেই পুরোটাই জোড়াসাঁকো বাড়ির ছেলেরা আত্মীয় স্বজন অভিনয় করেছিলেন, এবং মহিলা চরিত্রে পুরুষরাই ছিলেন। তো সেই নাটক দেখতে, মানে দেখো একটা আড্ডার ছলে নাটক তৈরি হয়ে গেল, এবং সেখান থেকে মানে সেখানকার লোকজনদের পুরোপুরি ইনভলভমেন্ট, সাহেব শুভ শহরে গণ্যমান্য লোক দেখতে এলো দর্শক হিসাবে, মহিলারা অবশ্য দেখতে ঠিক সরাসরি অনুমতি পায়নি, ঘুলঘুলির মধ্যে দিয়ে দেখতেন। তো জোড়াসাঁকো রঙ্গমঞ্চে এই নব নাটক 9 বার অভিনীত হয়, যদিও দীর্ঘায়ু হয়নি নাট্যশালা। প্রতি বছরের পর যাত্রা দল ভাড়া করে নিয়ে সে অভিনয় করানোর রীতি তৈরি হলো। তো এই এই বিষয়টা নিয়ে আর কি, নাটক অভিনয়ের ইতিহাস প্রাচীন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, এবং সেটা সম্পর্কে যতীন্দ্রনাথের কথা যে আবার জোড়াসাঁকোয় অভিনয় আদি নির্দোষ আমোদ প্রমোদ আরম্ভ হয়েছে শুনে খুশি হলাম। আমাদের সেকালের কথা মনে পড়ে, আমাদের পালা ফুরিয়েছে, এখন আমাদের নাতি নাতনিদের পালা। আমাদের জোড়াসাঁকোর হলঘরটা ঐতিহাসিক হয়ে দাঁড়িয়েছে, এই ঘরে আমাদের তিন পুরুষ অভিনয় করে আসছেন, প্রথমে আমাদের কাকাদের আমল, এখন আমার নাতি নাতনিরা এই ঘরে অভিনয় করছে।
0: কিরকম না একটা বংশ পরম্পরার মতো চলতেই একটা ধারা,
1: এবং সেখানে এত নস্টালজিয়া, এত বিভিন্ন রকম উত্থান পতন তৈরি, নাটক তৈরি, তার রিহার্সাল, যাই হোক
0: গানে যাই,
1: হ্যাঁ
0: গানে যাই, এইসব শুনলে মনটা অন্যরকম অন্যদিকে চলে যায়।
1: কোথাও তো হারিয়ে যাওয়ার মানা নেই, তাই রাজশ্রী বন্দ্যোপাধ্যায় এবং পরে সুমন চট্টোপাধ্যায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: দেখো এই যে তখন যে নাটকের একটা কথা আমরা বলছিলাম আর কি, জোড়াসাঁকো নাট্যশালা, কিন্তু পরবর্তী সময় আরও একটি এরকমই প্রায় আড্ডার ছল থেকে উঠে এলো ড্রামাটিক ক্লাব জোড়াসাঁকোর বাড়িতে, রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের ড্রামাটিক ক্লাব।
1: হ্যাঁ, অবনীন্দ্রনাথের ঘরোয়া এবং জোড়াসাঁকোর ধারে এই দুটি গ্রন্থে কিন্তু এই ড্রামাটিক ক্লাবের কথা আরও বেশি করে জানা যায়। এই ক্লাবটির প্রতিষ্ঠার কোনো তারিখ সেভাবে জানা যায় না। এই ক্লাবে অভিনয় সাহিত্য চর্চা দুই হতো। রবীন্দ্রনাথ পড়ে শোনাতেন ব্রাউনিং, হেমচন্দ্র ভট্টাচার্য রামায়ণ। ড্রামাটিক ক্লাবের উদ্যোগে অভিনীত হয়েছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীক বাবু।
0: অলীক বাবু এই নাটকে অবনীন্দ্রনাথ কি করেছিলেন না, বকাটে বুড়ো ব্রজ দুর্লভ সেই ভূমিকা অভিনয় করলেন। এই চরিত্র অভিনয়কালে রাধানাথ দত্ত নামে তাদের পরিচিত এক ভদ্রলোক তাকে অনুসরণ করেছিলেন অবশ্য অবনীন্দ্রনাথ, লেখাটা সেই অলীক বাবু। এই কারণে কিন্তু বেশ কিছু হাঙ্গামাও হয়েছে।
1: হ্যাঁ, হবে না, এগুলো তো হবেই, যত আড্ডা যত এই যে একেবারে নির্ভেজাল আড্ডার মধ্যে কিন্তু মত বিনিময়ের একটা তফাত।
0: আমি যাকে নিয়ে করা হলো তিনি বিরূপ হলেন।
1: হ্যাঁ, তারপর আচরণগত কিছু পরিবর্তন ঘটে। যখন আমরা খুব সহজে মিশে থাকি কখনো কখনো দেখবি অনেকে ওটা রাখতে পারে না যে কতটা সহজ হতে হয় আর কতটা পর সহজ আর হওয়া উচিত নয়, এই বোধগম্যতাটা হারিয়ে ফেলে, তখনই হয় ঝামেলা। এবং যেটা অলীকবাবু নাটক অভিনয় করতে গিয়ে মানে এক কথায় ড্রামাটিক ক্লাব প্রায় উঠি উঠি অবস্থা হয়ে গেল,
0: তখনই মানে রবীন্দ্রনাথ একটু বিব্রত হলেন এই অশান্তি আর ঝামেলাটা বলা যায়। তো সেই কারণে অবনীন্দ্রনাথ ঘরোয়াতে বলছেন যে অলীকবাবু নাটক অভিনয় করতে গিয়ে ড্রামাটিক ক্লাবটা উঠে গেল,
1: এমনটাও কিন্তু হয়। এবং যেটা হয় বলে পরবর্তীকালে আবার নতুন কিছু, তবে এই যে এটা মজা হচ্ছে এটা থেমে যায় না তো,
0: না আবার
1: এরকম ভাবে আরেকটা মানে

0: ক্লাবের জমে থাকা চাঁদার টাকা দিয়ে অবনীন্দ্রনাথের প্রস্তাব মতো আয়োজিত হয় ড্রামাটিক ক্লাবের শ্রাদ্ধ। আর সেই মাসে রবীন্দ্রনাথ খামখেয়ালি সভা তৈরির কথা ঘোষণা করলেন, যেখানে শেষ সেখানেই আবার শুরু। একই অনুষ্ঠানে সম্পন্ন হয় ড্রামাটিক ক্লাবের শ্রাদ্ধ এবং খামখেয়ালি সভার অন্নপ্রাশন। বলতে গিয়ে আমারই মানে বেশ মজাতে হাসি পেয়ে যাচ্ছে আর কি, এটাই মজলিশ এবং জীবনটাকে এভাবে নেওয়া,
1: এটাই তো
0: কতবারও আর্ট,
1: একদম
0: কতবারও আর্ট
1: এবং খোলা হাওয়া, যে যেটা পারবে, কোনো বকুনি নেই। স্বাগত জয়ন্তী।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আমরা যে গল্পে ছিলাম, মজলিশি আড্ডা, ঠাকুরবাড়ির আড্ডা, এই আড্ডা তো নানা।

0: নানারকম দিক, যেমন খামখেয়ালি সবার কথাটা একটুখানি এলো, তার পরিসমাপ্তি একটার পর একটা আসে, এবং এটাও একটা জীবনের নিয়ম যে থেমে যায় না, কিন্তু একটার পর একটা আসে। সভার জনপ্রিয়তার নিরিখে অনেক সদস্য অভ্যাগতদের মধ্যে এই সভার রেশ একেবারে হারিয়ে যায়নি। কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় আজ তার জন্মদিন। এই সভার দ্বারা অনুপ্রাণিত হয়ে গঠন করলেন পূর্ণিমা মিলন নামে একটা বন্ধু সম্মিলনী। প্রতিটি পূর্ণিমা তিথিতে এক একজন সভ্যের বাড়িতে সভা বসবে বলে ঠিক হলো। প্রত্যেক সভার সংবাদ সংবাদপত্র প্রকাশিত হতো, এবং সেখানে এই সভাকে পূর্ণমাসী সভা নামেও অভিহিত করা হতো। এই পূর্ণিমা মিলনের প্রথম আসর বসে দ্বিজেন্দ্রলাল রায়ের 5 নম্বর সুখিয়া স্ট্রিটের বাড়িতে। সেদিনটা অবশ্য ছিল দোল পূর্ণিমার দিন, এবং সালটা খুব গুরুত্বপূর্ণ, 1905 সাল। দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনীকার দেবকী কুমার রায়চৌধুরী এই সভার বিষয়ে লিখেছেন, এই অধিবেশনে কলকাতার প্রায় সকল নামজাদা সাহিত্যসেবী হাজির হয়েছিলেন, এবং এর অল্প পূর্বে দ্বিজেন্দ্রলালের সাথে রবিবাবুর মনোমালিন্যের সূত্রপাত হওয়া হলেও কবি নিজে সশরীরে উপস্থিত ছিলেন। এই না হয় মানুষ,
1: একদম একদম।
0: সভায় সকলে প্রাণ খুলিয়া আলাপ পরিচয় গল্প গুজব রঙ্গব্যঙ্গ সঙ্গীতালাপ কবিতা পাঠ এসব তো হলো, এবং মিষ্টিমুখ হলো। গৃহে ফিরিবার পূর্বে পরম উল্লাসে ফাগুনের সে ফাগের খেলাও যথারীতি সম্পন্ন হলো। এ খেলায় সমাগত সকলেই সাগ্রহে যোগ দিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ সেই শুভ্র সুন্দর পরিচ্ছদ ফাগে একেবারে রাঙিয়ে রঙিন করে নিয়েছিলেন। এ বিষয়ে একটু বক্তব্য আছে। আচ্ছা দেখি বক্তব্যটা কী আছে একটুখানি দেখা যাক। বহুক্ষণ ফাঁক খেলার পর একে একে যখন সকলেই রঞ্জিত হয়ে উঠলেন, তখন দ্বিজেন্দ্রলাল দেখেন রবিবাবু যদিও বা খেলায় যেতে চাইছিলেন, একটু দূরে পাশ কাটিয়ে চলছিলেন,
1: মানে
0: যোগ দিতে চাইছিলেন না, তাহার গায়ে কখনো কেউ ফাঁক দেয় নাই। ইহা যেই নজরে পড়া অমনি দ্বিজেন্দ্রলাল মুঠা মুঠা ফাঁক লইয়া রবিবাবুর আপাদ মস্তক রঞ্জিত করিয়া দিলেন। তাহাতে রবিবাবু যেন খুবই সন্তুষ্ট হইয়া, এবং তার সেই স্বভাব কোমল মধুকণ্ঠে মৃদু মৃদু সুরে হাসিয়া অনুরাগ স্নিগ্ধ সুরে বলিলেন, আজ দিজুবাবু শুধু যে আমাদের হৃদয় মনোরঞ্জন করেছেন তার নয়, তিনি আজ আমাদের এই সর্বাঙ্গ রঞ্জনও করেছেন। বলা বাহুল্য রবিবাবুর সে কথা সকলেই সহাস্যে সমর্থন করেছিলেন। এই অধিবেশনে রবিবাবু তাহার সে যে আমার জননীরে নামক করুণ সঙ্গীতটি স্বয়ং করিয়া সমাগত সকলকে বিমোহিত করিয়া তুলিয়াছিলেন। দেখো মজা থাকে সব থাকে, কিন্তু কোথাও রবীন্দ্রনাথ পড়তে পড়তে রবীন্দ্রনাথ জানতে জানতে মানে কোথাও গিয়ে একটা স্বদেশী ভাবনার সঙ্গে মিলিয়ে দিচ্ছে, কোথাও ভাবনাটা গিয়ে একটা প্রেমের উচ্চতায় পৌঁছে দিচ্ছে, কখনো বা নিছক প্রকৃতি প্রেমের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। এই ব্যতিক্রমটা তো তার ছিলই ছিল।
1: সেই আরেকটা দেখো কি রকম কোইনসিডেন্স, আজকে তো রবিবার রবীন্দ্রনাথ, কিন্তু আজকে যেহেতু তার জন্মদিন, ঢেল রায় দ্বিজেন্দ্রলাল নিজে যেন এসে পড়লেন এবং বললেন কি হলো আমাকে টাচ করছো না কেন।
0: হ্যাঁ, এবং আমরাও অপেক্ষায় ছিলাম এই
1: প্রসঙ্গটা
0: বলি। এই যে একটা ভালো লাগা তৈরি হয় না, এই যে আমরা গল্পগুলো করি আমাদের একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়, এই বিষয়টা থাকে বলেই জীবন এত সুন্দর।
1: একদম। আমরা একটু গানে পরপর যাই, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আলোর অমল কমল খানি, সেটা তো আছেই, কারণ আমি বলতে গিয়েও মনে হচ্ছে যেন ওই সভাটা হচ্ছে গায়ে ফাগুনের রং,
0: আলো
1: আলো চারদিক
0: একেবারে,
1: কিরকম একটা নিজের অনুভবটা দেখো। আর তারপরেই কিন্তু শুভমিতার কণ্ঠে মাটির বুকের মাঝে, দুটো গানেরই একটা কোথাও যেন মিল, দেশ চারদিক পৃথিবী পরিবেশ সব মিলেমিশে একাকার।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: এই যে ধরো একটা সংগীত, আমরা ভাবছিলাম যে আমাদের এই রকম যে বিদ্যজন সমাগম, এটার নাম নিয়েও কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সত্যেন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রনাথ এদের ঠাকুরের এদের আমন্ত্রণে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বিদ্যজন সমাগমের অধিবেশন। বোঝাই যাচ্ছে নাম শুনে যে অনেক বড় বড় মানুষ সেখানে হাজির হলেন।
1: এবং ধরো সেই ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার কথা থেকে জানা যায় জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন এই সমাগমের অন্যতম উদ্যোক্তা। সাহিত্যসেবীদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা ভাব বিনিময়ের জন্য এই সমাগমের প্রতিষ্ঠা। বিদ্যোজ্জম সমাগম প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে জানা যায় যে জন বিমস ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসের ভারতীয় ভাষা ও সাহিত্য মনস্ক একজন ইংরেজ কর্মচারী। ভাষাতত্ত্বের নিয়ম চর্চাকারী এই ইংরেজ কর্মচারী ভাষাতত্ত্ব বিষয়ে কিছু বইও রচনা করেন।
0: আচ্ছা,
1: কত গুণী গুণী মানুষ এসে এখানে যোগদান করে এবং তিনি বাংলা ভাষা চর্চা এবং অনুশীলন দুটিই করেন। এবং সম্পাদকীয় পত্রিকায় বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শন যে পত্রিকা বেরোতো তাতে ওনার কথা লেখেন, অনুষ্ঠান পত্র প্রকাশ করেন। বিমসের কথাটাই খুব বেশি উল্লেখিত এই বিদ্যোজন সভার ক্ষেত্রে। বাংলা ভাষাটার সঙ্গে তার বন্ধুত্ব হয়। বাংলা সাহিত্যের ভাষায় স্থিরতা বিধানের জন্য গঠন করা হয় একটি সাহিত্য সমিতি। মানে ধীরে ধীরে একটা কাজকে ভেঙে আরেকটা কাজ, আরেকটা কাজকে ভেঙে আরেকটা কাজ, ভাষাকে প্রণালীবদ্ধ করার উদ্দেশ্যে অধিকাংশ সংস্কৃতি মানুষ তারা কিন্তু এই ধরনের সভা সমাগমের আয়োজন করতে থাকেন এবং অভিধান প্রস্তুত করাই সভার মূল কাজ ছিল।
0: মানে পুরোটাই বাংলা ভাষা।
1: হ্যাঁ, এবং বাংলার যে বিদ্যোজন মণ্ডলী, দেখো একটা মানুষকে কেন্দ্র করে তার পাশে চারদিকে বাংলার ভালো ভালো মানুষেরা এক হয়ে উঠলেন।
0: এবং এর অধিবেশন কিন্তু এই বিদ্যোজন সমাগমের অধিবেশন বেশ কয়েকবার অনুষ্ঠিত হয়েছিল। ঠাকুর পরিবারের যে সংস্কৃতি মনস্ক মানুষ তারা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, ঠাকুর বাড়ির সেই সময় ছোট ছেলেমেয়েরাও কিন্তু এই অধিবেশনে উৎসাহের সঙ্গে যোগ দিত।
1: প্রথম বোধহয় সভা হয় 1874 সালে
0: এবং দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথের আমন্ত্রণে বাংলা লেখক সংবাদপত্রের সম্পাদক এরা ছিলেন, যেমন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, রাজনারায়ণ বসু। দেখো নাম
1: গুলোই কি উজ্জ্বল।
0: হ্যাঁ, প্যারিচরণ সরকার, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং এগুলোর নানা

0: রকম সুন্দর বিবরণ পাওয়া যায় আর কি কি কি ঘটেছিল। কিন্তু যেহেতু দেখো সময় আমাদের সংক্ষিপ্ত হয়ে আসছে,
1: হ্যাঁ একটু ছোট করে বলতেই হচ্ছে, আসবো আর একটু কথায়, কিন্তু এই মুহূর্তে একটি গান
0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমরা কিন্তু গান্দরিয়ায় আজকে যে ঠাকুরবাড়ির আড্ডায় কথা বলতে বলতে সময় যে কোথায় পেরিয়ে গেল, রয়েছি জয়শ্রী মুখোপাধ্যায়,
1: মধুমিতা বসু।
0: দেখো মধুমিতা দি, আমরা কিন্তু ওই বিদ্যজন সমাবেশ যেটা, তার কিন্তু প্রথম দিনটা একটু বলতে হবে, এবং সময় যেহেতু কম খুব সংক্ষিপ্তভাবেই বলবো আমরা। প্রথম অধিবেশনের একটা বিবরণ, সেটা খুব সুন্দর করে পাওয়া যায়। সভাস্থলে একজন যুবক প্রথমে বাবু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উদ্দীপনী কবিতামালা উচ্চ গম্ভীর স্বরে এবং উপযুক্ত ভাবভঙ্গির সহিত অনর্গল আবৃত্তি করলেন, এবং তাহাতে আসর বেশ গরম হইয়া উঠিল। আমরা বহুদিন বিস্মৃত একটি জাতীয় ভাব অনুভব করিলাম, এবং ইংরেজ আধীনে বা স্বাধীন রাজ্যে বাস করিতেছি বোধগম্য করিতে পারিলাম না। পরে কবিরত্ন মৃত অনারেবল দ্বারকানাথ মিত্রের গুণ ব্যাখ্যাপূর্বক একটি সঙ্গীত করিয়া শ্রোতৃবর্গকে বিমোহিত করলেন, প্যারিমোহন কবিরত্ন আর কি তাঁকে। তিনি তৎপর সকৃত এবং শ্রুতিমধুর গান করিলেন, তাহাতে বিলাতি দ্রব্যের সহিত এদেশ দ্রব্যের বিনিময়ে ভারতের সর্বনাশ হইল বলিয়া ইংল্যান্ডেশ্বরীর নিকট ক্রন্দন করা হইতেছে। অতএব ঠাকুর পরিবারের ছোট ছোট কয়েকটি বালক বালিকা চৌতাল প্রভৃতি তালে তাল লয় বিশুদ্ধ সঙ্গীত করিয়া সভাস্থবর্গকে চমৎকৃত করিল, এবং পরে জ্যোতিরিন্দ্রবাবু এক অঙ্ক নাটক পুরু বিক্রম সেই নাটক তৃতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক পাঠ করলেন। তাহাতে পুরু রাজা যবন শত্রু নিপাত করিবার জন্য সৈন্যদলকে উত্তেজিত করিতেছেন, এবং সৈন্যদল তাহার বাক্যের প্রতিধ্বনি করিয়া বীর মদে মাতিতেছে। এরকম আরও অনেকগুলো কথা আছে, মানে সত্যি আমাদের মনে হয় যে বিদ্যজন সমাবেশও কত, মানে একটা নিয়ম, মানে একটা দেখো পরপর সাজানো,
1: তারপরে এটা, এবং দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হলো দেবেন্দ্রনাথের ভাইপো গুণেন্দ্রনাথের বাড়িতে।
0: হ্যাঁ, এরকম অনেকগুলো হয়েছে অধিবেশন, তাই না? আমরা এই অধিবেশনের যে একটা জিস্ট, মানে ধরো
1: সারাংশ যেখানে আমরা পাই, যেখানে সব কথা বলা আছে,
0: মানে
1: অবনীন্দ্রনাথ তার ঘরোয়া গ্রন্থে বলেছেন যে আমাদের ছেলেবেলায় দেখেছি বাবা মশাইয়ের আমলে বাড়িতে তখন বিদ্যজ্জন সমাগম বলে একটা সভা বসত, তাতে জ্ঞানীগুণীরা আসতেন, সবার নাম দেখেই বুঝতে পারছো। প্রতিভা দিদির ওস্তাদি গান হতো, আমরা ফুল পাতা দিয়ে দোতলায় হল ঘর সাজাতুম, সেখানে সভা হতো। বাবা মশাই তখন আমাদের উপর এইসব ছোটোখাটো কাজের ভার দিতেন, সভার নাম আমাদের মুখে ভালো করে আসতো না, আমরা নাম দিয়েছিলাম বিদ্যুৎ জন সমাগম সভা। অসাধারণ, মানে কত কত ছোট্ট ছোট্ট রসিকতাও পাওয়া যায়। রঘুনন্দন ঠাকুর একবার প্রভাতী দিদিকে প্রতিভা দিদিকে তানপুরো বকশিশ দিয়েছিলেন, ভাবা যায়। বিদ্যুৎজন সমাগমে অনেকগুলো অধিবেশন হলেও সংগঠনটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়নি, উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কোনো সৎ উদ্দেশ্য ছিল বলেও মনে হয় না। এটাই হচ্ছে আসল মজা, যে সবকিছু যে চিরস্থায়ী হয়ে টিকে থাকবে এমন না,
0: কিন্তু
1: উদ্দেশ্যটা খুব সহজ এবং
0: জাতীয়তাবাদ কোথাও একটা, যে ওই নিজেদের জামা কাপড়ের যে তখনকার যে পড়া, এই সব কিছু সেগুলো কিন্তু হতো। হেমন্ত মুখোপাধ্যায়,

0: সত্যি বোধ হয় যেটা চাই আর যেটা পাই এখানে মজলিশি আড্ডায় আমরা এত কিছু পেলাম, আমরা ভাবতেই পারিনি যে এইটা মানে এই রকম একটা
1: এমন রসদ পাওয়া যাবে,
0: একদম কনস্ট্রাকটিভ কাজ হতে পারে মানে এই ভাবনাটা।
1: আমরা একেবারে শেষের পথে, আমাদের জন্য অপেক্ষা করুন, আমরা ঠিক আবার দুপুরের নাটক নিয়ে ফিরছি আপনাদের সামনে।
0: জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর মধুমিতা বসু,
0: শেষ গানে পূর্বাদাম।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এ জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী মৈয়নের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে তারা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াক আউট করে। রাতভর অবিরাম বৃষ্টিতে জম্মু কাশ্মীরের স্বাভাবিক জনজীবন ব্যাহত, কার্গিল জাঁসকার জাতীয় মহাসড়ক বন্ধ, হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয়

লাভ করেছে ইংল্যান্ড। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সিআইডির অভিযানে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ মিলেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে আট নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ। উদ্ধার হয়েছে চারটি 7mm পিস্তল, দুটি 9mm পিস্তল, একাধিক ম্যাগাজিন এবং প্রায় 200 রাউন্ড কার্তুজ। কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে লালবাজার। সব থানার ট্রাফিক গার্ডে পাঠানো এই সংক্রান্ত নির্দেশকে উপেক্ষা করলে শাস্তির মুখে পড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের একাংশ তা মেনে চলছেন না বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াক আউট করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র জানান যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবাদের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালে দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টাল এগিয়ে তাদের ফলাফল দেখতে পাবেন। সিবিএসই জানিয়েছে দুটি বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ নতুন দিল্লিতে সানডে অন সাইকেল কর্মসূচির 82তম সংস্করণে অংশগ্রহণ করেন। অন্যদিকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। ডক্টর মান্ডাভিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সানডে অন সাইকেল কর্মসূচিকে আরও জোরদার করতে সারা দেশের 15,000-এরও বেশি জায়গায় স্বাস্থ্যকর্মীরা সাইকেল চালানোর মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। অন্ধ্রপ্রদেশে আজ ভোরে বিশাখাপত্তনমের উপকণ্ঠে

0: 16 নম্বর জাতীয় সড়কের 70 নম্বর জংশনের কাছে একটি লরিতে ধাক্কায় 4 জন নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হতাহতরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পালনাড়ু জেলার ভিনুকুন্ডা থেকে শ্রীকাকুকুলাম জেলার তিক্কালির দিকে যাচ্ছিলেন। চালকসহ গাড়ির 4 আরোহী ঘটনাস্থলে মারা যান। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে, নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক চন্দ্রগুপ্ত, রচনা দ্বিজেন্দ্রলাল রায়, প্রযোজনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। নাটক চন্দ্রগুপ্ত

0: সত্য সেলুকাস। কি বিচিত্র এই দেশ, দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এই আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি।
1: সত্য সম্রাট,
0: কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বন মধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে, আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস, এ সৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে যখন আনি সে কি বললে জানো?
1: কি সম্রাট?
0: আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম।
1: সম্রাট মহানুভব।
0: মহানুভব, তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি তো এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসিনি, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। কি সংবাদ এন্টিগনস? ওকে
2: গুপ্তচর।
1: সে কি
0: গুপ্তচর?
2: আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো কিন্তু পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি।
0: কে লিখছিলে যুবক, সত্য বলো।
3: সত্য বলবো রাজাধিরাজ, ভারতবাসে মিথ্যা কথা বলতে এখনো শেখেনি।
0: উত্তম, বলো কি লিখছিলে।
3: আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহরচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম।
0: কার কাছে?
3: এই সেনাপতির কাছে।
0: সত্য সেলুকাস?
1: সত্য।
0: তারপর?
3: তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুলরবি পুরুকে পরাজিত করেছেন, তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুদ্ধ আমার হৃতরাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র।
1: আমি বুঝতে পারিনি সম্রাট, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগত। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম, বুঝি নাই যে বিশ্বাসঘাতক।
2: কে বিশ্বাসঘাতক?
1: এই যুবক।
2: এই যুবক না তুমি।
1: আন্টিগোস, আমার বয়স নামানো, পদবি মেনে চলো।
2: জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক।
1: আন্টিগোস,
2: হ্যালো কাস,
0: কে রাস্তা হও? আন্টিগোস, তোমার এই অধ্যত্বের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। তোমার এত দুঃস্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও গোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম। সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক
3: সম্রাট,
0: তোমায় যদি বন্দী করি
3: কি অপরাধে সম্রাট?
0: আমার শিবিরে তুমি

0: শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো এই অপরাধে?
1: এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার শাহ বীর, দেখছি যে তিনি ভীরু। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত।
0: বন্দী কর
1: সম্রাট, আমায় বধ না করে বন্দী করতে পারবেন না।
0: চমৎকার চমৎকার, যাও বীর, তোমায় বন্দী করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। হ্যাঁ, আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হৃত রাজ্য পুনরুদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি।

0: ওই বদ্ধ জলার উপরে একটা থোঁয়ার কুণ্ডলী উঠছে, পচাহাড়ের দুর্গন্ধে বাতাসের যেন নিজেরই নিঃশ্বাস আটকে আসছে, ঘেউ কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ করছে, প্রভাতের সর্বাঙ্গে ঘা পুঁজ পড়ছে। হে সুন্দরী বিভৎসতা, তুমি এত সুন্দরী, তাই আমি গ্রাম পরিত্যাগ করে নিত্য প্রত্যুষে তোমার কদর্যতায় স্নান করতে চেয়ে আসি। হে সুন্দরী, আমার সংসার হতে আরো দূরে টেনে নিয়ে যাও, যত দূর পারো, নরকে হয় তাও ভালো, সত্য সংসার থেকে যত দূরে হয়। নিচে রাজেশ পর্দা ব্রাহ্মণকে দেখে একটা সুষ্ঠু প্রণাম করতে তার হাত ওঠে না। আমার নিঃসহায় দরিদ্র ব্রাহ্মণ তো এই নিচ কুশাঙ্কুর পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি এই কুশগুচ্ছ নির্মূল করব। কেমন আর ব্রাহ্মণের নগ্নপদে বিধিবে?
1: নমস্কার।
0: কে তুমি?
1: আমি মহারাজ নন্দের মন্ত্রী।
0: মহারাজ নন্দের মন্ত্রী, সরে দাঁড়াও।
1: কেন, আমি কি অপরাধ করেছি?
0: না, তুমি অপরাধ করবে কেন? তুমি কোনো অপরাধ করো নাই, রাজা কোনো অপরাধ করে নাই, ঈশ্বর কোনো অপরাধ করেন নাই, যত অপরাধ আমার। মহারাজ আমার ব্রহ্মত্বর বাজেয়াপ্ত করলেন, সে আমার গৃহ শূন্য করে আমার গৃহলক্ষ্মীকে সবলে ছিনিয়ে কেড়ে নিলেন, আমার অপরাধ। আমায় দিন দরিদ্র পেয়ে এই কুশাঙ্কুর আজ মাথা চাড়া দিয়ে উঠছে। কেমন কেমন কেমন আর বিধবে
1: চাণক্য, আজ আমি তোমার কাছে এসেছি।
0: আমার কাছে? কেন মন্ত্রী মহাশয়, আমার তো আর কিছু নেই, এই কুড়েখানি আছে, শূন্য কুড়ে ঘর, দাও পুড়িয়ে দিয়ে যাও। ও ব্রাহ্মণের সে প্রসাব যদি আজ থাকত।
1: নাই কেন ব্রাহ্মণ, পানিনি বলেন।
0: তার নিজের দোষ, জাতির সমস্ত বিদ্যা যশ ক্ষমতা আত্মসাত করে নিজে বাড়, শরীরকে অনশনে রেখে মস্তিষ্ক বড় হবে তা কি সহে, এত অধঃপতন টানা হলে হবে কেন?
1: আবার কি কার সঙ্গে কথা কইছে?
0: কি অধঃপতন
1: কেন চাণক্য, এই ব্রাহ্মণী নিজের প্রভুত্ব খুইয়েছে, আবার এই ব্রাহ্মণী তাকে পুনরুদ্ধার করবে, আমি আজ সেই উদ্দেশ্যে তোমার কাছে এসেছি ব্রাহ্মণ।
0: কিরকম?
1: তোমাকে মহারাজের মাতামহের শ্রাদ্ধে পৌরোহিত্য করতে হবে।
0: না, আমি ক্ষত্রিয়ের দাসত্ব করব না।
1: শোনো ব্রাহ্মণ।
0: না না না, এ কি অত্যাচার, আমি নিজের কুড়ে ঘরে বসে একটু কাঁদতেও পারবো না।
1: পুরুষের ক্রন্দন শোভা পায় না।
0: তা পায় না বটে, কিন্তু কি করবো মহাশয়, উপর্যপুরি ভাগ্য বিপর্যয়ে আমার কিছু করতে পারিনি, কিন্তু কন্যার অপহরণে আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে।
1: তুমি বিচক্ষণ ব্যক্তি, তুমি এত অধীর হচ্ছ।
0: অধীর? ইচ্ছা করে কাঁদি, চিৎকার করে কাঁদি, কিন্তু এখন আমার অশ্রু রুৎসু শুকিয়ে গিয়েছে, মাঝে মাঝে মনে হয় যে ভেতরে অশ্রু জমাট হয়ে গিয়েছে, অবিচারে অত্যাচারে ঈশ্বরকেও খেয়েছে ফেলেছে, আমি দেখতে পাই না।
1: শুধু কি তুমি একাই দুঃখ পাচ্ছ ব্রাহ্মণ? আমার কি দুঃখ জানো, এই রাজারই আজ্ঞায় অন্ধকার কারাগৃহে আমার সাত সাত পুত্রকে চোখের সামনে অনাহারে মরে যেতে দেখেছি।
0: সে কি তবু তুমি

0: পিতার মন্ত্রী?
1: হ্যাঁ চাণক্য, প্রতিশোধ নেবার জন্য আমি শুধু বেঁচে রইলাম, অনাহারে মোলাম না, প্রতিশোধ নেবার জন্য মন্ত্রিত্ব নিয়েছি। চাণক্য, তুমি আমার সহায় হও। আজ আমরা দুই ব্রাহ্মণ মিলিত হই, আমাদের প্রতি অন্যায়ের অত্যাচারের প্রতিশোধ নিই।
2: উত্তম, আমি পৌরোহিত্য স্বীকার করলাম, চলো যাচ্ছি। মহারাজ।
3: এ আবার কি?
4: তুমি কোন গগন থেকে নেবে এলে চাঁদ?
3: নাচতে জানো?
5: কে তুমি?
2: আমি ব্রাহ্মণ।
3: যাও যাও, এখানে কিছু হবে না।
5: তুমি এখানে এই সময় কিসের জন্য?
2: মহারাজ, আমি তোমার মাতামহের শ্রাদ্ধে পৌরোহিত্য করতে এসেছিলাম, যেচে আসিনি।
5: তোমাকেই বা কে যেচে আনতে গিয়েছিল ঠাকুর?
2: তোমার মন্ত্রী।
5: তা মন্ত্রী ডেকে এনেছে, তার কাছে যাও।
2: তোমার শ্যালক আমার অপমান করে।
3: তা তো করবেই,
4: শ্যালক মাত্রই অপমান করে থাকে।
3: শ্যালকের সাত খুন মাপ, ধরো না বাবা।
2: চুপ কর, কুকুরের দল।
5: অপমান করেছে তাই হয়েছে কি ঠাকুর? মগধের মহারাজের শ্যালক।
3: আমায় তুমি সহজ লোক ঠাউরাও। আমি মহারাজের শ্যালক, মহারাজের বাপ আমার বাপের বিয়াই, মহারাজ আমার ভগ্নিপতি, মহারাজের ছেলে আমার ভাগিনেও। তুমি আমায় সহজ লোক ঠাউরাও ঠাকুর।
5: যাও এখান থেকে, এখানে আমরা ব্রাহ্মণের অনুযোগ শুনতে আসিনি।
2: না তা শুনবে কেন? ব্রাহ্মণ আজ সে ব্রাহ্মণ নেই। সে তেজ যদি ব্রাহ্মণের থাকতো তো তাকে তোমার সম্মুখে রস রক্তিম দেখে তুমি ওইখানে সিংহাসন শুদ্ধ মাটির নিচে বসে যেতে। কিন্তু সে প্রতাপ একেবারে লুপ্ত হয়নি যেন।
3: দেখি ব্রাহ্মণের প্রতাপটা একবার, আর তুমিও মহারাজের শ্যালকের প্রতাপটা কিরকম দেখো।
2: দেখবে মহারাজ, তুমিও দেখবে যদি এর প্রতিবিধান না করো।
5: কি, তুমি ওইখানে দাঁড়িয়ে আমার উপর চোখ রাঙাবে? ভিক্ষুক, বেরো এখান থেকে।
2: খলির ব্রাহ্মণ, কান পেতে শোনো, ক্ষত্রিয় ব্রাহ্মণকে বলছে বেরিয়ে যাও এখান থেকে। তথাপি ঝড় উঠছে না, অগ্নিবৃষ্টি হচ্ছে না, পৃথিবী কেঁপে উঠছে না, সব স্থির। কি আশ্চর্য!
5: গলায় হাত দিয়ে বের করে দাও তো, বেরিয়ে যাবে। খুব
2: যাচ্ছি, যাবার আগে বলে যাই মহারাজ নন্দ, তবে একবার এই কলিযুগে এই বিশীর্ণ ধ্বংসাবশেষ ব্রাহ্মণের প্রতাপ দেখবে। এই নন্দ বংশ ধ্বংস না করি তো আমি চাণক্যের সন্তান নই। তোমার রক্তে রঞ্জিত এই শিখা বাঁধব, এই প্রতিজ্ঞা করে গেলাম। মনে থাকে যেন মহারাজ, আর ভবিষ্যৎবাণী করে যাই, একদিন এই ভিক্ষুকের পদতলে তোমায় জানু পেতে প্রাণ ভিক্ষা চাইতে হবে, আর আমি সে ভিক্ষা দেব না, দেব না, দেব
0: না। এ আবার কি?
5: ও, তা এখানে কেন?
1: মহারাজ যা আজ্ঞা করলেন অবিলম্বে।
5: তাই বলে এখানে প্রমোদোদ্যানে? একটা তো ভদ্রতা বলে জিনিস আছে।
6: তোমার মুখে এ কথা শুনে প্রীত হলাম বৎস।
5: প্রীত হবার মতো কোনো কাজ করবার জন্য তোমায় এখানে নিয়ে আসতে বলিনি, তাই যখন এসেছো শোনো, তোমার পুত্র চন্দ্রগুপ্ত জীবিত আছে?
6: আমি জানি না।
5: তুমি জানো? বলো সে কোথায়, নইলে নন্দকে জানো?
6: জানি, নন্দকে জানি না। আমি যে তাকে বুকে করে মানুষ করেছি, কোলে করে ঘুম পাড়িয়েছি,
5: সে গৌরব তুমি করতে পারো। এখন চন্দ্রগুপ্ত কোথায়?
6: আমি জানি না।
5: জানো, বলো, নইলে
6: আমায় বধ করবে।
5: না, তোমায় বধ করব না, অত শীঘ্র শেষ করলে চলবে না, তোমায় আজীবন কারারুদ্ধ করে রেখে দেব, অনাহারে চালায় তিলে তিলে তক্ত করব।
6: না না, এত নিষ্ঠুর তুমি হবে না, আমি তোমার মা।
5: শূদ্রাণী মা বটে, পিতার দাসী হয়ে স্পর্ধা যে মহারাজের মা হতে চাও, নিয়ে যাও কারাগারে।
3: এসো বাছাজন।
6: মহারাজ, মহারাজ নন্দ, আমি আমি তোমার মাতা নই, কিন্তু আমি নারী, দীনা দুর্বলা নিঃসহায়া নারী। নারীর লাঞ্ছনা দুর্বলের প্রতি অত্যাচার নারী সইতে পারে, কিন্তু ধর্ম সইবে না। যেন
3: এসো, এসো, এখানে আমরা তোমার ধর্মের কাহিনী শুনতে আসিনি, এসো।
5: এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়?
7: চন্দ্রগুপ্ত তোমার সম্মুখে অধম। মা, তোমার এই অপমান, চন্দ্রগুপ্ত জীবিত থাকতে? মা আমার
6: বৎস, বৎস আমার
7: হীরু পাষণ্ড কাপুরুষ, এর প্রতিফল পাবে। এসো মা।
8: চন্দ্রগুপ্ত, এই গৃহ আপনার গৃহ, আমি আপনার অনুগত বন্ধু। আমায় বিশ্বাস করুন, আপনার জন্য আমার এই পার্বত্য সৈন্য প্রাণ দেবে।
7: আমি এই অশিক্ষিত সৈন্য

0: গ্রিক প্রথায় শিক্ষিত করে তুলব চন্দ্রকেতু। এই পার্বত্য সাহস গলিয়ে বিজ্ঞানের কারখানায় পিটিয়ে এমন করে গড়ে তুলব যার কাছে মগত্ব ছাড় সমস্ত ভারতবর্ষ মাথা হেঁট করবে।
1: কিন্তু নন্দের মন্ত্রী শুনেছি অতি কূট, অতি বুদ্ধিমান।
0: জানি চন্দ্রকেতু, আমার পক্ষেও নন্দের পুরাতন মন্ত্রী কাত্যায়ন আছেন, আর আমি তাকে পাঠিয়েছি কৌশলী বিচক্ষণ চাণক্যকে ডেকে আনবার জন্যে। এখন তোমার উপর নির্ভর করতে পারি।
1: আমি আপনাকে যখন একবার মগধের ন্যায্য মহারাজ বলে রেখেছি, যখন একবার ভাই বলে আলিঙ্গন করেছি, তখন মহারাজ রাজভক্ত চন্দ্রকেতু চিরদিন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত জানবেন।
0: ভাই, তবে আর কোনো চিন্তা নেই। কই চাণক্য কই কাত্যায়ন?
2: আসছেন, পূজা সাঙ্গ করে আসছেন।
0: কিরকম দেখলেন?
2: মথিত সমুদ্রের মতো, জানি না গড়ের কি অমৃত ওঠে। ওই যে
0: একে
2: ওই চাণক্য পণ্ডিত,
0: ইনি।
3: ও, তুমি চন্দ্রগুপ্ত?
0: আপনার দাস।
3: তুমি পারবে
0: যদি আপনার কৃপা থাকে।
3: আমি কে? কেউ না, তুমি একাই পারবে। আমি কে? দীন ব্রাহ্মণ, অতি দীন।
0: দীন ব্রাহ্মণ?
3: আজ ব্রাহ্মণের মতো দীন কে? তার সাপে সাগর বংশ ভস্ম হওয়া দূরে থাকুক, প্রদীপটি পর্যন্ত জ্বলে না। তার উপবীত আজ ভিক্ষুকের চিহ্ন, তাকে ক্ষত্রিয় আজ পদাঘাত করে চলে যায়।
0: গুরুদেব, আমি সব শুনেছি, আমার শুধু আজ্ঞা দিন, আমার শুধু আশীর্বাদ করুন, আমার শুধু বলুন চন্দ্রগুপ্ত তুমি অগ্রসর হও, আর কিছু চায় না, আর আমি সব করব।
3: পারবে?
0: পারবো গুরুদেব। সেকেন্দার স্যার এই ভবিষ্যৎবাণী যে আমি দিগ্বিজয়ী বীর হব।
3: উত্তম, তবে পা ছুঁয়ে শপথ করো যে এই ব্রাহ্মণের আদেশ তুমি সর্বথা পালন করবে।
0: শপথ করছি গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন।
3: হ্যাঁ, তুমি পারবে। তোমার মুখ, তোমার দৃষ্টি, তোমার ভঙ্গিমা সমস্বরে বলছে যে তুমি পারবে। হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব, তোমায় মগধের সিংহাসনে বসাবো, তোমায় ভারতের অধিষ্ঠাত করব। আর ভয় নেই চন্দ্রগুপ্ত, ওঠো ওঠো। আমি আমার চক্ষুর সম্মুখে কি দেখছি জানো?
0: কি গুরুদেব?
3: এই প্রধুমিতা প্রজ্জ্বলিতা প্রবাহিতা রক্তস্রোতস্বতী ভৈরবী ভারত ভূমির পরিবর্তে এক রত্নালঙ্কার পুষ্পোজ্জ্বলা সঙ্গীত মুখরা হাস্যময়ী জননী জলধি হতে জলধি পর্যন্ত বিস্তীর্ণ এক মহা সাম্রাজ্য, সে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুমি, আর তার পুরোহিত এই দীন দরিদ্র ব্রাহ্মণ চাণক্য।
4: সূর্য অস্ত যাচ্ছে আজ সিন্ধু নদ তীরে, সেদিনকার সেই সূর্যাস্ত মনে পড়ে। কোথায় ভারত আর কোথায় এই আফগানিস্তান, সেই মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত আর কে? ও আন্টিগোনস।
5: হ্যাঁ, আমি হেলেন।
4: পিতা গৃহে নাই
5: তা জানি,
4: তবে তুমি এখানে অকস্মাৎ?
5: আমার আগমন কি তোমার কাছে এতই অপ্রীতিকর?
4: আমি তা তো বলিনি।
5: শোনো হেলেন, আমি শেষবার জিজ্ঞাসা করতে এসেছি,
4: কি
5: তুমি আমায় বিবাহ করবে কি না?
4: আমার পিতার স্কন্ধের উপর যে খড়গ তোলে তাকে আমি বিবাহ করতে পারি না।
5: আমি ক্ষিপ্ত হয়ে তার উপর খড়গ তুলেছিলাম, আমায় ক্ষমা করো হেলেন।
4: যদি বা ক্ষমা করতে পারি, বিবাহ করতে পারি না।
5: কেন?
4: রাজকন্যা কোনো প্রজার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়।
5: এত গর্ব!
4: আন্টিগোনস, হাত ছাড়ো কাপুরুষ, গ্রেট তুমি।
5: আমি প্রণয়ী, সহজ সরল উত্তর দাও, তুমি আমাকে বিবাহ করবে কি না?
4: তোমাকে বিবাহ করাচ্ছি।
5: উত্তম, এর উত্তর আর একদিন দেব, দেখি চাকা ঘোরে কি না। আবার নেভড়েতে সাক্ষাৎ।
4: পিতা, আপনার কন্যার গায়ে হস্তক্ষেপ করে এমন বর্বর কাপুরুষ গ্রীক আপনার সৈন্য
6: সে কি? সত্য কথা আন্টি গোল?
5: সত্য কথা, আমার অপরাধ হয়েছে।
6: আন্টি গোল, সেকেন্দার সাহার আজ্ঞায় তুমি একদিন নির্বাসিত হয়েছিলে, আমি তার সত্ত্বেও তোমাকে আমার সৈন্যাধ্যক্ষ করেছিলাম, তার এই প্রতিদান। সৈনিকগণ বন্দী করো, তোমার শাস্তি মৃত্যু, নিয়ে যাও বধ্যভূমিতে এই মুহূর্তে।
4: দাঁড়াও পিতা, এবারে কি চলে?
6: না, এত দুঃস্পর্ধা,
4: পদচ্যুত করুন,
6: সে শাস্তি যথেষ্ট নয়।
4: রাজ্য থেকে নির্বাসিত করুন, মৃত্যুদণ্ড দেবেন না।
6: না হেলেন, অসম্ভব।
4: আন্টিগোনস বীর, তিনি অপরাধ স্বীকার করছেন, এইবার এই শেষবার তাকে ক্ষমা করুন, তাকে নির্বাসিত করুন।
6: না হেলেন।
4: বাবা, আমি জানু পেতে ভিক্ষা চাচ্ছি।
6: আচ্ছা, এবার তোমায় মার্জনা করলাম আন্টিগঞ্জ, যাও। কিন্তু আমার সাম্রাজ্যে আর যদি কখনো পদার্পণ করো তো তোমার শাস্তি মৃত্যু। মুক্ত করো।
4: কালযুদ্ধ?
3: হ্যাঁ, কালযুদ্ধ।
4: চন্দ্রগুপ্ত আক্রমণ করবে?
3: হ্যাঁ মুরা, তা তো সমস্ত দিনে 101 বার বলেছি, আবার সেই কথা এত রাত্রে জিজ্ঞাসা করতে এসেছো কেন?
4: স্থির হতে পারছি না গুরুদেব, গুরুদেব, এ যুদ্ধে কাজ নেই।
3: মুরা,
4: চন্দ্রগুপ্ত আমার পুত্র, আর নন্দ সেও তো আমার পুত্র। চন্দ্রগুপ্ত আর নন্দ এক বৃন্তে দুটি ফুল। চন্দ্রগুপ্ত আমার পথের ভিখারী হোক, বিবাদে কাজ নেই গুরুদেব।
3: এখন নারীর কাকুতি শোনবার সময় নয়, শিবিরে যাও।
4: নারীর কাকুতি? এতই অবজ্ঞেয় নারী গুরুদেব, আপনি কি বুঝবেন এ বক্ষে কি ঝড় বইছে? আমি কতখানি সহ্য করছি তা আপনি কি বুঝবেন গুরুদেব?
3: আর তুমি কি বুঝবে নারী লুপ্ত গৌরবের বীর মহিমার এ প্রতিহিংসার জল, এই মর্ম দাহ? যাও, বিরক্ত করো না, শিবিরে যাও, এ যুদ্ধ অনিবার্য। কে? কাত্তায়ন।
2: হ্যাঁ, আমি চাণক্য।
3: এত রাত্রে?
2: সংবাদ আছে।
3: কি?
2: নন্দের বৃদ্ধ মন্ত্রী এসেছিলেন।
3: তারপর?
2: তিনি সন্ধের কথা বললেন।
3: খাসা চাল খেলেছে, পরাজয় অনিবার্য দেখে।
2: তা তুমি কি বলো?
3: কিছু না, মনসা চিন্তিতং কর্ম বচসা না প্রকাশায়ে।
2: কিন্তু আমি তো তোমার মিত্র।
3: পণ্ডিত চাণক্য বলেন, ন মিত্রে প্রিয়তি বিশ্বাসিত। তোমাকে এখনো বলবার সময় হয়নি, তবে সন্ধি হবে না, তুমি শিবিরে যাও, আমি একবার প্রেয়সীর সঙ্গে পরামর্শ করতে চাই।
2: প্রেয়সীকে?
3: জানো না আমার একজন গণিকা আছে।
2: তোমার গণিকা?
3: হ্যাঁ। তুমি নন্দের এই মন্ত্রীকে জানো?
2: জানি বইকি, শৈশবে তিনি আর আমি একত্র শাস্ত্র পাঠ করেছিলাম, মনোবিজ্ঞানে তার অসীম মেধা ছিল, তিনি কেবল দিবারাত্র সাংখ্য পড়তেন।
3: আর তুমি বুঝি পাণিনি মুখস্থ করতে?
2: তুমি হাসছো যে, পাণিনি ব্যাকরণের এক একটি সূত্র।
3: নন্দ তোমায় কারারুদ্ধ করেছিলেন কেন তা আমি এখন কতকটা বুঝতে পারছি।
2: কেন?
3: ওই তোমার ওই পাণিনির জ্বালায়, তুমি বসে বসে পাণিনি আওড়াতেই আওড়াচ্ছই রাজ্যে মড়ক এলো পাণিনি, যুদ্ধ হলো পাণিনি, অতিবৃষ্টি হলো পাণিনি, অনাবৃষ্টি পাণিনি, মহারানীর সঙ্গে মহারাজের কলহ পাণিনি। আমি শুনেছি রাজা নন্দ শেষে তোমার ওই পাণিনির জ্বালায় অস্থির হয়ে তোমায় কারারুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন, পাণিনি এই ভুল করেছিলেন।
2: কি ভুল?
3: ওই অত বড় একখানা ব্যাকরণ লেখা যা কোনো ভদ্রলোকে মুখস্থ করতে পারে না। যাক, এখন তুমি শিবিরে যাও। কাত্তায়ন, কি সংবাদ?
2: আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে।
3: পরাজয়?
2: চন্দ্রগুপ্ত পলায়িত, তাই দেখে আমাদের সৈন্য সব ছত্রভঙ্গ হয়েছে।
3: চন্দ্রগুপ্ত পলায়িত কোথায়?
2: পূর্ব দিকে।
3: তুমি এতক্ষণ কি করছিলে মূর্খ?
2: আমি এই পর্বত শিখরে দাঁড়িয়ে যুদ্ধের গতি নিরীক্ষণ করছিলাম।
3: নিরীক্ষণ করছিলে? যখন জয় নিশ্চিত মুষ্টিগত। ও
2: ওই যে, ওই যে চন্দ্রগুপ্ত আসছে।
3: কই? ও ওই যে, এখনো আশা আছে। কাত্তায়ন যাও, তুমি সৈন্যদের আশ্বাসটাও বলো, চন্দ্রগুপ্ত আসছে, পালাইনি, যাও শীঘ্র যাও, বিরক্তি করো না। মুরা, মুরা।
4: কি গুরুদেব?
3: এইখানে দাঁড়াও, কাঁদতে জানো নারী, ওই চন্দ্রগুপ্ত আসছে, তোমায় কাঁদতে হবে।
4: পুত্র? পুত্র?
3: খবরদার, এখন স্নেহ নয়, তিক্ত ভৎসনা, উষ্ণ অশ্রুজলে পুত্রের উপর মাতার অভিমান অভিনয় করতে হবে, প্রস্তুত? এই যে চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত যুদ্ধে জয়লাভ করে এসেছে মুরা, তাকে তোমার বক্ষে নাও, বীর পুত্র তোমার উৎসব করো, এসো এসো।
7: না গুরুদেব, আমি জয়লাভ করে আসিনি।
3: সে কি? তবে
7: আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি।
3: সে কি অসম্ভব! মুরার পুত্র যুদ্ধক্ষেত্রে জয়লাভ করে কিংবা প্রাণ দেয়, পালায় না।
4: পালিয়ে এসেছো? স্থির চিত্তে কথা বলছো চন্দ্রগুপ্ত, পালিয়ে এসেছো? মরতে পারোনি ভীরু?
3: না না না, এক্ষণি দৌর্বল্য, যাও যুদ্ধ করো চন্দ্রগুপ্ত।
7: পারবো না।
3: কি পারবে না?
7: ভাইয়ের গায়ে অস্ত্রাঘাত করতে।
4: কাপুরুষ?
7: কাপুরুষ নই, ভাই।
3: যে ভাই তোমাকে নির্বাসিত করেছে।
7: তবু সে ভাই।
4: যে ভাই তোমার মাতাকে অপমান করেছে।
8: নীরব রইলে যে।
3: চন্দ্রগুপ্ত তোমার

0: দৌর্বল্য আমি মাঝে মাঝে লক্ষ্য করেছি। কর্মক্ষেত্রে দাঁড়িয়ে দৌর্বল্য সাংঘাতিক, আলস্য হৃদয় থেকে ঝেড়ে ফেলে দাও, যুদ্ধে অগ্রসর হও।
1: মার্জনা করবেন গুরুদেব।
2: চন্দ্রগুপ্ত, সত্যই কি আমার পুত্র তুমি? যে নন্দ,
1: তাকে তুমি মার্জনা করো মা।
2: মার্জনা, সর্বাঙ্গে দিবারাত্র শত বৃষ্টিক দংশনের জ্বালাকে শীতল করতে পারে একমাত্র নন্দের রক্ত।
3: মা, গর্ভে ধারণ না করলে কি পুত্র হয় না? তুমি কি তাকে মানুষ করনি মা? স্তন্যপান করাওনি, বুকে করে ঘুম পাড়াওনি?
2: হ্যাঁ, সেই জন্যই তো ক্ষমা করতে পারি না। সেসব কথা নন্দ ভুলে যেতে পারে, কিন্তু আমি পারি না। যখন অধম বাচাল আমার কেশ আকর্ষণ করলো, আর নন্দ সুজ্ঞানী মা বলে আমাকে ব্যঙ্গ করলো, তখন কি বলবো পুত্র? তখন তোমার কাছে মা তার অপমান কিছু নয়, মা তোমার কেউ নয়।
0: এক মাতৃ গর্ভে জন্ম বলেই ভাইয়ের সঙ্গে সম্বন্ধ না? মায়ের চেয়ে বড় ভাই জগতেই প্রথম হলো যে সন্তান মায়ের অপমানের প্রতিশোধ নেয় না। কাঁদো অভাগিনী নারী, এই তোমার পুত্র, মা ছেড়ে না, জানে না জগতে যত পবিত্র জিনিস আছে মায়ের কাছে কেউ নয়।
3: তা জানি গুরুদেব।
0: জানো না যে মায়ের অপমানের প্রতিশোধ নিতে সন্তান দ্বিধা করে? প্রতিদান চায় না, উন্মুক্ত উদার কম্পিত আগ্রহে দু হাতে আপনাকে বিলতে চায় সেই মা।
3: আশীর্বাদ করো, আমি এই মুহূর্তে যুদ্ধ যাত্রা করছি।
2: এই তো আমার পুত্র,
0: এই তো আমার শিষ্য। এক্ষণিক অবসাদ তোমার প্রাণ থেকে ঝেড়ে ফেলে দাও, নন্দকে আক্রমণ করো।
4: এই যে মহারাজ,
5: বিশ্বাসঘাতক মন্ত্রী।
4: আমি বিশ্বাসঘাতক?
5: আর শৈশব আমার পিতার অন্নে পুষ্ট হয়ে।
4: তিনি তোমারও পিতা, চন্দ্রগুপ্তেরও পিতা। তোমার পিতার বিরুদ্ধে আমি কিছু করিনি মহারাজ, আমি তার এক পুত্রের বিরুদ্ধে অপর পুত্রের পক্ষ নিয়েছি।
5: হ্যাঁ, তার দাসী পুত্রের পক্ষ নিয়েছ, লজ্জা করে না ব্রাহ্মণ? যে তুমি আর চাণক্য দুই ব্রাহ্মণ আর্য দ্বিজ হয়ে ষড়যন্ত্র করে অনার্য পার্বত্য সেনার সাহায্য নিয়ে ক্ষত্রিয়কে সিংহাসনচ্যুত করে পিতার দাসী পুত্রকে সিংহাসনে বসিয়েছ? এক সূত্র চারদ সূত্র, আজ মগধের সিংহাসনে। উফ, কি দুর্দৈব এই তোমার কীর্তি! কি মুখ নিচু করে রইলে যে বিশ্বাসঘাতক?
4: আমি বিশ্বাসঘাতক চিরদিন ছিলাম না নন্দ, তুমি আমাকে বিশ্বাসঘাতক করে তুলেছ। তুমি আমার সপ্ত পুত্রকে নিরীহ বেচারীদের কারাগারে নিক্ষেপ করে বধ করেছ। আমি আমার এই বৃদ্ধ ক্ষীণ দৃষ্টির সম্মুখে তাদের এই কক্ষে এই অন্ধকারে একে একে অনাহারে শুকিয়ে কুঁকড়ে মরে যেতে দেখেছি।
5: ব্রাহ্মণ, আমি অন্যায় করেছি, ঘোরতর অন্যায় করেছি। আমি এত পাষণ্ড ছিলাম না, সঙ্গ দোষ আমায় পাষণ্ড করেছে।
4: মহারাজ, কেমন করে তুমি এত নিষ্ঠুর হয়ে? তোমাকে যে এতটুকু বেলা থেকে আমি দেখেছি, তোমাকে যে কত কোলে করে পিঠে করে মানুষ করেছি, এত নিষ্ঠুর তুমি হয়ে কেমন করে মহারাজ?
5: আমায় ক্ষমা করো ব্রাহ্মণ।
4: যাও নন্দ, তোমাকে ক্ষমা করলাম, আমি তোমার মুক্তির জন্য অনুরোধ করবো।
6: হাকে মন্ত্রীমশাই, আমার জন্য একটু অনুরোধ করবেন।
4: তুমি স্বয়ং এসে করো বাচাল, মন্ত্রী চাণক্য তোমাকে ডেকে পাঠিয়েছেন।
6: ও বাবা,
4: সেই জন্যই আমি এসেছি।
6: আগে মহারাজ,
5: আমি আর কি করব, আমিও আজ তোমার মতোই বন্দী।
4: এসো বাচাল, কোনো ভয় নেই,
6: বাঁচাও নেই,
4: এসো চলো।
0: কে আত্মায়ন? ওকে
4: নন্দের ছালক বাচাল।
0: ও,
6: প্রণাম হই প্রভু।
0: এখন যে ভারী ভক্তি! একদিন আমার শিখা ধরে টেনেছিলে, মনে আছে?
6: কই, আমার তো ঠিক স্মরণ হচ্ছে না।
0: নো, স্মরণ হচ্ছে না, স্মরণ করিয়ে দিচ্ছিস। রসো, নন্দের পরিবার কোথায়?
6: আগে আমি তো জানি না।
0: তুমি জানো?
6: আগে জানি, জানি।
0: কোথায়? পেছন দিকে চাইছো কি? নন্দের পরিবার কোথায়? তোমার ভগ্নি আর তার পুত্রগণ?
6: মলয় পর্বতে।
0: মিথ্যা কথা। সত্য বলো, কোথায় পুরস্কার দেবো? কোথায় নন্দর পরিবার?
6: পিত্রালয়।
0: কাত্যায়ন, সেখানে সৈন্য পাঠাও, আর এটাকে কারাগার।

0: বন্ধ করে রাখো, নন্দর পরিবারকে পাওয়া গেলে একে ছেড়ে দেবে, আর যদি না পাওয়া যায় এর প্রাণদণ্ড হবে, যাও।
1: আমার ভগ্নি তো সেখানে নেই।
0: বাঁচাও, গোখরো সাপ নিয়ে খেলছো মনে রেখো, সত্য বলো এই শেষবার, নন্দর পরিবার কোথায়?
1: মন্ত্রীর আশ্রয়।
0: মন্ত্রীর আশ্রয় সম্ভবত সত্য। আচ্ছা দেখি, প্রহরী যাও, একে বন্দি করে রাখো, সংবাদ সত্য হলে ছেড়ে দেবে, আর সংবাদ যদি মিথ্যা হয় তো মৃত্যু। নিয়ে যাও। কি ভাবছ কাত্যায়ন?
2: ভাবছিলাম মানুষ এত নীচ হতে পারে, অত্যাচার পীড়ন হত্যা সব সওয়া যায়, কিন্তু এই কৃতঘ্নতা অসহ্য।
0: মানুষের এই কৃতঘ্নতাই চাণক্যের রাজনীতির জন্ম।
2: কিন্তু এ অন্যায় পাণিনির সূত্রে আছে, নির্বাণ বাতে, অর্থাৎ কিনা?
0: আবার পাণিনি বলো, কে বলে, কে বলে অন্যায়?
2: সমাজ
0: মানি না।
2: বিবেক?
0: বিবেক একটা কুসংস্কার।
2: ঈশ্বর?
0: ঈশ্বর নেই।
2: চাণক্য, তুমি একেবারে পর্বত শৃঙ্গের কিনারায় দাঁড়িয়েছো, পড়বে।
0: পড়ি যদি একটা প্রকাণ্ড উল্কাপাত হবে, জগৎ চেয়ে দেখবে। যাও এখন, আমি ঘুমাবো, প্রস্তুত রেখো।
2: কি?
0: রূপকাষ্ঠ খড়গ বলির জন্য, চিন্তা নেই, যাও।
3: ছায়া?
4: কে মহারাজ?
3: তোমার দাদা কোথায়?
4: জানি না, দেখি কি।
3: দাঁড়াও, যুদ্ধের পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তাই কৃতজ্ঞতা জানাতে পারিনি। এ যুদ্ধে তুমি আমার প্রাণ রক্ষা করেছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ।
4: এই মাত্র
3: প্রত্যপ্রকাশ স্বরূপ আমি তোমাকে?
4: কিছু প্রয়োজন নেই মহারাজ, আমরা হীন পার্বত্য জাতি, উপকার বিক্রয় করি না, মহৎ প্রবৃত্তির ব্যবসা করি না। মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার, তার বেশি কিছু প্রত্যাশা করি না।
3: এই কিশোর হৃদয়ে এতখানি মহত্ত্ব কিংবা?
4: মহারাজ, আমরা বাল্যকাল হতে মৃগয়া করতে শিখি, যুদ্ধ করতে শিখি, প্রতারণা করতে শিখি না, সভ্য দর্থক ভাষায় কথা কইতে শিখি না। আমি যা বলেছি তার ওই একই অর্থ, তার মধ্যে কিংবা নেই।
3: ছায়া, তুমি একটি প্রহেলিকা।
4: মহারাজ, আমি কোনো প্রত্যুপকার চাই না।
3: নারী চরিত্র অপূর্ব প্রহেলিকা। বহুদিন পূর্বে মনে পড়ে সিন্ধু নদ তীরে সেকেন্দার শাহর সমক্ষে সেলুকাসের কন্যার সেই কৃতজ্ঞ সজল দৃষ্টি। সেও কি ভালোবাসা না শুদ্ধ কৃতজ্ঞতা? সে এক মধুর স্বপ্ন। এই যে চন্দ্রকেতু।
5: বন্ধু, ব্রাহ্মণের আজ্ঞা আজ রাত্রে ভূতপূর্ব মহারাজ নন্দের বলি হবে।
3: সে কি বলি হবে? ব্রাহ্মণের আজ্ঞা? আমি কে? মগধের মহারাজ না? এত শ্রম এত আয়োজন কি শুদ্ধ ব্রাহ্মণের প্রভুত্বের হোমাগ্নিতে ঘৃত ঢালবার জন্যে? চন্দ্রকেতু
5: বন্ধুবর,
3: এ প্রাণদণ্ড হবে না, আমি মার্জনাজ্ঞা লিখে দিচ্ছি, নিয়ে যাও। বলো মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা মিনতি নয়, যাও প্রস্তুত হও।
6: ব্রাহ্মণের স্পর্ধা যে আমাকে কোনো সংবাদ না দিয়ে, আমার অনুমতি না নিয়ে আশ্চর্য, আমি যেন সাম্রাজ্যের কেউ নই, চাণক্যের হস্তের যন্ত্র মাত্র।
0: ভূতপূর্ব মহারাজ নন্দ দেখছো যে ব্রাহ্মণের প্রতাপ যায় নাই?
5: আমাকে কি তোমার দম্ভ শোনাবার জন্য এখানে আনা হয়েছে?
0: ঠিক তা নয়। ওই খড়গ দেখছো, ওই যুবকাষ্ঠ দেখছো, এখনো কি বুঝতে বাকি আছে যে তোমাকে কি জন্য এখানে আনা হয়েছে?
5: আমায় বধ করবে?
0: অবিকল
5: নিরস্ত্র বন্দী হত্যা।
0: শোনো, এ হত্যা নয়, তোমার মৃত্যুদণ্ড, আর সে দণ্ড দিচ্ছে আমি ব্রাহ্মণ।
5: চাণক্য, আমি কাত্যায়নের প্রতি তোমার প্রতি অবিচার করেছি, আমাকে ক্ষমা করো।
0: ঠিক অক্ষরে অক্ষরে মিলেছে, আমি সেদিন বলেছিলাম না নন্দ, একদিন এই ভিক্ষুকের পদতলে বসে তোমায় ক্ষমা ভিক্ষা চাইতে হবে, আর আমি সে ভিক্ষা দেব না।
5: আমি প্রাণ ভিক্ষা চাইনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় আমি, ব্রাহ্মণের প্রভুত্ব মানি না, শূদ্রকে ঘৃণা করি, আমার পিতার গণিকা পুত্রকে আমি ঘৃণা করি, কিন্তু মৃত্যু ভয় করি না। সঙ্গ দোষে আমাকে পাষণ্ড করে তুলেছে, আমাকে ক্ষমা করো কাত্যায়ন।
2: নন্দ মহারাজ, আমি ক্ষমা করেছি।
0: খবরদার কাত্যায়ন, ক্ষমা নেই পৃথিবীতে, কেউ কাউকে ক্ষমা করে না, করতে পারে না। খড়গ নাও কাত্যায়ন, তোমাকেই সহস্তে বধ করতে হবে।
2: আমি?
0: হ্যাঁ তুমি। পুত্র হত্যার প্রতিশোধ নাও, বাদ করো কাত্যায়ন। হ্যাঁ, আর মরবার আগে শুনে যাও, নন্দ ভূতপূর্ব মহারাজ, তোমার বংশে বাতি দিতে কেউ নেই, নন্দ বংশ আমি নির্মূল করেছি, এখন বধ করো।
7: সাবধান, ভঙ্গ নামাও ব্রাহ্মণ।
0: কেন চন্দ্রকেতু?
7: রাজাজ্ঞা।
0: এর অর্থ কি চন্দ্রকেতু?
7: এই মহারাজ চন্দ্রগুপ্তের মার্জনাপত্র, মহারাজ নন্দকে মুক্ত করে দিয়েছেন।
0: ব্রাহ্মণের আজ্ঞা, বধ করো কাত্যায়ন।
7: সাবধান, এর জন্য যদি ব্রহ্ম হত্যা হয় তো দ্বিধা করবো না।
8: আর যদি নারী হত্যা হয়? হ্যাঁ, আমি আমার আজ্ঞা বধ করো, আমি যে শূদ্রাণী কণিকা, বধ করো।
7: কিন্তু মা, এ রাজ আজ্ঞা।
8: এ রাজ মাতার আজ্ঞা।
0: বধ করো কাত্যায়ন।
8: চন্দ্রগুপ্ত
6: কে বধ করেছে?
7: আমি।
6: কার আজ্ঞায়?
8: আমার আজ্ঞায়। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আমি নারী, মূর্খ, দুর্বল, জ্ঞানহীন নারী, কিন্তু তুমি তুমি কি করলে ব্রাহ্মণ, কি করলে, কি করলে? ও
6: ব্রাহ্মণ, তুমি রাজ আজ্ঞা অবহেলা করেছো।
2: করি কি?
6: ব্রাহ্মণ অবদ্ধ, তোমাকে আমি রাজ্য থেকে নির্বাসিত করলাম।
2: মহারাজ
6: শুনতে চায় না। আমি এখন থেকে দেখাচ্ছি যে আমার আজ্ঞা ভিক্ষুকের কাকুতি নয়, এই তোমার শাস্তি, যাও।
0: মহারাজের জয় হোক।
6: মন্ত্রীবর, আমি আজ আমার নগরে প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা দিয়েছিলাম, সে আজ্ঞা পালিত হয়নি কেন?
0: আমি নিষেধ করেছিলাম।
6: এর কারণ জানতে পারি কি?
0: প্রয়োজন নেই।
6: প্রয়োজন নেই?
0: আমি যা করেছি উচিত বিবেচনা করে করেছি।
6: তবু আমি কারণ জানতে চাই।
0: কারণ ব্যক্ত করবার সময় হয়নি, যখন হবে বিবৃত করব।
6: মন্ত্রী, মগধের মহারাজ আমি, আমি ঔদ্ধত্য সহ্য করব না, এর বিচার করব।
0: চন্দ্রগুপ্ত, তুমি উত্তেজিত হয়েছ, প্রকৃতিস্থ হও।
6: মন্ত্রী, আমি জানতে চাই যে রাজ্যের রাজা আমি না চাণক্য?
0: মহারাজ চন্দ্রগুপ্ত।
6: কই, তা তো দেখছি না, দেখছি যে নিজের সাম্রাজ্যে আমি বন্দী, নিজের গৃহে আমি ভৃত্য। মন্ত্রী চাণক্য পাটলিপুত্রে নিশ্চিন্ত হয়ে বসে রাজভোগ খাবেন, আর আমি মহারাজ চন্দ্রগুপ্ত তাই দেশ দেশান্তর থেকে আহরণ করে নিয়ে দেব। চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আদেশ অবনত শিরে বহন করবে, আর চাণক্য চন্দ্রগুপ্তের আজ্ঞায় পদাঘাত করবেন। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সে বন্ধন যত শীঘ্র ছিন্ন হয় ততই ভালো।
0: মহারাজের অভিরুচি চাণক্য যে চেয়ে মন্ত্রীপদ গ্রহণ করেনি, এই মুহূর্তে আমি অবসর গ্রহণ করছি।
6: তার পূর্বে আমি কৈফিয়ত চাই।
0: আমি কৈফিয়ত দেব না।
6: এতদূর সৈনিক বন্দী করো, সৈনিকগণ।
0: শূদ্রের এত দূর স্পর্ধা এখনো হয়নি মহারাজ, এই আমি মন্ত্রিত্ব ত্যাগ করলাম। মহারাজ চাণক্য নিশ্চিন্ত বিলাসে রাজধানীতে বসে নেই, সেইখানে বসে একটা প্রকাণ্ড সাম্রাজ্য চালাচ্ছে, আর চাণক্যের রাজভোগ সে আহার করে দুই মুষ্টি তণ্ডুল কণা, শয়ন করে অজীর্ণ শয্যায়, সে রাজ্যের চিন্তায় তৃতীয় প্রহর রাত্রে উষ্ণ মস্তিষ্কে কুটির প্রাঙ্গণে পাদ চারণ করে। আমি চললাম, তোমার রাজ্য তুমি শাসন করো। হ্যাঁ, যাবার আগে বলে যাই, কেন আজ উৎসব নিবারণ করেছিলাম, ভূতপূর্ব মহারাজ নন্দের মন্ত্রী বিদ্রোহ মন্ত্রণাকে উত্তাপ দিয়ে প্রকাণ্ড ষড়যন্ত্রে ফুটিয়ে তুলেছেন, আজ রাত্রে উৎসব কালে তাঁর দলস্থ লোক নগরী আক্রমণ করবে মনস্থ করেছে, আর তোমার শয়নকক্ষে সুড়ঙ্গ কেটে তোমাকে হত্যা করবার জন্য সেখানে অপেক্ষা করছে। হ্যাঁ, আরো এক কথা, বিজয়ী সেলুকাস সিন্ধু নদ পার হয়েছে, শত্রু চারিদিকে সশস্ত্র, এখন উৎসবের সময় নয়, এই জন্যই আপাতত আমি উৎসব স্থগিত রেখেছিলাম।
7: মাচুলা করুন গুরুদেব।
0: কৈফিয়ত দেওয়ার পর চাণক্য আর মন্ত্রিত্ব করে না।

0: শেষে আমারই প্রজা আমারই সৈন্য বিপক্ষের সঙ্গে যোগ দিয়েছে। বাইরে শত্রু, ঘরে শত্রু, আর আমার রক্ষা নাই। এই যে যুদ্ধের কোলাহল, কার সঙ্গে কার যুদ্ধ?
1: চন্দ্রগুপ্ত, এ কি?
0: মা, বিদায় দাও, আমি যাচ্ছি।
1: কোথায়?
0: যুদ্ধে, যুদ্ধে মরবো। পিঞ্জরাবদ্ধ ব্যাঘ্রের মতো আমায় খুঁচিয়ে মারতে দেব না। ও কি, মহারাজ চন্দ্রগুপ্তের জয়? আমি কি স্বপ্ন দেখছি? নাই।

0: শত্রুর ব্যঙ্গধ্বনি।
1: এইছি বন্ধু, এইছি, গুরুদেবকে পায়ে ধরে নিয়ে এসেছি, আর কোনো ভয় নেই, শত্রুপক্ষ পরাজিত।
2: গুরুদেব, গুরুদেব রক্ষা করুন, রক্ষা করুন।
3: ওঠো ওঠো মুরা, চাণক্য সব পারে, কেবল মরা মানুষ ফিরিয়ে আনতে পারে না। কোনো ভয় নেই চন্দ্রগুপ্ত, ওঠো। গ্রীকের সাধ্য কি চাণক্যের সৃষ্টি ব্যর্থ করে?

0: একটা সমুদ্র, তরঙ্গহীন, শব্দহীন, অন্তহীন, যতদূর দেখা যাচ্ছে মৃত্যুর মতো স্থির। ক্ষমতা স্নেহের অভাব পূর্ণ করতে পারে না, হৃদয়ের সঞ্চিত আকাঙ্ক্ষা গৈরিক নিঃস্রাবের মতো উঠে ভস্ম হয়ে ছড়িয়ে পড়ে। এই সুন্দর প্রভাত, এই গাঢ় নিরিমা একদিন ছিল কে? এই যে এসেছো বন্ধু।
1: ব্যঙ্গের প্রয়োজন কি চাণক্য? আমি তোমার বন্দী, অন্যায় করেছি, শাস্তি দাও।
0: বন্ধন উন্মোচন করে দাও প্রহরী, এখন আর তুমি আমার বন্দী নও কাত্যায়ন, আর আমাদের মধ্যে প্রভেদ নেই।
1: প্রভেদ নেই বটে, আমার চারিদিকে সশস্ত্র প্রহরী।
0: তোমরা বাইরে যাও।
1: তোমার অভিপ্রায় কি চাণক্য?
0: আমি সাম্রাজ্যের জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, মন্ত্রিত্ব চাও ছেড়ে দিচ্ছি।
1: তুমি কূট, তোমার অভিসন্ধি বোঝা আমার অসাধ্য।
0: আমি এই পৈতে ছুঁয়ে বলছি, আমি এই মুহূর্তে মন্ত্রিত্ব পরিত্যাগ করছি, তুমি যদি চাও নাও। তুমি মূর্খ কিন্তু তবু তোমার হৃদয় আছে, তুমি পারবে।
1: সে কি ব্রাহ্মণের প্রভুত্বকে ক্ষমতার শিখরে উঠিয়ে?
0: সব ভ্রম, সব ভ্রম কাত্যায়ন, হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না। আমি বুঝেছি আমার কঠোর শাসনে সে ক্ষমতা স্বপ্নের প্রাসাদের ন্যায় আকাশে লীন হয়ে যাবে। ই বাড়ি নয়, ইটের পাঁজায় বৃক্ষ নয়, শুষ্ক কাষ্ঠের গুচ্ছ, ব্রাহ্মণের নির্জীব ক্ষমতাকে পুনরায় মন্ত্র বলে গড়ে তুলতে পারি, কিন্তু ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব ফিরিয়ে আনতে পারি না। শূদ্রকে চোখ রাঙিয়ে শাসাতে পারি, কিন্তু তার হৃদয়ে আবার ভক্তির স্রোত বহাতে পারি না। রাক্ষসী, আমায় কোথায় নিয়ে এসেছি? আমি কি করেছি, কি করেছি?
1: আশ্চর্য, তুমি অধীর চাণক্য। এই দুর্দম তেজ, এই অটল প্রতিজ্ঞা, এই তীক্ষ্ণ বুদ্ধি।
0: বুদ্ধি, বুদ্ধি, বুদ্ধি, শুনতে শুনতে অধীর হয়ে গেছি। পথে ঘাটে প্রান্তরে বিশ্বশুদ্ধের এই এক কথা, চাণক্যের কি বুদ্ধি! যে বুদ্ধিকে এতদিন হৃদয়বাণীর মতো অনুসরণ করে এসেছি, সে বোর নয়, সে অভিশাপ। এই সুন্দর হাস্যময় জগৎ আর আমি তার কেউ নয়, একা আমি অসীম সৌন্দর্য রাজ্য থেকে নির্বাসিত।
1: আশ্চর্য, এরূপ তো কখনো দেখিনি।
0: তবু একদিন ছিল। সেই সৎ কাত্যায়ন বন্ধু, ডেকে আনো।
1: কাকে?
0: ওই ভিক্ষুক আর ভিক্ষুক বালাকে।
1: সে কি, তুমি কি?
0: যাও যাও ভাই।
2: এথা নাই কমে তো নাই কো যারা।

0: আকাশে একেবারে সেই মুখ, সেই চক্ষু দুটি একেবারে, অথচ ভিক্ষুক ভিক্ষুক। একটা কথা জিজ্ঞাসা করি, এ তোমার কন্যা সত্য বলো?
1: আমার বইয়ার কার বাবা?
0: সত্য বলো, তোমায় প্রচুর অর্থ দেবো, সত্য বলো।
1: না বাবা, এ আমার মেয়ে নয়, পথে মানিক কুড়িয়ে পেয়েছি।
0: কোথায় পেলে?
1: ভগবান দিয়েছেন, নইলে এই অন্ধ বুড়োকে কে হাত ধরে নিয়ে বেড়াতো?
0: দস্যু ছিলে, ব্যবসা ছেড়ে দিয়েছ?
1: দিয়েছি বই কি বাবা, কার ঘাড়ের ওপর দশটা মাথা আছে বাবা, যে চন্দ্রগুপ্তের রাজ্যে ডাকাতি করে?
0: এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছিলে, সত্য বলো, কোনো ভয় নেই, চুরি করেছিলে?
1: না বাবা,
0: হত্যা করবো, সত্য।

0: কথা বলো, ডাকাতি করে এনেছিলে?
1: হ্যাঁ বাবা।
0: নদীর ধারে বাড়ি?
1: হ্যাঁ।
0: তখন তখন এর বয়স
1: 3 কি 4 বছর বাবা।
0: এর নাম কি বলেছিল? শুনেছ? কাত্যায়ন বলে যে আত্রেই। এর বাবার নাম
1: চাণক্য।
0: দস্যু!
2: না না, তোমার মারবো না, মারবো না, তোমার কেশ আগ্র স্পর্শ করবো না, কোনো ভয় নেই।
0: কাত্যায়ন! না না, রক্ষী! না না, যাও ভিক্ষু।
2: আমি আমি সেই ব্রাহ্মণ, এ কন্যা আমার।
1: আমার আমার মেয়েটি কেড়ে নিও না বাবা, আমার অন্ধের নড়ি খেতে পাবো না বাবা।
0: এক রাজ্য খণ্ড দেবো দস্যু, তুমি আমায় পথের ভিখারি করেছো, তুমি আমায় সম্রাট করেছো, তুমি আমায় নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে উঠিয়েছো। আমি আমি তোমায় বধ করে তোমার মূর্তি গড়িয়ে পুজো করব। না না না না, কি আনন্দ না দুঃখ, এ যে যে না না না, একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে যাতে বুঝতে পারি যে আমি বেঁচে আছি।
3: চাণক্য, চাণক্য, চাণক্য!
2: হ্যাঁ, কাত্যায়ন, নাড়ি দেখতে জানো? দেখো তো, দেখো তো আমি বেঁচে আছি কিনা, দেখো তো।
0: ইহকাল না পরকাল, এ স্বপ্ন না সত্য, আমারই কন্যা, ভারতের শাসনকর্তার কন্যা, তারই দ্বারে এসেছে ভিক্ষা করতে। কাত্যায়ন, কাত্যায়ন!
3: চাণক্য, চাণক্য, প্রকৃতিস্থ, প্রকৃতিস্থ!
2: না না, এ সম্ভব না। ছলনা, প্রতারণা, ষড়যন্ত্র, তোমার ষড়যন্ত্র কাত্যায়ন। না না, এই যে সেই মুখ, সেই চক্ষু দুটি, আত্রেই, মা আমার, এতদিন সন্তানকে ভুলেছিলি, কোথায় ছিলি, কোথায় ছিলি পাশানি?

0: মহারাজ চন্দ্রগুপ্ত, তুমি স্বীয় বাহু বলে হিন্দু কুশতে কুমারিকা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছ, যা পূর্বে বোধহয় ভারতের কোন নরপতির কল্পনাতেও আসেনি। তুমি বাহু বলে গ্রিক সম্রাটের বিরাট বাহিনীকে পরাজিত করেছ, তোমার নাম ভারতের ইতিহাসে ধন্য হোক।
1: গুরুদেবই সে কীর্তির সূচনা করে দিয়েছেন।
0: বৎস, আমার কাজ শেষ হয়েছে, আমি এখন বিদায় গ্রহণ করি।
1: গুরুদেব, আমাকে কি অপরাধে ত্যাগ করে যাচ্ছেন?
0: তোমার কোনো অপরাধ নেই বৎস, আমি যা এতদিন করেছি তা অদ্ভুত হলেও ব্রাহ্মণের কাজ নয়। তুমি যে সাম্রাজ্য বাহু বলে পেয়েছ তাই তোমার এই যোগ্য মন্ত্রীর সাহায্যে শাসন করো।
2: ভারত সম্রাট ও ভারত সম্রাজ্ঞীর জয় হোক।
1: এই যে ছায়া, এসো ছায়া, ম্রিয়মাণ উৎসব তোমার স্নেহহাস্যে সঞ্জীবিত করো।
2: সম্রাট, আমি ভারত সম্রাজ্ঞীকে আমার সামান্য যৌতুক উপহার দিতে এসেছি। অনুমতি হয়তো আমি সহস্তে এই রত্নহার সম্রাজ্ঞীর গলায় পরিয়ে দিয়ে যাই।
1: কোথায় যাবে ছায়া?
2: এ বিপুল ব্রহ্মাণ্ডে সন্ন্যাসিনী ছায়ার একটু স্থান হবে নাকি?
1: ছায়া, চন্দ্রকেতু আমায় পরিত্যাগ করে গিয়েছে, তুমিও আমায় পরিত্যাগ করে চলে যেও না। তুমি আমার ভগ্নী স্বরূপিণী হও, তুমি আমার হৃদয়ের শূন্য স্থান পূর্ণ করো।
2: তাই হোক, আমি এই অভিমান চূর্ণ করব। এই মহা অগ্নি পরীক্ষা থেকে আমি পালাবো না। আমি আপনার ভগ্নীর মতো আপনার পাশে থেকে রাজ দম্পতির সুখে সুখী হব।
3: ছায়া, ছায়া, মুখ তোলো ভগ্নী, কিসের দুঃখ তোমার? এসো বোন, আমরা দুই নদী একই সাগরে গিয়ে লীন হই।

চন্দ্রগুপ্ত নাটকটি শেষ হল। রচনা দ্বিজেন্দ্রলাল রায়, অভিনয় করেছেন সেলুকাস, মিহির ভট্টাচার্য, সেকেন্দার শাহ, অম্বিকাচরণ ভট্টাচার্য, আন্তিগোনে ভানু বন্দ্যোপাধ্যায়, কাত্তায়ন নরেশ মিত্র, বাচাল ভানু বন্দ্যোপাধ্যায়, নন্দের পারিষদ বীরেন গুপ্ত, নন্দকুমার সত্য বন্দ্যোপাধ্যায়, চন্দ্রকেতু গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, ভিক্ষুক

0: শ্যামল ঘোষ, ছায়া, মঞ্জু বসু, চাণক্য, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মুরা, সরজুবালা দেবী, হেলেন, শেফালি দে এবং চন্দ্রগুপ্তর ভূমিকায় হারাধন বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
3: এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অনুপ ঘোষাল।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ কলকাতায় আজ জাতীয় গ্রন্থাগারে মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘরের উদ্বোধন করলেন। সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। জম্মু ও কাশ্মীরে রাতভর অবিরাম বৃষ্টির ফলে রাজৌরি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নিচু এলাকাগুলো প্লাবিত করায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে নদীর জল উপচে তীর ভেঙে যাওয়ায় বহু যানবাহন ভেসে গেছে বা তলিয়ে গেছে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সত্তারভু জংশনের কাছে আজ ভোরে 16 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে 4 জন নিহত, 1 জন গুরুতর আহত হয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয় সাটলার যিনি এই খেতাব জয় করলেন। তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে স্থানীয় তারকা ও 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানি ইয়ামাগুচিকে পরাজিত করেন। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে চলা শিরোপার খরা কাটিয়ে 31 বছর বয়সে এই খেলোয়াড় সুপার 750 টুর্নামেন্টটি নিজের করে নিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণবদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণবদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। খবর এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন। সংসদ ভবনে আজ সর্বদল বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু এই বর্ষাকালীন অধিবেশনের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে সহযোগিতা করার জন্য আবেদন জানান। জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ কলকাতায় আজ জাতীয় গ্রন্থাগারে মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘরের উদ্বোধন করেছেন। সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সৌজন্য প্রেক্ষাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চালানোর উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ আজ জানিয়েছেন, এ মাসের শেষ পর্যন্ত অথবা এই মামলায় যতদিন না শুনানি হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ বজায় থাকবে। ইতোমধ্যে ওই সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি রাজ্যকে আদালতে পেশ করতে হবে। অবৈধভাবে কলকাতায় থাকা বিদেশী নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন উদ্যোগ নিল কলকাতা পুলিশ। ভিসার মেয়াদ ফুরানোর পরেও যেসব বিদেশিরা কলকাতায় থাকছেন তাদের শনাক্তকরণ, তথ্য যাচাই এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চালু হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা এসটিএফডি নামে নতুন একটি বিভাগ। দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয় শাটলার যিনি এই খেতাব জয় করলেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: চারটে বেজে গেছে, চারটে বেজে ন মিনিটও হয়ে গেছে, আর রবিবারের বিকেলে উইকেন্ড ক্যাফে জমবে না তা কি হয়? হাতে কফির কাপটা, বাইরে একটা আবছা আবছা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এখানে FM রেনবোতে আমরা দুজন, আমি রিয়া আর আমার সঙ্গে
2: আমি রাজীব। আর দেখো, এই রেডিওতে আসতে গিয়ে যেটার সম্মুখীন হতে হয়েছে আমাকে, রাস্তা একদম মাখন, মানে কোনো যানজট নেই
1: আজকে, নেই
2: আজকে নেই, কিন্তু ওই যে একটু ইলশে

0: বৃষ্টি এবং সকাল থেকে এটা শুরু হয়েছে মোটামুটি। আমি তো ভাবলাম যে আজকে দিনটা রেনি ডে হবে।
1: এই যে ইলশে গুঁড়ি কথাটা তো বললে আমরা খুব শুনে থাকি, ওই একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে ইলিশ মাছটা মানে ওদেরকে একদম আইডিয়াল ওয়েদার।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই সময়টা ইলিশ মাছ মোটামুটি যারা মানে ইলিশ মাছ তো জেনারেলি সমুদ্রের দিকে এবং সমুদ্র থেকে নদীর মধ্যে প্রবেশ করে বলা হয়, এই সময় তাদের একটা ডিমের একটা ব্যাপার চলে, তো সেই জন্যই তারা নদীতে খাঁড়িতে প্রবেশ করে, তো সেই জন্য ইলশে গুঁড়ি। এবং ইলিশ মাছের এই বিষয়টা একটা বছরের নির্দিষ্ট সময় হয় এবং বর্ষাকালেও দেখবেই বর্ষার তো বিভিন্ন রূপ হয়, কখনো খুব জোরে প্রবল ধারায় বৃষ্টি চলছে, হ্যাঁ একেবারে ঝড়ঝড়ো বর্ষা হচ্ছে, বিভিন্ন রকম পুষ্প বৃষ্টি, আবার এই যে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি মানে ছোট ছোট বৃষ্টি, এই বৃষ্টির ফোঁটাগুলো, এই জন্য কিন্তু আমরা ইলশে গুঁড়ি বলি। এবার যেটা আমি ব্যাক টু দ্য পয়েন্টে আসি, সেই বৃষ্টির জন্য কিন্তু মোটামুটি যারা ধরো রেনকোট পরে বা প্রোটেকশন নিয়ে বেরোচ্ছে তারা ঠিক আছে, এবার আমরা যারা দ্বিচক্রযান ব্যবহার করি তাদের কিন্তু একটু চাপ হয় এরকম একটা ওয়েদারে।
1: শুধুমাত্র দ্বিচক্র যান কেন, এই যে মানে ঘরের মধ্যে থেকে বৃষ্টিটা দেখতে যতটা না ভালো লাগে, আপনি রাস্তায় বেরোলেন কাদা প্যাচ প্যাচে, ওই রাস্তার মধ্যে জুতোটা ফেললেন, এটা কাদা মাখা জায়গা দিয়ে হাঁটলেন, ব্যাস মানে আপনার সমস্ত রোম্যান্টিসিজম একেবারে ভোগে গেল, এইরকমই ব্যাপারটা।
0: এবং এবং এবং হাওয়া অফিস বলছে যে এই ওয়েদার মোটামুটি কালকেও চলবে, এবার দেখা যাক এবার কতটা মিলে যায় হাওয়া অফিসের সাথে এই যে একটু ঝড় বাদল।
1: আমরা আমাদের দুজনের জন্য বললাম যে আমরা এরকম কাদামাখা রাস্তা দিয়ে এসেছি, আমাদের একটুখানি কষ্ট হয়েছে, কিন্তু আপনি যখন এখন বাড়িতে বসে একটা বেশ ভালো করে মধ্যাহ্ন ভোজনটি সেরে রেডিওটি কানে নিয়ে বসেছেন, আপনার কিরকম লাগছে বলুন তো? বাইরে এরকম একটা রোম্যান্টিক ওয়েদার, এরকম একটা মেঘলা একটা ওয়েদার, এবং তার সঙ্গে আজকের রাতের সেই বিশেষ ব্যাপারটা।
0: একদম, সেই বিশেষ ব্যাপার নিয়ে বিশেষ আলোচনা তো করবই, মানে জাস্ট একটু একটা গানের বিরতিতে যাব তারপর, কিন্তু তার আগে বলি যে আজকে পাঁচটা থেকে আমাদের কিন্তু বিশেষ অনুষ্ঠান, মানে যেটা আমাদের একদম সেন্ট্রাল অফ দি মানে অফ দি অ্যাট্রাকশন হয় রবিবার, সেটা হচ্ছে গল্প স্বল্প। আর আজকে অরিজিনাল একটা গল্প রয়েছে এবং আমি জানি প্রচুর মানুষ ওয়েট করে আছে, কারণ আমাদের পেজে অলরেডি গল্পটার পোস্টার দেওয়া হয়ে গেছে, আপডেট দেওয়া হয়েছে, তো গল্পটা দারুণ গল্প হতে চলেছে, সেই গল্পটা কিন্তু আমরা শুনবো, গল্পের ব্যাপারে আরও ডিটেলে আসবো। আপাতত এই যে রিয়া বলছিল যে একটু ভাত ঘুমের ব্যাপারটা, সেই ভাত ঘুমের ব্যাপারটা আশা করি হয়ে আছে, এবং সেই ভাত ঘুমটা যাতে আস্তে আস্তে তোমার মনে কি বলবো একটু রং ছড়ায়, সেই জন্য একটা রঙের
1: গান রাজীব বেছে রেখেছে।
0: একদম, আর আমি কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, হ্যাঁ সেখানে আমি সারাক্ষণ এই গানটাই শুনি।
1: রাজীবের ব্যাপারটাই আলাদা, চলুন গান।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে নিয়ে রয়েছে রিয়া আর রাজীব। আর উইকেন্ড মানে রোববারের বিকেল, একটু পরে রাত নামবে, সন্ধে নামবে, তারপরে রাত নামবে। এবং আজকের রাতের জন্য ওয়েট করে আছি আমরা সকলে, গোটা কলকাতাবাসী, গোটা পৃথিবীবাসী ওয়েট করছে আজকের রাতের জন্য। মানে একটা এইরকম উন্মাদনা, মানে প্রতি চার বছর অন্তর যে হয় এটাই আমাদের প্রাপ্তি।
2: এবং আমি তোমাকে একটু থামালাম, বলা হয় যে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, সেই আর্থ গ্রেটেস্ট শো এর কিন্তু আজকে যবনিকা পতন হতে চলেছে, ঠিক আছে? আমি জানি না এটা শুরু হবে, মানে শুরুর দিকে যবনিকা পতন না শেষের দিকে, আই গেস শেষের দিকেই, মানে এটা না অনেক সময় ওই নবমী নিশির মতো আজকের রাতটা। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, মানে পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে, দেখবে হঠাৎ করে নবমী চলে এলো, এই খেলা শুরু হলো, হলো, হলো, হলো। এবং আমরা জানো তো, মানে ওই সবাই ফুটবল যে ভালোবাসে তা কিন্তু না, এটা অনেকটা পাসিং এফেক্ট। দেখবে তোমার বাড়িতে অন্য কেউ দেখছে, তুমি প্রথম প্রথম অত ইন্টারেস্ট নিচ্ছ না, তুমি একজন প্লেয়ারেরই নাম জানো, আমি জানি সেটা কে, ঠিক আছে? হ্যাঁ, এবার তুমি ওইটুকুই জানো। এবার বাঁচতে আসতে কি হয়, বাড়ির অন্যরা দেখছে, চারিদিকে ভাইব দেখছে, এই দেখে দেখে দেখে দেখে একটা ইচ্ছা হয়। এবার তুমি যখন ভালোবাসতে শুরু করলে, তখন দেখলে সেমিফাইনাল ম্যাচ অলরেডি চলে এসেছে,
1: এবং আজকে রাতে ফাইনাল। সংক্রমণের মতো, আপনার পাশে কেউ যদি ম্যাচ দেখতে ভালোবাসে এবং সবাইকে নিয়ে দেখতে ভালোবাসে, তাহলে আপনার মধ্যে ওই ভালোবাসাটা কিছুটা হলেও চারিয়ে যাবে। তো সেরকমই ব্যাপার হয়েছে, উন্মাদনা তুঙ্গে গোটা শহর জুড়ে একটা উন্মাদনা। এবং সন্ধ্যা থেকে প্রস্তুতি তো চলতেই থাকবে, প্রস্তুতি অলরেডি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, বিভিন্ন শপিং মলে বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে, এবং তার সঙ্গে খানা পিনারও কিন্তু ব্যবস্থা রয়েছে বিভিন্ন জায়গায়। তো কে কিভাবে এই আজকের রাতটা কাটাবেন সেটা এখনও প্ল্যান না করে ফেললে, প্ল্যান করে ফেলুন, আর বেশি সময় নেই। আমরাও রয়েছি, আমরাও প্ল্যানিংয়ের মধ্যেই রয়েছি, কী করবো সেসব নিয়েই কথাবার্তা, সব কিছুই হচ্ছে। তবে আমাদের শোটা কিন্তু মিস করবেন না, কারণ একটু পরে আমাদের বকবক তো চলবে, তারপরে কিন্তু গল্পও আসছে। আর এই গল্প থেকে, মানে গল্পটা যদি আপনি ঠিক করে শোনেন ভালো করে মন দিয়ে, তারপরে কিন্তু চলে যাওয়ার সুযোগ থাকছে কুইজওয়ালার সেমিফাইনালে, সেখানে কিন্তু একটা প্রাইজের ব্যাপারও রয়েছে। কাজেই সব মিলিয়ে এই উইকেন্ড বিকেল এবং সন্ধে রাত সব কিছুই কিন্তু জমজমাট।

0: এই যে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এরকম একটা বৃষ্টির বিকেল, এই সময় সেই আগেকার দিনে একটু গ্রামে বা মফস্বল এলাকায় একটু ঠাকুমা দিদিমা এরকম রয়েছেন যারা, তারা একটু আসন পেতে বাড়ির দাওয়ায় বসে সামনে বৃষ্টি হচ্ছে গল্পের ঝুড়ি নিয়ে সাজিয়ে বসা, সেই ব্যাপারটা কি এখন আছে না এখন উঠে যাচ্ছে?
1: দেখো, সেই ব্যাপারটা আমার মনে হয় আছে, হয়তো তার একটু রূপটা নতুন হয়েছে। আগে যেরকম আমাদের ঠাকুমা দিদিমা এরা সব গল্প বলতো, কি হতো মানে ধরা যাক লোডশেডিং হয়ে গেল, এবার সেটা বর্ষা শীত যে কোনো একদম মানে শীত বসন্ত যাই হোক, এই যে অন্ধকার করে যে গল্প বলা, সেই গল্প বলাটা হয়তো মানে এখন নতুন একটা নতুনত্বের জোয়ার এসে, কিন্তু যেটা আমরা সবসময় বরাবর চেষ্টা করে এসেছি যে এই যে ধরা যাক গল্প আগে আমরা বইতে পড়তাম, এবার বই পড়ার সময়টা যেহেতু ছোট হয়ে এসছে আমরা পড়তে পারি না, সেহেতু আমাদের গল্পের যে রসাস্বাদন করার ব্যাপারটা এটা কি কমে যাবে? সেটা হতে পারে না। সেই জন্য আমরা কি করি, আমরা একেবারে গল্পটাকে একদম সুন্দর মিউজিক্যাল ট্রিটমেন্ট করে তোমার সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে তুমি সেই রসটা থেকে বঞ্চিত না হও এবং তোমার যেন মনে হয়, যেমন আজকের গল্পটা একটা সুন্দর উত্তরবঙ্গের একটা প্রেক্ষাপট নিয়ে, জঙ্গল আছে, তার বিভিন্ন ইয়ে, আমি স্পয়লার দিচ্ছি না পুরো ব্যাপারটা, না তুমি যখন শুনবে তোমার গা ছমছম করবে, এবং আমরা ড্যাম শিওর তোমাকে আমরা সেই জঙ্গলে গিয়ে হাজির করাবো যেন তোমার সামনে ক্যারেক্টারগুলো তাদের অ্যাক্টিভিটি করছে।
0: একদম। আর এই বর্ষার দিনে ভূতের গল্পই তো জমে ভালো, এটা আমরা কবে থেকে জেনে আসছি। এই যে রাজীব একটু আগে লোডশেডিংয়ের একটা তুলনা দিল, এই জিনিসটা হয়তো এখনকার এই যে আমাদের সময় থেকে উঠে গেছে, কিন্তু তবুও আপনি যদি এরকম একটা পরিবেশ আলো আঁধারি তৈরি করে ফেলতে পারেন, আর আপনার কানে একটা ওরকম সময় একটা অডিও স্টোরি থাকে যেখানে গাটা একটু ছমছম করে উঠছে, বাইরে ঘনঘোর বর্ষা, ব্যাস আর কিছু কিন্তু লাগবে না, আপনার সেই রাতটা সর্টেড।
1: তাহলে শর্টেজ যখন বললো তো বাইরে একটু বৃষ্টি ঝরিয়ে দিই,
0: চলো।
1: এটা অ্যাকচুয়ালি বৃষ্টি না জানো তো, মেবি এনিওয়ে গানটা শোনা যাক, গানটা কিন্তু বড় প্রিয় সোনা মহাপাত্রের।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে তুমি শুনছো। আজ রোববারের বিকেল রিয়া রাজীব রয়েছে তোমার সঙ্গে গল্প করতে। আর এই উইকেন্ডে তো আজকে রাতের স্পেশাল প্ল্যান সে তো সবার নিশ্চয়ই হয়েই গেছে। তবে এই উইকেন্ডগুলোয়, বিশেষ করে বর্ষাকালের উইকেন্ডগুলোয়, অনেক সময় কিন্তু বাড়িতে বা ঘরে থাকতে মনটা ঠিক চায় না, একটু বেরিয়ে পড়ি কোথাও। সেরকম ছোটোখাটো কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করলে সমুদ্রের ধার তো অবশ্যই সব সময় ফেভারিট। তোমরা পুরুলিয়াও কিন্তু চুজ করতে পারো, যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আনাজ কানাজ ঘুরে বেড়াতে ভালোবাসো। এই সময় বর্ষায় পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গার সৌন্দর্য কিন্তু অসাধারণ। উইকেন্ড গেটওয়ে হিসেবে আমরা এই জায়গাগুলোকে আমাদের লিস্টে রাখতেই পারি। তাছাড়া দীঘা, মন্দারমণি আমাদের অল টাইম ফেভারিট, এবং আরও বিভিন্ন এখন অফবিট ডেস্টিনেশন হচ্ছে সমুদ্রের ধারেই। বিভিন্ন রকম এরকম অফবিট সি বিচ এখন নতুন নতুন এক্সপ্লোর করছে লোকজন, সেগুলোরও একটু টুকটাক খোঁজ করে চলে যেতেই পারো।
2: আর যেতে গিয়ে তুমি যদি বোর হও তাহলে কিন্তু এটা করতে পারো, মানে আমরা সবাই করি ইনফ্যাক্ট। মানে যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে যে আমরা রিল দেখি। রিলের দুনিয়া এখন বেতাজ বাদশা কে জানো?
1: কে কে কে?
2: সেটা হচ্ছে ঘন্টা নামে একটা মহিষ।
1: হ্যাঁ,
2: এবার মহিষের ব্যাপারটা হচ্ছে সে, মানে এবার এবার দেখো এটা কোথায়, মানে কোথাকার মহিষ, কি তার বৃত্তান্ত কেউ জানে না, ঠিক আছে? আমাদের এসছে আর কি, খবর এসছে। তো সেই মহিষের নাম হচ্ছে ঘন্টা। এবার ঘন্টার যেটা ইউনিক ব্যাপার হচ্ছে, সে হচ্ছে ওর চোখের সামনে রিল বা টিভি খুলে দিতে হয়, ও দেখে, দেখে দুধ দেয়, ঠিক আছে? নইলে দেয় না।
1: মানে আমি সত্যি, মানে এইগুলোই শোনার জন্য আমরা বসে থাকি
2: সত্যি সত্যি। এবং এটা তুমি ঘন্টা বলে তুমি রিলে গিয়ে তোমার সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে তুমি পেয়ে যাবে।
1: মানে আমি শুনে আমার কান সার্থক হলো এইরকম একটা খবর শুনে। তো যাই হোক, যারা রিল টিল দেখো তাদেরও নিশ্চয়ই এসছে, তারা বুঝতে পারছো রাজীবের কথাটার সঙ্গে রিলেট করতে পারছো ব্যাপারটাকে। তো যাই হোক, তবে বেশি রিল দেখা কিন্তু ইনজুরিয়াস টু হেলথ।
2: এক্স্যাক্টলি, ইনজুরিয়াস টু হেলথ। তার সাথে আমি কিন্তু একটা বলবো যে ইনজুরিয়াস থেকে যদি আমি জুরি ব্যাপারটায় যাই, মানে যারা সিলেক্ট করে তাদের একটা ভালো, মানে তারা সুন্দর একটা জিনিস করেছে এবং সেই বিষয়টা নিয়ে আসছি। আপাতত একটা সুন্দর গান, গানটা তোর জন্য, মানে অবশ্যই তোমাদের জন্য।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: একেবারেই। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, আর দেখতে দেখতে সময়টা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে, কি বলো রিয়া?
2: হ্যাঁ, শেষের দিকে তো চলে এসেছে, কিন্তু আমরা কিন্তু যাচ্ছি না, আমরা গল্প শুনিয়ে তবে যাব। সেই জন্য কিন্তু একটু ওয়েট করতেই হবে আপনাকে। আর যেটা একটু আগে রাজীব বলছিল, 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু ঘোষণা হলো, এবং সেটার জন্য আমরা বাঙালিরা একটু গর্ববোধ করতেই পারি। সেরা বাংলা ছবি চালচিত্র, এখন অঞ্জন দত্তের ছবি চালচিত্র এখন সেরা বাংলা ছবি। সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে আর্টিকেল 370। সেরা হিন্দি ছবি শ্রীকান্ত। বিনোদনমূলক সেরা ফিচার ফিল্ম কল্কি 2898 AD। সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা অভিনেতা কার্তিক আরিয়ান এবং মামুটি। সেরা শিশুশিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। সেরা পার্শ্ব চরিত্র সঞ্জয় মিশ্রা। সেরা প্রোডাকশন ডিজাইন কল্কি 2898 AD। সেরা কোরিওগ্রাফি স্ত্রী 2। সেরা সাউন্ড ডিজাইন ভুলভুলাইয়া 3। সেরা গীতিকার মনোজ মুন্তাশির। সেরা স্ক্রিন প্লে সুকুমার। সেরা পরিচালনা একতাকা প্রতীক। তাহলে কি বুঝলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে, এবং এই যে যে ফিল্মগুলো পুরস্কার পেল সেগুলো লিস্টে এখনো দেখা না থাকলে সেইটা লিস্টে অ্যাড করে ফেলতেই পারেন, এবং উইকেন্ডগুলো ফিল্ম দেখেও কাটাতে পারেন। আপাতত

আমরা যেটা করব সেটা হচ্ছে গান তো শুনবই, গান রয়েছে আমাদের সঙ্গে, আর যে গল্পটা শোনাতে চলেছি আপনাকে একটু পরে সেটা কিন্তু একটা ভূতের গল্প, সেটা মাথায় রাখবেন। এবং আজকে এই বৃষ্টির ওয়েদারে সেই গল্প কেমন লাগলো সেটাও আমাদের জানাতে হবে, জানালেই থাকছে প্রাইজ। এই সব কিছুর কথাই বলবো আর কিছুক্ষণ পরে, তবে ছোট্ট একটা গান শুনে নিই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, আমরাও দৌড়চ্ছি, কারণ এরপরেই তো গল্পসল্পের শুরু। তো এই যে শেষ মুহূর্তে, উইকেন্ড প্রায় শেষ, রবিবার আজকে শেষ হয়ে যাবে এবং কাল থেকে আবার সেই ছোটাছুটি। আর এই উইকেন্ডে আপনি যদি কোনো গেস্টকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করে থাকেন, এবার গেস্ট যখন বাড়িতে আসে, আমরা সাধারণত সুন্দর করে চায়ের ট্রে সাজিয়ে আনি। এবার যারা এইভাবে সুন্দর করে চায়ের ট্রে সাজিয়ে আনতে চান, তাদের যদি বিশেষ কিছু টিপস লাগে, সেটা কিন্তু আমার কাছে আছে।
2: যেমন
1: ধরুন, চায়ের পেয়ালা এবং পিরিচের সুন্দর একটা সেট আপনার লাগবে, বনচায়নার সাদা কাপ, তাতে সামান্য সোনালী বা রূপলি ছোঁয়া থাকতে পারে, থাকতে পারে খুব ছোট ছোট ফুল বা নকশা, কিংবা নকশাহীনও হতে পারে, একদম ধবধবে সাদা, সেটারও আভিজাত্য আলাদা, সেরকম একটা লাগবে। লাগবে চায়ের কেটলি বা টিপট, মানে চা রান্নাঘর থেকে চায়ের কাপে তো ঢেলে আনা চলবে না, অতিথিকে চা পরিবেশন করতে হবে কেটলি থেকে, তাতে দেখতে যেমন ভালো লাগবে, চাটা গরমও থাকবে দীর্ঘক্ষণ। পার্টিতে ব্যবহারের কেটলি বেছে নেওয়ার আগে দেখবেন চায়ের পেয়ালা পিরিচের রং এবং স্টাইলের সঙ্গে সেটা ভালো দেখাচ্ছে কিনা। এছাড়া লাগবে চিনির বাটি বা সুন্দর দেখতে একটা সুগার বোল। এছাড়া লাগবে ক্রিমার জাগ, মানে যাতে আলাদা করে দুধ বা ক্রিম ঢালা থাকবে। এছাড়া লাগবে আপনার একটা স্ন্যাক্সের প্লেট বা সাইড প্লেট এবং পরিবেশনের জন্য সুন্দর একটা ট্রে। তো এই ব্যাপারগুলো যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকেই সন্ধ্যে থেকে যারা আসছে, আপনি নিজের বাড়িতে যদি খেলা দেখার অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, সন্ধ্যে থেকে এইসব ব্যবস্থাগুলো কিন্তু করে রাখবেন
2: একদম। আর তার সাথে থাকবে, যদি থাকে আর কি, বরফি, মানে বরফি বিস্কুট বা যাই হোক, বরফির কাজু বরফি যাই হোক, হোয়াটএভার, সেটা যদি থাকে চায়ের সাথে, তাহলে পুরো জমে ব্যাপারটা মাখন হয়ে যাবে। আর সেইটা মাখনটাকে আরেকটু ঘন করার জন্য আমাদের আরো কিছুক্ষণ, কয়েকটা মিনিট অপেক্ষা করতে হবে, কারণ ঠিক আমরা 5:02 মিনিটে ফিরে আসছি রাজীব আর রিয়া গল্প স্বল্প নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম এবং শব্দ জাদুঘরের উদ্বোধন করেছেন। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভাষার মাধ্যমে কোনো দেশের সংস্কৃতি বোঝা যায়। ভাষা আমাদের ঐতিহ্যকে বহন করে। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কৃতি বিজ্ঞান ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে বাংলার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেছেন। রাজ্যের গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির জন্য যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির কাজে সহায়তা করতে রাজ্য সরকার সব জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রতিটি জেলা শাসককে পাঠানো এক নির্দেশিকায় তালিকা তৈরির জন্য বিধায়ক, সাংসদ এবং অন্যান্য জনপ্রতিনিধিদের এই কাজে যুক্ত করার কথা বলা হয়েছে। আগামী 15 আগস্ট উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার আগে জমা পড়া আবেদন যাচাই করে সব জেলা প্রশাসনকে 10 তারিখের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে। বীরভূমে তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের সুবিধা, নিরাপত্তা এবং মন্দিরের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষাকে আরও সুসংগঠিত করতে একগুচ্ছ নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট থেকে এই নতুন নিয়মাবলী কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্দির প্রশাসন। দর্শন, পুজো, ভোগ এবং আরতির সময় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অবৈধভাবে কলকাতায় থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন উদ্যোগ নিল কলকাতা পুলিশ। ভিসার মেয়াদ ফুরানোর পরও যারা কলকাতায় থাকছেন তাদের শনাক্তকরণ, তথ্য যাচাই এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চালু হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা এসটিএফটি নামে নতুন একটি বিভাগ। একজন ডিসির অধীনে এই বিশেষ টাস্ক ফোর্সটি কাজ করবে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের আসন্ন বাদল অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রিজিজু এই বর্ষাকালীন অধিবেশনের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে সহযোগিতা করার জন্য আবেদন জানান। মন্ত্রী বলেন, সংসদ সকলের এবং সরকার বিভিন্ন আইন ও প্রণয়নমূলক কার্যক্রম ও বিল উত্থাপন করবে। ভারতের পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाए। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে বর্ণিত কোনো ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার বা অলৌকিক দাবিকে 107 FM রেইনবো সমর্থন বা প্রচার করে না। এর মাধ্যমে কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রচলিত লোকবিশ্বাসকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এরই সঙ্গে 107 FM রেইনবো বন্যপ্রাণীসহ সকল প্রাণীদের প্রতি যে কোনো ধরনের নির্যাতন, নিষ্ঠুরতা বা সহিংস আচরণের বিরোধিতা করে এবং আইনের পথ অনুসরণ করাকেই সমর্থন করে। গল্পের কাহিনী বিন্যাস শুধুমাত্র সাহিত্য ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি। পাশাপাশি ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শ্রোতাদের এটি থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। রম্মানী গোস্বামী পেশায় পদার্থবিজ্ঞানের অধ্যাপিকা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 6। প্রথম গল্প কুয়াশা প্রকাশিত হয় 2014। ওই একই বছর প্রথম সারির একটি পত্রিকায় প্রকাশিত একটি গল্পের মাধ্যমে বৃহত্তর পাঠকের নজরে আসেন তিনি। এরপর একের পর এক প্রথম সারির পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তার প্রথম প্রাপ্তবয়স্ক উপন্যাস মেঘ রঙের মেয়ে এবং প্রথম ছোটদের জন্য লেখা অ্যাডভেঞ্চার উপন্যাস ইয়ামসো উপত্যকার গুপ্তধন। তিনি পেয়েছেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে সাহিত্য সম্মান ও আরও অনেক পুরস্কার। আজকের গল্প রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অর্পণ, বাসু, আত্রেয়, উজ্জ্বল ও অনির্বাণ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের।
3: আজ রবিবার বিকেলেই রুদ্রদার ফেমাস টি বুটিক মৌতাতে চলে এসেছি আমি আর পলাশ। প্রমথেশ রুদ্র, অর্থাৎ আমাদের রুদ্রদা, এই বছর 75 পা দিলেন। তিনি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ ও নর্থ ইস্টের চা বাগানগুলোতে ম্যানেজারি ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সেই সঙ্গে জলে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন ভালোবাসার টানে। সুতরাং বিচিত্র সব গল্পে ভরে আছে তাঁর ঝোলা। আমরা মাঝে মাঝে মৌতাতে আসি ওই সব রোমাঞ্চকর গল্পের খোঁজে। সঙ্গে জুটে যায় স্বাদে গন্ধে অতুলনীয় দার্জিলিং চা এবং তার সঙ্গে রকমারি টাও। শুধু একটা জায়গায় এসেই আমরা বিব্রত হয়ে পড়ি। বেরোনোর সময় উনি কিছুতেই খাবারের দাম নেবেন না। আহা, এমন করলে চলবে? আফটার অল, রিটায়ারমেন্টের পর এটাই তো ওঁর রুজি রোজগার। আসলে আমরা আসাতে বড্ড খুশি হন রুদ্রদা। হয়তো আমাকে আর পলাশকে দেখে ওঁর নিজের যৌবনের টকবগে দিনগুলোর কথা মনে পড়ে যায়। আজও দারুণ খুশি হলেন। এবারে জমিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে এমন বরফ পড়েছে যা বিগত কয়েক দশকে কেউ চোখে দেখেনি। মৌতাতে রোজগার মতো দু একজন খদ্দের বসে আছে চায়ের কাপ হাতে। মাঝারি হলখানা পেরিয়ে গেলে বাড়ির একদম পেছন দিকটায় তিস্তা নদীর অববাহিকায় গড়ে ওঠা বিস্তীর্ণ জলাভূমির উপরে ঝুঁকে আছে যে চওড়া মতো ব্যালকানিটা, সেইটে আমাদের প্রাইভেট স্পেস। অন্য খদ্দেরকে এখানে নো এন্ট্রি। এবারে দেখলাম জলায় প্রচুর পরিযায়ী পাখি এসেছে। পরন্ত সূর্যের রাঙা আলোয় বিদেশি হাঁসের একটা বড় ঝাঁকের জলতলের মসৃণ গা চিড়ে এগিয়ে যাওয়ার দৃশ্য আশ মিটিয়ে দেখতে দেখতে ব্যালকানিতে পেতে রাখা বেতের চেয়ারে গুছিয়ে বসে রুদ্রদার কাছে আবদার জুড়লাম আমরা আর একটা গল্পের। আমাদের পাশেই নিজের পছন্দের আরাম চেয়ারে বসা রুদ্রদা তার ঠোঁটের কোনায় ধরা পাইপে একটা লম্বা টান দিয়ে বললেন,
4: আজ তোমাদের বলবো সুজন কোব্রিজের সঙ্গী হওয়ার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। না চাইতেও নিজের অজান্তে কিভাবে যেন ঘটনাটার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম আমি।
5: সুজন কোব্রিজ, সে আবার কি?
6: আর ওই কোব্রিজ মানে তো কবিরাজ, ওই যে যারা ঘাস পাতা ফল ফুল এই সমস্ত থেকে ওষুধপত্র বানায়, তারাই তো।

0: পলাশ জিজ্ঞেস করল,
1: ব্রাদার, ঘাস পাতা বলে অমন তুচ্ছতাচ্ছিল্য করো না। যে তরাই অঞ্চলে আমরা থাকি সেই তরাই বা টেরাই শব্দের মানে জানো নিশ্চয়ই?
0: হ্যাঁ হ্যাঁ জানি, স্যাঁতস্যাঁতে জমি অথবা ওয়েটল্যান্ড।
1: ঠিক, অজস্র পাহাড়ি ঝর্ণা, নদীনালা, খালবিল, তারপর ধরো দিগন্ত জুড়ে শাল, সেগুন, ওদাল, চিকরাশির এই যে গভীর অরণ্য, তাছাড়া মাইলের পর মাইল দিগন্ত বিস্তৃত চা বাগান, বড় বড় ঘাস জমি বা সাভানা, আর খাগড়ার জঙ্গলে মোড়া বৈচিত্র্যময় সমতল ভূমি দিয়ে তৈরি আমাদের এই তরাই অঞ্চল। আর এই স্যাঁতস্যাঁতে উর্বর জমি হল প্রায় 3000 প্রজাতির উদ্ভিদ আর তৃণলতা গুল্মের বাসস্থান।
0: 3000 বলেন কি?
1: হ্যাঁ, আর প্রাচীনকাল থেকেই যুগ যুগ ধরে এখানকার আদি জনজাতিদের, যেমন ধরা যাক মেচ কিংবা রাজবংশী অথবা টোটো কোচ, এদের আয়ুর্বেদিক চিকিৎসার ভাণ্ডারও ছিল কিন্তু এই ডুয়ার্সের বনভূমি। এখানকার গাছপালা, শেকড় বাকড়, লতা গুল্মের যা ভেষজ গুণ, তা তুমি পৃথিবীর অন্য কোথাও পাবে না। তোমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা এত নয়। তবে কি জানো, ভেষজ বিদ্যার মৌলিক জ্ঞান আমাদের অবহেলাতে হারিয়ে গেল কালের গর্ভে। দিনে দিনে মানুষ ঝুঁকে পড়ল আধুনিক বিজ্ঞানসম্মত ওষুধের দিকে।
2: হ্যাঁ, মানে এথনোবোটানির আমি নাম শুনেছি বটে, আর মানে আপনার এই যে সুজন কোব্রেজ, তো সে কার কাছ থেকে শিখেছিল এই বিদ্যা? হ্যাঁ,
0: আমাদের টেবিলে চা দিয়ে গেছে, সঙ্গে বড় দুটো চিনেমাটির প্ল্যাটারে ধোঁয়া ওঠা পেঁয়াজি আর বোনলেস চিকেন পকোড়া। চায়ের কাপ মুখের কাছে ধরে প্রশ্নটা করল পলাশ।
1: সে শিখেছিল তার বাবার কাছ থেকে। বিরল প্রতিভাধারী শঙ্কর কোব্রেজ ছিলেন সুজনের বাবা। তিনি সত্যিই ছিলেন একজন খনজন্মা পুরুষ। আচ্ছা, তারপর শোনো, সুজন লোহার তার পুরো নাম, সে ছিল একজন জনজাতি ছেলে। জুনিয়র হাইস্কুলে আমরা গলা গলায় বন্ধু ছিলাম। ছোটবেলায় বাগানের মাঠে একসঙ্গে বাতাবি লেবু পিটিয়ে ফুটবল ম্যাচ খেলেছি কত। কালী পুজো রাতে মণ্ডপে জেগেছি, বুড়ির ঘর পুড়িয়েছি চৈত্র মাসে। তখন আমার বাবা নাগরাঘাটায় একটা চা বাগানে ম্যানেজারের কাজ করতেন। শঙ্কর কোব্রেজকে সকলে সেখানে এক ডাকে চেনে। তারপর আমরা সেই জায়গা ছেড়ে চলে আসি। সুজনের সঙ্গে আবার দেখা হলো অনেক দিন পরে। নশালবাড়ির কাছে ঘন জঙ্গলের কিছুটা অংশ কেটে ফেলে সেখানে একটা নতুন চা প্লান্টেশনের কাজ চলছে। তার মাঝামাঝি পর্যায়ে আমি ওখানে জয়েন করেছি। তখন আমার এই একেবারেই অল্প বয়স, বুঝলে, 20-21 হবে। সন্ধ্যার মুখে কাজকর্ম মিটিয়ে স্টাফ কোয়ার্টারগুলোর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি দূরের ওই কচি চা গাছের ঢালের মাঝ বরাবর এক চিলতে পথ দিয়ে লঞ্চরে সাইকেলে প্যাডেল মেরে জঙ্গলের দিক থেকে এগিয়ে আসছে একটা ছোকরা। গোধুলি লাল আভা খেলা করছে ওর খুচখুচে কালো চুলে, চেক চেক ফুল শার্ট পরনে, মলিন ট্রাউজারে ধুলোর ছোপ, কাঁধের কাপড়ের ঝোলাটার জায়গায় জায়গায় সেলাই করা। সাইকেলের সামনে স্ট্যান্ডে একটা বাঁশের ঝুড়ি আটকানো, ঝুড়ি উপচে পড়ছে লতা পাতা আর আগাছায়। সাইকেলের পিছন পিছন কয়েকটা বাচ্চাও মহানন্দে দৌড়চ্ছে। ছেলেটার ভাবভঙ্গি আমার খুব চেনা লাগলো। সে একটু এগোয়, সাইকেলের বেলে আঙুল ছোঁয়ায়, মোলায়েম শব্দ ওঠে, ক্রিং ক্রিং, অমনি বাচ্চাগুলো হাততালি দিয়ে ওঠে। ও তখন মজা পেয়ে হাসে, একটু থামে, আবারও প্যাডেলে চাপ দেয়। এভাবে কিছুক্ষণ চলার পর বাঁক ঘুরে মূল রাস্তায় উঠে আমার সামনে এসে পড়তে আমি জোর গলায় চেঁচিয়ে উঠলাম,
3: ক্রিং ক্রিং বাজে বেল, ওই চলে সাইকেল, চাকা দুটো ঘুর ঘুর, নিয়ে যায় বহু দূর। কিরে সুজন, মনে আছে ছড়াটা একসঙ্গে মুখস্থ করেছিলাম?
1: আমাকে বাঁশ কাটিয়ে চলে যেতে গিয়েও ঠুমকে দাঁড়ালো ছেলেটা। সাইকেল থামিয়ে বুড়ো কুঁচকে অবাক হয়ে তাকালো আমার দিকে, তারপরই এক গাল হেসে হই হই করে উঠল।
4: আরে রুদ্র, না তুই এখানে?
1: তারপর আর কি, আমাদের তুমুল আড্ডা জমে যেতে সময় লাগলো না। জানতে পারলাম যে সুজন এখন এখানেই বাবুলাইনের এক পাশে আস্তানা গেড়েছে। কলেজ থেকে পাশ করে বেরিয়ে চাকরি বাকরির চেষ্টা করেনি। ওর জীবনের একটাই ধ্যান জ্ঞান, তা হলো পিতৃদত্ত বিদ্যা কোব্রেজি। দুপুরের রোদটা একটু নরম হতেই সামান্য জল খাবারের পুঁটুলি বেঁধে সাইকেলে চেপে ও চলে যায় জঙ্গলের দিকে। শেষ বিকেলে রোদ পড়ে যাওয়া অবধি চলে ওর ভেষজ লতা পাতা সংগ্রহের কাজ। তারপর সন্ধ্যা আমার মুখটায় ফিরে আসে। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটিয়ে মাটিতে মাদুর বিছিয়ে ও বসে পড়ে ওষুধ তৈরির কাজে। একজন পুঁচকে অ্যাসিস্ট্যান্টও জোগাড় করেছে দেখলাম। রোজ কাক ভোর থেকেই আরম্ভ হয় ওর দাতব্যখানা, নাম মাত্র মূল্যে অথবা বিনামূল্যে ওষুধ বিলয় সুজন। এই বাগানে তো বটেই, আশেপাশের এলাকা থেকেও নাকি ওর কবরেজি ওষুধের গুণে লোকে ভিড় জমায়।
5: তারপর
1: কত কথা যে জমেছিল দুই বন্ধুর বুকের ভিতরে, কি বলবো, সেই ছোটবেলার কথা, স্কুলের হুটোপাটির স্মৃতিগুলো ঘাই মারছিল যেন এতদিনের আগল ভেঙে বেরিয়ে আসার জন্য। অস্বীকার করব না, বাগানের হাই সোসাইটির সাহেব মার্কা লোকজনের সঙ্গে মেলামেশায় আমি কোনো কালেই তেমন আগ্রহ বোধ করিনি। ছুটির দিনগুলোতে এই কদিন তাই সময় যেন কাটতেই চাইত না। আর এখন সুজনকে পেয়ে ওর সঙ্গে লতা পাতা ঘাঁটাঘাঁটি করতে জঙ্গলে যাওয়া আমার একটা গভীর নেশায় পরিণত হলো, বুঝলে। বৃষ্টি ভেজা জঙ্গলের ঘন জমাট গন্ধ, বিরাট বৃক্ষের গায়ে জমে যাওয়া পুরুর স্যাঁতস্যাঁতে বাকলে হাত ছোঁয়ানোর শিরশিরে রোমাঞ্চ, দূর থেকে কানে ভেসে আসা ময়ূরের তীক্ষ্ণ ডাক, বুনো হাতির পালের ডালপালা ভাঙার দৃঢ় মটমট শব্দ, এসব ক্রমশ অভ্যেস হয়ে গেল। উৎসুক হয়ে থাকতাম বুধবারের অফ ডেটার জন্য।
4: অফ ডে? আপনারাও পেতেন নাকি?
1: হ্যাঁ তো, সমস্ত বাগানে একদিন ডে অফ থাকে, বুধবার আমাদের বাগান বন্ধ থাকত। সেই দিন আমি সুজনের সঙ্গী হতাম। হঠাৎ কোনো জরুরি কাজে আটকে পড়ে কোনো বুধবার ওর সঙ্গে জঙ্গলে যেতে না পারলে ছটফট করতাম ভিতরে ভিতরে, মনে হতো কি অমূল্য জিনিস মিস করে ফেললাম। অরণ্যের এমন নেশা, বুঝলে হে, অনেক ভেষজ গাছপালাও সে সময় চিনে ফেলেছিলাম, যেমন ধরো পেটের রোগ, জ্বর, সর্দি কাশির কমন কিছু ওষুধ।
2: ইয়ে মানে আপনি তখন কি যেন একটা মানে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবেন বলছিলেন না?
1: হ্যাঁ, এবারে আসবো সেই কথায়। সুজনই প্রথম একদিন জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে আকাশ ছোঁয়া একটা বিশাল ওদাল গাছের তলায় সেই পাথরটাকে দেখে। ওদাল গাছ দেখেছো নিশ্চয়ই, ওই বসন্তে ফল পাকলে লাল টুকটুকে হয়, যে গাছ থেকে নাম হয়েছে ওদাল বাড়ি জায়গাটার, সেই গাছের তলাতেই ছিল পাথরটা।
5: পাথর?
4: পাথর?
5: আমি আর পলাশ নিমকে খাওয়া ভুলে মুখ তুলে তাকালাম রুদ্রদার দিকে।
1: হ্যাঁ, বড় সরু আকারের একটা চকচকে গোলাকার ধূসর পাথর। পাথরটার গায়ে অনেকটা তাজা সিঁদুর লেপা, তাতে বুনো ফুলগুলি শুকিয়ে আছে। এবার বুঝতে পেরেছো তোরা কি?
5: না, পারিনি।
1: আমিও পারিনি প্রথমটায়। তখন সন্ধ্যের আঁধার আবছা হয়ে জড়িয়ে ধরেছে চায়ের ফ্যাক্টরির আশপাশের এলাকা। একটা ময়ূর খুব কাছ থেকে তীক্ষ্ণ স্বরে ডাকছে। আমি অফিসের দিক থেকে হেঁটে চলেছি নিজের বাংলোর দিকে, ঘাড় তুলে রেন্ট্রিগুলোর ডালে বসে থাকা ময়ূরটাকে খুঁজছি। এমন সময় সামনে তাকিয়ে দেখি সুজন ফুল স্পিডে আসছে সাইকেল ছুটিয়ে। ওর সমস্ত মুখ উত্তেজনা লাল, ঘামে ভেজা, অথচ গরম সেদিন তেমন নেই। দুপুরের দিকেও এক পশলা বৃষ্টি হয়, দিব্যি শীত শীত ভাব। আমাকে দেখে সাইকেল থামিয়ে অস্ফুটে বলল সুজন,
4: সর্বনাশ হয়েছে বনের ভেতরে। বঙ্গা মানে জঙ্গলি বাবাকে কে বা কারা যেন জাগিয়ে দিয়েছে। দেখলাম পাতালের মাটি ফুঁড়ে উঠে এসেছেন দেবতা। জঙ্গল কেটে ফেলে এইসব চা বাগান, লোকজনের বসতি তৈরি করে জঙ্গলের প্রাণীদের শান্তি নষ্ট করা, তোর এসব একেবারেই পছন্দ নয় জঙ্গলি বাবার। তুই দেখিস এবার আর আমাদের রক্ষে নেই, কারোর নেই।
5: মানে কে কাকে জাগিয়ে দিয়েছে? মাটি ফুঁড়ে কি উঠেছে?
1: সত্যি কথা বলতে গিয়ে আমি সুজনের কথা কিছু বুঝতে পারলাম না। বললাম,
5: কোন বাবার কথা বললি এই মাত্র?
4: আরে বঙ্গা কাকে বলে জানিস না? আমাদের বনের দেবতারে।
5: তুস, মাটি ফুঁড়ে উঠবে কিরে?
1: আমি অবাক হয়ে বন্ধুকে দেখছিলাম, ওকে আজ বড্ড অচেনা লাগছে। এই জন্য এতদিনের চেনা ধীর স্থির শান্ত স্বভাবের সুজন নয়, অন্য কেউ।
4: উফ, তুই বুঝতে পারছিস না কেন রুদ্র? প্রচণ্ড কুপিত না হলে উনি মাটি ফুঁড়ে উঠতেন না। আচ্ছা আচ্ছা, তুই বলতো কে এমন সর্বনাশা কাজটা করলো? নিশ্চয়ই কারো কোনো রকম উদ্দেশ্য আছে ওকে জাগানোর।
5: কেন?

0: আর যারা জাগিয়েছে তারাই বুঝুক গে, ওরাই এখন থেকে নিয়মিত ধূপধুনো জেলে বাবাকে পুজো দেবে।
1: পুজো দেবে? তুই জানিস এ কি এই পুজোর উপচার? এই দেবতা মহাকাল, অর্থাৎ হাতির রূপ ধরে আসেন।
0: মহাকাল মানে হাতি, হাতির রূপ ধরে আসেন?
2: আমি বললাম সুজনকে, বনে জঙ্গলে হাতিকে মানুষ ভক্তি করে মহাকাল নামে ডাকে, এটা জানো তো?
3: হ্যাঁ একদম, এই তো লাটাগুড়ি জঙ্গলের ভেতরে হাই রোডের ধারেই তো মহাকাল বাবার থান, খুব জাগ্রত, কতবার ওখানে গেছি, মানুষ কিন্তু খুব সম্মান করে এই দেবতাকে, এটা ঠিক।
2: ওদিকে আমার কথা শুনে শিউরে ওঠে চাপা স্বরে আমাকে ধমকে উঠল সুজন।
1: আহ, সন্ধেবেলা ওই শব্দটা উচ্চারণ করিস না ভাই, তুই কিছুই জানিস না রে, সবে তো এসেছিস এখানে, আমি তোকে খুলে বলছি, দাঁড়া, এ তার আগে একটু জল দে তো। আরে তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে আমার।
2: জল সঙ্গে ছিল না, সুজনকে নিয়ে আমার বাংলো চলে এলাম। আমার দেখাশোনার ভার ছিল একজন মাঝ বয়সী লোকের উপরে, সোমরা নাম ওর, ভারী বিশ্বস্ত। সে আমাদের আসতে দেখে জলের জাগ আর গ্লাস এগিয়ে দিল, তারপর কিচেনে গেল তোরে ঘুরে চা জল খাবারের ব্যবস্থা করতে। পিতলের বড় গ্লাস ভর্তি করে ঢকঢক করে জল খেল সুজন। তারপর একটু দম নিয়ে আমাকে বলল দেড় বছর আগের একটা গল্প, এই অঞ্চলের মোটামুটি সকলেই পরিচিত গল্পটার সঙ্গে। এই এলাকাটা তখন মরে থাকত গভীর জঙ্গলের চাদরে, জঙ্গলের পাশে বনবসতি। তখন আমাদের এই চা বাগানের কাজ শুরু হয়নি, আর এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো দূরত্বে চলছিল নতুন এক চা বাগান তৈরির জন্য জমি পরিষ্কারের কাজ। সেখানকার ম্যানেজার সাহেবটি বেশ করিতকর্মা লোক, তাঁর তত্ত্বাবধানে রোজ শয়ে শয়ে মজুর খাটে, কুড়ুলের সাঁই সাঁই আঘাতে আর্তনাদ করতে করতে দামাদ্দাম মাটিতে লুটিয়ে পড়ে কত বড় বড় মহিরুহ। ঠিক সেই সময় কেউ এমনিভাবেই গভীর জঙ্গলের মাঝে জ্বালানির জন্য শুকনো কাঠ জোগাড় করতে গিয়ে দেখতে পেল ঠিক একইভাবে মাটি ভেদ করে উপরে উঠে আসা বনের দেবতাকে। তারপর যা ঘটল সেটা বলতে গিয়ে সুজন কেঁপে উঠল।
3: কি কি বলল আপনার বন্ধু?
2: সুজনের চাপা স্বর শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। দেবতা ক্রুদ্ধ হয়ে জেগে ওঠার পরপরই একটা লাশ মিলল ওই জঙ্গলের গভীরে শাল গাছের তলায়। মাত্র সপ্তাহ দুয়েকের ব্যবধানে আরো একটা। ওরা দুজন ছিল সেই জঙ্গল পরিষ্কারের কাজে নিয়োজিত মজুর শ্রেণীর লোক। কাদায় মিশে যাওয়া শরীর দুটোর এমন অবস্থা যে চেনা দায়। জামা কাপড়ের টুকরো দেখে বডি শনাক্ত করল সঙ্গীরা। পুঁটলি বাঁধা তালগোল পাকানো মৃতদেহ দুটো সৎকারের জন্য তারা নিয়ে গেল এবং নিজেরাও ফিরল না। মালিক পক্ষ প্রচুর চেষ্টা করেছিল।
4: সে কি, কে মারল ওদের?
2: না সেটা জানা যায়নি, কিন্তু সেই ঘটনার প্রভাবে ওই বাগানের কাজ বন্ধ হয়ে গেল পুরোপুরি। কাটা গাছের গুঁড়িগুলো এখনো সেখানে দাঁড়িয়ে আছে প্রহসনের ভঙ্গিতে। বস্তির কুলে লাইনের জন্য তৈরি খাঁ খাঁ করা কাঠামোগুলো আর পরিত্যক্ত কারখানার জং ধরা টিনের সেটটা এখনো গেলে দেখতে পাওয়া যাবে। জঙ্গল আবার ধীরে ধীরে গিলে ফেলছে জায়গাটাকে। পরিত্যক্ত সেই বাগানে জঙ্গলি লতা পাতার খোঁজে সুজন কতবার গিয়েছে ও সব জানে।
3: তারপর
2: সব শুনে আমার মনে প্রচন্ড কৌতূহল জাগল। সুজনকে বললাম,
0: ওই পাথরের দেবতার মূর্তিটা কাল আমাকে একবার দেখাবি?
2: ও জিভ দিয়ে ঠোঁট চেটে সম্মতি জানালো।
4: দেখলেন নাকি?
2: পরদিন পড়ন্ত বিকেলে ঝিরঝিরে বাতাসে সে বিশাল ওদাল গাছের তলায় বুনো ফুল আর সিঁদুরে শোভিত গোলাকার পাথরটাকে দেখে সত্যি চমৎকৃত হয়ে গেলাম, বুঝলে। অদ্ভুত শেপের ধূসর রঙের পাথরের সামনের অংশটা খানিকটা লম্বালম্বী উঁচু হয়ে ফুলে ফেঁপে উঠেছে, অনেকটা যেন হাতির শুঁড়ের মতো। এমনটা আমি আগে কখনো দেখিনি। পাথরটা আর কোনো তল খুঁজে পেলাম না। ওর চওড়া নিম্নাংশ জঙ্গলের পুরো ঝোপঝাড়ে ঢাকা, সেখানে ঘন অন্ধকার জমাট বেঁধে আছে। সাপকুপো থাকতে পারে, বেশি কাছে যেতে ভরসা হয় না। পাথরটার দিকে কিছুক্ষণ তাকালে অচেনা আতঙ্কে হিম হয়ে যায় শরীর। আমি জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সুজনের দিকে তাকিয়ে ওর কোমরের নিচেটা খোঁচা দিলাম, বললাম,
0: চল পা চালিয়ে চল, দেখছিস না আকাশের অবস্থা, আবার বৃষ্টি নামবে। আর শোন ভাই, একটা কথা বলি, খামোখা ভয় পাস না, এটা সাধারণ পাথর, আমি বলছি তোকে।
2: আমার আশ্বাস বাক্য শুনে সুজন যেন কিছুটা বল ভরসা পেল মনে। দ্রুত পায়ে দুই বন্ধু যে যার আস্তানায় ফেরার জন্য রওনা দিলাম। কিন্তু তখনও কি আর জানি যে আমার মুখের কথাকে ভীষণভাবে মিথ্যে করে দিয়ে আমাদের বাগানে কি ভয়ঙ্কর ঘটনা একটার পর একটা ঘটতে চলেছে।
3: ভয়ঙ্কর ঘটনা বলতে?
2: প্রথম মৃতদেহটা পাওয়া গেল চা বাগান লাগোয়া ঝোড়ার ধারে। ভোরবেলা খবরটা পেয়ে ছুটে গেলাম, গিয়ে দেখি মৃতদেহটা একজন পাতা কুড়ুনি বুড়ির। কে যেন প্রবল আক্রোশে সর্বশক্তি দিয়ে তার রোগা শরীরটাকে আছড়ে ফেলেছে দূরে। বুড়ির চোখ দুটো তখনও খোলা, চোখে বিস্ময় আর ত্রাস। দৃশ্যটার দিকে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না, এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। বাবু লাইন ও কুলে লাইন থেকে তখন দলে দলে লোকজন ছুটে আসছে বুড়িকে দেখতে। সুজনও সেই ভিড়ের মধ্যে এসে দাঁড়িয়েছিল, আর চোখে তাকিয়ে দেখি ওর মুখখানা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। জানি কোন প্রশ্ন ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কে এই নিরীহ বুড়িকে অকারণে এমন নিষ্ঠুরভাবে মারতে পারে, সেদিনে সে জঙ্গলের দেবতা। আমার মনের ভিতরে যদিও একটা খটকা, কিন্তু সুজনের দিকে তাকিয়ে সেটা চুপচাপ গিলে নিলাম।
4: তা কিরকম খটকা
2: বলছি? তার আগে বলি দ্বিতীয় মৃত্যুটার কথা। সেটা একজন মাঝবয়সী লোকের, চিনতাম লোকটাকে, ওর নাম রাজেশ, রাজেশ ওরাও। লোকটার ছিল ছাগলের ব্যবসা, সন্ধ্যায় হাট থেকে সে বাড়ি ফিরছিল সাইকেল চালিয়ে। তার থেঁতলে যাওয়া মৃতদেহের পেটের ডান দিকে একটা গর্ত, একটু দূরে পড়ে আছে ওর ভাঙাচোরা তালগোল পাকানো সাইকেলটা। সব কিছু খুঁটিয়ে দেখে আমার কাছে বিষয়টা বোধগম্য হলো। স্পষ্ট বুঝলাম যে এ আর যাই হোক কিছুতেই জঙ্গলের ক্রুদ্ধ দেবতা বা ভয়ানক কোনো দানোর নয়, বরং একটি একলা দলছুট হাতির কাজ। জঙ্গল থেকে মাঝে মাঝে দলছুট দাঁতাল কিংবা মাকনা চলে আসে চা বাগানের দিকে, এটা সেরকমই কেউ।
3: আচ্ছা এক সেকেন্ড, এই মাকনা মানে কি?
2: হ্যাঁ, মাকনা কাকে বলে জানো না? যে পুরুষ হাতির দাঁত নেই তাকে বলে মাকনা। সন্ধ্যা নামায় হাট থেকে গ্রামে ফেরার নির্জন পথটা তখনও ঢেকে গিয়েছিল আবছা অন্ধকারে। রাজেশ ছিল তার সাইকেলে, আচমকা ওর পথ আটকে দাঁড়ায় অতি উগ্র মেজাজের দলছুট একটি হাতি। খ্যাপা হাতি দেখে রাজেশ ওর সাইকেল ফেলে রেখেই পালায়। হাতিটা প্রথমে রাগে আক্রোশে পা দিয়ে পিষে সেই সাইকেলটাকে পুরোপুরি তুবড়ে দেয়, তারপর ফুল স্পিডে তাড়া করে রাজেশকে। খানিক পরেই ও রাজেশকে বাগে পেয়ে যায় আর শুনের ধাক্কায় তাকে ফেলে দেয় মাটিতে। দেড় বছর আগের ওই হতভাগ্য মজুর দুটিও খুব সম্ভবত ওই হাতিরই শিকার।
4: কিন্তু লোকটার পেটের ডান দিকের ওই ক্ষতটা?
2: হ্যাঁ, ওটা দেখে আমার মনের মধ্যে যে খটকা জন্মেছিল তা দূর হয়। আমি আরো নিশ্চিত হই যে ওটা কোনো হাতিরই কীর্তি। মাটিতে ফেলে দেওয়ার পর দাঁত দিয়ে আঘাত করে এমনিভাবে ওরা সচরাচর মানুষকে মারে।
4: শুনে আমি শিউরে উঠলাম ভয়ে। পলাশ বলল,
3: হাতি এরকম ক্ষিপ্ত হয় কখন?
2: অনেক কারণে হাতিরা রেগে যেতে পারে, প্রচণ্ড উত্তেজনায় ওদের রগের পাশের টেম্পোরাল গ্রন্থি থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয়। এই সময় অনেক ক্ষেত্রে কোনো কোনো হাতি মারকুটে হয়ে একেবারে কন্ট্রোলের বাইরে চলে যায়, তাই দলের সর্দার তাকে দল থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে তখন হয়ে যায় একলা বা একোয়া। সেই হাতি কিন্তু তখন অরণ্যের ত্রাস, একা একাই সে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে। তিরিক্ষে মেজাজ নিয়ে সে মাঝে মাঝে লোকালয়ে হানা দেয়। চাষের ক্ষেতে কিংবা গোডাউনে সম্পত্তি নষ্ট করে বলে তাকে বলা হয় গুন্ডা। আর বিনা প্ররোচনায় খেপে গিয়ে অক

0: কারণে মানুষকে তাড়া করে পিষে মারলে তাকে বলে খুনিয়া বা রোগ।
1: বাপ রে, একোয়া, গুন্ডা, খুনিয়া, নামের কত বাহার।
0: হ্যাঁ, আর হাতি কিন্তু অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন প্রাণী। এক জায়গায় হামলা করে রাতারাতি মাইলের পর মাইল জঙ্গল, নদী, চা বাগান পেরিয়ে এমনই নিঃশব্দে এতটা দূরে চলে যাবে যে কেউ ভাবতেই পারবে না এটা যে ওর কাজ। কিন্তু সুজনকে তো এসব বুঝিয়ে কোনো লাভ নেই। ওর রক্তে মিশে রয়েছে জঙ্গলের প্রতি ভক্তি আর কৌমের দেবদেবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। একলা দলছুট কোনো রোগ বা গুন্ডা হাতির আক্রমণের কথা বললে ও আমার কথা বিশ্বাসও করবে না।
2: তো আপনি আপনার বন্ধুকে কি বললেন?
0: আমার কিছু বলার প্রয়োজন পড়ল না। দ্বিতীয় মৃত্যুটার পরপরই আমাদের চা বাগানেরই একজন লেবার সবার চোখের সামনে খুন হলো। বাগানের কাজ ছেড়ে ফিরছিল লোকটা, ওর সঙ্গীরা খানিকটা সামনে এগিয়ে এসেছিল। তখন সন্ধে হব হব করছে, হঠাৎ জঙ্গলের দিক থেকে প্রচণ্ড এক গর্জন তুলে ধুলোমাটি উড়িয়ে লোকটাকে লক্ষ্য করে তেড়ে এলো কালো পাহাড়ের মতো এক বিরাট জন্তু। বিচারা কিছু বুঝে ওঠার আগেই ওর শরীরটাকে একেবারে পিষে দিল মাটিতে। তারপর চোখের পলক ফেলতে না ফেলতে মিলিয়ে গেল জঙ্গলের ভিতরে।
1: কি ভয়ানক!
0: যা ভেবেছিলাম ঠিক তাই। ওটা ছিল দলছুট বিশাল এক মাকনা। স্থানীয় লোকেরা ভক্তি আর সম্ভ্রম করে হাতি বলে না, বলে মহাকাল বাবা। মেঘের মতো গায়ের রং তার, কুতকুতে চোখ আর মগজে ক্ষুরধার বুদ্ধি। অন্ধকারে ঝোপের আড়ালে চুপটি করে এমন ভাবে নিজের বিশাল শরীরটা নিয়ে গা ঢাকা দিয়ে থাকবে যে একেবারে তোমাদের ঘাড়ের কাছে এসে না দাঁড়ানো পর্যন্ত তোমরা কিছু টেরই পাবে না। আমরাও সেরকম ভালো করে কিছু টের পাওয়ার আগে যা ঘটার তাই ঘটল। সুজনের মুখের কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে গেল। জঙ্গলের দেবতা মহাকাল সত্যি পর পর তিনটি তাজা প্রাণের আহুতি নিলেন।
2: তারপর
0: এই ঘটনায় যা হয়, রাতারাতে আমাদের বাগানের কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে পড়ল। বন বিভাগে খবর গেল, বনকর্মীরা এসে বোমা পটকা ছুড়ল বিস্তর যাতে হাতিটাকে জঙ্গলের ভিতরে তাড়িয়ে দেওয়া যায়। বস্তির লোকজনের কাছেও খোঁজ খবর করল তারা। তারপরই বিবরণ শুনে শনাক্ত করা গেল হাতিটাকে। আশেপাশের এলাকার অনেকে নাকি দেখেছে তাকে। আরও খোঁজ নিয়ে জানা গেল যে গত দেড় দু বছর ধরে নকশাল বাড়ির বিভীষিকা হয়ে ঘুরে বেড়াচ্ছে সে। ইতিমধ্যে নিদেন পক্ষে 30-40 প্রাণ ও নিয়েছে।
1: বলেন কি, এতগুলো?
0: হ্যাঁ, ওটা অলরেডি রোগ হাতি বলে ডিক্লেয়ার্ড। বন বিভাগের লোকে নাকি চেষ্টা করেছিল কাবু করে ট্রিটমেন্টের পর ওকে দূরের অন্য কোনো জঙ্গলে শিফট করে দিতে, কিন্তু সে কাজেও তারা কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। বরং হাতিটাকে তাড়াতে গিয়ে বন দপ্তরের এক কর্মী প্রচণ্ডভাবে জখম হয়ে মৃত্যুর দোরগোড়ায় অবধি পৌঁছে গিয়েছিল। ঘটনাটা মারাত্মক। হাতিটা প্রথমে নাকি সে বনকর্মীকে তাড়া করে আসে, ছেলেটা এলোপাথারি ছুটতে ছুটতে একটা চা বাগানের ভেতরে ঢুকে যায়, তারপর হোঁচট খেয়ে পড়ে যায় পাশে এক নালার ভিতরে। ব্যাপারটা এখানে মিটে যাওয়ার কথা, কিন্তু মুখ ঘুরিয়ে ফিরে যেতে গিয়েও আবারও ঘুরে আসে সে মারকুটে হাতিটা। খুঁজে খুঁজে সোজা সে নালার কাছে এসে পৌঁছয়, তারপর ছেলেটাকে শুঁড়ে করে পেঁচিয়ে নিয়ে ছুঁড়ে দেয় বাগানের আরো ভিতরে। তবে বোঝো কিরকম তার আক্রোশ। প্রাণে বেঁচে গেলেও সেই ঘটনার পর থেকে ছেলেটার কোমরের নিচের অংশ সম্পূর্ণভাবে প্যারালাইজড। আর উপায়ান্তর না দেখে তখন বাধ্য হয়ে বন বিভাগ থেকে নোটিশ জারি করা হয় যে খুনে হাতিটাকে দেখলেই ওকে গুলি করে মারা হবে।
2: দেখলেই গুলি করে মারা হবে মানে? এতই সহজ? হাতি শিকার তখন নিষিদ্ধ ছিল না?
0: এটা খুব ভালো পয়েন্ট বলেছ। শিকার কিন্তু এককালে আমাদের দেশে পুরোপুরি আইনসিদ্ধ ছিল। আসামের মানস অভয়ারণ্যের নাম শুনেছ?
2: হ্যাঁ, আলবাত শুনেছি, বেড়াতেও গেছি।

0: জিপ সাফারির সময় পালে পালে হাতি, গন্ডার, বাইসন সব দেখেছি।
1: অভয়ারণ্য হওয়ার আগে একটা সময় পর্যন্ত জঙ্গল ছিল গৌরীপুর রাজ পরিবারের প্রাইভেট হান্টিং গ্রাউন্ড।
2: হ্যাঁ, এটা জানতাম। তাছাড়া স্বাধীনতার আগে রাজা মহারাজা ও ব্রিটিশ ভারতের সাহেবদের মধ্যে ওই ট্রফি হান্টিংয়ের ব্যাপক প্রচলন ছিল।
1: ঠিক ঠিক, বড় জীবজন্তুকে শিকার করাকে সাহেবরা বলতো বিগ গেম। আমাদের উত্তরবঙ্গের বনাঞ্চল, যেমন ধরো জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার, তো হাতি শিকারের জন্য ফেমাস ছিল একটা সময়। তারপর সময় বদলালো, ধীরে ধীরে লোকে বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব বুঝতে শিখল। 1972 সালের 9 সেপ্টেম্বর দিনটিতে তৈরি হল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণী সুরক্ষা আইন, এবং আনুষ্ঠানিকভাবে আমাদের দেশে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ হল। আইন ভাঙলেই হাজত বা জরিমানা। তো আমি যে সময়ের কথা বলছি তা 1972-এর প্রায় বছরখানেক আগের। তখনও এই আইন পুরোপুরি কার্যকরী হয়নি, কিন্তু মূল বিষয়টা সেটা নয়। এমাত্র পলাশ জিজ্ঞেস করছিল যে রোগ বা গুন্ডা হাতিকে মারা কেন হবে, তাই না?
0: হ্যাঁ,
1: একদম ঠিক পয়েন্ট। সচরাচর কিন্তু এই জাতীয় রোগ এলিফেন্টদের মারা হয় না, এখন তো নয়, অতীতেও হতো না। একে বলতে পারো দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বন দপ্তরের কাছে শেষ বিকল্প বা লাস্ট অপশন। তার আগে বন বিভাগের তরফ থেকে দেখে নেওয়া হয় যে হাতিটি গুরুতর আক্রমণ করে বারবার মানুষের প্রাণহানি ঘটাচ্ছে কিনা, কিছুদিন পরপর জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে মারাত্মক ধ্বংসলীলা চালাচ্ছে কিনা, আরও দেখা হয় যে ওকে ট্র্যাঙ্কুলাইজ করে ধরে নিয়ে গিয়ে অন্যত্র স্থানান্তর করা সম্ভব কিনা। যদি দেখা যায় যে না, জন্তুটাকে কাবু করা এক প্রকার অসম্ভব এবং ওই এলাকার মানুষের জীবনের ঝুঁকি অত্যন্ত বেশি হয়ে দাঁড়াচ্ছে, তখন বন দপ্তর একটা লিখিত অনুমতি দিতে বাধ্য হয়। তারপর কোনো ট্রেন্ড শুটারকে হায়ার করে এনে গুন্ডা হাতিটাকে মারা হয়। আমাদের সময় এই ধরনের প্রবলেম এলিফেন্টদের ক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স বা পারমিট নিয়ে তাকে শিকার অবধি করা যেত। এটা কিন্তু পুরনো দিনের কথা, এখন এসব আইনে নিষিদ্ধ।
0: বেশ, বুঝলাম। তাহলে বলুন যে বন দপ্তর থেকে ওই খুনে হাতিটাকে মারা হলো না কেন? ও তো একের পর এক নিরীহ মানুষকেই মেরে চলছিল।
1: চেষ্টা কি আর করেনি, কিন্তু পারলো কোথায়? হাতিটা ছিল অদ্ভুত রকমের চালাক। প্রতিবার মানুষ মেরে নিমিষের মধ্যে এমনভাবে গা ঢাকা দেয় যে ওর আর কোনো ট্রেসই পাওয়া যায় না। এবারও তাই হলো। সবাই যখন একটু নিশ্চিন্ত হয়ে বসে কাজকর্মে মন দিয়েছি, আবারও ঘটে গেল দুর্ঘটনা।
2: এবার কি হলো?
1: এবার চা বাগানটা টপকে ভোর রাতে আলো ফোটার আগে আগে একেবারে লোকালয়ে বস্তির ধারের আলু খেতে গিয়ে হানা দিল মাকনাটা। কি সাহস ভাবতে পারো! অনেকক্ষণ ধরে মাটিতে পা দাপিয়ে, পা দিয়ে খুঁড়ে মাটির তলা থেকে আলু তুলে মুখে পড়ল, বেশিরভাগটাই ছড়ালো, নষ্ট করল। বস্তির কোনো কোনো বাড়ির উঠোনে ধান কেটে গোছ করে রাখা ছিল, সে সেগুলো নিমেষে চালান করে দিল পেটে। বেশ কিছুদিন আড়ালে গা ঢাকা দেওয়ার পর খেদের চোটে ও ভয়ঙ্কর হয়ে উঠেছিল হয়তো, কিন্তু লোকেই বা কাহাতক সহ্য করবে, তাই না? সহ্যের তো একটা সীমা আছে, কি বলো?
2: তাহলে গ্রামের লোকজন কি করল?
1: বেশিরভাগই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে বসে কানে হাত চাপা দিয়ে ঠক ঠক করে কাঁপছিল। ওর রাগে চিৎকার কানে ঢুকলে বুকের রক্ত জমাট হয়ে শুকিয়ে আসে। তখনও পর্যন্ত যদিও সেটা নিজের কানে শোনা হয়নি, যাই হোক, কিছু সাহসী জোয়ান মাঝে মাঝে জঙ্গল লাগোয়া এলাকায় হাতি তাড়ানোর কাজ করে, ওদের হোলা পার্টি বলে। ওদের ঘরে বাজি, পটকা, ড্রাম সবই মজুদ থাকে।
0: হোলা পার্টি,
1: হাতি তাড়ানোর দল। তাদের কাজ এরকম, কোনো একলা বা দলছোট গুন্ডা হাতি লোকালয়ে চলে এলে মশাল জ্বালিয়ে, পটকা ফাটিয়ে, ড্রাম বাজিয়ে এবং নিজেরাও চিৎকার চেঁচামেচি করে প্রচণ্ড হই হট্টগোল সৃষ্টি করা। ওতে জন্তুটা ভয় পেয়ে সরে যাবে লোকালয় থেকে দূরে। আচ্ছা, তারপর শোনো তো, কয়েকজন সাহসী ছেলে মশাল হাতে পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে গেল ক্ষেতের দিকে। ওদের উদ্দেশ্য ছিল হাতিটাকে ভয় খাইয়ে উল্টো দিকের জঙ্গলে ফেরত পাঠিয়ে দেওয়া, কিন্তু বাস্তবে এতে ফল হলো মারাত্মক।
0: এত লোকজন দেখো হাতিটা ঘাবড়ালো না? বলেন কি রুদ্রদা?
1: ভয় তো পেলই না, বরং আরো খেপে উঠে পাহাড়ের মতো শরীর নিয়ে হুড়মুড় করে তাড়া করে এলো ওদের দিকে। অংশটা আমি শুনেছি সম্রাটই একজন আত্মীয়ের মুখে, সে নিজেও ওই বস্তির বাসিন্দা, আগাগোড়া গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী। সেদিন ভোরে বস্তির ১২টা ছেলে জখম হলো, কারোর পড়ে গিয়ে হাত ভেঙেছে, কারোর পা, দুজন তো স্পট ডেড।
3: ইস, আমার তো কল্পনা করেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
1: আর এই ঘটনাটা ওকে আরো অকুতোভয় করে তুলল। দিনে দুপুরে যখন তখন বেরিয়ে পড়তো মাকনাটা জঙ্গলের আড়াল থেকে, খামুখা তাড়া করে আসতো রাস্তার পথচারী বা সাইকেল চালককে। কতজনের যে প্রাণ ভয়ে পালাতে গিয়ে হাঁটু ভেঙেছে তার কোনো লেগাজোগা নেই। আক্রমণের পর কিছুদিন আবার তার দেখা নেই, কোথায় যে গা ঢাকা দিত কে জানে। এভাবে মাস দুয়েক যেতে না যেতে আমাদের বাগানের ৬টা লোক অকারণে মরল। ৭ নম্বরের বেলায় কুলিরা স্ট্রাইক করল, বলল যে প্রাণীর নিরাপত্তা না পেলে ওরা আর কাজে আসবে না। প্লান্টেশনের কাজ পুরোপুরি বন্ধ। তখন আমরাও শঙ্কিত হয়ে উঠেছিলাম, খুব দরকার ছাড়া ঘরের বাইরে বের হই না কেউ, এমনকি কাঠ কুড়ুমিরা হলেও আর জঙ্গলের পথ মারাত না। সকলেই আতঙ্কিত, একমাত্র ভয় ছিল না একজনের, সে হল সুজন কবিরাজ।
0: আপনার বন্ধু সুজন কবিরাজ, সে ভয় পেল না?
1: না পেল না, কারণ ওর মনে স্থির বিশ্বাস যে মহাকাল বাবা ওর কোনো ক্ষতি করতেই পারে না। তাছাড়া তখন ওর ব্যস্ততাও বেড়ে গিয়েছিল অনেক গুণ। বাবু লাইন, কুড়ি লাইন আর কাছাকাছি বনবস্তির যত আহত লোক সবাই ভিড় করে আসত ওর কাছে, ওর দেওয়া টোটকায় সেরে উঠত তারা। ভাঙা হাড় চমৎকার জুড়ে দিতে পারত সুজনের ওষুধ, কিন্তু সেই ওষুধই ক্রমে ফুরিয়ে আসছিল। সুজন সবসময় ছটফট করত, তার অনেক গাছপালা দরকার, জমানো কাঠ, লেই, গুঁড়ো ওষুধ, কোটোয় যা যা সঞ্চিত ছিল সবই প্রায় শেষ। ওষুধের উপকরণ ছাড়া ঘরে বসে থেকে থেকে সে অসহ্য হয়ে উঠেছে।
2: আমি আর পলাশ বুঝতে পারলাম যে এবার গল্পের আসল অংশ আসতে চলেছে, যাকে বলা হয় ক্লাইম্যাক্স। রুদ্রদা বললেন,
1: তখন জুনের শেষ, রাত ৮টা কি ৯টা হবে, আকাশে বিরাট চাঁদ উঠেছে, মনে হয় যেন পূর্ণিমা। আমি তাড়াতাড়ি ডিনার সেরে একটা উইকলি জার্নাল হাতে আর্ম চেয়ারে গায়ে নিয়ে বসেছি সবে। সোমরা এসে বলল,
4: দাদাবাবু, আপনার বন্ধু ওই ডাক্তারবাবু এসেছে, আপনাকে ডাকছে।
1: আমি অবাক হয়ে দৌড়ে গিয়ে দেখি দরজার বাইরে ঝোলা কাঁধে দাঁড়িয়ে আছে সুজন। আমাকে দেখে সুজন বলল,
3: শোন রুদ্র, আমাকে না এখন একটু জঙ্গলে যেতে হবে, তুই ওকে একটু দেখে রাখ ভাই, আমি যাবো আর আসব।
4: কাকে
1: জিজ্ঞেস করতে গিয়ে দেখি বাংলোর বারান্দার কোণে হাঁটু ভাঁজ করে বসে আছে একটা বাচ্চা ছেলে, বয়স ওই ৭-৮ কোঠায়। দেখা মাত্র চিনলাম, এই বাগানের বস্তিরই ছেলে, বাপ মা কেউ নেই, সুজনের কাছেই পড়ে থাকে দিন রাত, ওষুধপত্র বানানোর সময় এটা সেটা এগিয়ে দেয়, কখনো হামাম দিস্তায় ওষুধি গাছের গোছা থেঁতো করে, কাঠ তৈরির সময় পরিমাণ মতো জল বা নারকেল তেল মেশায় নাড়ে চাড়ে, মানে সুজনের সেই খুদে অ্যাসিস্ট্যান্ট।
3: আজ ভোর থেকে ওর খুব জ্বর রে, নামছেই না, তার উপর আবার দুপুর থেকে আরম্ভ হয়েছে ডায়রিয়া। দেখ, আজ রাতের মধ্যে ওষুধ না পড়লে ছেলেটাকে বাঁচানো যাবে না ভাই, আমার কাছে আর এক ফোঁটাও ওষুধ নেই, পাতা ছাল বাকল কিচ্ছু নেই, আনতে না পারলে।
1: বলতে বলতে গলাটা কেমন কেঁপে গেল সুজনের।
4: তার জন্য তুই এখন এই এত রাতে ওই জঙ্গলে যাবি?
1: আমি আশ্চর্য হয়ে তাকালাম সুজনের দিকে, ছেলেটা পাগল হয়ে গেছে নির্ঘাত, বাইরে একটা খ্যাপা হাতি ঘুরছে সেটা জেনেও এই কথাও ভাবল কি করে। দুর্ভাগ্য যে জ্বর বা ডায়রিয়ার কোনো ওষুধ তখন আমার ফার্স্ট এড বক্সে মজুদ ছিল না, মাসে একবার শহর থেকে ওষুধের পার্সেল আসে, ওষুধপত্র কিছু থাকলে সুজনকে এখনই দিয়ে দিতাম, যদিও সেটা ও বাচ্চাটাকে খাওয়াতো কিনা সন্দেহ।
3: হ্যাঁ যাবো, রাতে জঙ্গলে যাওয়ার অভ্যেস আমার আছে, আর জানিয়ে ভয় পাচ্ছিস মহাকাল বাবা এখন নেই এই এলাকায়। গত 7 দিনে তাকে আর এই তল্লাটে দেখা যায়নি। আমি খোঁজ নিয়েছি, হয়তো সে অন্য জঙ্গলে চলে গেছে চিরদিনের মতো।
5: তারপর
2: আমি আর পলাশ হাঁ করে তাকিয়ে আছি রুদ্রদাত্ত।

0: অফিসের উপর চলুক, কাল আমি জিপে করে ওকে নিয়ে শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আনবো, কেমন?
1: কিন্তু আমার এক কুচি নিষেধও সুজন কানে তুলল না। শেষমেশ সোমরার দ্বারস্থ হলাম। বাচ্চাটাকে বারবার গ্লাসে করে নুন চিনির জল বানিয়ে অল্প অল্প করে খাওয়াতে বলে সোমরার জিম্মায় ওকে রেখে আমি সুজনের সঙ্গ নিলাম।
2: মানে আপনিও গেলেন রুদ্রদা?
1: তো কি করব, বন্ধুকে একা ছেড়ে দেব? সবসময় পজিটিভ ভাবাটাই আমার স্বভাব। মনে মনে ভাবলাম হাতি এলাকা ছেড়ে চলে গেলে তো ভালোই। তাছাড়া স্ট্যাটিস্টিক্স বলছে যে ভোরবেলা আর দিনের আলোতেই মাকনাটা বেশি আক্রমণ করেছে, রাতেই বরং করেনি। হয়তো কিছুই হবে না, নির্বিঘ্নে ঘন্টা দুয়েকের মধ্যে কাজ সেরে আমরা ফিরে আসব। তবে আমি খালি হাতে যাইনি, সেটা খুবই রিস্ক হয়ে যেত। একটা দলছুট রোগ হাতির ডেরায় খালি হাতে যাওয়া আর আত্মহত্যা করা একই। নিজেদের আত্মরক্ষার খাতিরেই আমার ভারী রাইফেলটা সঙ্গে নিয়েছিলাম, লাইসেন্স ছিল আমার। দা, তোমাদের জন্য আরেক প্রস্থ চাও আসছে। সেই রাতটা আমি কখনো ভুলব না। যেন মেঘহীন আকাশে চাঁদটা যেন ঝলসাচ্ছিল। সুজন আগে আগে হাঁটছে, পেছনে সাবধানে, চারপাশ দেখতে দেখতে রাইফেল কাঁধে আমি। দুজনেই চেষ্টা করছি যতটা সম্ভব নিঃশব্দে হাঁটা যায়। বাগান পেরিয়ে জঙ্গলের সীমানায় পৌঁছে মুহূর্তের জন্য আমার কনফিডেন্সটা কেমন টাল খেয়ে গেল, গায়ে কাঁটা দিল। মাথা থেকে পা অব্দি শরীর ভয়ে কুঁকড়ে উঠল। চাঁদের আলোর তলায় প্রাগৈতিহাসিক একটা গুহার মতো দেখতে লাগছে অন্ধকার জঙ্গলটাকে। মন বলল যে একবার ওখানে ঢুকলে জীবনেও আর বেরোনো হবে না আমাদের। সুজনই আগে আগে ঢুকলো গটগটিয়ে। নিজের আশ্রিত বাচ্চাটার জন্য দুশ্চিন্তায় ও অস্থির হয়ে গিয়েছিল, ওর আর অপেক্ষা সই ছিল না। আমি ঢুকলাম সুজনের পিছন পিছন, একটু তফাৎ রেখে। দুটো বিশেষ গাছের শুকনো ছাল, বাকল, মূল এসব লাগবে। যতদূর মনে পড়ছে সে দুটো হলো কুরচি আর নাগবেল। সুজনের মোটামুটি জানাই আছে গাছগুলো জঙ্গলের কোন অঞ্চলটা পাওয়া যাবে, ও সেদিকে এগোলো। জঙ্গলের ভিতরে ঢুকতেই চাঁদের আলোটা ধপ করে দুই ধাপ কমে গেল। ঘাড় উঁচিয়ে দেখলাম যে বিশাল বিশাল মহিরুহের ডালপালায় বাধা পেয়ে আলো ক্রমশ নিভে আসছে। মাথার উপর চাঁদোয়ার মতো ডালপালা অন্ধকারকে বাড়িয়ে তুলেছে। দুই হাতে ঝোপঝাড় ঠেলে সে অন্ধকারের আগল সরিয়ে যতটা দ্রুত যাওয়া যায় আমরা চলছিলাম। যত জঙ্গলের গভীরে ঢুকছি দেখছি জঙ্গল অস্বাভাবিক নিস্তব্ধ। কোনো কোনো গাছের কাছে এসে দাঁড়িয়ে ঝোলা থেকে বের করা পেন্সিল টর্চ জ্বালিয়ে এক পলকের জন্য কিছু একটা পরখ করে সেটা নিভিয়ে দিচ্ছিল সুজন। তারপর একটা 14-15 ফুট লম্বা গাছের কাছে এসে ও থমকে দাঁড়াল। যাক, একটা কিছু অন্তত পাওয়া গেছে। আমি স্বস্তির শ্বাস ফেললাম। দেখলাম যে কাঁধের ঝোলা থেকে ছোট্ট ছুরি বের করে যতটা পারা যায় নিঃশব্দে সুজন একটা মোটা ডালের বাকল খুঁচিয়ে তুলছে। আমি সতর্কভাবে ওকে গার্ড করে আছি। এমনি সময় আমরা দুজনেই বেশ কিছুটা দূরে ঝোপঝাড় ভাঙার স্পষ্ট আওয়াজ পেলাম। ওই আবছা অন্ধকারে সে যে কি ভয়ানক লাগলো তা বলে বোঝানো মুশকিল। আওয়াজটা যেমন শুরু হয়েছিল তেমনি আবার থেমেও গেল। তারপর কিছুক্ষণ থমথমে নীরবতা।
2: ও কিছু না, বুনো হাতিদের কোনো একটা পাল যাচ্ছে,
1: ফিসফিস করে কথাটা বলে সুজন আবার তার কাজে মন দিল। একটু পরে আমার মনে হলো যেন ডাল ভাঙা শব্দটা আরো খানিকটা এগিয়ে আমাদের কাছে চলে এসেছে। তবে কি হাতির দলটা এদিকে আসছে?

0: আমরা দুজনকে নিজেদের অজান্তে ওদের যাতায়াতের পথে এসে দাঁড়িয়েছি। সুজনের কোমরের কাছে খোঁজা দিয়ে ওকে সতর্ক করতে যেয়ে বললাম,
1: কিরে শুনলি, ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না আমার, চল ফিরি এবার।
0: কিন্তু দেখলাম যে জরুরি কাজের সময় বাধা পেয়ে ওর মেজাজ একটু তিরিক্ষে হলো, রেগে গিয়ে বলল,
2: দুষ, একটা নিরীহ হাতির পাল, কাছাকাছি এসে পড়লে ঝট করে লুকিয়ে যাবো ঝোপের মধ্যে। ওদের বিরক্ত না করলে ওরা অকারণে কাউকে কিছু করে না, জানিস না?
3: ও মানে আপনি সেটা জানতেন না?
0: জানবো না কেন, আমি কি সেই প্রথম গিয়েছি নাকি জঙ্গলে হাতির পাল দেখিনি কখনো? জঙ্গলের ভিতর ডালপালা ভাঙার আওয়াজ অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া, আর দলবদ্ধ হাতিরা সচরাচর নিরীহই হয়, তারা যেচে কখনো কারো ক্ষতি করে না। কিন্তু সেই মুহূর্তে কেমন যেন একটা অস্বস্তি লাগছিল আমার, আমার সিক্সথ সেন্স বলছিল যে বিপদ যেন আজ খুব কাছে পিঠে ওৎপেতে লুকিয়ে আছে।
1: তারপর
0: আরো কিছুটা সময় কাটল, সুজন বেশ কিছু প্রয়োজনীয় ছালবাকল ঝোলায় পুরে এবার একটু সরে গিয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে হয়তো দ্বিতীয় গাছটার সন্ধান করছিল। আমি ঠোঁটে আঙুল রেখে ওকে একদম চুপ করতে বলে শটান শুয়ে পড়ে কানটা মাটিতে ঠেকালাম। সঙ্গে সঙ্গে ভয় আমার শরীরের সব রক্ত জমে বরফ হয়ে গেল। দল কোথায়? এ তো একটাই হাতির পায়ের প্রতিধ্বনি জেগে উঠছে মাটি থেকে। তবে কি দু সেকেন্ডে মাথায় যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলে দড়াক করে মাটি থেকে উঠে পড়ে চেঁচিয়ে সুজনকে বললাম,
4: তাড়াতাড়ি বাঁদিকে টর্চের আলো ফেল, জলদি।
0: যন্ত্রের মতো সুজনের টর্চ লাইট ধরা হাতটা সরে গেল বাঁদিকে, আর আমার মুখের কথা খুঁজতে না খুঁজতে সেদিকের ঝোপ জঙ্গল ভেদ করে ডালপালা প্রবল ভাবে নাড়িয়ে একতাল কালো পাহাড়ের মতো বিশাল খুনি বাকনাটা সরাসরি আমাদের দিকে চার্জ করলো। সে যে কি বিকট চিৎকার জন্তুটা! সুরটা মুখে পুরে কান দুটো গুটিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে আসছে ওটা। ভয়ে বিস্ময়ে হতচকিত সুজনের অবশ হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়ল। ও নিজে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে দু হাতে নিজের কান চেপে ধরল, আর তার মধ্যে আমার কাঁধে উঠে গেছে রাইফেল। দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে আমি স্থির নিষ্কম্প হাতে সরাসরি ফায়ার করলাম ওর কপাল লক্ষ্য করে। যেহেতু বন দপ্তরের নির্দেশ ছিল যে এই খ্যাপা হাতিকে মারা যাবে কারণ এ মানুষের ক্ষতি করছে, তা আমি আর দেরি করিনি আমার বন্ধুর প্রাণ বাঁচাতে।
5: কি সাংঘাতিক, আপনার হাত কাঁপল না?
0: না, এটা জানি না কি করে হয়, তবে খেয়াল করেছি যে এইসব চূড়ান্ত বিপদে পড়া অবস্থায় আমার নার্ভ একেবারে ইস্পাতের মতো কঠিন আর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। দেখলাম জন্তুটা আঘাত পেয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর মাটিতে পড়ে না গিয়ে উল্টো দিকে ঘুরে অন্ধের মতো বন বাদার ভেদ করে ছুটে পালালো। আমার কিছুটা স্বস্তি হচ্ছিল যে ও মারা পড়েনি। ভয়ঙ্কর মুহূর্ত ছিল সেটা, চালাক জন্তুটা চমৎকার ভাবে ধোঁকা দিয়েছিল আমাদের। কিচ্ছু করার নেই, বাঁচার পথ নেই, দৌড়ে পালাবো, কোথায় পালাবো, স্পিডে তো পারবোই না ওর সঙ্গে। গাছে উঠলেও রেহাই নেই, ডাল ভেঙে নিয়ে আমাদের শুদ্ধ টেনে নামাবে। তবে সেদিন চাঁদের আলোয় জঙ্গলের ভিতরে আধো আলো আধো অন্ধকারে নিশানা ফসকালে আমরা দুজনেই মরতাম। রাগের জন্তুটা সোজা এসে আমাদের দুজনকে পা দিয়ে থেঁতলে মিশিয়ে দিত মাটিতে, নিশ্চিত মৃত্যুই লেখা ছিল সেই রাতে। ঠিক সময়ে ঠিক অ্যাঙ্গেলে একটা ফায়ার ভাগ্যের ঘুঁটি পাল্টে দিল।
5: পালালো মানে হাতিটা গুলি খেয়ে মরল না?
0: মাটিতে দাঁড়িয়ে মুখোমুখি ফায়ার করে ওই বিশাল হাতিকে খুব বড় জোর আহত করা যায়? মেরে ফেলাটা কঠিন, খুব প্রায় ইম্পসিবল, ওদের মাথাটা তো অনেক উঁচুতে থাকে আর মাথার সামনের দিকের হাড় ভীষণ শক্ত হয়, ব্রেনটা তো অত বড় মাথার তুলনায় ছোট, আর থাকেও সেটা

0: মাথার পেছন দিকটায়। গুলি ব্রেন অব্দি না পৌঁছলে তো আর জন্তুটা মরবে না, হাড় মাংস ভেদ করে বুলেট সেখানে আটকে থাকবে, সেও বহাল তবিয়তে বেঁচে থাকবে। এরকম উদাহরণ প্রচুর আছে। যাই হোক, পরদিন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন নিয়ে একটা বড় গ্রুপে আমরা জঙ্গলে আহত হাতিটার পিছু নিলাম। এটা তো আগেই বলেছি যে ইতিমধ্যে ওকে রোগ এলিফেন্ট বলে ডিক্লেয়ার করা হয়েছিল। কিছু দূর গিয়ে আমরা ডালপালার গায়ে মোটা রক্তের ধারা লেগে থাকতে দেখতে পাই। আরো এগিয়ে একটা জোড়ার কাছে পৌঁছে দেখি যে সে ওখানে বিশ্রাম নিয়েছে, জলও খেয়েছে, তারপর খাবলা খাবলা মাটি তুলেছে এক জায়গাকার। ওরা এভাবে মাটির প্রলেপ দিয়ে নিজেদের ক্ষত সারায়, জানো তো।
1: না, এখন জানলাম, ইটস রিয়েলি ইন্টারেস্টিং।
0: হ্যাঁ, ইন্টারেস্টিং। তো আমরা সারাদিন হেঁটেই গেলাম, হেঁটেই গেলাম, হেঁটেই গেলাম। এক সময় বিকেল ফুরিয়ে সন্ধে নামল, তখন ক্লান্ত শরীরে সবাই বাংলোয় ফিরে এলাম। এভাবে আবারও পরদিন, তারও পরদিন, কিন্তু কোথায় কি, ওটার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। অবিশ্বাস্য। এরপর আরো মাস ছয়েক কেটে গেল। আমরা সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি মাগনাটা ফের হানা দিল, কিংবা এই বুঝি আশেপাশের এলাকা থেকে কোনো দুঃসংবাদ এলো। কিন্তু আর আমাদের বাগানে ওকে দেখা যায়নি, আশেপাশের বাগানগুলো থেকেও কোনো রকম দুর্ঘটনার খবরও পাওয়া গেল না। কে জানে, হয়তো সত্যিও ভয় পেয়েছিল। এই প্রথমবার ওকে কেউ পাল্টা আঘাত করলো, এটা তো ফ্যাক্ট। যে আঘাত ওর পাগলামি সারিয়ে দিয়েছিল চিরকালের মতো। তবে এটাও তো হতে পারে যে সেই রাতে আমার উপহার দেওয়া ওই বুলেটখানা মাথায় নিয়েই বনুদের দলে ফিরে গিয়ে সে হয়তো আবার আগের মতো দাপিয়ে বেরিয়েছে জঙ্গল, একজন রাজার মতো, কে বলতে পারে।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। গল্পের কথক রাজীব, প্রবীণ প্রমথেশ রুদ্র অর্পণ, নবীন প্রমথেশ রুদ্র বাসু, সুজন আত্রেয়, সুমরা উজ্জ্বল ও পলাশ অনির্বাণ। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
2: গল্প স্বল্প শুনলেন এতক্ষণ। গল্পের নাম ছিল রাতটা ছিল ভয়ের, লিখেছেন রম্মানী গোস্বামী। এবং আমাদের এই গল্প স্বল্প প্রতি রবিবার ঠিক বিকেল 5টায় আমরা এই গল্পের ঝুলি নিয়ে আসি আপনার কাছে। এবং আপনার যেটা কাজ, আপনি নিশ্চয়ই খুব মন দিয়ে গল্পটা শুনেছেন। এবার গল্পটা কেমন লাগলো সেটা তো আমাদের জানাতে হবে। আমরা আর যারা সবাই মিলে এই গল্পটা খুব মনের থেকে খুব ভালোবেসে এই অডিও স্টোরির কাজগুলো করি, সব মিলিয়ে এই গল্প স্বল্প কেমন লাগলো, বিশেষ করে আজকের এই গল্পটা কেমন লাগলো সেটার একটা ফিডব্যাক আপনার কাছ থেকে পেতে চাইছি। 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে আমাদের জানান। এবং যার মেসেজ আমাদের সবচেয়ে ভালো লাগবে, একটু বেশ সুন্দর করে গুছিয়ে যিনি সবচেয়ে ভালো করে লিখতে পারবেন তার মেসেজ নিয়েই আমরা কিন্তু পৌঁছে যাব, মানে তাকে আমরা পাঠিয়ে দেবো এই

0: মঙ্গলবার কুইজওয়ালার একেবারে সেমিফাইনালে সরাসরি, তাই তো?
1: একেবারে, সেই সরাসরির দিকটা তো থাকবেই। আর তাছাড়া যারা এখন মিস করেছো তারা, তাদের জন্য কিন্তু রাত 9টায় রয়েছে ইউটিউবে সরাসরি আপলোড হয়ে যাবে গল্পটা, তুমি মিস করে মানে তুমি গল্পটা সেখানে শুনতে পারো। এছাড়া আগামী সপ্তাহের রবিবার ঠিক রাত 12টায়, মানে টেকনিক্যালি সোমবার পড়ে যায়, তখনও তুমি এই গল্পটা আরেকবার শুনতে পাবে রেডিওতে, আমরা ওটাকে রেকর্ডেড ভার্সনটা আরেকবার চালাবো। তো এই ব্যাপারটা চলতেই থাকবে, যেমন ঠিক আজ রাত 12টায় গত রবিবার যে গল্পটা বেজেছিল সেটা যাবে, তো সেরকম ব্যাপারটা চলতে থাকবে। এবং রাজীব রিয়া আপাতত তোমাকে বলছে টাটা, টাটা আমরা বলছি জাস্ট গল্পটা থেকে, কিন্তু আগামী আরও আধ ঘন্টা আমাদের গানের সফর জারি থাকবে, তোমরা থাকো আমাদের সঙ্গে। ফিরে আসছে একটা ছোট্ট নিউজ ব্রেকের পর।
2: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্কোশে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাককালে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় সংসদ মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার বিজেপির নেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও ডক্টর এল মুরুগান। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লালু শ্রীকৃষ্ণ দেবরায়লু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরপরই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম এবং শব্দ জাদুঘরের উদ্বোধন করেছেন। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কৃতি বিজ্ঞান ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে বাংলার বিশেষ ভূমিকার কথাও উল্লেখ করেছেন। ভারতের PV সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস করেছেন। ফাইনালে সিন্ধু আজ 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি, অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 হারিয়ে দেয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM Rainbow Team, 3 1 3 3 1 3

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুলের একটি কারখানার ভার্চুয়াল শিলান্যাস করেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ল্ড মিউজিয়াম এবং শব্দ জাদুঘরের উদ্বোধন করেন। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভাষার মাধ্যমে কোন দেশের সংস্কৃতি বোঝা যায়, ভাষা আমাদের ঐতিহ্যকে বহন করে। নদিয়ার কৃষ্ণনগরের কৃতি সন্তান কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের 163তম জন্মজয়ন্তীতে তাঁর সাহিত্য সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছে বিজেপি। কৃষ্ণনগরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রায় 500টি গান, বই ও অন্যান্য সৃষ্টিকে ডিজিটাইজ করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। মালদা জেলায় ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন আমার ভারত পোর্টালে যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্যে বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা ক্যাম্পেনের অংশ হিসেবে আজ মালদা কলেজে NSS ইউনিটের সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত হল একটি যুব নেতৃত্বাধীন আন্দোলন, যা সচেতনতা, কর্ম এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেক নাগরিককে একটি স্বাস্থ্যকর ও মাদকমুক্ত ভবিষ্যৎ বেছে নিতে উৎসাহিত করে। বীরভূমের তারাপীঠ মন্দিরে আগামী 1 আগস্ট থেকে নতুন নিয়মাবলী কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্দির প্রশাসন। দর্শন, পূজা, ভোগ এবং আরতির সময়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পুণ্যার্থীদের জন্য ভোর 5:30 থেকে পূজা ও দর্শন শুরু হবে। বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত মায়ের মধ্যাহ্নভোগের জন্য গর্ভগৃহে প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে। প্রতিদিন ঠিক 6:00 মায়ের আরতি শুরু হবে। আরতি চলাকালীন প্রবেশ বন্ধ থাকবে এবং তা শেষ হলে 7:00 থেকে পুনরায় ভক্তরা ঢুকতে পারবেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। রাজ্য সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়া সাঁকড়াইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আজ দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে তিনি বলেন, ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা বৈঠকে অংশ নেন। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্রত মুখোপাধ্যায়। আজ তিনি জানান, এখনও করোনা সংক্রমণ থাকলেও সংক্রমণের তীব্রতা কম, উদ্বেগের কোনো কারণ নেই, তবে রাজ্য সরকার যে কোনো পরিস্থিতির জন্য সবরকমভাবে প্রস্তুত রয়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আগামীকাল হুগলির তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগমের সম্ভাবনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় প্রতি 5 কিলোমিটার অন্তর সরকারের তরফে সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। সংসদের বাদল অধিবেশন শুরু হবে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাককালে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার বিজেপির দলীয় নেতা জগত প্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ও ডক্টর এল মুরুগান। এছাড়াও বৈঠকে আপনাদলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়লু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টি নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40 রাজনৈতিক দলের 50 বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরপরই ন্যাশনালিস্ট

0: সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া NCPI-এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলির প্রতীকী ওয়াক আউট করে। যদিও পরে তারা বৈঠকে যোগ দেওয়ায় বৈঠক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম তথা শব্দ জাদুঘরের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভাষার মাধ্যমে কোনো দেশের সংস্কৃতি বোঝা যায়, ভাষা আমাদের ঐতিহ্যকে বহন করে। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কৃতি বিজ্ঞান ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে বাংলার বিশেষ ভূমিকার কথাও উল্লেখ করেন। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের পিভি সিন্ধু চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস তৈরি করেছেন। ফাইনালে সিন্ধু আজ 21-21 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি, অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া আর্জেন্টিনা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: मन की बात, जनगणের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় এর মনের কথা। কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশ সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ওয়েল ওয়েল ওয়েল ওয়েল, নস্টালজিক 90s-এ আজকে রবিবারের এই রাতে আমরা কিন্তু চলে এসেছি। আমরা কারা? আমরা তারাই যারা প্রতিনিয়ত তোমাকে একটু এন্টারটেইন করার চেষ্টা করি, শুধু এন্টারটেইনমেন্ট নয়, সঙ্গে একটুখানি ইনফরমেশন আর এক গাদা নিত্য নতুন গান, যে গানগুলো আমাদের বরাবর একটু ভালোবাসার কিংবা ভালো লাগার দিকে এগিয়ে নিয়ে যায়। তবে আজকে একটু নস্টালজিক হওয়ার সময়, কারণ আজ তো সময় নস্টালজিক 90s-এর, 90s-এর সেই নস্টালজিক গান আর সেই গানের নেপথ্যে লুকিয়ে থাকা ছোটখাটো কিছু গল্প, সেটাই আজকে করব তোমার সঙ্গে। তবে কে আছি এই মুহূর্তে? আমরা
2: আজকে আমরা আছি সৌমিক এবং সৌমিকের সঙ্গে সুনন্দা। আজকে আমরা দুজনেই নস্টালজিক 90s-এ তোমাকে একটু নস্টালজিক করার চেষ্টা করব। হ্যাঁ, আজকে জানি যে আজকের প্রিপারেশনটা একটু অন্যরকম, সমগ্র ভারতবাসী সহ সারা পৃথিবী। তার কারণ হচ্ছে আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আমরা সবাই দেখব। কিন্তু হ্যাঁ, তার আগে 12টা অবধি এন্টারটেইন করার দায়িত্ব সৌমিক আর সুনন্দার।

0: নস্টালজিক নাইনটিজে। এবং এর সঙ্গেই বলি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক প্রোগ্রামে যেটা বলি যে আজকের এই প্রোগ্রামটা কিন্তু গানের রিকোয়েস্টের অনুষ্ঠান নয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি, একটু কড়া করে বলি আর কি। আজকে সেরকম কিছু বলার কিন্তু অধিকার আমাদের নেই, তার কারণ হচ্ছে আজকে নাইনটিজে তোমার পছন্দের যে গান তুমি শুনতে চাও সেটা অবশ্যই আমাদের লিখে পাঠাবে 9903653992। সেখানে আমরা চেষ্টা করব যথাসম্ভব ম্যাক্সিমাম রিকোয়েস্টের গান তোমার রাখার।
1: অ্যাবসলিউটলি, 107 FM রেইনবো তুমি টিউন করেছো, আর তোমাকে আজকের এই রাতে একটুখানি মনটা ভালো করিয়ে দেওয়ার দায়িত্ব যখন আমি আর শ্রমিক নিয়েই নিয়েছি, মানে সুনন্দার শ্রমিক নিয়েই নিয়েছে, তাহলে চলো একটুখানি টুইস্ট করা যায়। টুইস্টটা আর কিছুই নয়, আমরা যারা নাইনটিজ কিড, যে সমস্ত গান, যে সমস্ত মুভিজ আমাদের সঙ্গে একটু একটু বড় হয়েছে, হয়তো এমন কিছু মুভি আছে যে মুভিটার বয়স মোটামুটি আমার বয়সী বা শ্রমিকের বয়সী, মানে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি সেই বছরই ভূমিষ্ঠ হয়েছিল এই মুভিটি সিলভার স্ক্রিনে। তো এমন কিছু মুভি যেখানে দুটো জেনারেশন অ্যাট এ টাইম একই সঙ্গে কাজ করেছে। ইয়েস, নাইনটিজ ক্রস জেনারেশন যুগলবন্দি নিয়ে আমাদের আজকের ফার্স্ট আওয়ার, যেখানে আমরা এমন এমন কিছু মুভিজ আর মুভিজের গানের সম্পর্কে কথা বলবো যেখানে আমরা অমিতাভ বচ্চনকে পেয়েছি, অ্যাট এ টাইম আমরা রজনীকান্তকে পেয়েছি, যদিও তারা সমসাময়িক, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন গোবিন্দাকেও পেয়েছি। আবার এমনও কিছু মুভি আছে যেখানে আমরা একসঙ্গে পেয়েছি রাজকুমারকে, পেয়েছি দিলীপ কুমারকে, আবার পেয়েছি ইয়াং অ্যান্ড বিউটিফুল মনীষা কৈরালাকে, কিংবা কখনো একটি গজল যেটা একসময় ধরো এইটিজ ধরো কিংবা সেভেন্টিজের একেবারে শেষে, এইটিজে স্পেশালি ভীষণভাবে কমার্শিয়াল মুভিজগুলোতে ব্যবহার করা হতো, প্যারালাল মুভিতে তো হতোই, কমার্শিয়াল মুভিতে ভীষণভাবে ব্যবহার করা হতো, কিন্তু যেটা আস্তে আস্তে একটু একটু একটু ফেড হতে শুরু করলো। বাট লেট নাইনটিজ এবং আর্লি 2000-এ এমন কিছু মুভিজ রিলিজ হয়েছে যেখানে গজলটাকে একটা সুপার কমার্শিয়াল, মানে হার্ডকোর কমার্শিয়াল মুভি যেমন বলতে আমরা যা বুঝি, সেখানেও কিন্তু সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে বুঝতেই পারছো সেই সমস্ত যুগলবন্দি নিয়ে আমাদের আজকের ফার্স্ট আওয়ার।
0: এবং সেই ফার্স্ট আওয়ারে আজকে তোমাকে ফার্স্ট যে গানটা শোনাবো সেই গানটা আমরা সবাই ভালোভাবে, মানে আমাদের লিরিক্সও হয়তো খুব ভালোভাবে মুখস্থ রয়েছে, কিন্তু হ্যাঁ কখনো হয়তো আমরা এইভাবে হয়তো ভাবিনি যে অমিতাভ বচ্চনের সঙ্গে গোবিন্দা এই যুগলবন্দি। হ্যাঁ আমরা দেখেছি, কিন্তু সেটাকে আজকে ভাবানোর দায়িত্ব শ্রমিক আর সুনন্দার রাত 12টা অবধি। তবে হ্যাঁ আজকে ফার্স্ট যে গানটা শোনাবো সেই গানটা হচ্ছে একটা কী বলবো, নাইনটিজের সেই সময় যারা বচ্চন ফ্যান ছিল তাদের জন্য তো একটা কী বলে ওটাকে, অ্যাওয়ার্ড বলা যেতে পারে একটা। তার কারণ হচ্ছে অমিতাভ বচ্চন যখনই সিলভার স্ক্রিনে আসতেন, যখনই বড় পর্দায় আসতেন, তখনই সেটা কত সিটি পড়তো সে আমরা হয়তো সেই সময় চোখে দেখিনি বা সেই সময় হলে গিয়ে হয়তো দেখিনি, কিন্তু আমরা পরে শুনেছি, আমাদের বাড়ির যারা বড় তাদের কাছ থেকে শুনেছি যে তারা বচ্চনকে কিভাবে দেখতেন। তো সেই একটা গান এখন প্রথম শুনবো।
1: অ্যাবসলিউটলি, লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে আর যাদের কণ্ঠস্বর আমার খুব ফেভারিট, আমি জানি শ্রমিকেরও ফেভারিট, তোমারও ফেভারিট, সুরেশ সুদেশ ভোসলে এবং কবিতা কৃষ্ণমূর্তি। আর যে মুভিটাকে নিয়ে এত কথা বলছি সেই মুভির নাম হাম, যেটা রিলিজ করেছিল 1991-এ। আর সেইখানে কিন্তু আমরা তিনটে জেনারেশনকে পাচ্ছি, আমি বলেইছিলাম শুরুতে যে আজকে ক্রস নাইনটিজের ক্রস জেনারেশন যুগলবন্দি নিয়ে কাজ করবো। তো সেখানে আমরা অমিতাভ বচ্চনজিকে পেয়েছি, রজনীকান্তজিকে পেয়েছি, তারই সঙ্গে পেয়েছিলাম চিচ্চি ভাইকে, মানে গোবিন্দাকে। তো দেখো দুটো জেনারেশন অ্যাট এ টাইম কাজ করেছে এই মুভিতে। এই সুন্দর যুগলবন্দিতে কিন্তু আরও একটা কথা রয়েছে শৌমিক, সেটা হচ্ছে আমরা যে অমিতাভ বচ্চনজিকে একটা অ্যাংরি ইয়াং ম্যান লুকে সবসময় দেখেছি, মানে আমরা বড় হওয়ার পর পুরনো সিনেমাগুলো যখন টেলিভিশনে দেখেছি তখন দেখলাম একটা অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ আছে, বাট এই গানটা স্পেশাল গানটা এখানে কোথাও যেন একটা প্রেমিক, একটা ওই থাকে না মানে শরারত করনে ওয়ালা প্রেমী, ওই একটা ঝলক কিন্তু অমিতাভজির ভেতরে ছিল। তো যে গান নিয়ে এত কথা সেই গানটা বরং তোমাকে শোনাই, দেখো তো চিনতে পারো কিনা নাইনটিজের সে এভারগ্রিন গান

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: সৌমিক আর সুনন্দার সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s। এখন তোমাকে শোনাবো 90s এর এক বিখ্যাত গানের প্রিলিউড। তুমি আইডেন্টিফাই করো কোন গান, আর চটপট নিজের নাম আর লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
3: ওয়েল, নস্টালজিক নাইনটিসের আজকের এই প্রথম ঘন্টায় কিন্তু আমরা একটা দুর্দান্ত এবং ইনোভেটিভ একটি টপিক নিয়ে ভাবছিলাম এবং সেই টপিকটি তোমার জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে নাইনটিস ক্রস জেনারেশন যুগলবন্দি। মানে একটা কথা আছে না, সব কিছুর একটা শেষ হয় কারো নতুন শুরু হওয়ার জন্য। ঠিক তেমনি একটি জেনারেশন, যে জেনারেশন বহু দিন বা বহু দশক বললে ভুল হবে না, প্রায় 3 দশক ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে, স্পেশালি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে এবং ধীরে ধীরে তারা যেতে যেতে কিন্তু তাদের সেই ধরোভার তুলে দেয় পরবর্তী জেনারেশনের হাতে। এবং সেটা নিয়েই আমাদের আজকের এই যুগলবন্দি, জেনারেশন যুগলবন্দি টপিকটা ফার্স্ট আওয়ারে। তো এবার যে মুভিটার কথা বলবো, সেখানে সত্যি সত্যি দুটো জেনারেশনকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি। ইভেন দুটো জেনারেশন বলে ভুল, তিনটে জেনারেশনকে আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং এই তিনটে জেনারেশনের মধ্যে একটি ইনোভেটিভ বা প্রোডাক্টিভ মানে সম্পর্ক যেমন রয়েছে, তার থেকেও বেশি একটা ইন্টারেস্টিং গল্প আছে। তো সেই গল্পে আসছি, কিন্তু তার আগে শ্রমিক বসে আছে কিছু বলার জন্যে। তো
4: না না, আমি সেটা নয়, আমি অবাক হয়ে মানে ভাবছিলাম আর কি কিছু কিছু, কারণ আজকের এই যে টপিকটা এত সুন্দর একটা টপিক, কারণ আমরা যে গানগুলো আজকে প্লে করব বা যে সিনেমার কথাগুলো বলবো, সেই সিনেমাগুলো হয়তো আমাদের সবারই ভীষণ পরিচিত সিনেমা, সবাই হয়তো ওয়াচ লিস্টের একদম প্রথম দিকের সিনেমাই হবে, নাইনটিজের কথা বলছি। কিন্তু এইভাবে সত্যি মানে আজকের নস্টালজিক নাইনটিজের আগে হয়তো আমিও এইভাবে কখনো ভাবিনি যে সত্যি তো কখনো, মানে এর আগে আমরা বচ্চন সাহেবের কথা বলছিলাম, যদিও ফার্স্ট সিনেমা হতে পারে এরকম একটা যুগলবন্দি হামের কথা বললাম, কিন্তু তিনি তার পরেও এতগুলো সিনেমায় এরকম এখনও ইয়াং আর্টিস্টদের সঙ্গে অভিনয় করছেন, মানে এরকম হতেই পারে, হয়তো একদম প্রথম দিকে হয়তো বচ্চনের কোনো নাতি বা নাতনির চরিত্রে কেউ অভিনয় করেছিল, সে এখন তার মানে পাশাপাশি অভিনয় করছে, মানে একটা অদ্ভুত একটা ফিলিংস আর কি।
3: তো সেখানে দাঁড়িয়ে আমাদের পরবর্তী মুভি, যার নাম সদাগর, 1991 রিলিজ হয়েছিল। এবং এই মুভিতে না শুধুমাত্র তিনটি জেনারেশন যে আমরা দেখতে পাচ্ছি তা নয়, এবং জেনারেশনের নামগুলো আগে বলি, দিলীপ কুমার, রাজকুমার এবং তার সঙ্গে মনীষা কোরালাকে আমরা পেয়েছি সেখানে, এবং সেখানে অনুপম খেরজি ছিলেন এবং জ্যাকি শ্রফ। আমি কেন তিনটি জেনারেশন বললাম, দিলীপ কুমারজি এবং রাজকুমার সাহা, তাদের যদি আমরা সমসাময়িক ধরি, একটি জেনারেশন ধরি, সেকেন্ড জেনারেশনে কিন্তু আসে জ্যাকি শ্রফ
4: একদম,
3: এবং থার্ড জেনারেশনে মিষ্টি মিষ্টি সে নেপালি মেয়েটি যে প্রথম ডেবিউ করেছিল এই মুভিটির হাত ধরে, মনীষা কোরালা, এবং অফকোর্স বিবেক মশরান, তিনিও ছিলেন এই মুভিতে। তো এই মুভিটি শুধুমাত্র তিনটি জেনারেশনের যে কথা বলছে এমনটা কিন্তু নয়, বরং ওই যে একটা বলেছিলাম স্পেশাল গল্প আছে এই মুভির, সদাগরে বহুদিন পুরনো একটা কোল্ড ওয়ারের কিন্তু সমাপন হয়েছিল।
4: ঠিক তাই,
3: 3 দশক ধরে দুজন বিখ্যাত অভিনেতার মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল, তারা বলেছিল যে আমরা না ওরকমভাবে স্ক্রিন শেয়ার করব না। এবার তার কারণ কি সেটা তো অনেক পুরনো কথা, সেখানে আমরা যাচ্ছি না, কিন্তু এই যে দুজন দিগ্গজ অভিনেতা, তারা যখন সুভাষ ঘাইয়ের কথায় এবং স্ক্রিপ্টে, মানে এই মুভিটির স্ক্রিপ্টটি দেখে এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে তারা বলেছিলেন ওকে নো প্রবলেম, ঠিক আছে আমরাও জীবনের একটা সায়ান্নে চলে এসেছি আর স্ক্রিপ্টটা যদি ডিমান্ড করে আমাদের দুজনকে, দেন ওয়াই নট। এবং সেই সূত্রেই কিন্তু দিলীপ কুমার সাহাব আর রাজকুমার সাহাব একসঙ্গে এসেছিলেন।
4: সত্যি তাই, মানে 1959 ওনাদের লাস্ট সিনেমা ছিল পেগাম, তারপরে প্রায় 32 বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এবং সুভাষ ঘাইকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে আপনি দিলীপ কুমারের বিপরীতে দেবানন্দকে কেন নেননি, কারণ সেই সময় দেবানন্দের প্রচুর ক্রেজ, প্রচুর একটা মানে সুপারস্টার একটা ব্যাপার। তো তিনি বলেছিলেন যে আমি দেবানন্দের এত বড়ই ভক্ত যে আমার ওনাকে পরিচালনা করার সাহস নেই।
3: হাউ সুইট, হাউ সুইট। তবে এবার যে গানটা তোমাকে শোনাবো, এই গানটা শুধুমাত্র স্ক্রিনের মধ্যে যে দুজন বন্ধুর মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি ছিল বা তাদের মধ্যে একটা ইগোর ফাইট ছিল বা ঠান্ডা লড়াই ছিল, সেটাই ভেঙেছে এমনটা কিন্তু নয়। এই গানটি তাদের ব্যক্তিগত জীবনেরও যে সমস্যাগুলো ছিল বন্ধুত্বের ক্ষেত্রে এবং যে ঠান্ডা লড়াইটা ছিল সেটারও সমাপন করেছিল। কি সেই গান না বলবো না, বরং এখন তোমায় শোনাবো আজকে সওদাগর মুভির সেই মন মাতানো বন্ধুত্বের গান।

নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে শুনতে চেয়েছেন দিল সে মুভির টাইটেল ট্র্যাক দিল সে রে। থাকলো ফিরছি সৌমিকার সুনন্দা নস্টালজিক 90s এ।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: সৌমিক আর সুনন্দার সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s। এখন তোমাকে শোনাবো 90s এর এক বিখ্যাত গানের প্রিলিউড। তুমি আইডেন্টিফাই করো কোন গান, আর চটপট নিজের নাম আর লোকেশন সহ পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
3: ওয়েল নস্টালজিক নাইনটিসের একেবারে প্রথম ঘন্টার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তবে আজকের প্রথম ঘন্টার টপিকটাও কিন্তু মোটামুটি একটু শেষের দিকেই চলছে। হ্যাঁ, তোমাদের রিকোয়েস্টে গানও আমরা শোনাচ্ছি। 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে তুমি রিকোয়েস্ট করছো। আর আজকে এই সানডে নাইটে তোমার রিকোয়েস্টের গান আমরা, মানে সৌমিক আর সুনন্দা, আমরা দুজন মিলে শোনানোর চেষ্টা করছি। তবে আবারও যাবো 90s ক্রস জেনারেশন যুগলবন্দিতে, যেখানে এইবার যুগলবন্দিটা কিন্তু একটু অন্য রকমের। সরফরোশ যে মুভিটি 1999 রিলিজ করেছিল, সেখানে আমরা আমির খানকে পেয়েছিলাম, তারই সঙ্গে সোনালী বেন্দ্রেকে পেয়েছিলাম, এবং এই যুগলবন্দিটাতে কিন্তু এইবার একজন গায়ক রয়েছেন। তার মানে আমি জানি নাসিরুদ্দিন শাহ রয়েছেন, তিনিও যদি সেইভাবে বলতে চাই অভিনয়ের দিক থেকে তাহলে দুটো জেনারেশন, আমির খান এবং নাসিরজি। কিন্তু এই মুভিটি যতটা না তার গল্পের জন্য বিখ্যাত হয়েছিল, তার থেকেও বেশি বিখ্যাত হয়েছিল রিলিজ হওয়ার আগে, যখন এই মুভিটির অডিও অ্যালবাম রিলিজ করেছিল সেই সময়। এবং সেইখানে একটি গান, একটি গজল জগজিৎ সিং এর গাওয়া, সেটাই কিন্তু ফেমাস হয়েছিল। তো আমরা এটা বলতেই পারি যে যখন 90 দশকের প্রায় মাঝখান থেকে শুরু করে শেষের দিক অবধি একটু একটু করে কমার্শিয়াল মুভিসগুলোতে গজল ইউজ করা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, এমত অবস্থায় মুভিটি এলো 1999 এবং সেখানে জগজিৎ সিংজির এই গজল, যেখানে নাসিরজি দৃশ্যায়নে রয়েছেন, সেটা কিন্তু ভীষণভাবে হিট হলো। এবং আজও, মানে আজকে 2026 দাঁড়িয়েও তুমি দেখবে অনেক পুরনো পুরনো গজলের এখনও রিমিক আর রিমিক্সগুলো হচ্ছে। তার কারণ একটাই, ওই ফ্লেভারটা কখনো মুছে যাওয়ার নয়। 1999 এই যুগলবন্দি, মানে একজন সিঙ্গার এবং অ্যাক্টরের, সেটাও কিন্তু দুর্ধর্ষ একটা বিষয় ছিল।
4: সত্যি তাই, এবং পরিচালক জন ম্যাথিউ 1992 থেকে এই সিনেমা নিয়ে কাজ করা শুরু করেছিলেন, এবং ফাইনালি সমস্ত কিছু মিলিয়ে তৈরি করতে সিনেমাটা প্রায় 7 বছর লেগে গেছিল তার। এবং আমরা এখানে নাসিরুদ্দিন শাহের কথা অবশ্যই বলছি, কিন্তু আরও একজন, মানে বহু পরের একজন আমাদের ভীষণ পছন্দের অ্যাক্টর অর্থাৎ নওয়াজউদ্দিন সিদ্দিকি, তাকে এই সিনেমাতে মাত্র কয়েক সেকেন্ডের একটা ছোট্ট রোলে অভিনয় করতে দেখা গেছিল। এবং অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে, যার ওই চরিত্রে অভিনয় করার কথা ছিল, তিনি শুটিংয়ে আসতে পারেননি বা তিনি আসেননি, সেই জন্য নওয়াজ সেই সুযোগটা পায়। তো তারপরে তো নওয়াজউদ্দিন সিদ্দিকি কোন জায়গায় পৌঁছে গেছে সেটা আমরা সবাই জানি, কিন্তু ওই যে মাত্র কয়েক সেকেন্ডের অভিনয়, বা ধরো এরপরেও আমরা যখন মুন্না ভাই MBBS দেখেছি, যদিও সেটা 90s মুভি নয়, সেখানে ওই যে কয়েক সেকেন্ড একটা চোরের চরিত্রে নওয়াজ মার খাচ্ছে, হ্যাঁ, মানে কেউ লক্ষ্যও করেনি আর কি। তো স্পেশালি মানে নওয়াজউদ্দিন সিদ্দিকির আমরা এত বড় ফ্যান, যখনই সুযোগ পাই মানে তাকে নিয়ে কথা বলা আমরা এড়ানো যায় না আর কি।
3: একদমই তাই। তাই আজকের এই সরফরোশ মুভির এই গানটি, যে গানে এখনও কোথাও যেন আমাদের মনের গভীরে রয়ে গেছেন জগজিৎজি, এইভাবেই হয়তো গজলের মাধ্যমে তিনি আজীবন থেকে যাবেন। সত্যিই তো গজল সম্রাট জগজিৎ সিং।

0: Nostalgic 90s. Nostalgic 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
1: সুদেশনা ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে এই গানটা, অর্থাৎ সোচেঙ্গে তুমে প্যার, কুমার শানুর কণ্ঠে এই গানটা শুনতে চেয়েছেন। গানটা শুনে চটপট সৌমিকার সুনন্দা ফিরছি নস্টালজিক 90s-এ।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ওয়েল, নস্টালজিক 90s-এ আজকে কিন্তু প্রথম ঘন্টা একেবারে শেষের দিকে, আর তোমরা আজকের ফার্স্ট গেমিং জোনের উত্তরটাও কিন্তু সঠিকই দিয়েছো। যারা যারা দিতে পেরেছো তাদের নামটা আমরা একেবারে নোট ডাউন করে ফেলেছি। আরও একটা গান, সেই গানের বিরতির পর আমরা কিন্তু তোমাদের নামগুলো ঘোষণা করব। কিন্তু তার আগে আজকের এই ফার্স্ট আওয়ারে আমরা যে ক্রস জেনারেশনের কথা বলছিলাম, সেই ক্রস জেনারেশনের একেবারে শেষ গানটি এবং মুভিটি, আর মুভির একটা ছোট্ট ট্রিভিয়া নিয়ে আমরা হাজির। মুভিটির নাম 1942 আ লাভ স্টোরি, যেটা রিলিজ করেছিল 15th of July 1994। এবারে মুভির মধ্যে কিভাবে আমরা সেই কোলাবরেশন দেখতে পাই দুটো জেনারেশনে, অ্যাকচুয়ালি অনিল কাপুরজি এবং মনীষা কৈরালা সেখানে আমরা পেয়েছি, কিন্তু যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর আদি বর্মন। আমরা জানি মিউজিক লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর আদি বর্মনজির, এবং আমরা যতটুকু খোঁজ খবর নিতে পেরেছি আমরা দুজন, সেখান থেকে আমরা জানতে পারলাম যে এইটা, এই এই মুভিটির মিউজিক আদি বর্মনজির একেবারে শেষ মাস্টারপিস। আর এই মুভিটি রিলিজ হওয়ার আগেই হয়তো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, সেই অবধি আমরা এখনও জানতে পারলাম। তো আমার মনে হয় মাস্টারপিসগুলো ঠিক এমনভাবেই তৈরি হয়, আর সে কারণেই মুভিটি এতটা স্পেশাল।
2: সত্যি তাই, এবং সেই সময় যে সময় ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ চলছিল সেই সময়ই পঞ্চন্দা আমাদের ছেড়ে চলে গেছিলেন, এবং পরে তার যারা সহকারী ছিলেন তারা সেই কাজটা সম্পূর্ণ করেন। এবং তুমি যখন অনিল কাপুরের কথা বললে, তাহলে এটুকু বলি সেটা হচ্ছে যে অনিল কাপুর প্রথমে কিন্তু এই ছবির জন্য কাজ করতে রাজি ছিলেন না, এবং এটা তার মনে হয়েছিল যে এটা রোম্যান্টিক হিরোর আমাকে মানাবে না আর কি, মানে অনিল কাপুরকে মানাবে না, সেটা উনি ভাবতেন আর কি। এবং তিনি বিধু বিনোদ চোপড়াকে আমির খান আর ববি দেওয়ালের নামও প্রস্তাব করেছিলেন, কিন্তু ফাইনালি অনিল কাপুরকেই রাজি করানো হয়েছিল যে না, আপনাকেই কাজটা করতে হবে। এবং তারপরে তো বাকিটা ইতিহাস। 1942 লাভ স্টোরি একটা কি বলবো, একটা কালজয়ী, একটা কালজয়ী সিনেমা অবশ্যই। এবং তার যে গানটা, এবং পঞ্চমদার এই যে শেষ গান হিসেবে আমরা ট্রিট করি ঠিক কথাই, কিন্তু এত সুন্দর একটা গান না, মানে হয়তো সে সময় আমাদের কলার টিউন হয়তো রাখার সুযোগ ছিল না, কিন্তু অনেকেই আমাদের প্রত্যেকটা রেডিও স্টেশন বলো বা প্রত্যেকটা জায়গায় এই গানটা ভীষণ ভীষণভাবে চলতো।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. নাইনটিজের আজকে ফার্স্ট আওয়ারের গেমিং জোনের অ্যান্সার এখন বলবো, এবং তার আগে কারা কারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো আগে বলে দিই। প্রথম উত্তর দিয়েছে বিজুলি চক্রবর্তী মহেশতলা, দেবজিৎ ঘোষ বরিশা, মেঘনা মল্লিক মহিষাদল, রাহুল পোর্টল্যান্ড, বাসুদেব বসাক নদিয়া, সব্যসাচী ও মণি কাটোয়া, প্রশান্ত কুন্তি জগৎবল্লভপুর, প্রীতম মণ্ডল কেষ্টপুর, সঞ্জীব মাঝি হুগলি, শঙ্করচন্দ্র দেবারাসাত, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা, তন্ময় ভবানীপুর, অভিজিৎ পালচৌধুরী সোদপুর, শরীফুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা, শ্যামসুন্দর গাঙ্গুলী কৃষ্ণনগর, সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা, রমা দত্ত বেলতলা রোড, রাজু মান্না উলুবেড়িয়া, সোনালী কালীঘাট রোড, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, শ্রাবণী চক্রবর্তী চেতলা, দেবস্মিতা বেহালা, দেবাশিস সাউ দক্ষিণ চব্বিশ পরগনা, মিতা দাস গড়িয়া, অ্যান্ডি আভা হাওড়া, বৈশাখী খাটরা, সুদীপ্ত হাজরা জামশেদপুর, তরুণ মণ্ডল দিল্লি, সরমা দাস করুণাময়ী, পল্লবী জলপাইগুড়ি এবং সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি।
1: তোমাদের সবাইকে জানাই কংগ্রাচুলেশনস অ্যান্ড বিগ সেলিব্রেশন, কারণ তোমরা সঠিক উত্তর দিয়েছো। আর আজকের সঠিক উত্তরটা ছিল কি?
0: আজকে সঠিক উত্তর ছিল হচ্ছে ও জানা না জানা,
1: মানে গ্যাবাত গ্যাবাত।
0: এই গানটা মানে শুনলেই আর কি, মানে যখনই আমরা হামিং করি মানে নাগে আর কি থাকতে পারি না আর কি, সেরকমই একটা। যাই হোক, সেই সলমান খানের আমাদের ভাইজানের বিখ্যাত গান আরও একবার তোমার জন্য।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: সৌমিক আর সুনন্দার সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s। এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত সিনেমার ডায়লগ। তুমি আইডেন্টিফাই করো এই সিনেমার ডিরেক্টরকে, আর চটপট নিজের নাম আর লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে।
3: Oh, forget it. Anyone in Rahul?
4: Hmm?
3: Pyar kya hai?
4: Pyar. Pyar dosti hai. Agar wo meri sabse achhi dost nahi ban sakti, to main usse kabhi pyar kar hi nahi sakta. Kyunki dosti bina to pyar hota hi nahi. Simple. प्यार दोस्ती है। Okay, Miss Brigenza?
3: Okay, Rahul. What an absolutely delightful thought. प्यार दोस्ती है। Love is friendship. Have you heard that, class? Thank you, Rahul. Thank you for sharing this.

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ।
2: নস্টালজিক নাইনটিসের দ্বিতীয় ঘন্টায় আমরা পৌঁছে গেছি, আর দ্বিতীয় ঘন্টার গেমিং জোনটা কিন্তু তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছে। এইবার আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমার কাছে, সেটা হলো আমরা কিন্তু আজকে গেমিং জোনের উত্তর ঠিক 10:50 অবধি নেব। হ্যাঁ, সঠিক উত্তর যদি পাঠাতে হয়, তোমরা যদি ঠিকঠাক গেস করতে পারো, তাহলে চটপট উত্তর পাঠিয়ে দাও 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে। কিন্তু সময়টা মাথায় রাখতে হবে, 10:50 অবধি ভোটিংস লাইন খোলা রয়েছে, মানে মেসেজ করার কিংবা হোয়াটসঅ্যাপ করার লাইন খোলা রয়েছে। তারপর কিন্তু 10:50 পর যারা সঠিক উত্তর দেবে তাদের উত্তরটা আমরা নিতে পারবো না। অলরেডি 50 অবধি যারা সঠিক উত্তর দেবে তাদেরটাই আমরা নেবো, ক্লিয়ার? আর দ্বিতীয় হচ্ছে, আজকে আমাদের ইনস্টা হ্যান্ডেলে কিন্তু দুটো গান রয়েছে। তোমরা 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলটা ওপেন করবে, সেখানে স্টোরিতে যাবে, যাওয়ার পর দেখবে একটি পোল রয়েছে, দুটো গান এই মুহূর্তে তুমি শুনলে এই দুটো গান ওখানেও রয়েছে, যেটা তোমার পছন্দ সেখানে কিন্তু তুমি তোমার ভোট দিতেই পারো। এবং আজকের একেবারে শেষ আওয়ারে আমরা ঘোষণা করব ইনস্টা চয়েসের কোন গানটি হয়েছে সং নাম্বার টু, আর কোন গানটি এগিয়ে গেছে তোমাদের ভালোবাসায় সং নাম্বার ওয়ানে।
3: একদম তাই। এবং আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল যদি তুমি না জেনে থাকো, তাহলে তোমায় বলি যে ইনস্টাতে গিয়ে যাও এবং সেখানে টাইপ করো 107 FM রেইনবো কলকাতা, সেখানে গেলেই তুমি পেয়ে যাবে, সবাই জানো, তবু একবার বলে দিলাম। যাই হোক, এখন আমরা যে সিনেমার কথা বলবো, সেই সিনেমার পর থেকে আমাদের খুব পছন্দের একজন নায়ককে খিলাড়ি কুমার বলা হতো কিন্তু।
2: অ্যাবসলিউটলি কারেক্ট। এই সিনেমার বয়স কিন্তু প্রায় 34 বছর, যারা সেই সালে জন্মেছিল তাদেরও বয়স 34, এখন 34 ইয়ার্স হয়ে গেল খিলাড়ি মুভিটি, যেটি রিলিজ করেছিল 1992-তে অক্ষয় কুমার, আয়শা জুলকা, দীপক তিজোরি এবং আরও একজন অভিনেত্রীকে আমরা সেখানে পেয়েছিলাম, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, সবা অর সবাসা সামথিং লাইক দ্যাট,
3: যাই হোক কিছু একটা।
2: তো এই ব্যাপারটা হলো যে বয়সটা তো 34 হয়ে গেল। হ্যাঁ, সাবেহা, সাবেহা সঠিক নাম, সাবেহা 5th June 1992-তে রিলিজ করেছিল। এবং এই মুভিটি কিন্তু কোথাও গিয়ে খিলাড়ি কুমারের জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল, এইটুকু আমরা জানি। মানে দেখো, শুরুতে খিলাড়ি কুমার তার গুড ফিজিক্স এবং সুন্দর একটি মডেল সুলভ চেহারা, যেটাকে সে সময় বলা হতো হলিউড স্টাইল ফেস কার্ড, সেটাকে নিয়ে তিনি যখন বলিউডে পদার্পণ করেছিলেন, অ্যাকচুয়ালি পদার্পণ হয়েছিল অ্যাজ এ মডেল হিসেবে। তারপর যেহেতু উনি খুব ভালো মার্শাল আর্ট জানতেন এবং ডান্স ভালো জানতেন, তো সেই হেতু দেখতে শুনতেও বেশ হিরোর মতন তার এন্ট্রি হয়ে যায়। কিন্তু যেটা হয়, উত্থান পতনের মধ্য দিয়ে তো মানুষকে যেতে হয়, খিলাড়ি কুমারের দিকেও তাই হয়েছিল। কিন্তু এই মুভিটি খিলাড়ি, সেটা কিন্তু অক্ষয় কুমারকে মোটামুটিভাবে একটা স্টেবল লাইফ ফিল্মি দুনিয়ার ক্ষেত্রে বা অ্যাক্টিং জীবনে দিয়েছিল।
3: সত্যি তাই। এবং শুধু অক্ষয় কুমারকে নয়, এই সিনেমার যে পরিচালক অর্থাৎ আব্বাস মস্তান পরিচালক জুটি, তারাও কিন্তু নতুনভাবে বলিউডে একটু জায়গা করার সুযোগ পেয়েছিলেন। কারণ এই যে প্রথম, মানে 1992-1991 এই সময়তে, মানে সেই

0: সময়তে দাঁড়িয়ে যে সমস্ত সিনেমা হতো, যে সমস্ত কমার্শিয়াল সিনেমাগুলো হতো, সেখানে দাঁড়িয়ে এই খিলাড়ি সিনেমার গল্পটা ছিল একটু হাটকে, একটু আনকোড়া। সেই সময় দাঁড়িয়ে ব্যাপারটা খুব ভালো হয়েছিল। হয়তো এটা যদি খিলাড়ি যদি 2026 রিলিজ করতো, ইভেন সুনন্দা, আমি কয়েকদিন আগে এসআরকের বাদশাহ দেখছিলাম, আমি এমনি দেখছিলাম জাস্ট। তো আমি দেখতে দেখতে ভাবলাম যে বাদশাহ এত বড় একটা সিনেমা, এত সুন্দর একটা সিনেমা, কিন্তু সিনেমাটা যদি 2026 এসআরকে কে অফার করা হতো, উনি সাইন করতেন কিনা সন্দেহ আছে।
1: সেটাই, আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে যায়, কিন্তু কিছু কিছু জিনিস একদম পাল্টায় না। যেটা আমরা বলছিলাম, অক্ষয় কুমারের ফার্স্ট মেজর হিট ছিল খিলাড়ি মুভি, তারই সঙ্গে আব্বাস মস্তানের ভালো ডিরেকশনের আরও একটা কাজ আমরা দেখতে পেয়েছি। তবে জানো, এই মুভিটার হাত ধরে কিন্তু একটি মিউজিক লেবেল প্রথম যাত্রা শুরু করেছিল, ভিনাস। এবং পরবর্তী সময়ে যখন খিলাড়ি মুভির পুরো অডিও অ্যালবাম সুপারহিট হয়ে যায়, পরপর 6টি প্রোডাকশন আরও লঞ্চ করেছিল খিলাড়ি। তার মধ্যে যে তুমি বললে বাদশার কথা, বাদশার কথা বলেছো, অ্যাকচুয়ালি বাজিগার মুভিটি তার মধ্যে কিন্তু একটা, তো এসআরকের মুভি বাজিগার, সেখানেও ভিনাসই কাজ করেছিল অ্যাজ এ মিউজিক লেভেল অ্যান্ড প্রডিউসার। তো সেটা একটা দারুণ দারুণ বিষয় হিসেবে আমরা বুঝতে পারি এখন। হয়তো তখন তো আমরা খুবই ছোটো ছিলাম, অনেকে হয়তো আমরা ভূমিষ্ঠও হইনি সেই সময়, কিন্তু এখন মনে হয় যে হ্যাঁ, অনেকটা স্ট্রাগল পিরিয়ড ছিল বলেই হয়তো সাকসেসটা এতটা এক্সটেন্ড করেছে তাদের। তারই সঙ্গে এই মুভিটি কিন্তু প্রায় 3 মাস হলে দেখা গিয়েছিল, তখন তো আর রেটিং দেওয়ার মতন সোশ্যাল মিডিয়া ছিল না। হল প্রেজেন্সটাই একটি সিনেমাকে গোল্ডেন জুবলি, সিলভার জুবলি কিংবা এভারগ্রিন কাল্ট মুভি হিসেবে তৈরি করতো, তার মধ্যে খিলাড়ি একটি। এবং একটি গান আছে এই মুভিটির মধ্যে, হোকে মন আজ মগন, এটা কিন্তু প্রথম এডিট করা হয়েছিল, মানে গানটি ছিল না সিনেমাতে। যখন দেখা গেল যে 3 মাস ধরে একটি মুভি রাজত্ব করছে হলে, তখন ডিরেক্টররা ডিসাইড করলেন যে না, এবার এই গানটাকে এখানে ইমপ্লিমেন্ট করা যায়। তো আজকাল যেটা আমরা দেখি না বক্স অফিসে ভালো মুভিজের একদম শীর্ষে দেখবে একটা এক্সট্রা গান ব্যবহার করা হয়, একটা ট্রেন, সেটা কিন্তু আজকে নয়, সেটা অনেক পুরনো ট্রেন যেটাকে আবারও রিইনকার্নেট করা হচ্ছে।
0: সত্যি তাই, এবং এই যে খিলাড়ি ফ্র্যাঞ্চাইজি, মানে সত্যি, মানে খিলাড়ি যখন প্রথম রিলিজ করেছিল, এটা তো সিনেমাটা নিজেও ভাবতে পারেনি যে এমন একটা ফ্র্যাঞ্চাইজি হবে। কিন্তু তারপরে ধরো মে খিলাড়ি তো অনারি বা খিলাড়ি ফর 420, হ্যাঁ, এরকম প্রচুর ভালো ভালো সিনেমা, এক্স্যাক্টলি, কিন্তু কোনোটার সঙ্গেই কোনোটার কোনো গল্প কিন্তু মানে একদমই যুক্ত নয়, কিন্তু তবুও মানে গল্পের কোনো কানেকশন নেই, স্টিল একটা সিরিজ মেনটেন করেছে খিলাড়ি। জানি না 2026 বা 27 বা 28 আবার কোনো নতুন খিলাড়ি খেলা দেখাতে আসবে কি না, তবে আমরা অক্ষয় কুমারের ফ্যান যারা রয়েছি, তারা তো অবশ্যই অক্ষয় কুমারের ফ্যান থাকবো, এবং তার সঙ্গে এই রকম ভালো ভালো গান, অর্থাৎ খিলাড়ির এই অসাধারণ ট্র্যাকটা তোমায় শোনাবো।

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: মহড়া মুভি থেকে। এই গানটি শুনতে চেয়েছো আনোয়ার মোল্লা, মহেশতলা থেকে, মহড়া মুভির টিপটিপ বর্ষা পানি, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে থাকলো তোমার জন্যে।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: সালটা ছিল 1998, রিলিজ করেছিল দুর্ধর্ষ একটি মুভি যেখানে আমরা আমির খান এবং রানী মুখার্জিকে প্রথমবারের মতন অ্যাজ এ জুটি হিসেবে দেখলাম। এবং রানী মুখার্জির ওটা একটা ড্রিম প্রজেক্ট ছিল সে ছোট্টবেলা থেকে, যখন থেকে রানী বুঝতে শিখেছে যে ক্রাশ কাকে বলে। এবং আমির খান রানী মুখার্জির প্রথম সেলিব্রিটি ক্রাশ ছিলেন। তিনি নাকি কোনো একটা শুটিং সেটে পৌঁছে গিয়েছিলেন আমির খানের একটা শুধুমাত্র অটোগ্রাফ নেওয়ার জন্য। সেই সময় তিনি খুব ছোটো ছিলেন, আমির খান দেখে বলেছিলেন ওকে আইল গিভ ইউ দিস অটোগ্রাফ, এবং অটোগ্রাফ দিয়ে বাস ছেড়ে দিয়েছিলেন। বাট আফটার দ্যাট ফিউ ইয়ার্স লেটার যখন রানী মুখার্জির সঙ্গে সত্যি সত্যি সেটে দেখা হয় আমির খানের, তখন রানী মুখার্জি বলেছিলেন, আপনি কি জানেন অমুক সালে আপনি একটি মুভির শুটিং করতে গিয়েছিলেন এবং সেখানে আমি গিয়েছিলাম আপনার অটোগ্রাফ নিতে? বলছে ও রিয়েলি? বলছে হ্যাঁ সত্যিই তাই, আজকে দেখো আমি যেটা ম্যানিফেস্ট করেছিলাম সেই ম্যানিফেস্টেশন ট্রু হলো, ইউ আর মাই হিরো। তো মানে সেই সময় মোটামুটি রানী মুখার্জি নাকি ওই জুতোর দিকে তাকে অভিনয় করতেন আমির খানের সঙ্গে যখন রোম্যান্টিক সিনসগুলো শ্যুট করা হতো শুরুতে, তখন আমির খান বলছিলেন যে তুমি এটা কী করছো, এইভাবে তো হয় না। তো রানী মুখার্জির ওটা থট ছিল, যেহেতু উনিও খুব কম বয়সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এবং নবাগতা ছিলেন, ওনার একটা মানে মিথ ছিল যে যদি আমির খানের চোখের দিকে তাকিয়ে সে অভিনয়টা করে তাহলে যদি আমির খানের প্রেমে পড়ে যায় কী হবে ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমরা কথা বলছি যে এই মুভির বয়স প্রায় 28 বছর কমপ্লিট করেছে গুলাম।
3: এক্স্যাক্টলি, এবং এই রানী মুখার্জি এবং আর আমির খানের এই যে কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় হয়ে যায়, যদিও সেই সময় একটু হেজিটেশন ছিল রানী মুখার্জির প্রথম সিনেমায় আর কি, মানে গুলামের কথা বলছি, কিন্তু তারপরে এই কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় হয়েছে, তারপরে আমরা মঙ্গল পাণ্ডে পেয়েছি, তারপরে আমরা তালাশের মতো ছবি পেয়েছি, এবং এই গানটার পার্টিকুলার এই যে গানটা তোমাকে শোনাবো এই সিনেমার, সেই গানটায় প্রথমবার আমির খান নিজের ভয়েস দিয়েছিলেন। এবং এই সময় বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স ছিল যেগুলো আমির খান কিন্তু নিজে করেছিলেন, এবং একটা ট্রেনের মানে সিন ছিল, সেই ট্রেনের সিনে ট্রেনটা খুব পাশ দিয়ে চলে গেছিলো আমির খানের, এবং তার ফলে পুরো প্রোডাকশন টিমের একদম প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, মানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উনি বেঁচেছিলেন আর কি। তো সেই সিনেমা গুলাম, গুলামের প্রচুর প্রচুর ভালো ভালো গান আছে, প্রচুর ভালো ভালো হিট গান আছে যেগুলো আমাদের সেই সময় মানে ইয়াং জেনারেশনের মুখে মুখে ঘুরতো। বেশ কিছু ডায়লগস ছিল যেমন মরনে সে পেহলে ডরনা জরুরি হে, বা ধরো আতিকা খান্ডালা, এইরকমগুলো সেই সময় ইয়াংস্টার্স যারা ছিল আর কি সেই সময়ে তাদের মুখে মুখে খুব ঘুরতো আর কি। সেই গান এখন তোমার জন্য রাখছি, সৌমিক আর সুনন্দা নস্টালজিক নাইনটিসে রয়েছে, আর 9903652992 গেমিং জোন সেকেন্ড গেমিং জোনের সঠিক অ্যান্সার চটপট পাঠিয়ে দাও, আর মাত্র 5 মিনিট আমরা সঠিক উত্তরটা নেব।
2: একদম যতীন লালিতের সুরে এবং আমির খানের নিজের কণ্ঠে সঙ্গে আলকা ইয়াগনিক যে রয়েছে গুলামের সেই ফেমাস মুভি যেটা ছোটবেলায় আমরা সবাই ঘাড়ের মধ্যে রুমালটা দিয়ে বলতাম এ আতিকা খান্ডালা

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s-এ আমরা কিন্তু আমাদের দ্বিতীয় ঘন্টার একেবারে শেষের দিকে চলে এসেছি, আর যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? এই 10:50 অবধি কিন্তু তোমরা সঠিক উত্তর পাঠানোর সময় পেয়েছিলে। এইবার আর সঠিক উত্তর পাঠালেও আমরা নিতে পারবো না, কারণ 10:50 অলরেডি ডান হয়ে গেছে। সো এইবার পালা অবশ্যই তোমাদের সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করা, কিন্তু তার আগে আমাদের সেকেন্ড সেগমেন্টের আরও একটি মুভি কিন্তু রয়েই গেছে, যেটা মোটামুটি ভাবে আমরা যদি দেখি কমপ্লিট করেছে 17th ইয়ার্স, আমি যদি খুব ভুল না হই, যাই হোক না আরও বেশি কমপ্লিট করেছে, মেবি 1996 রিলিজ করেছিল। এই মুভিটির নাম হচ্ছে পাপা কেহতে হ্যায়, যেখানে আমরা ময়ূরি কাঙ্গো এবং যুগল হংসরাজকে দেখেছিলাম। মানে যুগল হংসরাজের সেই ইনোসেন্স, বিউটিফুল চেহারা, মানে যেটাকে দেখে মনে হয়নি একবারও যে ছেলেটা কি আদৌ ইন্ডিয়ান, ফরেনার একটা ফিল হচ্ছিল, নীল নিতিন মুকেশের মতন। কিন্তু তারপরেও এই মুভিটি একটি সুপার ডুপার হিট মুভি হিসেবে সেই সময় নিজেকে তৈরি করেছিল। আর আমরা যদি বলি, খুব খারাপ রেটিং কিন্তু এখনও নেই মুভিটি, মহেশ ভাট ডিরেক্টেড এই মুভিটি সেই সময় হিট হয়েছিল জাস্ট বিকজ অফ দ্য মিউজিক অ্যালবাম।
2: সত্যি তাই, সঙ্গীত পরিচালনা করেছিলেন, অর্থাৎ মিউজিক ডিরেক্টর ছিলেন রাজেশ রোশন, এবং এই অ্যালবামের বেশ কয়েকটি জনপ্রিয় গান মানে ছিল, কিন্তু তার মধ্যে ঘর সে নিকলতে হি এই গানটা উদিত নারায়ণের কণ্ঠে কিন্তু আজও 90s-এর মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রোম্যান্টিক সং হিসেবে কিন্তু পরিচিত রয়েছে। তবে হ্যাঁ, বক্স অফিসে সাফল্য পেয়েছিল, কিন্তু তার থেকেও বেশি সাফল্য পেয়েছিল কিন্তু মিউজিক অ্যালবামটা, এইটা ছিল। এবং সেই সময়তে ডিরেক্টরের মহেশ ভাট যে ডিরেক্ট করেছিলেন, মহেশ ভাট সবসময়তে চেষ্টা করতেন কিছু নতুন মুখ নিয়ে আসতে, কিছু নতুন ইয়াং জেনারেশনকে আরও

0: বেশি চান্স দিতে, তো তার একটা প্রমাণ কিন্তু এই পাপাকেতে।
1: একদমই তাই, আর সেই সময় দাঁড়িয়ে এই মুভিটি কিন্তু রিলিজ করেছিল ক্যানাডাতে। হ্যাঁ, থিয়েট্রিক্যাল রিলিজ ক্যানাডাতেও হয়েছিল এই মুভিটির, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে। এবং মহব্বতে এই মুভিটি যখন আমরা দেখেছি, মানে এই মুভিটিতে যুগল হংসরাজকে দেখেছি, তার কারণটা কিন্তু পাপা কেহতে হ্যায়। কারণ পাপা কেহতেতে তার এত সুন্দর অভিনয় এবং স্ক্রিন প্রেজেন্স, যেটা সবাইকে এতটাই মোহিত করেছিল, যার ফলে আরও একবার আমরা মহব্বতেতে তাকেই পেয়েছিলাম। এবং পরবর্তী সময়ে আরও এক দুটো মুভিতে দেখেছি, কিন্তু তারপর আমি জানি না কেন হংসরাজ বলিউডের কোনো মুভি করেনি। যদিও আমরা সম্প্রতি, মানে মেবি গত বছর কি এই বছরের শুরুতে বা তার আগের বছর, একটি ওয়েব সিরিজ পেয়েছিলাম ওটিটিতে, তবে এটা এখনকার কথা। সেই সময় যখন তার পিক সময় চলছিল আফটার মহব্বতে, আমরা কিন্তু তেমনভাবে তাকে কাজ করতে দেখিনি। বাট তিনি এখন আমাদের মনের মধ্যে একইভাবে রয়েছেন পাপা কেহতে হ্যায়, সে কিউট লিটল প্রেমির মতন করে। এ মুহূর্তে থাকলো এই গানটি, ঘর সে নিকলতে হি কুছ দূর চলতে হি, উদিত নারায়ণের কণ্ঠে শুধু তোমার চোখে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: গেমিং জোন সেকেন্ড গেমিং জোনে তোমাকে একটা বলিউডের খুব বিখ্যাত সিনেমার খুব ফেমাস একটা ডায়লগ শুনিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম সেই সিনেমার মিউজিক ডিরেক্টর কে। অনেকে কিন্তু সঠিক সিনেমাটার নাম লিখে পাঠিয়েছো, তাই সেই উত্তরটা নিতে পারবো না, কারণ প্রশ্নটা ছিল সেই সিনেমার ডিরেক্টর কে। ঠিক আছে, তো যারা যারা সঠিক উত্তর পাঠিয়েছো তাদের নামগুলো একবার বলি। জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সুমন গুছাইত কোনা হাওড়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি, রাহুল পোর্টল্যান্ড, বিজলি চক্রবর্তী মহেশতলা, সোনালী কালীঘাট রোড, বৈশাখী ডোমজুর, শ্রাবণী চক্রবর্তী চেতলা, শ্যামসুন্দর গাঙ্গুলী কৃষ্ণনগর, রাজু দাস মৌরিগ্রাম, অ্যান্ডি কবিতা দাস বাঘাযতীন, অপূর্ব সেন দমদম, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা।

0: প্রশান্ত কুন্তি, জগৎ বল্লভপুর, শ্রিয়া মুখার্জি বেহালা, সময়িতা সোনারপুর, সরমা দাস কলকাতা, দীতিকা সাউ চন্দন দহ, রমা দত্ত বেলতলার রোড, পূজা গড়াই খাটরা,
1: শঙ্করচন্দ্র দে বারাসাত, প্রীতম রায় কোন্নগর, অরুণাব গাঙ্গুলি কসবা, শামীম উদ্দিন শেখ, তন্ময় ভবানীপুর, রাজু মান্না উলুবেড়িয়া এবং রাজেশ বারিক দত্তপুকুর। এবং সঠিক সিনেমার নামটা হলো কুচকুচ হোতা হ্যায় এবং প্রশ্নটার সঠিক উত্তর হলো করণ জোহর, আমাদের মোস্ট মোস্ট মোস্ট ফেভারিট করণ জোহর।
0: সো যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের জন্য রইল কনগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশন। বাকি গানটা কুচকুচ হোতা হ্যায় থেকে তোমার জন্য থাকলো।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s-এ সৌমিক আর সুনন্দা তোমার সঙ্গে রয়েছে এবং রয়েছি বলতে বলতে প্রায় 2 ঘন্টা 8 মিনিট কেটে গেছে এবং এখন সময় হচ্ছে সেই ম্যাজিক্যাল কী বলবো মিউজিক মিনিটসের, অর্থাৎ 3-1-3 গানের হ্যাট্রিক, 3টে পরপর গান তোমার জন্য থাকবে খুব পছন্দের, ভালো লাগার, ভালোবাসার 3টে 90s-এর খুব ভালো গান। গানগুলো শুনে চটপট ফিরছি সৌমিক আর সুনন্দা নস্টালজিক 90s-এ।
2: অ্যাবসলিউটলি কারেক্ট, পপ টিউন থাকছে তোমার জন্য 3টি পরপর আজকের 3-1-3।
3: FM রেনবোতে 3

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: সৌমিকার সুনন্দার সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s। এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত সিনেমার গান। তুমি আইডেন্টিফাই করো এই সিনেমায় আমরা বলিউডের কোন নায়ক নায়িকাকে দেখতে পেয়েছি, আর চটপট নিজের নাম আর লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: FM Rainbow Tee.

0: FM Rainbow Team. Tine ke tin. Tine ke tin. Ganer hat trick. Ganer hat trick. 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: সৌমিক আর সুনন্দার সঙ্গে তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ। এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত সিনেমার গান। তুমি আইডেন্টিফাই করো এই সিনেমায় আমরা বলিউডের কোন নায়ক নায়িকাকে দেখতে পেয়েছি, আর চটপট নিজের নাম আর লোকেশন সহ পাঠিয়ে দাও 9990365992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছ Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: Well. নস্টালজিক নাইনটিজের একেবারে শেষ সময়ে এসে আমরা দাঁড়িয়ে গেছি। আর এই সময় কিন্তু যে কাজটা আমরা করি সেইটা আর কিছুই নয়, সেটা হচ্ছে আমাদের ইনস্টা চয়েসে যে চয়েসটা তোমাকে দেওয়া হয়েছিল সেই চয়েসটা বলার। আর আমাদের আজকে ইনস্টা চয়েসের রেজাল্টও আমাদের হাতে চলে এসেছে, কোন গানটিকে তুমি করেছো দ্বিতীয় আর কোন গানটিকে করেছো প্রথম সেটা এখন শোনাবো তোমাকে। সো আজকের ইনস্টা চয়েসের সং নম্বর টু থাকছে, বলবো না বরং শোনাবো তোমাকে সেই গান।
0: 90s Insta Choice. 90s Insta Choice.
2: Song number

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: Song number

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.
1: নস্টালজিক নাইনটিজ,
2: নস্টালজিক নাইনটিজ
1: এখন তোমার রিকোয়েস্টের গান,
2: এখন তোমার রিকোয়েস্টের গান.
3: সুদেশনা রায় মেরি দুনিয়া হে গানটা শুনতে চেয়েছেন. সুদেশনা রায় মেসেজ করেছিলেন দমদম ক্যান্টনমেন্ট থেকে. মেরি দুনিয়া হে শুনে সৌমিক আর সুনন্দা ফিরছে নস্টালজিক নাইনটিজে.

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: Bangla Ganer 90s.
2: Bangla Ganer 90s.
3: যে সময়ে সৌমিকা সুনন্দা নস্টালজিক নাইনটিজে বলিউডের কথা বলছে, বলিউডের রোম্যান্টিক গানগুলোর কথা বলছে, সেই সময় একইভাবে বাংলায়, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের বাংলায় কিন্তু ভীষণ ভালো সুন্দর কিছু নতুন গান তৈরি হয়েছিল, কিছু নতুন কিছু করার চেষ্টা করছিল একদল লোক, একদল ব্যান্ড। সেই রকমই একটা গান, অর্থাৎ কি বলবো, মানে অনেক অনেকের কথা বলতে হয়, সেই সময় ফসিলসের কথা বলতে হয়, সেই সময় চন্দ্রবিন্দুর কথা বলতে হয়, কিন্তু ব্যান্ড, বাংলা ব্যান্ড সবসময় যারা বলে এসেছে, আমরা যাদের থেকে অনুপ্রাণিত, অর্থাৎ সেই বিখ্যাত বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলি, তার একটা দারুণ দারুণ দারুণ আমার তোমার সবার ভীষণ পছন্দের একটা গান এখন থাকলো। গানটা শুনে সৌমিকা সুনন্দা ফিরছি নস্টালজিক নাইনটিজে।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.
1: নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন.
2: নস্টালজিক নাইনটিজে আজকের লাস্ট গেমিং জোনের সঠিক উত্তর বলার সময় এসে গেছে, অর্থাৎ সঠিক উত্তর দাতাদের নামগুলো আগে বলে দিই, তারপর সঠিক উত্তরটা বলবো। প্রথম উত্তর পাঠিয়েছেন, আচ্ছা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, অনিন্দিতা মণ্ডল শ্যামপুর থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, পূজা গড়াই খাটরা, শুভেচ্ছা ভট্টাচার্য কাটোয়া, পল্লবী জলপাইগুড়ি, শামিমুদ্দিন শেখ অম্বিকা কালনা, জয়দীপ রায় বাঘাযতীন, শুভদীপ দাস বজবজ, বিজলী চক্রবর্তী মহেশ।

গাছতলা, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা, তন্ময় ভবানীপুর, রাকেশ বারিক দত্তপুকুর, আভা হাওড়া, দেবস্মিতা বেহালা, পুষ্পিতা দাস হাওড়া, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, সোনালি কালীঘাট রোড, সঞ্জিৎ মজুমদার হুগলি, অপূর্ব সেন দমদম, ডোরা, রমা দত্ত বেলতলা রোড, দেবর্ষী সাউ চন্দনদহ, সায়নী সাউথ দমদম এবং শঙ্করচন্দ্র।

আমির খান এবং রানী মুখার্জি। এবং সেই বিউটিফুল গানটা এখন শুধুমাত্র থাকছে তোমার জন্য। গানটা শুনে সৌমিক আর সুনন্দা ফিরছি নস্টালজিক নাইনটিজে।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: নস্টালজিক নাইনটিজে সৌমিক আর সুনন্দা একদম নস্টালজিক নাইনটিজের একদম শেষের পর্যায়ে চলে এসেছি, এবং শেষ পর্যায়ে এসে যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে এই আর মিনিট সাত আটেক পরে আমাদের ভারতবর্ষে 1950 সালে একজন লেজেন্ড জন্মেছিলেন, এবং সেই লেজেন্ডের নাম নাসিরুদ্দিন শাহ। এবং সেই লেজেন্ডের জন্মদিন আগামীকাল, অর্থাৎ 28 জুলাই। তো সৌমিক আর সুনন্দা নস্টালজিক নাইনটিজে আজকে নাসিরুদ্দিন শাহকে জানাচ্ছে অনেক অনেক অনেক হ্যাপি বার্থডে, এবং একবার রেইনবো স্টাইলে।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: অ্যাবসলিউটলি কারেক্ট, যার জন্মদিন, যার অভিনয় আমরা শুধুমাত্র টেলিভিশনে নয়, শুধুমাত্র সিলভার স্ক্রিনে নয়, এমনকি মঞ্চেও দেখেছি। আমি নিজেও বড় হয়ে মঞ্চে ওনার অভিনয় দেখার সুযোগটা খুঁজছিলাম, কিন্তু এখন অবধি পাইনি। বাট শুনেছি আমার সিনিয়র্সদের কাছ থেকে যে মঞ্চে তিনি যখন অভিনয় করেন তখন শুধু মুখ থেকে বেরোয় বাহ বাহ, সত্যি অভিনয়ের দিক থেকে তিনি সম্রাট। আর এই সম্প্রতি, যদিও আজকে নস্টালজিক নাইনটিজ, তবু তাও বলতেই হয় 2026-এ যে লাস্ট একটি মুভি ইতিমধ্যে রিলিজ হয়েছে, সেখানে ওনার 72 ইয়ার্সেও যে প্রেজেন্স স্ক্রিনে আর যা অভিনয় তা দেখে বলতেই হয়। নাসিরজি হয়তো পৃথিবীতে শুধুমাত্র এসেছিলেন অভিনয়টি করার জন্য, তাই তাকে জানাই আরও একবার হ্যাপি হ্যাপি হ্যাপিয়েস্ট বার্থডে। এইভাবে সুস্থ থাকুন আর আমাদের এন্টারটেইন করতে থাকুন, অভিনয়ের মাধ্যমে অনেক কিছু শেখাতে থাকুন। আর তারই একটি মুভি, দূরদর্শ একটি মুভি স্যার, সেখান থেকে একটি গান আমরা চুজ করেছিলাম কুমার শানুর কণ্ঠে। এই গানটির মাধ্যমেই তাঁকে ট্রিবিউট জানালাম আমাদের গোটা FM রেনবোর পরিবারের তরফ থেকে, আর তোমাকে যেতে যেতে বলবো শুভরাত্রি। আজকের মতন আমাদের দুজনকে ছুটি দাও, পরে নিশ্চয়ই অন্য কোনো শোতে আবারও কথা হবে তোমাদের সঙ্গে।
1: টিল দেন, টাটা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প।

গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম, FM রেইনবো 107 স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত 12:55। হ্যাঁ, প্রায় 12:01-এর কাছাকাছি সময়, আর 12:01 হয়েও গেল আমি কথা বলতে বলতে। আজ একটা স্পেশাল নাইট, একদিকে গল্প স্বল্প, আরেকদিকে বিশ্বের ফুটবল রণাঙ্গনে অন্তিম লড়াই, ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল। ইয়াস, সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে চলে এসেছি আমরা। কালকে তৃতীয় চতুর্থ স্থানের ম্যাচ ছিল, সেটাও দেখেছি। আজকের ম্যাচের পরিবর্তে আমি শুধু গল্প স্বল্পে থাকবো, কিন্তু আপনারা দুটোতেই একসঙ্গে থাকতে পারেন। একদিকে কানে গল্প স্বল্প রাখলেন আর টিভিটা চালিয়ে রাখলেন, খেলাটা দেখতে থাকলেন মিউট করে, মানে দুটোই একসঙ্গে হলো। কিন্তু মানে গল্প স্বল্পটা শোনাও হলো, ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালটা দেখাও হলো। আমি এভাবেই কিন্তু দুটো একসঙ্গে এনজয় করে থাকি। একসঙ্গে 107 FM রেনবো রাখি, আবার সাথে সাথে টিভিতে কোনো ভালো খেলা হলে সেটাও দেখতে থাকে। এভাবেই তো জীবনটাকে পুরো চেটে পুটে খেয়ে নিতে হবে, কারণ জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে অমূল্য। আর্জেন্টিনা ভার্সেস স্পেন আজকের ফাইনাল, এবং এখানে যেই জয়ী হোক যেই পরাজিত হোক, আমাদের মনে রাখতে হবে খেলার স্পিরিটটা যেন থাকে, একদম স্পোর্টিং স্পিরিট রেখে আমরা নিশ্চয়ই কাউকে না কাউকে সমর্থন করব। আবার অবশ্যই চাইব কারো না কারোর সাফল্য বিরাট আকার ধারণ করুক, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে এটা স্পোর্টিং স্পিরিটের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। আর গল্প স্বল্প শুনবো একটা অধীর আগ্রহ নিয়ে, কারণ আমরা জানি যে গল্প স্বল্প দুইবার শোনা যায় 107 FM রেনবয়। প্রথমটি হচ্ছে রবিবার বিকেল 5:02, হ্যাঁ মানে 4:02 থেকে অনুষ্ঠানটি শুরু হয়। বেশিরভাগ সময়ই গল্পটা আমরা 5:02 নাগাদ শুনতে পারি, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় বিকেল 4:02 107 FM রেনবয় রবিবার আমরা গল্প স্বল্প শুনে থাকি। এছাড়া সেই গল্পটি আবার রবিবার পেরিয়ে সোমবার যখন হয় তখন রাত 12:00 পর গভীর রাতে আপনাদের

0: রাতে গল্প শোনাতে যখন সোহম চলে আসে তখন সে গল্পটি আরও একবার সম্প্রচারিত হয় বন্ধু। আর এছাড়া আরও একটা দারুণ দারুণ সুযোগ রয়েছে, কী বলুন তো, কী বলুন তো? ইয়াস, সেটা হলো আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেল। আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? হ্যাঁ, যে সকল শ্রোতা বন্ধুরা দীর্ঘদিন ধরে এফএম রেডবোর সঙ্গে আছেন তারা তো জানেন, আকাশবাণীর সঙ্গে আছেন তারা তো জানেন এই বিষয়টা। আর কিন্তু আমি প্রতিদিনই বুঝতে পারি নতুন নতুন শ্রোতা বন্ধু যুক্ত হচ্ছেন, আর সেক্ষেত্রে আপনাকে এটাই করতে হবে, আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ওখানে গল্প স্বল্পগুলো এক এক করে আপলোড করা হচ্ছে, আপনি আপনার সুযোগ মতন সুবিধা মতন গল্প স্বল্প শুনে নিতেই পারেন। একটার পর একটা অসাধারণ কাহিনী বিশ্বের প্রথিতযশা লেখকদের, বাংলা সাহিত্যের এবং বাইরের প্রথিতযশা লেখকদের লেখা থেকে তুলে আনছি আমরা। আজকে গল্পটাই রাতের আবহে অসাধারণভাবে জমে যাবে, পাশাপাশি একটা সামাজিক বার্তাও রয়েছে, কী রয়েছে না রয়েছে ইত্যাদি আপনারা তো গল্পেই শুনে নেবেন। আমার শুধু আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে গল্প স্বল্প অনুষ্ঠানের সঙ্গে আরও একটি অনুষ্ঠানের যোগাযোগ রয়েছে, সেটা হলো কুইজওয়ালা। কুইজওয়ালা মঙ্গলবারে জনপ্রিয় অনুষ্ঠান 107 এফএম রেডবো, কিন্তু সেই অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে যদি আপনি সরাসরি খেলতে চান তাহলে আমাদের কুইজের, মানে এখন যে কুইজটা নয় যে আগামী প্রশ্ন করতাম, কুইজটা একটু অন্যরকমভাবে হবে। সেটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন একটাই আর উত্তরও আপনার তরফ থেকে একটাই আসবে। প্রশ্ন হচ্ছে গল্পটা কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো। ভালো যদি আপনার লেগে থাকে তাহলে কেন ভালো লেগেছে তার কারণগুলো একটু জানিয়ে দেবেন, আর যদি ভালো না লেগে কোনো কারণে একটু মন্দ লেগে থাকে বা কম ভালো লেগে থাকে তাহলে কী করলে একটু বেশি ভালো লাগতো, আর মন্দত্ব থেকে ভালোত্বে উত্তরণের রাস্তাটাও আপনাকেই বলে দিতে হবে। কোথায় বলবেন, কোথায় বলবেন? 9903652992 আমাদের চিরপরিচিত নম্বর, 9903652992, 9903652992 এই নম্বরে আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার ইচ্ছা, এই নম্বরে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার গঠনমূলক সমালোচনা। যে শ্রোতা বন্ধুর গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে তাকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট নিয়ে চলে যাব। ঠিক আছে বন্ধু, এবার এটাকে নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার এইটা কিন্তু জানাতে ভুলবেন না। হ্যাঁ, নতুন নতুন শ্রোতা বন্ধু প্রতিদিন যুক্ত হচ্ছেন, আমি নতুন নতুন আনসার পাচ্ছি, পাশাপাশি বলে রাখি নাম, লোকেশন আর ফোন নাম্বার। অর্ডারটা যদি একটু এদিক ওদিক করেন কোনো অসুবিধা নেই, কিন্তু তিনটে বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অনেক সময় অনেকেই খুব ভালো উত্তর দেন, খুব সুন্দর গঠনমূলক সমালোচনা লিখে পাঠান, আর সেগুলো আমি পড়তে পারি না, মানে সেগুলোকে কিছুতেই আমার কর্তৃপক্ষের কাছে আমি পাঠাতে পারি না, কারণ নাম নেই, ফোন নাম্বার নেই, লোকেশন লেখা নেই, কী করে করবো। হ্যাঁ, এই তিনটে বিষয় কিন্তু মনে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আরে শুধু কি আর কুইজ, গল্প স্বল্প তো শুনবেন, খেলাও দেখবেন, মাঝে মধ্যে একটু একটু আমাকে মেসেজও তো করতে পারেন, 9903652992 এই নাম্বারে মেসেজ করে জানিয়ে দিন গল্প স্বল্প অনুষ্ঠানটা কেমন লাগছে, 107 এফএম রেনবোর অনুষ্ঠানগুলো কেমন লাগছে, আমার উপস্থাপনা কেমন লাগছে, একদম খোলা মনে বলবেন, ভালো হলে ভালো বলবেন, মন্দ হলে মন্দ বলবেন, কোনো ব্যাপার না। আর ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনালে কি চলছে একটু জানিয়ে দেবেন মাঝে মধ্যে আমাকে। ঠিক আছে, তাহলে কানে রাখুন 107 এফএম রেনবো, শুরু হচ্ছে আজকের গল্প স্বল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 এফএম রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, 107 এফএম রেইনবো এটি সমর্থন করে না এবং শ্রোতাদের এর থেকে বিরত থাকার অনুরোধ জানায়। আমরা প্রত্যেক মানুষের নীরব লড়াইকে সম্মান করি। আজকের গল্পের উদ্দেশ্য আত্মবিশ্লেষণ এবং মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বৃদ্ধি। 107 এফএম রেইনবো মনে করে আত্মহত্যা করা মহাপাপ ও গর্হিত অপরাধ। সমস্ত শ্রোতাদের এই বিষয়ে সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে। 107 এফএম রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সৌভিক চক্রবর্তীর লেখা মনির মানুষ। সৌভিক চক্রবর্তীর জন্ম 1990 সালে কলকাতার বেহালা অঞ্চলে। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রযুক্তিবিদ্যায় স্নাতক, বর্তমানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থায় সিনিয়র ম্যানেজার পদে কর্মরত। সাহিত্য, বিশেষত পপুলার ফিকশনের প্রতি আকর্ষণ তার ছেলেবেলা থেকেই। বিভিন্ন নামী পত্রিকায় ইতিমধ্যেই গল্প লিখেছেন সৌভিক চক্রবর্তী, নিবন্ধ লিখেছেন প্রথম সারির সংবাদপত্রের পাতায়। আজকের গল্প সৌভিক চক্রবর্তীর লেখা মনের মানুষ। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় আত্রেয়, দেবলীনা, সুদীপ্ত, সমক ও উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সৌভিক চক্রবর্তীর লেখা মনের মানুষ।
3: রান্নাঘরের জানলা দিয়ে পশ্চিমের আকাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। দুপুর শেষে বিকেল নামার তোড়জোড় চলছে। নীল ক্যানভাসে লালচে গোলাপির ছোপ ধরেছে। নভেম্বরের মাঝামাঝি শহরের আবহাওয়া অদ্ভুত রকম ভালো। এ সময়টা মন ভালো থাকে। কি অপূর্ব লাগে প্রকৃতি দেখতে। উত্তর দিক থেকে নরম হাওয়া বইছে। তার তালে তালে দিগন্ত রেখার কাছে সারি বেঁধে দাঁড়ানো গাছগুলো মেক্সিকান ওয়েভের মতো মাথা দোলাচ্ছে, একবার ওপরে একবার নিচে, যেন ডুবতে বসা সূর্যকে বিদায় জানাচ্ছে। কোকিলের ডাকে বেজে ওঠা কলিং বেলের আওয়াজ শুনে সবজি কাটার বোর্ড আর ছুরি একপাশে সরিয়ে রাখল বিনতা। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল ও, এই আওয়াজে চমক ভাঙল।
4: আসছি।
3: তোয়ালেতে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ছবির মতো সাজানো দক্ষিণ কলকাতার পশ রেজিডেন্সিয়াল কমপ্লেক্স স্বর্গদ্বারের দোতলা বাংলোগুলো এমনিতেই বেশ বড়সড়। তার উপর বাড়ির পেছন দিকের রান্নাঘরটাই বেশি ব্যবহার করে বিনতা, তাই ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলতে একটু সময় লেগে গেল।
5: উফ মাম্মা, কতক্ষণ দাঁড় করিয়ে রাখলে বলতো? পা যে ব্যথা হয়ে গেল। সারাক্ষণ অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো তুমি, তুমি এত কাজ কেন করো বলতো? এই জন্যই তো তুমি অন্যমনস্ক হয়ে যাও।
3: চার মাস আগে।
6: প্লিজ ডক্টর, কিছু একটা করুন। বিনুর এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। না ভালো করে খাচ্ছে, না ঘুমোচ্ছে, সারাটা দিন মনমরা হয়ে বাবানের জামা কাপড়, বইপত্র, ফোন, ল্যাপটপ সবকিছু আগলে বসে থাকে। ডাকলেও সাড়া দেয় না। মাঝে মাঝে মাঝে মাঝে আপন মনে কথা বলে, হাসে, কাঁদে, আবার আবার কখনো শূন্য চোখে তাকিয়ে থাকে, যেন সবকিছু ভুলে গেছে। আর আর অদ্ভুত সব আচরণ করে, এটা আমি দেখতে পাচ্ছি না ডক্টর। আপনি আপনি প্লিজ কিছু একটা করুন।
7: রিল্যাক্স শোন বাবু, আমি বুঝতে পারছি আপনাদের জীবন এই মুহূর্তে একটা তোলপাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি তাও সামলে উঠেছেন, কিন্তু আপনাদের একমাত্র ছেলে অন্তরীপ, বাবানের অল্প বয়সে চলে যাওয়াটা আপনার স্ত্রী এখনো মেনে নিতে পারছেন না, তাই উনি অস্বাভাবিক আচরণ করছেন। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে ওর এই ডিলিউশন এক ধরনের ডিফেন্স মেকানিজম, বাস্তবের দুঃখ যন্ত্রণাকে দূরে সরিয়ে রাখার মরিয়া চেষ্টা। এই ধরনের কেসে পরিবারের কোঅপারেশন খুব জরুরি, তাই আপনি অধৈর্য হলে একেবারে চলবে না। এর বিরুদ্ধেই আমাদের লড়াই, আর সেই লড়াই লড়তে গেলে সবার আগে আপনাকে শক্ত থাকতে হবে।
6: কি করে শক্ত থাকবো ডক্টর? রোজ রোজ এক জিনিস, আমি যে আর পারছি না। আপনি জানেন আমার অফিস থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করে না, ভয় হয় বাড়ি ফিরে বিনুকে কি অবস্থায় দেখব সেই কথা ভেবে। ঘরে বেশিক্ষণ থাকলে নিজেকে কিরকম পাগল পাগল লাগে, বেডরুমটা যেন হাঁ করে গিলতে আসে। গত চার মাস এক বিছানায় শোয়া সত্ত্বেও একবারও, সত্যি বলছি ডক্টর, আমাদের কনজুগাল লাইফ বলে কিচ্ছু অবশিষ্ট নেই। 23টা বছর একসঙ্গে কাটানোর পর আজ যেন আমরা হঠাৎ ছিটকে গেছি দুদিকে, দুজন অচেনা মানুষের মতো। আমাদের ছেলে বাবান আমাদের ভিতরে সেতুর মতো ছিল, কিন্তু ও চলে যাবার পর

0: আমি সত্যি বিনুকে আর চিনতে পারছি না।
1: মানুষ সমাজবদ্ধ জীব মিস্টার বিশ্বাস, আত্মীয় পরিজন পরিবারের সদস্যদের নিয়েই আমাদের বেঁচে থাকা। প্রিয়জনকে অকালে হারানোর যন্ত্রণা সে কারণেই এতটা বিহ্বল করে তোলে আমাদের। প্রথম প্রথম দুঃখের তীব্রতা খুব বেশি থাকে, যতই আমরা ঘটনাটাকে ভুলতে চাই ততই গভীরভাবে সেটা দাগ কেটে বসে। তারপর আস্তে আস্তে কষ্টের পরিমাণ কমে, আমাদের মন সেই খারাপ স্মৃতিকে একটু একটু করে বিস্মৃতির অন্ধকারে ডুবিয়ে দেয়। এর অন্যতা হলেই মুশকিল, যেটা আপনার স্ত্রীর ক্ষেত্রে হয়েছে। দুঃখের হাত থেকে বাঁচতে বাস্তবকে রিজেক্ট করছেন তিনি। উনি এখনও সেই জীবনেই পড়ে আছেন যেখানে আপনারা তিনজনে ছিলেন। বাস্তবের দুঃখকে উনি মেনে নিতে পারছেন না।
0: প্লিজ ডক্টর, কোনো উপায় কি নেই? বিনুকে সুস্থ না করে তুলতে পারলে আমি নিজে বাঁচব না। আমার তো বিনু ছাড়া আর কেউ নেই ডক্টর। ও যদি এমন হয়ে যায় আমি থাকব কি করে? আমার বড্ড দুশ্চিন্তা হয়। বাবান্তু চলেই গেছে। এবার যদি বিনু কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে
1: এত ভেঙে পড়ছেন কেন? আমি তো বলেছি মিসেস বিশ্বাসকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা আমরা করব। নিন একটু জল খান, শান্ত হন আপনি।
2: কাঁপা হাতে টেবিলে রাখা জলের গ্লাস তুলে নিল শোভন, ছোট একটা চুমুক দিয়ে মুখ মুছল।
0: আপনি প্লিজ বলুন ডক্টর, এখন আমার কি করা উচিত?
1: দেখুন একটা কথা বলি, এ ধরনের কেসে অনেক সময় দেখা যায় কনভেনশনাল ট্রিটমেন্ট মানে ওরাল মেডিসিন বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পূর্ণ সাকসেস দেয় না। আমি বলছি না ব্যর্থ হয়, কিন্তু এসব চিকিৎসার সময় সাপেক্ষ, তার উপর রিল্যাপসের একটা সম্ভাবনা রয়েই যায়। সব মিলিয়ে এটা যে কোথায় যাবে আমিও বুঝতে পারছি না। তবে আমি দেখছি যে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায়।
0: তাহলে আচ্ছা আচ্ছা ডক্টর, এই অসুখের আনকনভেনশনাল কোনো ট্রিটমেন্ট আছে?
1: তা একটা রয়েছে, কিন্তু সেই চিকিৎসার পদ্ধতিটা একটু অন্য রকম আর খরচের পরিমাণটা একটু বেশির দিকেই। আপনার সঙ্গে কি সেই নিয়ে কথা বলবো? মানে আপনি কি সে পথে যাবেন?
0: হ্যাঁ, আপনি খরচ নিয়ে চিন্তা করবেন না ডক্টর, আপনি প্লিজ ট্রিটমেন্টটার ব্যাপারে বলুন। বিনুর জন্য আমি সব কিছু করতে রাজি আছি, শুধু শুধু বিনুকে আপনি সুস্থ করে দিন ডক্টর, বিনুকে সুস্থ করে দিন।
1: বিদেশে এই অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেশ কয়েক বছর ধরেই যথেষ্ট জনপ্রিয়। বছর তিনেক আগে ইন্ডিয়াতে এর ফ্র্যাঞ্চাইজি নেয় টেকনো হেলথ গ্রুপের সিস্টার কনসার্ন মন কা সাথ। প্রথমে হেড অফিস খোলে মুম্বাইয়ে, তারপর একে একে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের মতো বড় কয়েকটা শহরে ব্রাঞ্চ বসায়। মাস ছয়েক হলো কলকাতাতেও এসেছে ওরা মনের মানুষ নামে। এখানে ওদের ব্রাঞ্চ অফিস ব্রেভন রোডে, আমি অ্যাড্রেস লিখে দিচ্ছি আপনাকে, আপনি একবার ওখানে গিয়ে কথা বলুন। আমি চাইছি বিষয়টা পজিটিভ হোক, আপনি তাড়াতাড়ি দেখা করুন।
0: একটা কথা জিজ্ঞেস করছি ডক্টর, এই ট্রিটমেন্টের রিস্ক ফ্যাক্টর কিছু নেই তো? মানে কোনো রকম সাইড এফেক্ট?
1: দেখুন আমি এর আগে কোনো পেশেন্টকে মনের মানুষে রেফার করিনি, তাই এতে রিস্ক আছে কি নেই বা থাকলেও কতটা সেটা নিশ্চিতভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে যতদূর শুনেছি ট্রায়াল ফেজে সেরকম খারাপ এফেক্ট ধরা পড়েনি। আরোগ্য সদনে আমার এক কলিগ রয়েছেন ডক্টর সিনহা, তার কয়েকজন পেশেন্ট এই চিকিৎসায় যথেষ্ট উপকার পেয়েছেন, এখন আপনি ভেবে দেখুন। তবে আমার মনে হয় আগে আপনি গিয়ে দেখা করুন, তারপর না হয় ভাবনা চিন্তা করবেন।
0: ভাবা ভাবির কিচ্ছু নেই ডক্টর, জলে পড়া মানুষ খড়কুটো দেখলেও হাত বাড়িয়ে দেয়। আমি কালী বিনতাকে নিয়ে যাব, আপনি প্লিজ আমাকে অ্যাড্রেসটা দিন, যা ট্রিটমেন্ট শুরু করার কাল থেকে যেন শুরু হয়ে যায়।
2: দরজা খোলা মাত্র ঝড়ের বেগে ভেতরে ঢুকলো জিন্স আর টি শার্ট পরিহিত এক যুবক, লম্বা দোহারা চেহারা, চোখে মুখে তারুণ্যের উজ্জ্বলতা। কোনো রকমে পিঠের ব্যাগটা সোফায় ছুঁড়ে দিয়েই

0: ও জড়িয়ে ধরল বিনা তাকে, যেন এখনো ছোট শিশু।
1: আরে আরে ছাড় আমাকে, উফ, কলেজে পড়া ছেলে এখনো বাচ্চাদের মতো করিস। আরে ছাড় বাবা, রান্না বাকি আছে তো। আজ কিন্তু তোর পছন্দের আইটেম বানাচ্ছি, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন 65।
2: আরে দাঁড়াও দাঁড়াও, আর একটু জড়িয়ে নি তোমাকে। কয়েক মাস পরেই তো ইউএস চলে যাবো মাম্মা, তারপর তো আমাকে শুধু ভিডিও কলেই দেখতে পাবে।
1: ধুর পাগল, তুই যেখানেই যা তোর মাম্মা সব সময় থাকবে।
0: ছেলের চুলগুলো ঘেঁটে দিল, ছেলের নরম গালে হাত দিলে বিনোদার ওর ছোটবেলা মনে পড়ে।
1: এত যে ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, তারা কেউ বুঝি ছুটিতে বাড়ি আসে না? শোনো, ছ মাস পর পর সেমিস্টার শেষ হলে দেশে ফিরতে হবে তোমাকে, এখন থেকেই বলে রাখলাম কিন্তু। আর যদি কোনোবার পড়ার চাপে একান্তই না পারিস, তাহলে আমরাই না হয় চলে যাব ওখানে। মোট কথা, মায়ের থেকে তুই কিছুতেই পালাতে পারবি না।
2: আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। কোন এখন কি খাওয়াবে বলো তো মামা? আজকে না কলেজের ক্যান্টিনটাও বন্ধ ছিল, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না মাম্মা।
1: তুই বল, তোর কি খেতে ইচ্ছে করছে?
2: চিজ পাস্তা করে দেবে, সেই ছোটবেলার মতো, কতদিন যে খাই না, প্লিজ।
1: তাহলে কিন্তু একটু সময় লাগবে, আসলে চিকেনটা বসিয়ে দিয়েছি তো, চিকেনটা বানিয়ে নি তারপর পাস্তা ধরবো। শোন না, ওই ততক্ষণ ফ্রিজ থেকে একটু রসমালাই বের করে খা, নলেন গুড়ের পায়েসও করে রেখেছি।
2: আরে এগুলো তো আমার ফেভারিট মাম্মা, আজ যেন তুমি পুরো আলাদিনের জিন হয়ে উঠেছো, আমার সব ইচ্ছে পূরণ করছো মাম্মা, দারুণ আনন্দ হচ্ছে আজ।
1: তা করবো না, আজ যে আমার বাবানের জন্মদিন, আ ভেরি ভেরি স্পেশাল ডে, আজ তো সব কিছু তোর ইচ্ছে মতোই হবে।
0: চার মাস আগে একটা কাগজের বিজ্ঞাপনে চোখ পড়েছিল সেদিন, তাতে লেখা ছিল, ইচ্ছে হয়েছিলি আমার মনের মাঝারে। আপনি কি আপনার প্রিয়জনকে হারিয়েছেন? আপনি কি চান আপনার হৃদয় জুড়ে থাকা সেই বিশেষ মানুষটাকে আবার জীবনে ফিরিয়ে আনতে? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর ফিরে পান আপনার প্রিয়জনকে। বিশদে জানতে ফোন করুন টোল ফ্রি এই নাম্বারে 9119110249, অথবা যোগাযোগ করুন আপনার নিকটবর্তী মনের মানুষ শাখা দপ্তরে। আপনার মনের হদিশ জানে মনের মানুষ। হাতে ধরা রঙিন ব্রোশিওরটা টেবিলের উপর নামিয়ে রাখল শোভন। মনের মানুষ ব্রাঞ্চ অফিসের দোতলায় সিনিয়র সেলস এক্সিকিউটিভ ধীমান আহুজার চেম্বারে বসেছিল ও। ঘরটা বেশ বড় সড়, গোটাটাই কাচের তৈরি, দেওয়ালে দেড় টনের দুটো স্প্লিট এসি বসানো, 19 ডিগ্রির শুকনো হাওয়ায় বেশ ঠান্ডাই লাগছিল ওর। পকেট থেকে রুমাল বের করে একবার মুখটা মুছে নিল শোভন, তারপর অন্যমনস্কতা ঝেড়ে টেবিলের ওপারে বসা মধ্যবয়সী মানুষটার দিকে তাকাল। কেমন যেন সব ঘেঁটে যাচ্ছে, অস্থির লাগছে শোভনের। ভদ্রলোক তখনও বলেই চলেছেন,
3: আপনি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার বিশ্বাস। প্রিয়জনকে হারানোর শোক মানুষকে পাগল করে দিতে পারে, সিভিয়ার ডিপ্রেশন থেকে ডিলিউশনাল ডিসঅর্ডার কিছুই অসম্ভব নয়। আপনার স্ত্রীর ক্ষেত্রে হয়তো এমনটাই হচ্ছে, তবে আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে সারানোর চেষ্টা করব।
0: কথার মাঝখানে থামলেন আহুজা, হয়তো তিনি বুঝেছিলেন তার মুখস্থ বলে চলা কথাগুলো নতুন কাস্টমারের মনে তেমন আগ্রহ জাগাতে পারছে না। এক মুহূর্ত চুপ করে রইলেন তিনি, তারপর আশ্বস্ত করার ভঙ্গিতে আলতো হেসে আবার শুরু করলেন,
3: আমি জানি আপনি উৎকণ্ঠায় আছেন মিস্টার বিশ্বাস, এটাও বুঝতে পারছি যে এই মুহূর্তে আপনার মনে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, সেগুলোর উত্তর আমি অবশ্যই দেব, কিন্তু তার আগেই ট্রিটমেন্ট বিষয়ে কিছু কথা আপনার জানা দরকার, সামান্য ওই ব্যাকগ্রাউন্ড যাকে বলে। ভয় নেই, বোর করব না, দেখতেই পাচ্ছেন আমি বিজ্ঞানী নই, নেহাতি সেলস ম্যানেজার, একজন লেম্যান হিসেবে এই ট্রিটমেন্ট সম্পর্কে যা বুঝেছি আপনাকে সেটুকুই বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ, তারপর আপনার যা যা জিজ্ঞাসা আছে আমাকে বলবেন। স্মৃতি কাকে বলে? উত্তরটা বেশ সহজ,

0: ব্রেনের স্নায়ুকোষ বা নিউরোনে সঞ্চিত তথ্যই হলো স্মৃতি। কিভাবে এই তথ্য মস্তিষ্কে জমা হয়? বাইরে থেকে আসা উদ্দীপনার মাধ্যমে। বহিরাগত স্টিমুলাই ইলেকট্রিক্যাল ইম্পালস রূপে এক নিউরনের অ্যাকশন থেকে আরেক নিউরনের ডেনড্রনে যায়। একটা নিউরনের অ্যাকশন এবং অন্য নিউরনের ডেনড্রনের মধ্যেকার যে ফাঁক বা গ্যাপ, তাকে আমরা সাইনাপস বলি।
1: স্মৃতি এই সাইনাপস দিয়েই নিয়ন্ত্রিত হয়। স্টিমুলাই গিয়ে মস্তিষ্কের নিউরনের সাইনাপসগুলোতে বদল আনে,
0: সেই বদলটাই পরবর্তীতে স্মৃতির রূপ নেয়।
1: ব্ল্যাঙ্ক ডিভিডি
0: গান বা সিনেমা রেকর্ড করতে পারে, তেমনি ব্রেনের এক বা একগুচ্ছ নিউরন ইলেকট্রিক্যাল ইম্পালসকে মেমরি হিসেবে রেকর্ড করে রাখতে পারে। স্থায়িত্বের দিক দিয়ে স্মৃতি কিন্তু দু ধরনের, শর্ট টার্ম অর্থাৎ ক্ষণস্থায়ী এবং লং টার্ম বা দীর্ঘস্থায়ী। আবার মস্তিষ্কের কোন অংশে জমা হচ্ছে তার উপর ভিত্তি করেও স্মৃতির শ্রেণীবিভাগ করা হয়। হিপ্পোক্যাম্পাস, নিওকর্টেক্স, অ্যামিগডালা প্রভৃতি হল মানুষের ব্রেনের নানান প্রকোষ্ঠ। এগুলোতে সঞ্চিত স্মৃতির প্রকৃতিও একে অন্যের থেকে আলাদা হয়। কোনোটায় শারীরবৃত্তীয় মোটর স্কিল বিষয়ক স্মৃতি জমা থাকে, কোনোটায় আবার স্কুল জীবনে শেখা পাঁচের ঘরের নামতা অথবা অমুক দেশের রাজধানীর নাম, সেসব জমা হয়। কিন্তু সেসব নিয়ে আমাদের মাথা না ঘামালেও হবে। মনের মানুষ কাজ করে অ্যামিগডালা নিয়ে, কারণ ইমোশনাল সমস্ত স্মৃতি ওখানেই জমা হয়। মনোবিজ্ঞান বলে আনন্দ, ভয়, সুখ, দুঃখ, আরাম বা ব্যথা জাতীয় অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। দুবছর আগের মে মাসে কতগুলো রবিবার ছিল জিজ্ঞেস করলে চট করে আমরা বলতে পারবো না, কিন্তু তিন বছর বয়সে গাছ থেকে পড়ে যাওয়া বা পার্কে খেলতে গিয়ে প্রথমবার নতুন বন্ধুর সঙ্গে আলাপের স্মৃতি আমাদের ঠিক মনে রয়ে যায়। এই স্মৃতিগুলোর সঙ্গে ব্যথা বা আনন্দের অনুভূতি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে, তাই আমরা অনায়াসে এদের কাছে ফিরে যেতে পারি। অনেক ক্ষেত্রে এমনও হয় আমাদের অজান্তেই বা অনিচ্ছা সত্ত্বেও স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যায়। এরকম উদাহরণ প্রচুর দেওয়া যায়। ধরুন আপনি একজন কর্পোরেট এক্সিকিউটিভ, গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ের আগে হঠাৎ আপনার মনে পড়ে গেল যে বছর তিনেক আগের একটা মিটিংয়ে আপনার প্রেজেন্টেশন খুব খারাপ হয়েছিল। অথবা আপনি একজন ক্রিকেটার, ফাইনাল ম্যাচের দিন সকালে আপনার মনে পড়ল 10 বছর আগের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ যেখানে আপনি 0 রানে আউট হয়েছিলেন।
2: কিন্তু এসবের সঙ্গে বিনতার অসুস্থতার সম্পর্ক কি? আমি জানি স্মৃতি কতটা কঠিন জিনিস, সেখান থেকে মুক্তি পাওয়া কতটা সমস্যার, কিন্তু আমি তো এই যন্ত্রণার সঙ্গেই ঘর করছি। আমি শুধু বিনতাকে হারাতে চাই না, বাবা আর ওর আলাদা জগৎ থেকে ও যেন মুক্ত হয়।
0: আমি সেখানেই আসছিলাম। আমাদের প্রিয়জনেদের সঙ্গে আমাদের সম্পর্ক, স্নেহের, ভালোবাসার, আবেগের, হাসি কান্নার, তাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত প্রচণ্ডভাবে ইমোশনালি চার্জড হয়ে থাকে। ফলে এই স্মৃতিগুলো আমাদের অ্যামিগডালার একেবারে ওপরের তলে, মানে সারফেস লেভেলে, সহজলভ্য অবস্থায় রয়ে যায়।
2: আর যদি কোনো প্রিয়জন, কোনো কাছের মানুষকে আমরা হারিয়ে ফেলি? আচ্ছা, কাছের মানুষকে হারানোর যন্ত্রণা সকলেই পাই, কিন্তু কেউ যদি সেখানে আটকে পড়ে,
0: তাহলে সেই স্মৃতিগুলো বাঁধ ভাঙা নদীর মতো আমাদের মনে এসে আছড়ে পড়ে। একবার নয়, বারবার, প্রতিক্ষণে মনে হতে থাকে যে চলে গেছে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কত ভালো ছিল, কত সুখের ছিল। সেন্সরি ওভারলোডে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ি আমরা। আমাদের মধ্যে অধিকাংশের ক্ষেত্রে এই পর্যায়টা ক্ষণস্থায়ী, একটা সময় কমে আসে সেই স্মৃতিদের তীব্রতা, একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে যাই আমরা। কিন্তু কয়েকজন সেটা কখনোই পারে না, মানসিক রোগের শিকার হয় তারা, যেমন আপনার ওয়াইফ হয়েছেন।
2: বিনু, মানে আমার স্ত্রী, ও সুস্থ হয়ে যাবে তো মিস্টার আহুজা? আমি অনেক আশা নিয়ে এসেছি, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বলতে পারেন আপনি আমার শেষ আশা।
0: রিল্যাক্স মিস্টার বিশ্বাস, চিন্তা করবেন না, আপনার স্ত্রীকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের। যাক, থিওরি অংশ শেষ, এবার শুধু মনের মানুষ ট্রিটমেন্ট বিষয়ে কয়েকটা কথা বলবো। আপনার হয়তো মনে আছে আজ থেকে বছর 20 আগে সাইকোসোমাট্রট থেরাপি নিয়ে কি হইচইটাই না হয়েছিল এই দেশে। মানসিকভাবে অসুস্থ অপরাধীদের সুস্থ করে তোলার জন্য এক ধরনের সাইকোসোম্যাটিক ট্রিটমেন্ট, যেখানে অপরাধীরা ধাপে ধাপে বিভিন্ন ভার্চুয়াল রিয়ালিটি সিনারিওর মধ্যে দিয়ে যেত। শুরু থেকেই এই থেরাপির ওপর সরকারের শিলমোহর ছিল। প্রথম প্রথম তো এর সাফল্যের হার দুর্দান্ত বলে প্রচারও করা হয়েছিল, কিন্তু তারপর ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল। জানা গেল নির্দিষ্ট এক শ্রেণীর অপরাধী এই ট্রিটমেন্টে একেবারে রেসপন্ড করে না। নিষিদ্ধ ঘোষণা হল সাইকোসোমাট্রট থেরাপি। তবে শুধু থেরাপিটাই বন্ধ হল, কিন্তু টেকনোলজিটা রয়ে গেল। 7 বছর আগে ডক্টর ভার্গবের মেয়ের কাছ থেকে সাইকোসোমাট্রটের পেটেন্ট কিনে নিল টেকনো হেলথ গ্রুপ, একেবারেই আলাদা উদ্দেশ্যে। ক্রিমিনালি ইনসেইন পেশেন্টদের সুস্থ করা নয়, প্রিয়জনেদের হারানোর যন্ত্রণায় জর্জরিত মানসিক রোগের শিকার মানুষদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা। আমরা শুধু মানুষকে হেল্প করি, প্রথমে ইউএস, তারপরে ইউরোপ, বিখ্যাত হল এই থেরাপি। তারপরে এলো আমাদের দেশে, জন্ম নিল মন কা সাথ। সেখান থেকেই আজকের মনের মানুষ। আমরা সব দিক থেকে সেফ চিকিৎসা করি, তবে ঝুঁকি তো থাকেই, কিন্তু এটা বেআইনি কিছু নয়।
2: কিন্তু কিন্তু ব্যান্ড একটা টেকনোলজি কতটুকু হেল্প করতে পারবে আমার বিনুকে?
0: আপনি ভুল করছেন মিস্টার বিশ্বাস। সাইকোসোমাট্রট থেরাপি আমাদের দেশে ব্যান্ড, তার টেকনোলজিটা কিন্তু ব্যান্ড নয়। তাছাড়া আমাদের সায়েন্টিস্টদের হাতে সেটা অনেকটাই পরিবর্তিত হয়েছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মনের মানুষ পুরোপুরি নিরাপদ ও রিস্ক ফ্রি একটা ট্রিটমেন্ট।
2: এটা কিভাবে কাজ করে?
0: সেটা বলে ফেললে তো ট্রেড সিক্রেট ফাঁস করতে হয় শোভনবাবু। আর সত্যি বলতে আমি অত কিছু বুঝিও না, তবে এতদিনের অভিজ্ঞতায় যেটুকু জেনেছি সেটা আপনাকে বলতে পারি। প্রথমে আমাদের টেকনিশিয়ানরা পেশেন্টের মাথার ভেতর একটা ন্যানো কম্পিউটার ইমপ্ল্যান্ট করে, একেবারে ওই মাইনর অপারেশন, পুরোপুরি যন্ত্রণাবিহীন। সেই কম্পিউটার পেশেন্টের ব্রেন থেকে ইনফরমেশন সংগ্রহ করে ক্লাউড স্টোরেজে রাখে। অপারেশনের 7 দিন পর পেশেন্টকে একটা চশমা পরানো হয়, যা তার নিজস্ব ভার্চুয়াল রিয়ালিটি ইন্টারফেস তৈরিতে সাহায্য করে। এরপর শুরু হয় ট্রিটমেন্ট। ক্লাউডে জমা তথ্য ব্যবহার করে আমাদের সিস্টেম একটা সিমুলেশন তৈরি করে, কল্পবাস্তবের এক দুনিয়া যেখানে পেশেন্ট তার হারানো প্রিয়জনের সঙ্গে স্বাভাবিকভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। চশমা অন করলেই পেশেন্ট সেই সিমুলেশনে ঢুকে পড়ে, বা আরও ভালো করে বললে সেই সিমুলেশনের অংশ হয়ে ওঠে। পেশেন্ট কিন্তু তখন খুব আনন্দে থাকে, কোনো যন্ত্রণা অনুভব করে না।
2: হ্যাঁ, কিন্তু বলছি ক্রমাগত সিমুলেশনে আটকে থাকা পেশেন্ট যদি বাস্তব থেকে দূরে সরে যায়?
0: এখানেই এই থেরাপির বিশেষত্ব। পেশেন্ট সিমুলেশনের জগতে থাকবে অবশ্যই, কিন্তু বাস্তব থেকে বিচ্ছিন্ন হবে না। আবারও একটা উদাহরণ দিই। ধরুন আপনি অফিসের মিটিংয়ে রয়েছেন, বসের বোরিং প্রেজেন্টেশন দেখতে দেখতে ঘুম পেয়ে যাচ্ছে, তাই সবার চোখ বাঁচিয়ে কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে গান শোনার কথা ভাবছেন। কিন্তু বস কড়া লোক, যখন তখন আপনাকে কোনো ফ্যাক্ট বা ফিগার সংক্রান্ত প্রশ্ন করে বসতে পারেন। বসের কথাগুলো ইচ্ছে না হলেও আপনাকে শুনতে হবে, তখন আপনি কি করবেন? ইয়ারফোনের ভলিউম লো রাখবেন, যাতে পছন্দের গানের পাশাপাশি বসের বক্তব্য আপনার কানে ঢোকে। অর্থাৎ আপনি মিটিংয়েও থাকবেন, আবার গানের জগতেও। আমাদের ট্রিটমেন্টকে এরকমই কিছু একটা ভেবে নিন। পেশেন্ট ভার্চুয়াল রিয়ালিটিতে তার মনের মানুষের সঙ্গে কথা বলবে, একই সঙ্গে আপনার সঙ্গেও স্বাভাবিকভাবে ইন্টারঅ্যাক্ট করবে। আপনার পাশে বসে টিভি দেখতে দেখতেই হারানো প্রিয়জনের সঙ্গে গল্প করবে। এই দুটো জগতই পেশেন্টের ভেতরে থাকবে, পেশেন্ট আনন্দে থাকবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম।
3: উঠে দাঁড়ালেন আহুজা।
0: অনেক কথা বললাম মিস্টার বিশ্বাস, এবার কাইন্ডলি একটু আসুন, আপনাকে আমাদের থেরাপির কিছু ডেমো ভিডিও দেখাই। যদি আপনার মনে আর কোনো প্রশ্ন থাকেও, বা আমার বিশ্বাস ডেমো দেখেই তার উত্তর আপনি পেয়ে যাবেন।
2: আচ্ছা, বলছি বিনতা সেরে উঠবে তো?
3: ডেমো দেখতে দেখতে এই কথাই বারবার মনে হচ্ছিল শোভনের।
4: আচ্ছা মামা।

0: মা বলছি, পাপা কখন আসবে কিছু বলে গেছে?
1: তোর পাপা আর ফিরতে বোধহয় রাত হবে সোনা, অফিসে যা কাজের চাপ চলছে। তুই তো বুঝিসই পাপা কতদিন সময় মতো ফেরে না, তুই আর আমি তো থাকি
0: না। কতদিন হয়ে গেল আমরা একসঙ্গে বসে ডিনার করি না। প্লিজ মাম্মা, আজকে বলো না পাপাকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, প্লিজ। কেক কাটার পরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তারপর তিনজনে একটা পুরনো দিনের কোনো সিনেমা দেখব। দেখো, ইংরেজি দেখতে গেলে চাইলে সাউন্ড অফ মিউজিক বা কাসাব্লাঙ্কা, আর বাংলা হলে সপ্তপদী বা দেয়ানিয়া, ঠিক আছে? দেখো, তোমাদের দুজনের পছন্দ মতো সিনেমাও দেখতে আপত্তি নেই, কিন্তু শুধু আমরা তিনজন। মাম্মা প্লিজ।
1: পাপা কি পারবে? আচ্ছা দেখি একবার ফোন করে। আর তুই আপাতত ঘরে গিয়ে ঘেমো জামা কাপড় ছাড় তো, তারপর কটা মিষ্টি মুখে দে। হিরে, আমার চিকেনটা বোধহয় এতক্ষণে পুড়েই গেল। উফ বাবা, আন তুই কলেজে পড়িস কিন্তু এখনো না একদম বাচ্চাদের মতো আবদার করিস, সর তো।
0: মা, আমি এখনো তোমার ছোট্ট বাবানি আছি, তাই দেখো না, তোমায় এখনো মাম্মা বলতেই আমার আনন্দ হয়। মাই মাম্মা ইজ দ্য বেস্ট।
2: এক দৌড়ে ভেতরের ঘরে ঢুকে গেল বাবান, বইয়ের ব্যাগটা সোফার উপরেই পড়ে রইল। আড়াই মাস আগে একটা সকালে হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠল শোভন।
3: হোয়াট ইজ দিস বেনু? তোমাকে দু সপ্তাহ আগে থেকে বলে রেখেছি আজকে অফিস ট্যুরের ব্যাপারে। কথা ছিল একসঙ্গে ভাইজাগ যাব আমরা, কাজের ফাঁকে ছোট্ট একটা ভ্যাকেশন হয়ে যাবে, প্লেনের টিকিট হয়ে গেছে, হোটেল বুকিং কনফার্ম, আর আজ বেরোনোর আগে তুমি বলছো তুমি যাবে না।
1: সরি, আসলে আমার খেয়াল ছিল না গো, নাহলে তো আগেই না করে দিতাম।
3: খেয়াল ছিল না মানে? আর নাই বা করতে কেন, একটা কারণ তো থাকবে সব কিছুর পেছনে। তুমিই তো বলো, কোথাও যাওয়া হয় না, একবার সুযোগ এসেছে যখন তখন এবার না করো না অন্তত।
1: আজ বাদে কাল বাবানের সেমিস্টার, আর তার উপর প্রজেক্টের কাজে সময় অসময় কলেজে দৌড়তে হচ্ছে, এই সময় ছেলেটাকে একা রেখে কিভাবে যাবো বলো তো তোমার সঙ্গে? এত প্রেশার সামলে কি খাবে না খাবে, দেখো হয়তো সারাদিন ম্যাগি আর ডিম সেদ্ধর ওপরেই থাকবে, কিংবা আমি না থাকলে খাবেও না হয়তো কিছু ঠিক করে, আর তারপর দেখা গেল হয়তো প্রজেক্টটাও ঠিক সময় জমা দিল না।
3: বাবানকে একা রেখে? তুমি কি পাগল হয়েছো বিনু? কোথায় পাচ্ছ তুমি বাবানকে?
1: কোথায় পাচ্ছি মানে কি যে বলো না তুমি, আরে এই তো একটু আগেই তো ওকে ব্রেকফাস্ট দিলাম, খেয়ে কলেজে বেরোলো। আরে সেদিন বারবার বলছিল পাপার সঙ্গে ডিনার করা হয় না।
3: স্টপ ইট বিনু, স্টপ ইট রাইট নাও, আর একটা কথাও তুমি বলবে না।
1: কেন বলবো না? কেন বাবান কিন্তু তোমারও সন্তান শোভন, হ্যাঁ, কাজেই ওর ভালো মন্দ দেখা তোমারও কর্তব্য। শুধু অফিস নিয়ে থাকলেই তো আর চলে না, তোমার কাজ কখনোই তোমার ছেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আর আমি তো তোমায় কোথাও যাওয়া থেকে আটকাইনি, আমি বলেছি আমি এই সময় বাবানকে ছেড়ে যাব না, ব্যাস।
3: হোয়াট ননসেন্স, তুমি এখনো এত অবুঝ হচ্ছ কি করে আমি বুঝতে পারছি না। তোমাকে কতবার বলেছি, আমি কতবার বলেছি।
1: কি বলছো তুমি এগুলো? তুমি এতটা স্বার্থপর যে বাবানকে দেখতেই পাও না?
3: প্লিজ প্লিজ আমাকে শেষ করতে দাও। বাবান বাবান মারা গেছে বিনু, দোলের দিন দুর্গাপুরে গিয়ে বন্ধুদের সঙ্গে রং খেলবে বলে আমার বাইকটা নিয়ে বেরিয়েছিল, হাইওয়েতে একটা বেসামাল ট্রাকের ধাক্কায়। ও আর আমাদের মধ্যে নেই বিনু, এই সত্যিটা কেন মানতে পারছো না তুমি?
1: কি বলছো কি তুমি, হ্যাঁ লজ্জা করে না তোমার? বাবা হয়ে নিজের ছেলের সম্বন্ধে এমন এমন জঘন্য একটা কথা, ছি ছি ছি, আমি তো ভাবতেও পারছি না।
3: ও, আমি জঘন্য কথা বলছি? নিচের দিকে তাকাও বিনু, দেখো দেখো একবার কি অবস্থা করেছো তোমার, একটা মিথ্যেকে আঁকড়ে ধরে বাঁচছো দিনের পর দিন।
1: শোভন শোভন, তোমার কি হয়েছে আমি জানি না, কেন এরকম বিহেভ করছো আমি সেটাও জানি না, কিন্তু তোমার এইসব আজে বাজে কথা আমি শুনবো না, জাস্ট শুনবো না।
3: বিনু বিনু, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি।
1: না একদম না, বাবানকে নিয়ে কিচ্ছু শুনবো না আমি, কিচ্ছু না। আমার বাবান আছে, আমাদের মধ্যেই আছে। তুমি যে কেন এটাকে মিথ্যে বলছো আমি জানি না। হ্যাঁ রে, পাস্তাটা কেমন হয়েছিল রে?
4: খুব ভালো, আর একটু খেলে হতো।
1: আচ্ছা বেশ, রাতে খাস, এখন একটু শুয়ে না তো। সেই কলেজ থেকে এসেই তো কম্পিউটারের সামনে বসে পড়েছিস।
0: আমি কি আর সেই ছোট্ট বাচ্চা আছি মা, যে স্কুল থেকে ফিরে রেস্ট নেব?
1: এই তুই থাম তো, মায়ের কাছে ছেলেরা সবসময় ছোটই থাকে। আমি লাইট নিভিয়ে দিচ্ছি, একটুখানি চোখ বন্ধ করে থাক, ঘন্টাখানেক পরে না হয় আমি তোকে ডেকে দেব।
0: কিন্তু মামা, জিআরির কতগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে, কাজগুলো সব গুছোতে হচ্ছে তো মাম্মা, কটা দিন দেখতে দেখতে কেটে যাবে।
1: জিআরি প্রিপারেশন কোথাও পালিয়ে যাচ্ছে না সোনা, শরীরটারও তো খেয়াল রাখতে হবে। দেড় তিন ঘন্টা যাতায়াত করে কলেজ করিস।
4: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবারে ঘুমিয়ে নিচ্ছি, বকছো কেন?
2: ছেলের ভাবভঙ্গি দেখে হাসবে না রাগ করবে ভেবে পেল না বিনতা। কিছু একটা বলতে যাবে, তখনই আরেকবার কোকিলের কৃত্রিম অথচ সুরেলা ডাক বাড়ি ময় ছড়িয়ে গেল। কেউ কলিং বেল বাজাচ্ছে।
1: এখন আবার কে এলো বলতো?
2: বসার ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে ভাবল বিনতা। দেড় মাস আগে।
3: মিস্টার আহুজা, আপনি নিজের মুখে আমাকে বলেছিলেন এই ট্রিটমেন্ট সম্পূর্ণ রিস্ক ফ্রি, এর কোনো সাইড এফেক্ট নেই। প্লিজ প্লিজ আমাকে বলতে দিন, রোজ আমাদের ঘরে ঝামেলা চলছে, আমার স্ত্রীর মানসিক অবস্থা আরো ডিটোরিয়েট করছে, সেফ আপনাদের জন্য। কি বলছেন কি বলছেন? হ্যালো, হ্যাঁ কি বলছেন? স্ট্যাটিস্টিক্যাল অ্যানোম্যালি। দেখুন, আমার স্ত্রী কোনো পরিসংখ্যান নয় মিস্টার আহুজা, রক্ত মাংসের একজন মানুষ। অনেক আশা নিয়ে আপনার কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম একটা পথ পাবো, কিন্তু
2: কোনো মতে নিজেকে সামলালো ও।
3: আপনাদের ট্রিটমেন্ট এত ওয়ার্থলেস, সেটা যদি আগে কেন, এর দায় আপনারা নেবেন না কেন? একজন অসুস্থ মানুষকে আর অসুস্থ করে তুলেছে আপনাদের থেরাপি। শুনুন শুনুন মিস্টার আহুজা, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব, কনজিউমার্স কোর্টে যাব, দরকারে থানা পুলিশ করব। হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান গো টু হেল।
1: কি ব্যাপার শোভন, ফোনে এরকম অসভ্যের মতো চিৎকার করছো কেন? বাবান পাশের ঘরে পড়তে বসেছে, এই সময় ছেলেটার তো একটু শান্তির দরকার নাকি? ও তো জিআরএ প্রিপারেশন নিচ্ছে, তুমি এত জোরে কথা বলছো যে ওর অসুবিধে হচ্ছে।
2: বিনতা কথা শেষ করার আগেই ঘুরে দাঁড়ালো শোভন, হাতের সেলফোনটা ছুঁড়ে মারলো দেওয়াল লক্ষ্য করে, শব্দ করে ফেটে গেল স্ক্রিন, শিউরে উঠে দুপা পিছিয়ে গেল বিনতা। শোভনের চোখে মুখে তখন হিংসা।
3: বাবান বাবান বাবান, ড্যাম ইউ বিনু, আমার জীবনটা একবারে শেষ করে দিচ্ছ তুমি, অনেক হয়েছে, এভাবে আর চলতে পারে না।
1: কি তোমার জীবন আমি শেষ করে দিচ্ছি, তুমি এরকম বলতে পারলে?
3: হ্যাঁ পারলাম, কারণ এটাই বাস্তব। হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তব বিনু। আমার বাবান মারা গেছে, আর সেই দুঃখে গত সাড়ে ছ মাস ধরে প্রচন্ড রকম অবসাদে ভুগছো তুমি, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করিও কোনো লাভ হয়নি। ভেবেছিলাম মনে প্রাণে আশাও করেছিলাম এই সিমুলেশন থেরাপি তোমাকে সুস্থ করে তুলবে বিনু, কিন্তু এখন দেখছি
1: না, না না, এ হতে পারে না, মিথ্যে মিথ্যে বলছো তুমি। আমার বাবান কই? একটু আগেও তো,
3: ফর গড সেক বিনু, ফর গড সেক, তোমাকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি, একবারের জন্য অন্তত বাস্তবের সামনে দাঁড়াও, একবারের জন্য অন্তত বাস্তবের সামনে দাঁড়াও প্লিজ।
1: তুমি পাগল হয়ে গেছো শোভন, ইউ আর কমপ্লিটলি আউট অফ ইউর মাইন্ড।
3: কি
5: আমি পাগল হয়েছি, আমি হাত পুড়িয়ে রান্না করে খেয়ে অফিস যাচ্ছি, দোকান বাজার করছি, বাড়ির সব কাজ করছি, তোমার এই ট্রিটমেন্টের নামে মাসে লাখ লাখ টাকার বিল পেমেন্ট করছি, আর তুমি কি করছো? চোখে রঙিন চশমা লাগিয়ে কল্পনার দুনিয়ায় টাইম পাস করছো।
1: তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না শোভন, এভাবে কথা বলতে পারো না।
5: বেশ করবো, বলবো, সবকিছুর একটা সীমা থাকে। এত করলাম তোমার জন্য, তাও সুস্থ হওয়ার, ভালো হওয়ার ইচ্ছেটুকুও যাচ্ছে না তোমার মনে। কেমন মানুষ তুমি বিনু, একবারের জন্য বুঝছো না কতটা যন্ত্রণা আমি পাচ্ছি, এতটা স্বার্থপর কেউ হয়? তোমার কাছে শুধু বাবান ইজ ইম্পর্টেন্ট। আমায় দেখতে পাচ্ছ না তুমি বিনু, আমায় তুমি দেখতে পাচ্ছ না।
2: আচমকাই বিনোদার দিকে ছুটে গেল শোভন, হ্যাচ কাটানে স্ত্রীর চোখ থেকে ফাইবার গ্লাসের ফ্রেমলেস চশমাটা খুলে ফেলল, মুচড়ে দুটোকরো করে ছুঁড়ে দিল ডাস্টবিনে। এই চশমাটা ওই ক্লিনিক থেকে দিয়েছিল, সারাদিন পরে থাকত বিনোদা।
5: এটা আমার অনেক আগেই করা উচিত ছিল।
1: না না, এটা নিও না। আমি আমার আমার বাবা
2: শোভনকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ভাব ফুটে উঠল বিনোদার মুখে, পরক্ষণে আনন্দের উচ্ছ্বাসে মিলিয়ে গেল সেটা।
1: আরে তুমি এসে গেছো, তুমি যে বললে আসতে দেরি হবে, বাবান তো কত করে বলছিল, আমি ওকে বললাম যে তোমার অফিসের কাজ পড়েছে।
5: আরে এর নামই তো সারপ্রাইজ, আমার একমাত্র ছেলের জন্মদিন আজ, আর আমি রাত 10টা অবধি অফিস করব, পাগল নাকি? সরো এখন, ভেতরে ঢুকতে দাও।
1: ও দেখেছো, এসো এসো। কিন্তু তোমার হাতে এগুলো কি গো?
5: বাবনের জন্য গিফট। ছেলের জন্মদিনে বাবা খালি হাতে আসবে নাকি? কেন ফলেটের কিংসব্রিজ সিরিজের সেটটা কিনে ফেললাম, ওই যেটার জন্য আগের মাসে ও বায়না করছিল।
1: খুব ভালো করেছো, দেখো আমাদের ছেলেটা খুব খুশি হবে।
5: জানি তো, চটপট ডাকো ওকে, ডাকো। কেক এনেছি, ডার্ক ফরেস্ট, ভবানীর ভীষণ প্রিয়।
2: সোফার উপর শরীরটা এলিয়ে দিল শোভন, তারপর বাক্স খুলে কেক বের করে টেবিলে রাখল, যত্ন করে পাশাপাশি বসালো ইংরেজি 2 আর 1 সংখ্যা দুটোর আদলে গড়া সাদা সবুজ গোলাপি রঙের ম্যাজিক ক্যান্ডেল। 21তম জন্মদিনে আনন্দ করে কেক কাটবে বাবান, গিফট পেয়ে কি খুশিটাই না হবে। সব পরিকল্পনা শোভন করে রেখেছে, কেক কাটার পর জমিয়ে ডিনার, তারপর একসঙ্গে বসে সিনেমা দেখা। বাবান অবশ্য বেশিক্ষণ টানতে পারবে না, সিনেমা শুরু হওয়ার মিনিট 15 মধ্যেই ঢুলতে শুরু করবে, তারপর একসময় সোফাতেই গভীর ঘুম। শোভন তখন নিশ্চিন্তে বিনতার গালে আঙুল বুলিয়ে দিতে পারবে, কপাল থেকে সরিয়ে দিতে পারবে অবাধ্য চুল, হাতে হাত রেখে সিনেমা শেষ করবে স্বামী স্ত্রী সেই আগের মতো। আচমকা শোভনের চোখের সামনেটা ঝাপসা হয়ে উঠল, নিমেষে যেন পাল্টে গেল সবকিছু, কোথায় কেক, কোথায় গিফটের প্যাকেট, টেবিলের উপর 1 ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ, চারদিক নোংরা এলোমেলো, সোফার একদিকে ডাঁই করে রাখা ইঁটো খাবারের প্লেট, বিরিয়ানির কৌটো, পিৎজার বাক্স, সারা মেঝে জুড়ে আধপোড়া সিগারেট ছড়ানো, থালা বাসন অফিসের কাগজপত্র সব এলোমেলো হয়ে আছে। চোখ থেকে ফাইবার গ্লাসের চশমাটা খুলে হতভম্বের মতো এদিক ওদিক তাকালো শোভন, একটু আগে দেখা ঘরটাকে, মানুষগুলোকে খুঁজতে চাইল, যেন অসুস্থ লাগছিল ওর, ক্লান্ত বিধ্বস্ত, যেন অনেক দিন ঘুম হয়নি, নিজেকে দেখলে হয়তো চিনতেও পারত না। পরনে ছেঁড়া জামা, ময়লা প্যান্ট, গালে অনেক দিনের না কামানো দাড়ি, চুল উস্কো খুস্কো, বয়সটা যেন এক ধাক্কায় 10 বছর বেড়ে গেছে। টুং করে একটা শব্দ, ফোনে মেসেজ ঢুকল। প্যান্টের পকেট থেকে ফোন বের করল শোভন, চোখ কোচলে স্ক্রিনের দিকে তাকালো। মনের মানুষ থেকে এসএমএস এসেছে, ওর প্রিমিয়াম প্ল্যানের ভ্যালিডিটির মেয়াদ

0: আটকেই যেতে লাগলো। মনের মানুষ থেকে তো বিনুর জন্য থেরাপির ব্যবস্থা করেছিল শোভন, যাতে ও বাবানের সঙ্গে সময় কাটাতে পারে। থেরাপিতে কাজ দেয়নি, সব সময় বাবানকে দেখতে পাওয়া শুরু করলো বিনু। যে বাবা নেই সে কবে অ্যাক্সিডেন্টে, কিন্তু বিনু, বিনুই বা কোথায়? এতক্ষণ হয়ে গেল, আসছে না কেন? না, বিনু অত আর নেই। দেড় মাস আগে যেদিন তুমুল ঝগড়া হয়েছিল ওদের মধ্যে, সেদিনই দুপুরবেলায় অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল বিনু। অফিস থেকে বাড়ি ফিরে ওর প্রাণহীন নিথর দেহটা দেখতে পেয়েছিল শোভন এই সোফাতেই। অনেক চেষ্টা করেছিল শোভন, কিন্তু বাঁচাতে পারেনি বিনু তাকে। শোভনের চোখের সামনে যেন একটা কালো পর্দা মেলে দিয়েছিল কেউ, তাতে অস্পষ্ট কিছু ছবি ভেসে উঠছিল থেকে থেকে। দম বন্ধ হয়ে আসছিল ওর, স্মৃতির দরজা একবার খুলছিল ফের বন্ধ হয়ে যাচ্ছিল। ছেলের পর স্ত্রীকেও হারিয়ে উন্মাদের মতো হয়ে গিয়েছিল শোভন। বিনুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে আত্মহত্যাও করতে গিয়েছিল, কিন্তু হাতের শিরা কাটার সাহস জুগিয়ে উঠতে পারেনি। শেষকৃত্য সেরে তিনটে দিন নেশার ঘরে আচ্ছন্নের মতো কাটানোর পর ওর মনে পড়েছিল মনির মানুষের কথা। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল আহুজার সঙ্গে দেখা করতে। তারপর হাতরে হাতরে মানিব্যাগটা খোঁজার চেষ্টা করলো শোভন। ডেবিট কার্ডের নম্বরটা মনে নেই, দেখে টাইপ করতে হবে, রিচার্জটা এক্ষুনি করে ফেলতে হবে। বেশি রাত হলে আবার মনির মানুষের সার্ভার স্লো হয়ে যায়, কাস্টমার সার্ভিসেও নানা রকম সমস্যা হয়। বিনু আর বাবানকে ছাড়া একটা রাত তো দূর, একটা মুহূর্ত কাটানোর কথাও ভাবতে পারে না ও। চশমাটা ঝটপট পরে ফেলে শোভন।
1: কিন্তু এত দেরি হচ্ছে কেন? অনেকক্ষণ হলো ডাকতে গেছে বিনু, এখনো বাবান এলো না কেন? কেক কাটতে হবে তো, তারপর ডিনার, সিনেমা, একসঙ্গে কত মজা, হইচই।
0: উদ্ভ্রান্তের মতো মনের মানুষ হেল্পলাইনের নম্বর টিপতে লাগলো শোভন। রিচার্জটা ওকে এক্ষুনি করাতে হবে, যেভাবেই হোক, নইলে যে ও বাঁচবে না। বিনু, বাবান, ওদেরকে যে শোভনের ভীষণ দরকার।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সৌভিক চক্রবর্তীর লেখা মনের মানুষ, গল্পের কথক অর্পণ, অন্তরীপ অর্থাৎ বাবান আত্রেয়, বিনতা দেবলীনা, শোভন সুদীপ্ত, ধীমান সোমক, ডক্টর উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। আর ইতিমধ্যেই একজন বন্ধু তিনি মেসেজ করেছেন, বলছেন সোহমদা তোমায় আপডেট দেবো, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? তুমিও খেলাটা মিস করবে? হ্যাঁ, তা একটু করবো, কিন্তু খবর রাখছি। অ্যান্ডি অ্যান্ডি আপনাকে অনেক ধন্যবাদ, এখন অবধি খবর তো আমি রেখেছি, এখন অবধি কোনো গোল হয়নি, তাই তো? হ্যাঁ, তো যাই হোক, দেখি একটু আরও একটু খবর নেওয়া যায় কিনা। আর একজন খুব সুন্দর মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে, প্রীতম রায় কোন্নগর থেকে বলছেন, রেডিও অন করলেই মনে হয় দিনটা নিজের মতো করে শুরু হলো। FM রেনবো ফ্রিকোয়েন্সিতে মিশে থাকে পুরনো দিনের গন্ধ, স্কুল কলেজের স্মৃতি আর মিঠা দত্তের মতন গানগুলো। আর গল্প স্বল্প ওটা তো শুধু অনুষ্ঠান না, একটা অনুভূতি। আর যাদের গলায় গল্প শুনতে স্বল্প শুনতে শুনতে মনে হয় কেউ পাশে বসে নিজের কথা বলছে, হাসি কান্না নস্টালজিয়া সব একসাথে। ট্রাফিকে কাজের ফাঁকে রাতের বেলায় FM রেনবো সঙ্গ দেয়, গান গল্প আর আড্ডায় তিনটে মিলিয়ে মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ টিম FM রেনবো, এইভাবেই গল্প আর গান নিয়ে আমাদের পাশে থেকে কোন্নগর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন প্রীতম রায়। অসংখ্য ধন্যবাদ প্রীতমবাবু। তাহলে আপনারা গল্পটার একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিন 9903659992 এই নম্বরে। আর রাত একটা থেকে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। তার আগে একটি আধুনিক গান রইল একান্তই আপনাদের জন্য।

এটা অসাধারণ গল্প শুনিলাম। এবার এই গল্প সম্পর্কে আপনাদের মতামত জানতে আমরা আগ্রহী। 9903659292 এই নাম্বারে, 9903659292 এই নম্বরে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিন গল্পটির একটি গঠনমূলক সমালোচনা। যার গঠনমূলক সমালোচনা আমাদের সর্বশ্রেষ্ঠ মনে হবে তাঁকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানে

আমি আরেকবার বলে দিই, গল্প স্বল্পের সম্পর্কে আপনাদের যে মতামত সেটা 9903659 এই নম্বরে পাঠাবেন গঠনমূলক সমালোচনার মাধ্যমে। এই পাঠানোর সময়সীমা কিন্তু রাত দুটো পর্যন্ত, ঠিক আছে? 107 FM রেনবোর অফিসিয়াল নাম্বারে পাঠিয়ে দিন। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। অনুষ্ঠানে প্রথমে শুনব যোগ্য রাগে খেয়াল শিল্পী অঞ্জনা কুশারীর পরিবেশনায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরুর রজনীতে এতক্ষণ শুনলেন যোগ ঘোষরাগি খেয়াল শিল্পী অঞ্জনা কুশারীর পরিবেশনায়। এখন শুনবেন সেতারে রাগ চারুকোষ শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনা।

এতক্ষণ শুনলেন সিতারে রাগ চারকোশ। শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরুর রঞ্জনী। রাত দুটো থেকে আমরা শুনব হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। অনুষ্ঠানের প্রথমার্ধে রয়েছি আমি সোহম, দ্বিতীয়ার্ধে রয়েছেন তপজা মিত্র। গল্প স্বল্প নিয়ে আপনাদের পাঠানো মেসেজগুলো পড়লাম অনেকগুলোই, আর যেগুলো গঠনমূলক সমালোচনা সেগুলো অবশ্যই আমি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। আর এর মধ্যে অনুষ্কার থেকে একটা মেসেজ পেলাম, আমাদের শ্রোতা বন্ধু অনুষ্কা বলছেন, দাদা এখনও গোল হয়নি কিন্তু মাঝে মাঝে ম্যাচটা দেখার চেষ্টা করা। গুড সাজেশন। হ্যাঁ, মোটামুটি ম্যাচ দেখতে না পারলেও আমি খবরটা রাখছি, তাতে যা খবর দেখতে পাচ্ছি এখনও 52 মিনিট অবধি না স্পেন না আর্জেন্টিনা কেউ একটিও গোল করতে পারেনি। খেলা তো মনে হচ্ছে এক্সট্রা টাইমের দিকে গড়াবে নাকি। তো যাই হোক, এখন সময় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে অনুষ্ঠানে আজ মিড নাইনটিজের বেশ কিছু সুপারহিট গান শুনব। এই প্রথম যে গানটি শুনবো, এই গানটি আমার খুব প্রিয়। এর সঙ্গে হয়তো আপনার আমার আমাদের অনেকেরই অনেক মধুর স্মৃতি মিশে রয়েছে। এমন গভীর রাতে গানগুলো একটা আলাদা আবহ তৈরি করে। কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে খামোশি দ্য মিউজিক্যাল থেকে ইয়ে দিল সুন রাহা হায়, চলুন শুনে নিই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অসাধারণ একটা রোম্যান্টিক যুগ ছিল জানেন তো, যখন মানুষের কাছে ভালোবাসা জানানোর একটা অন্যতম পদ্ধতি ছিল মিউজিক। আর মিউজিকের মাধ্যমেই মানুষ নিজের মনের কথা, প্রাণের কথা, চিন্তার কথা, চেতনার কথা, ভালোবাসার কথা, আশার কথা অন্যের কাছে প্রকাশ করত। সে সময়টা ছিল রোম্যান্টিকতায় ঘেরা। রোম্যান্স মানুষের জীবনের অঙ্গ ছিল, আশা করি আজ অনেকের জীবনে এটাই অঙ্গ। চলুন আরও তিনটে রোম্যান্টিক গান শুনে নি। পরের গানটি সেই 1996 সালে মুক্তি পাওয়া ম্যাচিস ছবি থেকে। এটা অসাধারণ আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া সিনেমা। লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনব কুমার শানু এবং অলকা ইয়াগনিকের ডুয়েট। তারপরে সিনেমাটি 1996 দাঁড়ার বিদেশি একটি ছবির কাহিনীর ছায়া অবলম্বনে তৈরি হয় সিনেমা, অসাধারণ এক কথায়। সুমিত্রা আইয়ারের কণ্ঠে একটা দারুণ গান, একটা দারুণ গান। হ্যাঁ, 1996 সালে মুক্তি পাওয়া একটা দারুণ গান, খেলাড়িও কা খেলাড়ি ছবি থেকে। পরপর তিনটি গান রইল আপকে লিয়ে অনুষ্ঠানে আপনাদের জন্য।

রাতের অন্ধকারের একটা আলাদা ভাষা রয়েছে, কি বলুন, সারাদিন আমরা চরম ব্যস্ত, সারাদিন আমাদের নিজেদেরকে নিয়েই কেটে যায়, নিজেদের সার্কামস্ট্যান্সেস, চারদিকের পারিপার্শ্বিক পরিস্থিতি, তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে রাখতেই সময়টা কতটা পেরিয়ে যায়। আর এমন গভীর রাতে আপনি শুধু আপনার মুখোমুখি, আর খোলা আছে রেডিও ভালোবাসার রেডিও 107 FM রেইনবো, সেখানে আপকে লিয়ে অনুষ্ঠানের অনেক দিন আগের গানগুলো, 3 দশক আগের গানগুলো আপনার মনকে স্পর্শ করছে, আপনার প্রাণকে স্পর্শ করছে, আপনার চেতনাকে স্পর্শ করছে। কালকে সারাদিন যতই পরিশ্রম যাক না কেন, যত দূরেই যেতে হয় আপনাকে, যত পরিশ্রমই করতে হোক না কেন, মনের মাঝখানে এই সময়ের দাগটা থেকে যাবে, যেমন 3 দশক আগের সেই রোম্যান্টিক গানগুলোর একটা দাগ আপনার মনের মাঝে থেকে গেছে। তাই তো আবার ওই গানগুলো শুনলে আকাশের তারার মতোই জলজল করে জ্বলে ওঠে সেই সময়ের স্মৃতিগুলো। চলুন শুনে নিয়ে আরো 3টি সুপারহিট গান। 1996 সালে মুক্তি পাওয়া মিস্টার আশিক ছবিতে অলকা ইয়াগনিক এবং কুমার শানুর কণ্ঠে, তারপরের গানটি বিনোদ রাঠৌরের কণ্ঠে। একই বছরে মুক্তি পাওয়া চাহত ছবি থেকে, এবং তারপর সাজন চলে সসুরাল একটা খুব মজার ছবি, এই ছবি থেকে, তারপরের গানটি কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। আবারও 3টি গান আপকে লিয়ে অনুষ্ঠানে, একান্তই আপনার।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

সময় কীভাবে স্রোতের মতন বয়ে যায়। কথায় আছে না, এক নদীতে দুইবার স্নান করা যায় না। কেন জানেন তো, এক নদীতে স্নান করে দ্বিতীয়বার যখন আপনি স্নান করতে গেলেন, ওই জল তো মোহনার দিকে চলে গেছে। সময় চলে যায়, রেখে যায় কিছু জল ছবি, কিছু রেখা, কিছু স্মৃতি। সে স্মৃতির মধ্যে থাকে মুহূর্তগুলো, সে স্মৃতির মধ্যে থাকে মানুষগুলো, যাদের সঙ্গে আমাদের যাপিত জীবন ছিল সুন্দর। আসলে আমরা মৌমাছির মতোই মধু সংগ্রহ করি, কি না, স্মৃতির মধু। সেই স্মৃতির মধু মধুময় হয়ে মনের মাঝে থাক। আরও গান শুনি, আরও দুটো গান শুনব। আপকেলি অনুষ্ঠান কিন্তু শেষ হবে না আমি চলে যাওয়ার পরেও। আমি চলে যাওয়ার পরও ভোর চারটে পর্যন্ত আপনারা আপকেলি অনুষ্ঠানটি শুনতে পাবেন 107 FM রেনবোয়। যেতে যেতে দুটি গান আপনাদের জন্য রেখে যাই। এরপরে আসছেন আর যে তপজা, 1996 সালে মুক্তি পাওয়া ঘাতক ছবি থেকে শঙ্কর মহাদেবন, অলকা ইয়াগনিক এবং অনু মালিকের কণ্ঠে, এবং তারপর একটি অনু মালিক এবং বিনোদ রাঠোরের কণ্ঠে 96 সালে মুক্তি পাওয়া প্রেম গ্রন্থ ছবি থেকে। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

শিকারি ছবির গান দিয়ে শুরু হলো আপকেলির দ্বিতীয় পর্ব। আপনাদের সঙ্গে রয়েছি তপ্পুজা, থাকব ভোর ছটা পর্যন্ত। আর একটু আগেই আপকেলির প্রথম পর্ব নিয়েছিলেন সোহম কুমার শানু কণ্ঠে, শুনলাম গানটা। আজকে যেসব গানগুলো শুনব, সব গানের অর্থাৎ সব গানগুলোরই 2000 সালের গান, অর্থাৎ 2000 সালে যে সব ছবিগুলো রিলিজ হয়েছিল সেই ছবির গানগুলোই আজকে শুনছি। এরপর রিফিউজি থেকে সোনু নিগম এবং আলকা ইয়াগনিক।

ছবির নাম ছিল প্যার তো হোনা হি থা। সেই ছবি থেকে শুনলাম গানটা, শিল্পী ছিলেন কুমার শানু। এরপর মহাব্বতে থেকে লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ।

ছবির নাম ছিল কুরুক্ষেত্র, শিল্পীরা ছিলেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক। আমরা শুনছি আপকেলি 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে কাহো না প্যার হ্যায় ছবির গান।

কহো না প্যার হ্যায়। এরপরের গান ইশক ছবি থেকে, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক।

আজকের আপকে লিয়ের শেষ গান ধরকান থেকে অভিজিৎ এবং অলকা ইয়াগনিক। কিন্তু বন্ধু, তুমি কোথাও যাচ্ছ না, আপকে লিয়ের পরেই প্রভাতী অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তারপরে আনন্দধ্বনি।

시작합니다.

শেষ হলো আপকে লিয়ে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এখন প্রভাতী, প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ, রাগ ভাটিয়ার।

ಸದಬ ಮದಬ ಸಗ ಸದ ಮನಿದ ಮನಿದ ಮಪ ಮನಿ ಪಸನಿ ದಸನಿ ಪದ ಬರ ದಸನಿ ದಗ ಗರಸನಿ.

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন বিদুষী অঞ্জনানাথ, রাগ ভাটিয়ার। এবার শুনব একক তবলাবাদন, শিল্পী দেবজিৎ, পুতিতুণ্ডি, রাগ তাল ঝাপতাল।

আমরা শুনলাম একক তবলা বাদন, শিল্পী ছিলেন দেবজিৎ পুতিতুন্ডি, ঝাঁপতাল। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। মোহন সিং এর কণ্ঠে আমরা শুনলাম এই গানটি, আর এই গানটির সঙ্গে শুরু হলো আজকের আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে শুনছেন আপনারা এই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। এরপর রমা মণ্ডল।

আমরা শুনছি আনন্দধ্বনি। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলাম কৃষ্ণকলি আমি তারেই বলি, আর এখন শ্রীকান্ত আচার্য।